আকাশবাণী কলকাতা, আজ সোমবার, 12ই শ্রাবণ, 1948 শকাব্দ, 3রা আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 17ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্জয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্জয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 59 সেকেন্ড। আজ সূর্যোদয় 5:10 মিনিট 8 সেকেন্ডে, সূর্যাস্ত 6:14 মিনিট 56 সেকেন্ডে।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা, সঞ্জয়িতা প্রচার তরঙ্গে সকাল ৬টায় সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ।
1: ভারতের আদর্শ পুরুষ তিনি, যিনি মনের প্রবৃত্তিসমূহকে এমন উত্তম রূপে জয় করিয়াছেন যে তিনি যে কোনো মুহূর্তে চিন্তা সমুদ্রে ডুব দিতে পারেন এবং তথায় ইচ্ছা মতো থাকিতে পারেন, যিনি অমোঘ ভাবস্রোতে হু হু করিয়া ভাসিয়া যাইতে পারেন, সহসা ওই ভাব ভঙ্গ হইয়া অকস্মাৎ তিনি যে পুনরায় ইন্দ্রিয়ের রাজ্যে নামিয়া আসিবেন তাহার অনুমাত্র সম্ভাবনা থাকে না। অবশ্য শিক্ষার গভীরতা ও অনুভূতির প্রগাঢ়তা দ্বারা এই শক্তি লাভের সহায়তা হয়, কিন্তু উহা সম্পূর্ণরূপে আয়ত্ত করিবার একমাত্র সদুপায় কঠোর আত্মনিয়মন, এরূপ কঠোর যে সাধক যেন ইচ্ছামাত্র চিন্তারও বাহিরে যাইতে পারেন। যিনি নিজ মনকে এরূপ একাগ্র করিতে পারেন যে যখন ইচ্ছা উহাকে একেবারে নিরোধ পর্যন্ত করিতে পারেন, তাহার নিকট মন আজ্ঞাবহ ভৃত্যের ন্যায় বা দ্রুতগামী অশ্বের ন্যায় হইয়া যায় এবং শরীর ও মনের অনুগত প্রজা হইয়া দাঁড়ায়। এরূপ ক্ষমতা না পাওয়া পর্যন্ত সম্পূর্ণ অবিচলিত আত্মসংযম আসে না। এক পুরুষের মধ্যে কয়টা লোক জন্মগ্রহণ করে যাহারা এরূপ উচ্চাধিকারী হইতে পারে? এরূপ মহাপুরুষগণের কার্যে ও কথায় এমন একটা জ্যোতি, এমন একটা দৃঢ় প্রত্যয় থাকে যাহা বুঝিতে ভুল হয় না। প্রাচীন ও নব্যযুগের সংস্কৃতির প্রতি ঔদাসীন্যই এযাবৎ ভারতের অভ্যুদয়ের অন্তরায় স্বরূপ হইয়া দাঁড়াইয়াছিল। যে দেশ সহস্র সহস্র বৎসর ধরিয়া বাস্তব চিন্তাধারা হইতে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করাকেই আত্মোন্নতির চরম আদর্শ বলিয়া গ্রহণ করিয়া আসিয়াছে, সে দেশের শক্তি সামর্থ্যকে সহসা রাজসিক কর্মে ও পারস্পরিক সহযোগিতায় নিয়োজিত করা সহজসাধ্য নহে। ভারতের অন্তরে যে অফুরন্ত শক্তি নিহিত রহিয়াছে, অভাব অনটনে তাহা বিপর্যস্ত ও পুনঃপুন ব্যর্থকাম হইলেও আজ তাহা এক নবীন যুগের দ্বারপ্রান্তে উপনীত হইয়াছে। জাতির জীবন প্রবাহ আজ সর্বনিম্ন স্তরে পৌঁছিলেও ইহার পুনরুত্থান আসন্ন ও অবশ্যম্ভাবী। ইহার একমাত্র কারণ বিংশ শতাব্দীর প্রারম্ভে ভারতবাসী তাহাদের বিগত ইতিহাসের সঙ্গে পুনঃ ঘনিষ্ঠ পরিচয় লাভ করিয়া প্রকৃত অবস্থার সঙ্গীনতা উপলব্ধি করিতে পারিয়াছে। ভারতবর্ষে একটা কথা আছে যে মায়াকে চিনিয়াছে সে মায়াকে ধ্বংস করিয়াছে। বস্তুত যখন বিপদ বিঘ্ন একটা জাতিকে আর বিভ্রান্ত করিয়া তুলিতে সমর্থ হয় না, তখনই বুঝিতে হইবে বিপদ বিজিত প্রায়। যে অশুভের প্রকৃত স্বরূপ আমরা নির্দেশ ও বিশ্লেষণ করিতে শিখিয়াছি, সে অশুভ অকল্যাণ প্রসবে শক্তিহীন হইয়াছে, ইহা ধ্রুব সত্য। বলা বাহুল্য, পরাজয়ের কারণ সঠিক নির্ধারণ করিতে পারিলে তাহা পুনঃ জয়েরই নিদান হইয়া ওঠে। যখনই কোনো জাতির উচ্চাবচ সকলেই নিঃসন্দিগ্ধ মনে ভ্রম প্রমাদ মুক্ত হইয়া ধীর স্থির ও সহজ সরলভাবে স্বীয় অবস্থা হৃদয়ঙ্গম করিতে সমর্থ, তখনই প্রতীক্ষমান ঘটনাসমূহ অনতিবিলম্বে বাস্তবে রূপায়িত হয়, ইহা অবিসংবাদিত সত্য। সৎ সদ্বিচারশীলতাই আধ্যাত্মিকতার চরম নিদর্শন এবং সেই আধ্যাত্মিকতাই অমেয় শক্তির আধার। বনানিগ্রাসী দাবানলের মতোই একটা জাতির সমষ্টি মনে তাহার অমিত শক্তি পরিব্যাপ্ত।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি। আজকের প্রথম নিবেদনে সুমন ঘোষ।

প্রথমে সুমন ঘোষ, তারপর মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে নিবেদিত হল আজকের সঙ্গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস, অবৈধ, অনিয়ন্ত্রিত ও অনিবন্ধিত মৎস্য শিকার বিষয়ে বলবেন ডক্টর তাপস কুমার ঘোষাল। 6:40 আপনার স্বাস্থ্য, বেবি ফুড বনাম মায়ের দুধ নিয়ে বলবেন ডক্টর সুমন পোদ্দার। প্রাত্যহিকী 6:45 উপস্থাপনায় চন্দ্রজিৎ প্রামাণিক ও সুতপা চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। বিজ্ঞানের খবর সকাল 8:00 লিখেছেন ডক্টর শ্রাবন্তী বসু। 8:05 নজরুল গীতি পল্টু বিশ্বাসের কণ্ঠে। 8:20 কথিকা শতবর্ষের আলোয় জ্ঞানেশ মুখোপাধ্যায়, বলেছেন শিশির রায়। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল রুকমাবাই সেনগুপ্তের কণ্ঠে। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে সমীক্ষা। 9:25 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় অমৃতা হালদার রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান বেপরোয়া সময়, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও মৌলী সরকার। 12:00 শ্যামাসঙ্গীত গৌরী বিশ্বাসের কণ্ঠে। 12:15 দোতারা বাজিয়ে শোনাবেন সৌমেন্দু দাস। 12:33 উনজমির দুন ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতির অনুষ্ঠান। 1:45 মহিলা মহল আইনের দর্পণে, উপস্থাপনায় সোমা সাহা, অতিথি আইনজীবী প্রিয়ব্রত ঠাকুর। 2:30 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করবেন বাউগাছি কাশিবালা বিদ্যাপীঠের শিক্ষক সজন টিকাদার ও দুইজন শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি শিল্পী আরশু মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন শিশুদের সুস্বাস্থ্যের জন্য মাতৃদুগ্ধপান বিষয়ে কথিকা, বলেছেন শিবানী সোরেন। এরপর লোকগীতি শিল্পী সরোজিনী হাসদা ও সহশিল্পীবৃন্দ এবং অনিল মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, প্রথমে বর্ষাকালীন সবজি চাষে রোগপোকা নিয়ন্ত্রণ, এই বিষয়ে ডক্টর উত্তম রায়চৌধুরী ও ডক্টর কিঙ্কর সাহার সঙ্গে আলোচনায় সুব্রত চক্রবর্তী। তারপর উন্নত মানের ধান বীজ তৈরি করবেন কিভাবে, এ বিষয়ে ডক্টর শীর্ষেন্দু সামন্তর সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। সমীক্ষা 7:30, রাত 8:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয়ে

0: মায়ের দুধের গুণ। অতিথি অগ্নিমিতা গিরি সরকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 8:50 সংসদ পর্যালোচনা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী চিরদীপ বন্দ্যোপাধ্যায়। 9:30 আবৃত্তির আসর, সুকান্ত ভট্টাচার্যের কবিতার আবৃত্তি শর্মিষ্ঠা সরকারের কণ্ঠে। 9:45 জেলায় আকাশবাণী, কিরীটেশ্বরী মন্দির মুর্শিদাবাদ, রেকর্ড করেছেন মামুন ফারুক। 10:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 নজরুলগীতি পল্টু বিশ্বাসের কণ্ঠে। 10:45 আধুনিক গান শিল্পী প্রভাতী মুখোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে খেয়াল রুকমাবাই সেনগুপ্তের কণ্ঠে, তারপর শরদ বাজিয়ে শোনাবেন অম্লান দত্ত। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত পল্টু বিশ্বাসের কণ্ঠে। 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস, আজ 191তম পর্ব। 6:45 শ্যামাসঙ্গীত গৌরী বিশ্বাসের কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী। 8:30 নজরুলগীতি কাবেরী নস্করের কণ্ঠে। 8:50 দোতারা বাজিয়ে শোনাবেন সৌমেন্দু দাস। 9:10 রসধারা, উপস্থাপনায় পূজা মিশ্র। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় আফতাব আলম। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান, পাশ্চাত্য সঙ্গীতের আরও একটি অনুষ্ঠান 1:10। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী চিরদীপ বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত পল্টু বিশ্বাসের কণ্ঠে। 5:20 উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 গুলগুলশান। 7:10 শিল্প সংলাপ। দর্পণ 7:30, রাত 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান স্পটলাইট। 9:16 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, হিন্দি ছায়াছবির গান। 11:10 শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন 6:20 বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের ওড়িশা সফর শুরু করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির এনএসও প্রধানদের 2 দিনব্যাপী বৈঠক আজ উত্তরপ্রদেশের লখনৌতে শুরু হবে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সমাবেশে আত্মঘাতী হামলায় 5 নিরাপত্তাকর্মী সহ অন্তত 14 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। ভারতের আবহাওয়া দপ্তর আজ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। কেরালায় বৃষ্টিপাতের তীব্রতা কমার ফলে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। ভারত 13টি সোনা সহ 39টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে। আসছে বিস্তারিত খবরে। দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে স্থির এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করে তিনি বলেন, মাদকাসক্তি থেকে দূরত্ব বজায় রেখে সুস্থ জীবনযাপনই তরুণদের লক্ষ্য হওয়া উচিত। মাদকের বিরুদ্ধে 100 সপ্তাহের দেশব্যাপী এই জনভাগিদারি বা গণ অংশগ্রহণমূলক অভিযানে 28,000েরও বেশি স্থান থেকে 1 কোটিরও বেশি যুবক যোগ দিচ্ছে। শ্রী মোদী বলেন, মাদকাসক্তি মানুষকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করে, তা কেবল একটি পরিবারকেই ধ্বংস করে না, দেশের শক্তিকেও দুর্বল করে দেয়। লোকলজ্জার ভয় মাদকাসক্তির মতো ঘটনা চেপে না রেখে সময় থাকতেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য সকলের কাছে আহ্বান জানান শ্রী মোদী।
2: नशा केवल शरीर को नुकसान नहीं पहुंचाता, नशा एक माँ की मुस्कान छीन लेता है, नशा एक पिता के सपनों को चूर चूर कर देता है। और जब परिवार में समाज में ऐसा होता है और कहीं ना कहीं राष्ट्र की शक्ति भी कमजोर पड़ जाती है। और इसलिए हमें हर एक युवा को नशे के चुंगल में फंसने से बचाना है।
1: উল্লেখ্য, মাদকমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অংশগ্রহণ সুনিশ্চিত করতে প্রতি রবিবার দেশজুড়ে নানা ধরনের সাপ্তাহিক কর্মসূচির আয়োজন করা হবে। কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া বলেছেন, মাদকমুক্ত ভারত গঠনের স্বপ্ন

জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং যুব সমাজের নেতৃত্বের মাধ্যমেই পূরণ করা সম্ভব। হরিয়ানার ফরিদাবাদের অমৃতা হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি বলেন, 100 সপ্তাহের নেশামুক্ত যুব সংকল্প অভিযানের লক্ষ্য দেশের উন্নয়নে যুব সমাজকে উৎসাহিত করা। জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা শ্রীনগরে নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত সংকল্প অভিযানের কেন্দ্রশাসিত অঞ্চল স্তরের সূচনা অনুষ্ঠানে যোগ দেন। সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য হল তরুণদের স্বাস্থ্যকর জীবনযাপনে গ্রহণে এবং জাতি গঠনে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশায় 3 দিনের সফর শুরু করবেন। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তাপ্তাপানিতে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। আজ কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। আগামীকাল তিনি দক্ষিণ ওড়িশায় সরকারি কর্মসূচিতে যোগ দেওয়ার আগে তাপ্তাপানির কাছে মা কান্দুনী দেবী মন্দিরে পুজো দেবেন। ভুবনেশ্বর এবং কটকে প্রায় 40 প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতির কর্মসূচিগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যান চলাচল নিয়ন্ত্রণ, নজরদারি ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মধ্যপ্রদেশের ধর জেলার রূপাখেড়া গ্রাম আধুনিক কৃষির দৃষ্টান্ত হয়ে উঠেছে। ফুল চাষের জন্য ওই গ্রাম বর্তমানে মধ্যপ্রদেশের মিনি হল্যান্ড নামে পরিচিতি লাভ করেছে। আগে সেখানকার কৃষকরা গম, ছোলা, ভুট্টা ও সয়াবিনের মতো ফসলের উপর নির্ভরশীল ছিলেন। এখন তারা পলি হাউস ও শেড নেট হাউস এ উচ্চমানের শাকসবজির পাশাপাশি গোলাপ, জারবেরা, লিলি ও অন্যান্য ফুলের চাষ করছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় পরিসংখ্যান কার্যালয়ে এনএসওর প্রধানদের 2 দিনব্যাপী বৈঠক আজ উত্তরপ্রদেশের লখনৌতে শুরু হবে। ভারতের সভাপতিত্বে এই বৈঠকের মূল ভাবনা স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য নির্মাণ। ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। শক্তিশালী অর্থনৈতিক সূচক, উন্নত শিল্প কার্যক্রম এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে দেশের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রিসার্চের প্রি মনিটারি পলিসি কমিটি বিষয়ক এক প্রতিবেদন অনুযায়ী এই বৃদ্ধির পূর্বাভাস রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আগের পূর্বাভাসের তুলনায় একটি ইতিবাচক পরিবর্তন নির্দেশ করে। উল্লেখ্য, ভূ রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এর আগে বৃদ্ধির হারের পূর্বাভাস কমিয়ে আনা হয়েছিল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সমাবেশে আত্মঘাতী হামলায় 5 নিরাপত্তাকর্মী সহ অন্তত 14 জন নিহত এবং বেশ কিছু মানুষ আহত হয়েছেন। সোয়াত জেলার কাবাল শহরে পুলিশ থানার ঠিক বিপরীত সোয়াত শান্তি সমাবেশ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, সাইদু শরীফের সেন্ট্রাল হাসপাতালে 9 জনের মৃত্যু হয়েছে এবং কাবাল হাসপাতালে মারা গেছেন আরও 5 জন। স্থানীয় জনজাতি পরিষদ সোয়াত আমান জিরগা এই শান্তি সমাবেশের আয়োজন করেছিল। তাদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে গত কয়েক মাসে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মোহাম্মদ সোহেল আফ্রিদি এই বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন এবং উপযুক্ত তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের ডি চকে গতকাল বিপুল সংখ্যক মানুষ বিক্ষোভ দেখান। জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, পাক নিরাপত্তা বাহিনী ক্রমাগত গুলি চালিয়ে যাচ্ছে। তারা আরও জানিয়েছে, ড্রেকে নারী ও শিশুরা একটি প্রতিবাদ ধর্নায় বসেছেন। বিক্ষোভকারীরা আওয়াজ দো হাম এক হ্যায়, কাশ্মীর কে পাহাড়ো মে হাম এক হ্যায় স্লোগানও দেন। জেএসির সদস্য সর্দার উমর নাজির কাশ্মীরি বলেন, গত কয়েকদিনে পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলি চালনার ফলে 50 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, গতকালই মার্কিন বাহিনীর মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আকারের হামলার একটি পরিকল্পনার জন্য প্রস্তুত ছিল। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালামানসহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতৃত্বের মতামত এবং নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি আধিকারিকদের অনুরোধ শোনার পর তিনি পূর্ব পরিকল্পনা বাতিল করে কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ অরুণাচল প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। জম্মু কাশ্মীর, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। ওড়িশা, ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, মাহে, কোঙ্কণ,
গোয়া, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও

0: একই আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। কেরালাতে বৃষ্টিপাতের তীব্রতা কমার ফলে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরছে। ভারতের আবহাওয়া দপ্তর গতকাল 12টি জেলায় কমলা সতর্কতা এবং 2টি জেলায় হলুদ সতর্কতা জারি করে। রাজ্যের 14টি জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কেরালা সরকার জানিয়েছে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় 8 জন প্রাণ হারান এবং 5,700 বেশি মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওড়িশায় সামগ্রিকভাবে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 5 তারিখ পর্যন্ত রাজ্যের বেশিরভাগ অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বালেশ্বর, ভদ্রক এবং জাজপুরে বন্যার জেরে স্বাভাবিক জীবন বিপর্যস্ত। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। ভারত 13টি সোনাসহ 39টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে। সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন গ্রহণ করে। এই প্রতীকী হস্তান্তরের মধ্যে দিয়ে 2030 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আহমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। 2030 সালে এই আসরটি হবে এই কমনওয়েলথ গেমসের শতবর্ষ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের ওড়িশা সফর শুরু করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির এনএসও প্রধানদের 2-দিনব্যাপী বৈঠক আজ উত্তরপ্রদেশের লখনৌতে শুরু হবে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সমাবেশে আত্মঘাতী হামলায় 5 নিরাপত্তাকর্মী সহ অন্তত 14 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। ভারতের আবহাওয়া দপ্তর আজ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। কেরালায় বৃষ্টিপাতের তীব্রতা কমার ফলে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। ভারত 13টি সোনাসহ 39টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস্য আহরণ, এ বিষয়ে বলছেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান কলকাতা শাখার প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও প্রধান ডক্টর তাপস কুমার ঘোষাল।
1: নমস্কার। আপনি যে কথাটা বললেন, এটা হচ্ছে অবৈধ, অবৈধ মানে হচ্ছে ইললিগ্যাল, এবং অনিয়ন্ত্রিত মানে আনরেগুলেটেড। এই যে মাছ ধরা অবৈধ উপায়ে, সেটা কিন্তু আমরা দেখছি যে আমাদের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমরা যখন নর্থ বেঙ্গলে যাই, পাহাড়ি নদীগুলোতে আমরা দেখি যে ওই যে সোলার লাইট আছে না, তার যে আপনার ওই ইলেকট্রিক যে প্যানেল আছে, সেটা দিয়ে কিন্তু ওরা ওই জলের মধ্যে একটা ইলেকট্রিক শক দিয়ে দেয়। ইলেকট্রিক শক দেওয়ার ফলে কী হচ্ছে যে আমাদের মাছগুলো তাৎক্ষণিকভাবে অজ্ঞান হয়ে যায়, এবং দিয়ে কিন্তু অনেক মাছকে তারা কিন্তু একসঙ্গে ধরে ফেলে। এটা যেন একটা বিষয়। আবার আমরা দেখেছি যে কিছু কিছু আমাদের কীটনাশক, ক্ষতিকারক কীটনাশক দিয়ে আমরা কিন্তু মাছ ধরছি, বা বিষাক্ত যে কিছু কেমিক্যালস আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা মাছ ধরছি। তো এইগুলো কিন্তু সবই কিন্তু একটা অবৈধ মাছ ধরা, যেগুলো করা উচিত না। কারণ এই অবৈধ মাছ ধরলে আমাদের শুধু যে আমরা যে মাছটা চাইছি সেটা তো নয়, আরও অনেক মাছ, অন্যান্য প্রজাতির মাছ যেগুলো এই নদী নালাতে আছে, সেই বা সমুদ্রে আছে, সেই মাছগুলো কিন্তু আস্তে আস্তে তারাও কিন্তু ওখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সেই মাছগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের অবলুপ্ত হয়ে যাচ্ছে। আর এর সঙ্গে আরেকটা যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের অবৈধ মাছ মানে হচ্ছে আমাদের যে জালের ফাঁস, অর্থাৎ সমুদ্রে যারা মাছ ধরে তাদের ক্ষেত্রে জালের ফাঁসের কিন্তু আমার অনেকগুলো নিয়মকানুন বলা আছে। এবং এই প্রসঙ্গে আমাদের রাজ্যের দুটো অ্যাক্ট আছে, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেরিন ফিশিং রেগুলেশন অ্যাক্ট, অর্থাৎ সমুদ্রে মাছ ধরলে কী ধরনের কী কী নিয়মকানুন আছে, এবং একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট। ইনল্যান্ড ফিশারি মানে নদী নালাতে রিজার্ভারে মাছ ধরলে যেটা আছে, তাতে পরিষ্কার বলা আছে যে আমরা যদি গিল নেট বা টানা জাল, ড্র্যাগ নেট ব্যবহার করি, সেখানে কিন্তু আমাদের জালের ফাঁস 25 মিলিমিটার বা তার বেশি হতে হবে। আর যদি ব্যাগ নেট বা ডল নেট হয়, তাতে কিন্তু 37-35 মিলিমিটার বা তার বেশি হতে হবে। আর এটা সাধারণ মাছের ক্ষেত্রে। আর ইলিশ ধরার ক্ষেত্রে তো আরেকটু আইনকরণ খুব স্ট্রিঞ্জেন্ট, কারণ আমরা জানেন যে ইলিশ আজকে কিন্তু আমাদের অনেক কমে এসছে। ইলিশের সংরক্ষণ খুব জরুরি, এবং আমাদের যে ইলিশ ধরার জন্য যে মনোফিলামেন্ট গিল নেট বা অন্যান্য যে নেট ইউজ করি, তার

0: 90 মিলিমিটারের অবশ্যই বেশি হতে হবে, এবং আমাদের যে ইলিশের সাইজ, ছোট ইলিশ কিন্তু ধরা চলবে না, 500 গ্রাম নিচে সাইজের ইলিশ ধরা আমাদের অবৈধ। তো এই সব জিনিসগুলো হচ্ছে অবৈধ ফিশিং। আর যেটা বলছিলাম যে অনিয়ন্ত্রিত ফিশিং, অনিয়ন্ত্রিত ফিশিং হচ্ছে যে আমরা আমাদের যেসব জায়গায় আমাদের নজরদারি নেই, যেমন গভীর সমুদ্রে বলুন, সুন্দরবনে বলুন, যেসব জায়গায় নজরদারি নেই, সেসব জায়গায় কিন্তু যারা মাছ ধরেন তাদের কিন্তু নিজেদেরকেই সচেতন হতে হবে যে তারা যেন আমাদের প্রচুর মাছ ধরে সব সম্পদকে নষ্ট না করে দেন, অর্থাৎ যেটাকে আমরা বলি এক্সপ্লয়টেশন, মানে আমাদের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মাছ আমরা ধরে নিচ্ছি, তো সেইটা হচ্ছে কিন্তু অনিয়ন্ত্রিত ফিশিং। এর জন্য আমরা দেখেছি অনেক সময় যে ট্রল নেট একদম বটম ট্রলিং করে সব মাছ ধরে নিচ্ছে, এবং দেখা যাচ্ছে কি যে একটা প্রয়োজনীয় মাছ ধরার সঙ্গে সঙ্গে আমরা অন্যান্য যে জলজ প্রাণী যেমন ডলফিন, আমাদের কচ্ছপ, আমাদের অন্যান্য আরও যে অসংখ্য প্রাণী আছে, তারা কিন্তু ওই নেটের মধ্যে একবার আবদ্ধ হয়ে গেলে তারা কিন্তু আর বাঁচতে পারে না। কাজেই আমরা কী করছি, এর ফলে কী হচ্ছে, আমাদের যে জলজ বাস্তুতন্ত্র, আমাদের যে একটা খাদ্য খাদক সম্পর্ক আছে, সেই বাস্তুতন্ত্র কিন্তু আমাদের কিন্তু আস্তে আস্তে আস্তে আস্তে বাস্তুতন্ত্রে প্রভাব ফেলছে। তো আমরা মাছ চাষ করতে গেলে দেখি যে এখন যেন মাছ চাষ, আমরা পুকুরে মাছ চাষ করি, অবশ্যই এমন কিছু পেস্টিসাইড ইউজ করা চলবে না যেগুলো অবৈধ, কিন্তু আবার আমরা দেখি যে আমরা পোনা মাছের চাষ করতে গেলে আমরা মহুয়া খোল ইউজ করি, সেটা হচ্ছে অর্গানিক, এবং সেই মহুয়া খোলকে দিয়ে আমরা কী করি না অবৈধ মাছকে মেরে দিই জলের মধ্যে, এবং সেখান থেকে একটা সার তৈরি হয়, তার ফলে পরবর্তীকালে যখন আমরা মাছ উৎপাদন করি মাছের প্রচণ্ড ফলন ভালো হয়। তো এই প্রসঙ্গে বলে রাখা উচিত যে আমরা সেই সব মাছ চাষ করব পুকুরে যেখানে সেই সব মাছের ব্রিডিং প্রযুক্তি অর্থাৎ প্রজনন প্রযুক্তি আমার কাছে বর্তমান, আমরা প্রচুর পরিমাণে চারা তৈরি করতে পারি, মাছ খাবার খায় এবং সেই মাছের বাজার দর বেশি, সেই সব মাছ কিন্তু আমরা চাষ করব, সেখানে কিন্তু আমরা আমাদের প্রয়োজনে আমরা মাছ উৎপাদন বাড়াতে পারি। কিন্তু যখন সমুদ্র থেকে আমরা মাছ আহরণ করছি বা যখন নদীনালা ওপেন ওয়াটার মুক্ত জলাশয় রিজার্ভার থেকে আহরণ করছি, তখন কিন্তু আমাদেরকে কিন্তু এই যে নিয়মকানুন অর্থাৎ সরকারের যে রেগুলেশন এবং নিষিদ্ধ মৌসুমে মাছ ধরা, যেমন আমাদের পশ্চিমবঙ্গে আমরা 15 এপ্রিল থেকে 14 জুন 61 দিন ব্যান পিরিয়ড, আমাদের মাছ অবৈধভাবে ভরা চলবে না। আর একটা কথা বলি ইলিশের ক্ষেত্রে, যে ওই আপনার অক্টোবর নভেম্বরে আমাদের পূর্ণিমার 5 দিন আগে 5 দিন পরেও কিন্তু আমাদের মাছ ধরা নিষিদ্ধ। তো এইসব নিয়মকানুন কিন্তু আমাদের মেনে চললে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিন্তু মাছের উৎপাদন দীর্ঘস্থায়ী বাড়াতে পারব, এর ফলে আমাদের যেমন মাছের যোগান বাড়বে এবং অন্যদিকে একটা আমাদের বিকল্প জীবন জীবিকা, আমাদের যে প্রচুর অগণিত বেকার যে যুবক যুবতী, তারা কিন্তু মাছ চাষটাকে আজকে কিন্তু একটা বিকল্প জীবিকা হিসেবে কিন্তু গ্রহণ করেছে, এবং ভারতবর্ষের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার কিন্তু আস্তে আস্তে অনেক ফুলে ফেপে উঠবে। নমস্কার।
1: শুনলেন অবৈধ ও অনিয়ন্ত্রিত মৎস্য শিকার, এ বিষয়ে বললেন কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান কলকাতা কার্যালয়ের প্রিন্সিপাল সায়েন্টিস্ট ও প্রধান ডক্টর তাপস কুমার ঘোষাল।
0: নমস্কার।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাগুলির বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলির অনেক জায়গায়। সতর্কবার্তায় বলা হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার 2-1 জায়গায় 7 থেকে 20 সেন্টিমিটার পরিমাপের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 7 থেকে 11 সেন্টিমিটার পরিমাপের ভারী বৃষ্টির সম্ভাবনা আছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলার 2-1 জায়গায়। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
4: যুববাণী তোমাকে দেবে সেই

0: সুযোগ মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
1: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
2: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে,
3: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণী 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
0: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
1: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
2: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
0: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কন্টেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
4: #YV56।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, বেবি ফুড বনাম মায়ের দুধ। এই নিয়ে একটি কথিকা বলছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমন পোদ্দার।
2: এখন আমরা বিশ্ব মাতৃদুগ্ধ পান সপ্তাহ পালন করছি, সেই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্নভাবে মায়েদেরকে আরও মোটিভেট করার চেষ্টা করছি, যাতে মায়ের দুধের বিকল্প আমরা খুঁজতে না যাই। কিন্তু বাস্তবটা বাস্তবই, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে মায়ের দুধ হয়তো অ্যাডিকোয়েট হচ্ছে না। তার অনেকগুলো সোশ্যাল রিজন থাকতে পারে, অনেকগুলো ফিজিক্যাল রিজন থাকতে পারে, বিভিন্ন রকমের কারণ থাকতে পারে। অনেক ক্ষেত্রেই এই কারণটিকে কিন্তু ওভারকাম করা সম্ভব। যেমন মাকে যদি শারীরিক এবং মানসিকভাবে চাপমুক্ত রাখা যায়, তাহলে সেক্ষেত্রে মায়ের দুধ না আসার কোনো কারণ নেই। কিন্তু যাই হোক, সব কিছু মেনে নিয়েই বলছি, অনেক ক্ষেত্রে এরকম হয় যে মায়ের দুধ অ্যাডিকোয়েট হচ্ছে না, পরিমাণ মতো হচ্ছে না, এবং সেক্ষেত্রে আমাদেরকে বাইরের দুধ কিছু অ্যালাউ করতে হচ্ছে। খুব কমনলি যেটা মানুষ জিজ্ঞাসা করে, বাইরের দুধ মানে কি গরুর দুধ খাওয়াতে পারবো, মোষের দুধ খাওয়াতে পারবো? আইডিয়ালি উচিত নয়। মনে রাখতে হবে, গরু বা মোষের দুধ সেটি তার শিশুর জন্য ভালো হলেও মানুষের শিশুর জন্য কিন্তু খুব ভালো এরকম প্রমাণিত নয়, বরং উল্টোটা। দেখা যায় যে এই সমস্ত যে অ্যানিমেল মিল্ক, সেগুলোতে কিন্তু সলিউটের পরিমাণ, মানে বিভিন্ন রকম খনিজ পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে। যেমন ধরতে পারি আমরা ক্যালসিয়াম প্রচুর আছে, কিন্তু ক্যালসিয়াম ইজ টু ফসফেট যদি 2:1 রেশিওতে না থাকে, তাহলে সেই ক্যালসিয়াম ঠিকমতো অ্যাবজর্ব হয় না। তাই সেক্ষেত্রে সেই যে ক্যালসিয়ামটা যে মানব শিশুটির যে অ্যাবজর্ব হবে, এরকম কোনো সিওরিটি নেই। এছাড়াও প্রচুর পটাশিয়াম এবং বিভিন্ন ইলেকট্রোলাইটস, সেই ইলেকট্রোলাইটসের লোড কিন্তু অনেকটা বেশি হয়ে যায়, প্রোটিন লোড অনেকটাই হয়ে যায়। তাই সব মিলিয়ে ওই ক্ষুদে কিডনিগুলোতে একটু চাপ বেশি পড়ার সম্ভাবনা থাকে। তাই বাইরের দুধ, বিশেষ করে অ্যানিমেল মিল্ক, আমরা খুব একটা প্রেফার করি না। তাহলে অল্টারনেটিভস কী? অল্টারনেটিভস হচ্ছে যেগুলো কৌটোর দুধ। কৌটোর দুধ মানে যে কোনো কৌটোর দুধ নয়, যেগুলো সরকার স্বীকৃত যে কৌটোর দুধ সেগুলোই আমরা একমাত্র নিতে বলি, কিন্তু সেটাও প্রপার ডাইলিউশনে। তাই এই কৌটোর দুধ তো আকাশ থেকে আসছে না, এই কৌটোর দুধও কোনো না কোনো অ্যানিমেল মিল্ক থেকেই আসছে। তাহলে সেখানে কি পরিবর্তন হয়? গরুর দুধ আর মানুষের দুধের ভেতরে যে ডিফারেন্সটা আছে, সে ডিফারেন্সটাকে আমরা চেঞ্জ করার চেষ্টা করি আর্টিফিশিয়ালি, যার ফলে গরুর দুধটা অনেকটা মডিফাই করা হয়, চেঞ্জ করা হয়, কিছু বাড়ানো, কিছু কমানো, কিছু অ্যাড করা, এইভাবে যতটা সম্ভব প্রকৃতির কাছাকাছি, মানে মানুষের দুধের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করা হয়, যেটা অ্যাকচুয়ালি অসম্ভব, কিন্তু সায়েন্সের দ্বারা আমরা অনেকখানি সেটা কাছাকাছি আসার চেষ্টা করি যতটা সম্ভব। তা সত্ত্বেও বলছি, বাইরের দুধ যখন দিতে যাচ্ছি তখন কতগুলো সমস্যা কিন্তু চলে আসে। যেমন মায়ের দুধে অ্যাডিশনাল প্রোটেকটিভ ফ্যাক্টরস কিছু থাকে, যেমন IgA, ইমিউনোগ্লোবুলিন এ, এগুলো থাকে, সেটা কিন্তু কৌটোর দুধে থাকবে না। প্লাস মায়ের দুধ যখন চাই তখন পাই, যেমন দরকার

0: বাচ্চা কিন্তু পায়। বাইরের দুধ ঠিক মতো তৈরি না করলে তাহলে কিন্তু বাচ্চা ঠিক মতো পাবে না। তৈরি করার নিয়মটা কিন্তু স্পেসিফিক, সেটা কৌটোর গায়ে লেখা থাকে। 1 আউন্স জলে 1 চামচ, 2 আউন্সে 2 চামচ, এভাবে দিতে হয়। এবং সেটা যখন তৈরি করা হয়, অনেক সময় দেখা যায় যে অজ্ঞতার কারণে বাবা মা হয়তো ডাইলিউটেড মিল্ক দিচ্ছে, মানে জলের মাত্রা অনেক বেশি, তার ফলে বাচ্চাটি বেসিক্যালি অপুষ্টিতে ভোগে। এটা কিন্তু অ্যালাউড নয়। এর পাশাপাশি অনেক সময়ই হয়, বাইরের দুধ যত তৈরি করছি, জল মেশাচ্ছি, মিশিয়ে তার সাথে যেরকমভাবে রেশিও করে বানাচ্ছি, এই পুরো হ্যান্ডলিংয়ের সময় কোনো না কোনোভাবে ইনফেকশনের চান্স কিন্তু বাচ্চাটির বেড়ে যায়, যেটা মায়ের দুধের ক্ষেত্রে কখনোই হবে না। তাই মা যদি শারীরিক এবং মানসিকভাবে চাপমুক্ত থাকে, তাহলে মায়ের দুধের বিকল্প নেই এবং মায়ের দুধের অভাবও হবে না। এর পাশাপাশি আরেকটা দিকও আছে, যত শিশুটি মায়ের দুধের সাথে থাকবে তত কিন্তু মায়ের সাথে বাচ্চাটির বন্ডিংও বাড়বে। সেটাও কিন্তু একটা সোশ্যাল ডেভেলপমেন্টে, শিশুটির বাড় বৃদ্ধিতে, মস্তিষ্কের ডেভেলপমেন্টে অনেকাংশে হেল্প করে। তাই অস্বীকার করার উপায় নেই যে মায়ের দুধের বিকল্প কিছু নেই। যদি অনেক সময় আমাদের বাইরের দুধ দরকার পড়ে, তা সত্ত্বেও বারবার বলবো, যতটা সম্ভব একজন মা তার শিশুকে নিজের দুধ খাওয়াবে, এর থেকে ভালো, এর থেকে মহৎ আর কিছু হয় না। তাই সমস্ত মায়েদের উদ্দেশ্যে একটাই আবেদন, আপনারা ফিজিক্যালি এবং মেন্টালি চাপমুক্ত থাকার চেষ্টা করুন। শিশুটি যত দুধ টানবে তত দুধ আসবে। আপনি যদি ভালো থাকেন, শিশুটিকে যদি ঠিকমতো দুধ পান করাতে পারেন, তাহলে কিন্তু আপনার শিশুটিও ভালো থাকবে। তাই টেনশন নয়, সচেতন থাকুন, ভালো থাকুন।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল বেবি ফুড বনাম মায়ের দুধ। কথিকাটি বললেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমন পোদ্দার। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন প্রাত্যহিকী।

একটি নতুন দিনের শুরু হয়, নতুন সম্ভাবনা, উজ্জ্বল হাসি আর নতুন স্বপ্নে। প্রতিটি সকাল মানে দীপ্তিময় ভবিষ্যতের পথে এক নতুন পদক্ষেপ। তেমনই এক নতুন সকালে নতুন প্রাত্যহিকী। সবাইকে স্বাগত এবং সুপ্রভাত।

অন্য সব প্রভাতের মতোই সুপ্রভাতের মতোই আজও প্রাত্যহিকই শুরু করব স্মরণ কথায়। স্মরণ পর্বে আজ বলবো কবি উৎপল কুমার বসুর কথা। 1939 সালের 3রা অগস্ট কলকাতার ভবানীপুরে জন্মেছিলেন কবি উৎপল কুমার বসু। তাঁর ছোটবেলা কেটেছে বহরমপুর আর বালুরঘাটে। স্কুলে পড়েছেন এই দুই শহরেই, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় কলকাতায়। ভূগোলে স্নাতকোত্তর উৎপল কুমার বসু বাংলা সাহিত্যে হাংরি আন্দোলনের একজন খ্যাতনামা কবি। 1960 পর্যন্ত তিনি কৃত্তিবাস গোষ্ঠীর কবি হিসেবেই পরিচিত ছিলেন। 1961 সালে প্রকাশিত হয় তার কাব্যগ্রন্থ চৈত্রে রচিত কবিতা। 1964 সালে পুরী সিরিজ। ওই বছর হাংরি আন্দোলনের কারণে তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। সেই কারণে তিনি যোগমায়া দেবী কলেজের অধ্যাপনা থেকে বরখাস্ত হন। 1965 সালে অভিমানে আহত কবি লন্ডনে গিয়ে শিক্ষকতার কাজ শুরু করেন। লন্ডনে বসবাসকালে তিনি বিবাহ করেন এবং কবিতা লেখা থেকে সাময়িক বিরতি নেন। 2 দশক পর কলকাতায় ফিরে উৎপল কুমার বসু আবার কবিতা লেখা শুরু করেন। তার আবার পুরী সিরিজের কবিতাগুলোও ছিল শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় বা 50-এর দশকের অন্য কবিদের থেকে অনেকটাই আলাদা। তার সমসাময়িক এমনকি তরুণতর কবিদের তুলনায় তার কবিতা ছিল সম্পূর্ণ নূতন। উৎপল কুমার বসু বহুল ব্যবহৃত শব্দগুলোকে কবিতার শরীরে এমনভাবে স্থাপন করেছেন যে তার ফলে তৈরি হয়েছে বাক্যের নূতন মাত্রা। 2015 সালের 3রা অক্টোবর কলকাতায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ 3রা অগস্ট কবির জন্মদিনে তাকে জানাই আমাদের শ্রদ্ধা।

কলকাতা হাইকোর্টের বিচারপতি সৈয়দ আমির আলীর জন্ম হুগলি জেলার চুঁচুড়ায়। 1868 এমএ ও পরে বিএল পরীক্ষায় পাস করে হাইকোর্টে ওকালতি শুরু করেন। এই কাজ করতে করতেই সরকারি বৃত্তি পেয়ে বিলেতের পথে পাড়ি দেন। এরপর 1873 তিনি ব্যারিস্টার হয়ে কলকাতা হাইকোর্টে যোগ দেন। বেশ কিছু বছর প্রেসিডেন্সি কলেজে আইন বিষয়ে অধ্যাপনা করেন। এরই মধ্যে 1878 থেকে 1881 পর্যন্ত তিনি কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের ভূমিকাও পালন করেন। 1890 কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করে 1904 অবসর নিয়ে সৈয়দ আমির আলী বিলেতে পাকাপাকিভাবে থাকার সিদ্ধান্ত নেন। মুসলমানদের অধিকার ও স্বার্থ রক্ষায় তিনি ছিলেন অক্লান্ত। মূলত তাঁরই চেষ্টার ফলে মুরলী মিন্টো শাসন সংস্কারে মুসলিমদের রাজনৈতিক দাবির ওপর স্বতন্ত্র গুরুত্ব আরোপিত হয়। সৈয়দ আমির আলীর লেখা বইগুলির মধ্যে এ ক্রিটিক্যাল এক্সামিনেশন অব দি লাইফ অ্যান্ড টিচিংস অফ মোহাম্মদ, দি স্পিরিট অফ ইসলাম, শর্ট হিস্ট্রি অব দি স্যারাসেন্স মোহামেডান ল, হিস্ট্রি অফ মোহামেডান সিভিলাইজেশন ইন ইন্ডিয়া প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। 1928 আজকের দিনে তাঁর জীবনাবসান হয়।

অগস্ট মাস, স্বাধীনতার মাস। দেশকে স্বাধীন করবার জন্য যে সমস্ত মহান দেশপ্রেমিক মুক্তির মন্দির ও সোপানতলে নিঃস্বার্থে লড়াই করেছেন, আজকের দেশবন্দনায় আসুন তাঁদের স্মরণ করি। আসুন শুরু করি আজকের দেশবন্দনা।

0: শুনলেন দেশবন্দনা।
1: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কি জয় বন গই হ্যায়।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1-4-5-5-5 নম্বরে ফোন করুন।
1: আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস উজ্জ্বল হয়ে আছে অগণিত মানুষের আত্মত্যাগে, আত্মবলিদানের কাহিনীতে। তাদের সে নিঃস্বার্থ সংগ্রামে একমাত্র ধ্যান জ্ঞান ছিল দেশের মুক্তি, পরাধীনতার শৃঙ্খল ছিন্ন করা। বিদেশি শক্তির কবল থেকে রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছিলাম 1947 সালের 15ই অগস্ট। লড়াই তাই বলে শেষ হয়ে যায়নি, সামাজিক অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের লড়াই জারি আছে আজও। শুধু নিজের আখের গোছানো নয়, বিদ্বেষ, বিভাজন, অন্ধবিশ্বাসের হাত থেকে মুক্তির জন্য আমাদের আশেপাশের অনেক মানুষ এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়াই। অতীত বর্তমান মিলিয়ে এমনই সব নিঃস্বার্থ লড়াইয়ের কাহিনী উঠে আসুক আপনাদের চিঠিতে অগাস্ট মাসের প্রথম পক্ষ জুড়ে।

অগস্ট মাসের প্রথম পক্ষে প্রাত্যহিকের বিষয় নিঃস্বার্থ লড়াই। আমাদের ইমেল আইডি chitichirjhanpi চিঠির ঝাঁপি @gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রাত্যহিকে প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আরও একবার জানাই, অগস্ট মাসের এই প্রথম পক্ষে প্রাত্যহিকের বিষয় নিঃস্বার্থ লড়াই।

ইতিমধ্যেই মেল করেছেন, চিঠি লিখেছেন অনেকেই, তাদের চিঠি আমরা পড়তে শুরুও করেছি। আজ যার লেখা দিয়ে শুরু করব, তিনি শিল্পানন্দী।

গ্রামের নাম পুইন, জেলা হুগলির। আপনি লিখেছেন, নিলয়দার সঙ্গে বিহুর রক্তের সম্পর্ক নেই। বিহু কুড়িয়ে পাওয়া ফুলের মতো নিলয়দার কাছে এসেছিল। নিলয়দার সংসারটা হলো না, জানি না কোন অভিমানে বৈবাহিক সম্পর্কে জড়ায়নি, তবে নিজেকে নিঃস্বার্থ সমাজ সেবায় নিয়োজিত রেখেছে। এভাবেই এই পরোপকারী মানুষটার বিহুর সঙ্গে পরিচয়। খেলার মাঠে অগুন্তি বাচ্চারা যখন খেলছে, হাসছে, মজা করছে, খেলার শেষে বাড়ি যাচ্ছে, তখন বিহু মাঠের এক পাশে শুকনো মুখে দাঁড়িয়ে। নিলয়দা বিহুর মাথায় হাতটা রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে রে মা, তোর মন খারাপ, তুই বাড়ি যাবি না? বিহু ছলো ছলো চোখে বলল, আমার বাড়িই নেই, যাব কোথায়? নিলয়দা বলল, তোর মা বাবা কোথায়? বিহু বলল, মা বাবা দুজনেই আমাকে ফেলে রেখে পালিয়েছে। বিহুর অসহায় মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ থাকার পর বলল, চল আমার বাড়িতে থাকবি, তোকে পড়াশুনো শেখাবো, ভালো মানুষ তৈরি করব। আজ থেকে আমি তোর দুটো মা হলাম, মানে মা মা হলাম। এরপর অনেক বছর কেটে গেছে। বিহু এখন চাকরি করে, সমাজে অন্যায় দেখলে প্রতিবাদ করে। এই জীবনবোধ তার মামার কাছেই শেখা। বিহুকেও যখন বাড়িতে এনেছিল, নিলয়দাকে নানান কথা শুনতে হয়েছিল। বলি, সমাজ বলেও তো কিছু একটা আছে, বেজাতকে ঘরে রাখলেই হলো, যত সব আধিক্ষেতা, এ পাড়ায় বার বস্তি হয়ে যাবে। এসব কটু কথাকে নিলয়দা তুড়ি মেরে উড়িয়ে কন্যা সম বিহুকে নিজের হাতে গড়েছে। আসলে স্বাধীনতার আলোর আড়ালে এখনও আমাকে সমাজে এমন কিছু অন্ধকার কানাগলি রয়েছে, আর সেই অন্ধকারে কত বিহু একা কাঁদছে। আবারও বলি, লিখেছেন আপনি, আসলে স্বাধীনতার আলোর আড়ালে এখনও আমাদের সমাজে এমন কিছু অন্ধকার কানাগলি রয়েছে, আর সেই অন্ধকারই কত বিহু একা কাঁদছে। তবে এত বিদ্বেষ বিভাজনের মাঝেও নিলয়দার আছে, হয়তো সংখ্যায় কম, তবু আছে বিহুদের নিশ্চিন্ত এক আশ্রয় দেবার জন্য। লিখেছেন শিল্পানন্দী, পুইন, জেলা হুগলি থেকে।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আজ শোনাব এক নিবেদিত প্রাণ স্কুল শিক্ষকের নিঃস্বার্থ লড়াইয়ের কথা। শোনাচ্ছেন সৌমেন রায়, রসকুণ্ডু, পশ্চিম মেদিনীপুর থেকে। সাতের দশকের শেষ দিকের এক বিদ্যুৎহীন গণ্ডগ্রাম, কাঁচা রাস্তায় অ্যাসফল্ট পড়তে তখনও বেশ কয়েক বছর বাকি। একটিমাত্র ধান ভানানোর কল ছিল গোটা এলাকার মধ্যে যন্ত্রসভ্যতার একমাত্র প্রতীক। আশ্চর্যের বিষয়, এমন এক গ্রামে বেশ প্রাচীন বিদ্যালয় ছিল একটি। সেই বিদ্যালয়েরই বাংলার শিক্ষক একদিন দ্রুত পঠনে পড়ালেন রথের মেলায় রাধারানীর মালা বেচার উপাখ্যান। ক্লাস শেষ হতেই পিছনে পিছনে বেরিয়ে এলো এক ছাত্রী। সজল নয়নে জিজ্ঞাসা করল, স্যার তারপর কি হল? রাধারানীর মা কি সুস্থ হয়েছিল? সত্যি তো, ছাত্রছাত্রীরা পূর্ণতার আস্বাদ পাবে কি করে? বিদ্যালয়ে বা গ্রামে কোথাও কোনো গ্রন্থাগার নেই। বিদ্যালয়ে গ্রন্থ

কারাগার স্থাপনে অপারগ। এখান থেকেই শুরু হল নিঃস্বার্থ লড়াই, সাহিত্যের মাধ্যমে কোমল প্রবৃত্তিগুলি জাগ্রত করার লড়াই, নান্দনিকতা বোধ জাগ্রত করার লড়াই। তখন শিক্ষকদের সাম্মানিক ছিল সামান্যই, তদুপরি বড় সংসারের জোয়াল ছিল ঘাড়ে, তবু ইচ্ছাশক্তিতে ভর করে অভাবের সংসারেও প্রতি মাসে ঢুকতে লাগল কিছু কিছু করে বই। সংখ্যা বাড়লে সংরক্ষণের জন্য তৈরি হল আলমারি, প্রতি গ্রীষ্মের ছুটিতে গঠনে দুর্বল বইগুলি তিনি বাঁধাই করতেন স্বহস্তে। ক্রমে ছাত্রছাত্রী ছাড়িয়ে পাড়া, পাড়া ছাড়িয়ে গ্রামে বিস্তৃত হল আদান প্রদান, তৈরি হল স্টক রেজিস্টার। ততদিনে কৈশোরে পদার্পণ করা তার পুত্র ভার নিল ইস্যু রেজিস্টারের। পথ চলা শুরু হল এক ছোট্ট লাইব্রেরির। ঘটনা হয়তো নিতান্তই সামান্য, কিন্তু প্রভাব সুদূর প্রসারী। বেশ কয়েক বছর চলার পর সেই বইগুলিকেই স্টক দেখিয়ে গ্রামীণ লাইব্রেরি অনুমোদন পাওয়ার পূর্ব পর্যন্ত জারি ছিল সেই লড়াই। ব্যতিক্রমী ভাবনার অধিকারী সেই বাংলার শিক্ষক, আমার স্বর্গীয় পিতৃদেব। নিদারুণ অসুস্থতায় তিনি কিছুদিন বাকরুদ্ধ হয়ে থাকার সময় মুখের দিকে তাকিয়ে কেবলই মনে হতো, শুধুমাত্র লাইব্রেরি নয়, নানাভাবে তার বহু মুখে বাক ফোটানোর প্রচেষ্টার কথা। আজ প্রাত্যহিকীর মাধ্যমে তাকে এবং প্রচারের অন্তরালে থাকা এমনই সব অনন্য ব্যক্তিদের আমার অন্তরের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। নমস্কার, আন্তে সৌমেন রায়, গ্রাম পোস্ট, রসকুণ্ডু, জেলা পশ্চিম মেদিনীপুর থেকে।

হেনা নিশা, আপনার লেখা এসেছে তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, তুমি কি শুধু এই করেই বেড়াবে? অভিমানী প্রশ্ন ছুড়ে দিয়ে ঘর্মাক্ত স্বামীর সাইকেলের পেছনের সিট থেকে কোদাল বেলচা নামিয়ে নিলেন লক্ষ্মীদেবী। নিজের গরজে, নিজের খরচে গাছ লাগিয়ে চলেছেন 1968 সাল থেকে, যখন তিনি 25। এ পর্যন্ত 5 লক্ষাধিক চারা গাছকে মহিরুহে পরিণত করতে পেরেছেন তিনি। তিনি শচীনন্দন সামন্ত মহাশয়, আমাদের বৃক্ষমিত্র। শিক্ষকতার পেশা থেকে অবসর নেওয়ার পরও পেনশনের একটি অংশ প্রথমেই তিনি সরিয়ে রাখেন গাছ লাগানোর খরচের জন্য। পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, দীঘা রামনগরের বিস্তীর্ণ এলাকা, দক্ষিণ পূর্ব রেলের বহু স্টেশন সংলগ্ন এলাকা আজ সবুজে সবুজ তার নিঃস্বার্থ লড়াইয়ের ফলে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পশ্চিম চিল্কা গ্রাম থেকে চারাগাছ, গাছ লাগানোর সরঞ্জাম এবং 3-4 জন শ্রমিক নিয়ে ইঞ্জিন ভ্যানে চেপে ট্রেনে বা বাসে করে পৌঁছে গেছেন গন্তব্যস্থলে আগের দিন সন্ধেবেলা। আজকের মতো যেখানে সেখানে থাকার ব্যবস্থা ছিল না তখন। খোলা আকাশের নিচে ত্রিপল টাঙিয়ে রাত কাটানো একরকম না খেয়েই। অনেকদিন প্রচণ্ড ঝড় বৃষ্টিতে উড়ে গেছে অস্থায়ী তাঁবু, ভেজা জামাকাপড় নিংড়ে প্রতীক্ষা ভোরের। ভোর হতেই লেগে পড়েছেন চারা রোপণের কাজে। বেশিরভাগ সময় তো একাই বেরিয়ে পড়েছেন সাইকেলের পিছনে চারা গাছ, বাঁশ, বাতা, বেড়া নিয়ে। এমনও হয়েছে কতবার বেড়া খুলে নিয়ে গেছে মানুষ জ্বালানির জন্য। স্থানীয়দের বুঝিয়ে পয়সা দিয়ে এসেছেন গাছগুলিকে লক্ষ্য নজর করবার জন্য। একটি গাছ একটি প্রাণ, এই লক্ষ্যে একক প্রচেষ্টাতে লড়াই চালিয়ে যাচ্ছেন আজও 83 বছরের সহজ সরল এই মানুষটি। ভারত সরকার তাকে ইন্দিরা প্রিয়দর্শিনী বৃক্ষমিত্র পুরস্কার প্রদান করেছেন 2002 সালে। শ্রী লক্ষ্মীদেবী আর অভিযোগ অভিমান করেন না, কারণ যিনি শপথ নিয়েছেন এ বিশ্বকে, এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার, তাঁকে আটকায় কার সাধ্যি। শুভেচ্ছান্তে।

এবারে আমার হাতে ধীরেন বসাকের লেখা ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে। নিঃস্বার্থ লড়াই হল ব্যক্তিগত স্বার্থ, লোভ বা প্রাপ্তির আশা না রেখে অন্যের কল্যাণ, মুক্তি বা অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা। নিঃস্বার্থ লড়াই এটি এমন এক মহৎ প্রয়াস যেখানে আত্মত্যাগ থাকে কিন্তু কোনো প্রতিদানের ইচ্ছা থাকে না। সাধারণত নিজের সুখ, স্বাচ্ছন্দ্য ও ভবিষ্যতের কথা ভেবে কাজ করে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন কেউ নিজের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে সমাজ, দেশ বা কোনো বিপন্ন মানুষের জন্য লড়াই করে, তাকে আমরা নিঃস্বার্থ লড়াই বলি। এই লড়াইয়ের পেছনে কোনো অহংকার বা ব্যক্তিগত লাভ থাকে না। দেশের স্বাধীনতার জন্য সাধারণ মানুষ যখন মুক্তির জন্য প্রাণ বিসর্জন দিয়েছিলেন, তখন তাদের অনেকেরই ব্যক্তিগত প্রাপ্তির কিছু ছিল না। তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাধীন দেশ চেয়েছিলেন। মাদার টেরেসা বা বিদ্যাসাগরের মতো মানুষের জীবন ছিল এক আজীবন নিঃস্বার্থ লড়াই, যা তাঁরা উৎসর্গ করেছিলেন আর্তের সেবায় ও সমাজের সংস্কারে। একজন মা যেভাবে নিজের সব কষ্ট চেপে রেখে সন্তানের মুখে অন্ন তুলে দেন বা একজন সাধারণ মানুষ বিপদে পড়া প্রতিবেশীকে সাহায্য করেন, তাও নিঃস্বার্থ লড়াইয়ের ছোট অথচ সুন্দর রূপ। নিঃস্বার্থ লড়াই সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এটি মানুষের মধ্যে বিশ্বাসের আলো জ্বেলে দেয়। যখন কেউ দেখে যে অন্য কেউ তার জন্য নিঃস্বার্থভাবে লড়ছে, তখন সমাজের প্রতি আস্থা ফিরে আসে। এই লড়াইয়ের শক্তি ভালোবাসার শক্তি, যা ঘৃণা ও হিংসাকে পরাজিত করে। এই আধুনিক যুগে নিঃস্বার্থ লড়াই হয়তো বড্ড বেমানান ঠেকে, কিন্তু এর আবেদন চিরন্তন। মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে এবং পৃথিবীতে মানবিকতা বজায় রাখতে এই নিঃস্বার্থ লড়াইয়ের প্রেরণা অত্যন্ত জরুরি। নিঃস্বার্থ লড়াইয়ের মাধ্যমেই মানুষ তার প্রকৃত মনুষ্যত্ব খুঁজে পায়। মানুষের এই প্রকৃত মনুষ্যত্ব খুঁজে পাওয়ার কথা লিখলেন ধীরেন বসাক, ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে।

এবারে চলে যাব সোজা হুগলিতে। হরিপাল থেকে লিখেছেন কেকা চৌধুরী। সখী প্রাত্যহিকী, জীবন এত কঠিন কেন? সর্বদা লড়াই লড়াই আর লড়াই। সংসারের সাত পাঁচ ঝঞ্ঝাটে হাঁপিয়ে উঠে নিজেই লজ্জা পেলাম। মনে পড়ে গেল মাতৃসমা একজনের কথা, থ্যালাসেমিয়া আক্রান্তদের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করি, যদি কিছু সাহায্য করেন। আমার দোলাচলে কিছু প্রমাণপত্র এবং ফুটফুটে দুই শিশু কোলে মা বাবার ম্লান ছবিটা দেখালেন। রোদ আর জীবন যন্ত্রণার তাপে দগ্ধ মানুষটিকে মেলাতে কষ্ট হয়। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু দুটি না ফেরার দেশে তাদের পিতামাতা এভাবে অর্থ সংগ্রহ করেন আর জনে জনে বোঝান ছেলেমেয়ের বিয়ের আগে রক্ত পরীক্ষা করতে ভুলবেন না। ওদের হারানোর আর কি আছে? এত যুদ্ধ তবে কাদের জন্য? আসলে এ নিঃস্বার্থ লড়াই কিছু জনের ব্রত। ওই যে মেয়েটি মাস্টার্স করেও টোটো চালিয়ে দিনের শেষে বই খাতা খাবার নিয়ে হাজির হয় প্ল্যাটফর্মে পড়ে থাকা উপসী কচি মুখে হাসি ফোটাতে, একে মহিলা টোটো চালক তার উপর রাত বিরেতে হুটহাট বেরিয়ে পড়া কলঙ্ক। যাদের যত কলঙ্ক মাথার মুকুট করে সে আপন কর্মে অবিচল। ছেলেটা কুংফু ক্যারাটেতে পারদর্শী, কোদাল কাস্তে চালিয়ে আগাছা ছেটে এক চিলতে জমি খুঁজে বিনামূল্যে মেয়েদের ট্রেনিং দেয়। বলে সমাজকে যতদিন না বদলাতে

পারছিস ততদিন আত্মরক্ষাটুকু অন্তত উড়ে আসে কথা। পেটে ভাত জোটে না আর বনের মোষ তাড়াচ্ছে। আসলে মেয়েদের সঙ্গ তো যুগ যুগ ধরে যারা দেশ জাতি সমাজের বুকে জগদ্দল পাথর সরিয়ে আনতে চেয়েছেন এক মুঠো রোদ্দুর, তাদের কাজে এরকম উড়ো মেঘ জল ঢালতে পারে কি? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া, আমাদের শহীদ ভাই বোন, প্রমুখ মনীষী পাহাড় প্রমাণ বাধা উপেক্ষা করে নিঃস্বার্থ লড়াই করেছেন আজীবন। তাদের শিক্ষা সংস্কৃতিকে ব্রতরূপে গ্রহণ করেছে তাদেরই উত্তরসূরি। ক্লান্তি আমার ক্ষমা করো, এখনো অনেক লড়াই বাকি। প্রকৃত স্বাধীনতার স্বাদ পেতে, শহীদের আত্মত্যাগের মর্যাদা দিতে জপতে হবে নিঃস্বার্থ লড়াইয়ের মন্ত্র, সেটি সদিচ্ছা। লিখেছেন কেকা চৌধুরী, হরিপাল, হুগলি থেকে।

প্রভাতের প্রিয় সহযাত্রী প্রাত্যহিকীকে লিখছেন ডাক্তার শান্তিদেব জানা, গ্রাম ও ডাকঘর দক্ষিণ কাশিয়াবাদ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। মানুষের ইতিহাস ক্ষমতার নয়, আত্মত্যাগের, জয়ের নয়, জাগরণের। সভ্যতার প্রতিটি প্রভাত ফুটে উঠেছে কিছু নীরব মানুষের ত্যাগ, তিতিক্ষা ও তপস্যার আলোয়। নিজের প্রাপ্তির প্রদীপ নিভিয়ে যারা অন্যের জীবনে আশার শিখা জ্বালিয়েছেন, তাঁদের জীবনগাথারই নাম নিঃস্বার্থ লড়াই। ভারতের স্বাধীনতা সেই মহাকাব্যের এক উজ্জ্বল অধ্যায়। বীর শহীদদের আত্মবলিদান আমাদের চিরন্তন প্রেরণা, কিন্তু তাঁদের পাশাপাশি ছিলেন অগণিত পরিচিত অপরিচিত মানুষ, যাদের নাম ইতিহাসের পাতায় নেই। কেউ আশ্রয় দিয়েছেন, কেউ অন্য, কেউ সংবাদ, কেউ সাহস, কেউ নীরবে বিসর্জন দিয়েছেন ব্যক্তিগত সুখ, শান্তি ও স্বপ্ন। তাঁদের সম্মিলিত আত্মনিবেদনেই স্বাধীনতার অরুণোদয় ঘটেছিল। তবে স্বাধীনতা কেবল রাজনৈতিক অর্জন নয়, ব্যক্তিমর্যাদা, মুক্ত চিন্তা, সামাজিক সাম্য, অর্থনৈতিক ন্যায় ও মানবিক মূল্যবোধের বিকাশেই তার প্রকৃত পূর্ণতা। তাই স্বাধীনতার সংগ্রাম কোনো একটি দিনের নয়, প্রতিটি দিনের, প্রতিটি প্রজন্মের। আজ সীমান্তে অতন্দ্র প্রহরী জেগে থাকেন আমাদের নিশ্চিন্ত নিদ্রার জন্য। মাঠে কৃষক, বিদ্যালয়ে শিক্ষক, চিকিৎসালয়ে চিকিৎসক, গবেষণাগারে বিজ্ঞানী, কর্মক্ষেত্রে শ্রমিক নীরব নিষ্ঠায় গড়ে তোলেন আগামীর ভোর। কিন্তু মানুষের সবচেয়ে কঠিন যুদ্ধ সীমান্তে নয়, নিজের অন্তরে। প্রতিদিন তাকে লড়তে হয় লোভ, মিথ্যা, হিংসা, বিদ্বেষ, অহংকার ও স্বার্থপরতার বিরুদ্ধে। এই নীরব জয়ের ওপরই দাঁড়িয়ে থাকে সকল বিজয়ের সৌধ। ইতিহাস কয়েকটি নাম স্মরণ করে, অথচ ইতিহাস রচনা করেন অসংখ্য নামহীন মানুষ। নদীর মতো তাঁদের আত্মনিবেদন বহমান, বৃক্ষের মতো তাঁদের জীবন আশ্রয়দায়ী, প্রদীপের মতো তাঁদের ত্যাগ অন্যের পথ আলোকিত করে। মানুষের হাতে, মানুষের জন্য জ্বালানো সেই প্রদীপই যুগে যুগে সভ্যতার পথ দেখায়। নিঃস্বার্থ লড়াই তাই কোনো ইতিহাসের অধ্যায় নয়, মানবতার চিরন্তন স্পন্দন। সকলের প্রতি রইল আন্তরিক প্রভাতী শুভেচ্ছা। ইতি ডাক্তার শান্তিদেব জানা, গ্রাম ও ডাকঘর দক্ষিণ কাশিয়াবাদ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা।

জলপাইগুড়ি থেকে। প্রাণের প্রাত্যহিক কি? ইতিহাসের পাতায় স্বাধীনতা কোনো কালির আঁচড় নয়, সে এক রক্তিম সূর্যোদয়। তার প্রতিটি অক্ষরে লেখা আছে অসংখ্য নামহীন মানুষের ত্যাগ, মায়ের অশ্রু, বিপ্লবীর শেষ হাসি আর বন্দিশালার নিঃশব্দ দীর্ঘশ্বাস। স্বাধীনতা এসেছে কোনো দানের ঝুলি ভরে নয়, এসেছে নিঃস্বার্থ লড়াইয়ের অগ্নিপথ বেয়ে। যেদিন ক্ষুদিরাম হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠেছিলেন, যেদিন প্রীতিলতা নিজের জীবন উৎসর্গ করেছিলেন, যেদিন মাতঙ্গিনী হাজরা গুলিবিদ্ধ বুকে পতাকা আঁকড়ে বলেছিলেন বন্দে মাতরম, সেদিন ইতিহাস কেবল একটি ঘটনার সাক্ষী হয়নি, জন্ম নিয়েছিল এক চিরন্তন চেতনার। নেতাজির বজ্রকণ্ঠে উচ্চারিত, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আজও আমাদের আত্মাকে আলোড়িত করে। কিন্তু স্বাধীনতার লড়াই কি শেষ হয়েছে? স্বাধীনতার 75 বছর পেরিয়েও আমাদের সংগ্রাম অব্যাহত। আজকের যুদ্ধ দারিদ্র, অশিক্ষা, অন্যায়, বিদ্বেষ ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে আজও যখন কোনো নাগরিক সত্যের পক্ষে মাথা উঁচু করে দাঁড়ায়, যখন কোনো তরুণ সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে, তখন স্বাধীনতার সেই অমর মশালই নতুন হাতে জ্বলে ওঠে। অতীত আমাদের শিখিয়েছে আত্মত্যাগের ভাষা, বর্তমান আমাদের শেখায় তার মর্যাদা রক্ষার দায়িত্ব। স্বাধীনতা কেবল একটি অর্জন নয়, এ এক প্রতিদিনের সাধনা, এক অবিরাম নিঃস্বার্থ লড়াই, যে লড়াই নিজের জন্য নয়, মানুষের জন্য, আজকের জন্য নয়, আগামী দিনের জন্য। লিখেছেন সাজিনা শাহনাজ, আমতলা চয়নপাড়া, জলপাইগুড়ি থেকে।

কল্লোল কান্তি ডিঙ্গালের লেখা, মাচণ্ডী কলোনি, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। ব্রিটিশের অপশাসন ও নির্মম অত্যাচার থেকে, বিয়নেটের রক্তাক্ত খোঁচার হাত থেকে ভারত মাতাকে মুক্ত করতে আমাদের দেশে বহু তরুণ আত্মাহুতি দিয়েছিলেন নিঃস্বার্থভাবে, নিজের যৌবন সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে। বীর সন্ন্যাসী বিবেকানন্দ তাঁর গ্রন্থে বলেছিলেন, নিঃস্বার্থপরতাই ধর্ম, স্বার্থপরতাই অধর্ম। এই মহাবাক্য হৃদয় রেখে শত শত তরুণ গর্জে উঠেছিলেন ব্রিটিশের সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক অহংবোধে জারিত দুঃশাসনের বিরুদ্ধে। ব্রিটিশের রক্তচক্ষুকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে বুক চিতিয়ে বন্দুকের নলের সামনে প্রাণ বিসর্জন দিতে অগ্নিযুগের তরুণরা পিছপা হননি। স্বাধীনতা লাভের মহাযজ্ঞে কেউ বা লোভনীয় চাকরি ছেড়েছেন, কেউ বা খেতাব ত্যাগ করেছেন, কেউ বা মাঝপথে উচ্চশিক্ষা ছেড়েছেন, কেউ বা পিতামাতার স্নেহের কোল ত্যাগ করেছেন, কেউ বা সদ্য বিবাহিত স্ত্রীকে পরিত্যাগ করেছেন। সকলেরই একটা লক্ষ্য ছিল, ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে ভারত মাতাকে মুক্ত করে তাকে স্বমহিমায় ভাস্বর করে তোলা। বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম প্রফুল্ল চাকী, বাঘা যতীন, রাসবিহারী বসু, সুভাষ বোস, অরবিন্দ ঘোষ, মাস্টারদা সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, বীরেন্দ্রনাথ শাসমল, হেমচন্দ্র কানুনগুর মতো আরও কত তরুণ যুবক ওই কণ্টকাকীর্ণ ভগ্ন কাঁচ ছড়ানো স্বাধীনতা লাভের পথে নেমে লড়াই করেছিলেন তার ইয়ত্তা নেই। কবি সাহিত্যিকদের লেখনী থেকে উৎসারিত রচনা ও দেশাত্মবোধক গান বিপ্লবের আগুন জ্বালিয়ে দিয়েছিল অগ্নিযুগের তরুণদের মধ্যে। ব্রিটিশ বিরোধী সংগ্রামে যৌবনের মৃত্যুঞ্জয়ী সাহসের প্রতীক ছিলেন এইসব তরুণ সশস্ত্র বিপ্লবীরা। সাহিত্যে যৌবন চাঞ্চল্যের মধ্যমণি হয়ে ওঠেন নজরুল ইসলাম। তরুণ ঈশানকে প্রলয় বিষান বাজানোর আহ্বান জানিয়ে বিদ্রোহীর মতো কবিতা লিখলেন। আবার রবীন্দ্রনাথ নতুন যৌবনেরই দূতদের জয়গান গেয়ে বাঁধ ভেঙে দাও আহ্বান জানিয়ে বিপ্লবের অগ্নি কণা ছড়িয়ে দিলেন। উল্লেখযোগ্য সুভাষ বসুর তরুণের স্বপ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের তরুণের বিদ্রোহ পথের দাবি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ ইত্যাদি কালজয়ী রচনা ছিল

এক নিঃস্বার্থ লড়াইয়ের দোতনা যা শত শত যুবককে অগ্নিমন্ত্রে দীক্ষিত করেছিল এবং যার প্রাপ্তি হল ১৯৪৭ সালের ১৫ই অগস্টে রাজনৈতিক স্বাধীনতার অরুণোদয়ে কাঞ্চনজঙ্ঘার চূড়ায়। সেই কথা লিখলেন কল্লোল কান্তি ডিঙ্গাল, মাচণ্ডী কলোনি কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।

0: চিঠি ঝাঁপি তাহলে আজ এখানেই বন্ধ রাখি। চোখ রাখি আবহাওয়াবার্তায়। আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস, সাধারণভাবে মেঘলা আকাশ, বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, হালকা থেকে মাঝারি পরিমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। আগামী ২৪ ঘন্টার তাপমাত্রা সব থেকে বেশি ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সব থেকে কম ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করতে পারে। গত ২৪ ঘন্টায় তাপমাত্রা সব থেকে বেশি ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি। সব থেকে কম তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সব থেকে বেশি পরিমাণ ছিল ৯৩%, সব থেকে কম ৬৬%। বৃষ্টি হয়েছে গত ২৪ ঘন্টায় ০.৬ মিলিমিটার। তাহলে আজ এখানেই শেষ করি। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়,
1: চন্দ্রজিৎ প্রামাণিক।
0: এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেছেন। শিল্পস্থাপনের উন্নতি এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের ওড়িশা সফর শুরু করবেন। বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গণনার কাজ শুরু হবে আর কিছুক্ষণ পর। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধ হতে চলেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি সমাবেশে আত্মঘাতী হামলায় 5 নিরাপত্তা কর্মী সহ অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। ভারত 13টি সোনা সহ 39টি পদক নিয়ে 4র্থ স্থানে রয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারতে দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে ভরপুর হতে হবে। নতুন দিল্লিতে গতকাল তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা উপলক্ষে বক্তব্য রাখার সময় বলেন, তরুণদের সর্বদা মনে মাদক থেকে দূরে থাকা উচিত এবং একটি স্বাস্থ্যকর সুস্থ জীবন যাপন করা উচিত।
1: विकसित भारत संकल्प अभियान के लिए नशा मुक्त युवा, इस मूवमेंट का नाम ही इसके संकल्प को स्पष्ट करता है। क्योंकि जब देश ने विकसित भारत का लक्ष्य तय किया है, तो इसके लिए आवश्यक है देश का युवा तन से स्वस्थ हो, मन से स्वस्थ हो, आत्मविश्वास से भरपूर हो और ड्रग्स जैसी घातक आदत से हमेशा हमेशा दूर हो। यही इस अभियान का उद्देश्य है।
0: প্রধানমন্ত্রী বলেন, মাদক অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হবে। তিনি বলেন, মাদক মুক্ত সমাজ গঠনের সচেতনতা বৃদ্ধি ও জন অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি রবিবার দেশজুড়ে বিভিন্ন কার্যক্রমের আয়োজন হবে। মাদকের অভিশাপ থেকে যুব সমাজকে রক্ষা করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই আসক্তির মারাত্মক পরিণতির বিষয়টি তরুণদের অবশ্যই অনুধাবন করতে হবে। তিনি মনে করিয়ে দেন যে মাদক পেশাগত জীবন নষ্ট করে, পারিবারিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ব্যক্তির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। সামাজিক লোকলজ্জার ভয়ে মাদকাসক্তি

0: ঘটনা গোপন না করার জন্য তিনি পরিবারগুলোর প্রতিও আহ্বান জানান। তিনি বলেন, আক্রান্ত সদস্যদের সুস্থ হয়ে উঠতে সহায়তার জন্য পরিবারের উচিত সময় মতো সাহায্য নেওয়া, খোলামেলা আলোচনা করা, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া এবং চিকিৎসার সহায়তা গ্রহণ করা। তিনি জোর দিয়ে বলেন যে মাদকের প্রাথমিক লক্ষণগুলি শনাক্ত করতে সন্তানদের সময় মতো সহায়তা প্রদানের জন্য পরিবারগুলিকে খোলামেলা আলোচনার পরিবেশ গৌরব তোলা প্রয়োজন। প্রধানমন্ত্রী আরও বলেন, সামাজিক বিচ্ছিন্নতা, অস্বাভাবিক আচরণ, কথাবার্তা এড়িয়ে চলা, গভীর রাত পর্যন্ত বাইরে থাকা বা ঘন ঘন টাকা চাওয়ার মতন আচরণগত পরিবর্তনগুলো মাদকাসক্তির প্রাথমিক লক্ষণ হতে পারে। তিনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অধ্যাপকদের প্রতি আহ্বান জানান যে তারা নিয়মিতভাবে শিক্ষার্থীদের সঙ্গে মাদক অপব্যবহারের বিপদ নিয়ে আলোচনা করেন এবং ক্যাম্পাসে তিনি সচেতনতামূলক অভিযানেরও আয়োজন করার ব্যাপারে উৎসাহ দেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন, মাদকমুক্ত ভারতের স্বপ্ন কেবল জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং যুব সমাজের নেতৃত্বের মাধ্যমেই বাস্তবায়ন করা সম্ভব। ফরিদাবাদের অমৃতা হাসপাতালে বিকশিত ভারত সংকল্প অভিযানের নেশামুক্ত যুব জাতীয় অভিযানের সূচনার পর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
1: हम युवा विकसित भारत में अपनी भूमिका रखेंगे और इसलिए ही आज के दिन में ही आदरणीय प्रधानमंत्री जी 1 करोड़ से अधिक युवाओं को नशा मुक्ति का शपथ भी करवा रहे हैं और देश के युवा आगे आके नशा मुक्ति के सामने माय भारत के द्वारा अभियान का प्रारंभ कर रहे हैं।
0: শক্তিশালী অর্থনৈতিক সূচক, শিল্পস্থাপনে উন্নতি এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগের পূর্বাভাসে চেয়ে এই হার বেশি। শনিবার প্রকাশিত SBI রিসার্চের মনিটারি পলিসি কমিটি MPC বিষয়ক প্রাক বৈঠক প্রতিবেদনে বৃদ্ধির হিসাব তুলে ধরা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ওড়িশায় 3 দিনের সফর শুরু করবেন। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর জেলা এবং গঞ্জাম জেলার তাপতাপানিতে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। কটকে জগৎগুরু কৃপালী বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনেরও করবার কথা রয়েছে তার। বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশে 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনার জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। গত মাসে 30 তারিখে বিহারের বাঁকিপুর, গুজরাটের মাঞ্জালপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছিল। সকাল 8টায় গণনা শুরু হবে। প্রথমে পোস্টার ব্যালট গণনা হবে এবং এরপর সকাল 8:30 থেকে EVM গণনা শুরু হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং X&L AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধ হতে চলেছে। বন্ধুদেশ কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহের অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, গতকালই মার্কিন বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আকারের হামলার একটি পরিকল্পনার জন্য প্রস্তুত ছিল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে মতামত এবং নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি আধিকারিকদের অনুরোধ শোনার পর তিনি পূর্ব পরিকল্পনা বাতিল করে কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দেবার সিদ্ধান্ত নেন। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি সমাবেশে আত্মঘাতী হামলায় 5 নিরাপত্তা কর্মী সহ অন্তত 14 জন নিহত এবং বেশ কিছু মানুষ আহত হয়েছেন। সোয়াত জেলার কাবাল শহরে পুলিশ থানার ঠিক বিপরীতে সোয়াত শান্তি সমাবেশ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, সাইদুর শরীফের সেন্ট্রাল হাসপাতালে 9 জনের মৃত্যু হয়েছে এবং কাবাল হাসপাতালে মারা গেছেন আরও 5 জন। স্থানীয় জনজাতি পরিষদ সোয়াত আমান জিরগা এই শান্তি সমাবেশের আয়োজন করে। তাদের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে গত কয়েক মাসে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মোহাম্মদ সোহেল আফ্রিদি এই বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন এবং উপযুক্ত তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। গ্রিসের আত্তিকা অঞ্চলের পাসাতা এলাকায় দমকল বাহিনীর দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ ঘটে। এথেন্সের উত্তর পশ্চিমে ছড়িয়ে থাকা এক ভয়ানক দাবানল নিয়ন্ত্রণে আনার সময় এই দুর্ঘটনা ঘটে। দাবানলে 1,000-এর বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে একটি হেলিকপ্টারে

দুজন, এক গ্রিক ও অন্যজন ডেনমার্কের নাগরিক নিহত হয়েছেন, তবে অন্য হেলিকপ্টারটির একজন গ্রিক এবং একজন ব্রিটিশ নাগরিক প্রাণে বেঁচে গেছেন। সংঘর্ষের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে হলে পাকিস্তানকে তাদের সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেলতে

কঠোর সমালোচনা করেন। ওই প্রাক্তন বিদেশমন্ত্রী ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে বলেছিলেন, সিন্ধু জলবণ্টনে পাকিস্তানের দাবি পূরণ না হলে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। ভারতের 13টি সোনা, 17টি রূপো এবং 9টি ব্রোঞ্জ সহ মোট 39টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করে। সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথের গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন গ্রহণ করে। এই প্রতীকী হস্তান্তরের মধ্য দিয়ে 2030 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসাবে আহমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রার সূচনা হলো। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনে পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেছেন। শিল্পস্থাপনের উন্নতি এবং রপ্তানি ক্ষেত্রে পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। খবর শেষ হলো স্থানীয় সংবাদ এরপরেই।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ আত্মবিশ্বাসী হলে বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। হাসপাতালের 100 মিটারের মধ্যে পান, বিড়ি, সিগারেটের মতো নেশা সামগ্রী বিক্রি রাজ্য সরকার সম্পূর্ণ নিষিদ্ধ করবে বলে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। মহিলাদের ক্ষমতায়নে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পক্ষে সওয়াল করেছেন কবি লেখক সমাজকর্মী তসলিমা নাসরিন। বাড়ি তৈরির জন্য রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখলে 1 সেপ্টেম্বর থেকে জরিমানা দিতে হবে বলে রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। ঘূর্ণাবর্ত সক্রিয় অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে স্থির ও আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। নতুন দিল্লিতে গতকাল ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, মাদকাসক্তি থেকে দূরত্ব বজায় রেখে সুস্থ জীবনযাপনই তরুণদের লক্ষ্য হওয়া উচিত। মাদকের বিরুদ্ধে 100 সপ্তাহের দেশব্যাপী জনভাগিদারী বা গণ অংশগ্রহণমূলক প্রচারাভিযানে 28,000-এর বেশি স্থান থেকে 1 কোটিরও বেশি যুবক যুবতী যোগ দিচ্ছেন। শ্রী মোদী বলেন, মাদকাসক্তি মানুষকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করে, তা কেবল একটি পরিবারকে ধ্বংস করে না, দেশের শক্তিকেও দুর্বল করে দেয়।
1: নশা কেবল শরীর কো নুকসান নহীঁ পৌঁছাতা, নশা এক মা কি মুস্কান ছিন লেতা হ্যায়, নশা এক পিতা কে সপনো কো চুর চুর কর দেতা হ্যায়। আর জব পরিবার মে সমাজ মে এসা হোতা হ্যায় আর কহীঁ না কহীঁ রাষ্ট্র কি শক্তি ভি কমজোর পড় জাতি হ্যায়। আর ইসলিয়ে হমে হর এক যুবা কো নশে কে চুঙ্গল মে ফঁসনে সে বচানা হ্যায়।
0: হাসপাতালের 100 মিটারের মধ্যে বিড়ি, পান, সিগারেট, গুটখার মতো সামগ্রী বিক্রি রাজ্য সরকার সম্পূর্ণ নিষিদ্ধ করবে বলে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। গতকাল পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি।
2: হাসপাতাল চৌহদ্দির থেকে 100 গজ 100 ইয়ার্ড কোনো পান, বিড়ি, সিগারেট, গুটখা, মদ দোকান থাকবে না। এটা আইন আছে, যে আইনটাকে আমরা লাগু করবো এবার কঠোরভাবে। কেউ সেবন করলে ফাইন হবে। হাসপাতাল চত্বরের যারা আন্তর বিভাগে থাকবেন তাদের মোবাইল ফোন ব্যবহার যোগ্য নয়। যারা স্বাস্থ্যকর্মী তারা নেবে, কেন তাদের দরকার হয় ডাক্তারদের সঙ্গে কথা বলতে। হাসপাতালে দালালরা আগে আছে, তাই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্বাস্থ্যকর্মী, প্রিন্সিপাল, সিএমওএইচ থেকে সাফাই কর্মচারী অবধি সবাই তাদের আইডেন্টিফিকেশন ব্যাজ পড়বে, যাতে চিহ্ন। আপনাদের যদি মনে হয় ওই স্বাস্থ্যকর্মী বাজে ব্যবহার করেছিল আমাদের জানাবেন।
0: স্বাস্থ্য দপ্তর ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে না জানিয়ে রক্ত ও প্লাজমা বিক্রি করা যাবে না বলে রাজ্য সরকার নির্দেশিকা জারি করেছে। স্বাস্থ্য দপ্তরের জারি ওই নির্দেশিকায় বলা হয়েছে, একসঙ্গে অনেক ইউনিট রক্ত পাঠাতে হলে অন্তত 7 দিন আগে ব্লাড ব্যাংকে দপ্তরের কাছে অনুমতি নিতে হবে।

0: জানাতে হবে কোন গ্রুপের রক্ত কোথায় পাঠানো হচ্ছে, কে পাঠাচ্ছে ইত্যাদি বিষয় তথ্য। স্বাস্থ্যভবনকে না জানিয়ে রক্ত বিক্রির ঘটনায় ইতিমধ্যে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল তদন্ত শুরু করেছে। নীতি নির্ধারণ, কার্যকর শাসন ব্যবস্থা, জনকল্যাণমূলক পরিষেবা প্রদান এবং দেশের সুস্থায়ী উন্নয়নের জন্য জনগণনা অপরিহার্য বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার জানিয়েছেন। নিজের বাড়িতে গতকাল সেলফ এনিউমারেশন বা স্বগণনার জন্য ডিজিটালি তথ্য নথিভুক্ত করেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মজুমদার সঠিক ও সম্পূর্ণ তথ্য প্রদানের জন্য নাগরিকদের কাছে আহ্বান জানান। মহিলাদের ক্ষমতায়নে অভিন্ন দেওয়ানি বিধি বিশেষ প্রয়োজন বলে মত প্রকাশ করেছেন কবি, লেখক ও সমাজকর্মী তসলিমা নাসরিন। কলকাতায় গতকাল বাংলা একাডেমিতে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সমানাধিকারের জন্য তিনি বরাবরই সরব হয়েছেন এবং এজন্য অভিন্ন আইনের বিশেষ প্রয়োজন।
1: কালকে আমি বলেছিলাম যে বাংলাদেশে এবং ভারতবর্ষে, পাকিস্তান এই উপমহাদেশে এই অভিন্ন দেওয়ানি বিধির খুব দরকার। আসলে পৃথিবীর যে কোনো সভ্য দেশেই এই অভিন্ন দেওয়ানি বিধি আছে, কারণ এক দেশ এক আইন আমরা চাই, সবার জন্য সমান আইন চাই। বিশেষ করে নারীরা ধর্মীয় আইনের অধীনে যদি থাকে তাহলে তারা তাদের বিরুদ্ধে বৈষম্য আমরা দেখি, নির্যাতন দেখি, তো সেইগুলো চলে যায় যদি আমরা সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করি।
0: প্রায় দুদশক পর তার কলকাতায় ফেরাকে কোনো রাজনৈতিক রং না দেওয়ার আবেদন জানান তসলিমা। বর্তমান সরকার যেভাবে তাঁর সুরক্ষার ব্যবস্থা করেছে তার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান তিনি। দলের নাম করে তোলাবাজি করলে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে বলে বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মন্তব্য করেছেন। তৃণমূল কংগ্রেস থেকে আসা দুর্বৃত্তদের বিজেপিতে যোগদান নিয়েও দলীয় কর্মীদের সতর্ক করেছেন তিনি।
2: তলাবাজি সংস্কৃতি এত সহজে উঠে যাবে ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এরকম কমপ্লেন এনে তাদেরকে অ্যারেস্ট করা, ব্যবস্থা নেওয়া, এবং সেই তলাবাজরাই যারা দুর্বৃত্ত ছিল, মানুষকে কষ্ট দিয়েছে, লুট করেছে, তারা আসার চেষ্টা করছে আমাদের লোকের কাছে। তো আমার মনে হয় যে বিজেপি নজর রেখেছে এবং মানুষ যে উদ্দেশ্য নিয়ে পরিবর্তন করছে সেটা যেন ভুলে না যায়। আমরা আমাদের প্রত্যেকের দায়িত্ব এইসব লোক থেকে দূরে থাকা এবং এদের অন্যায়ের বিচার করা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সট্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাড়ি তৈরির জন্য রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখলে এবার থেকে জরিমানা দিতে হবে বলে পৌর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আগামী পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে নতুন এই নিয়ম কার্যকর হচ্ছে। শিলিগুড়ি পৌর নিগমে প্রশাসনিক বৈঠকের পর গতকাল সাংবাদিকদের কাছে মন্ত্রী বলেন, ব্যক্তিগত স্বার্থে সর্বজনীন যাতায়াতের পথ আটকে রাখা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
3: বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে স্টোন চিপ, বালি, ইট ফেলে রেখে দিচ্ছে, পেনাল্টি শুরু করবো আমরা। 1 তারিখ থেকে পেনাল্টি শুরু হচ্ছে, তাদেরও পেনাল্টি হবে, এবং সব রকম ভাবে যাদের তাদের কাজে অসুবিধে হয় আমরা কিন্তু সেটা সৃষ্টি করব। আপনার বাড়ি হচ্ছে, আপনি বাড়ির ভেতর বিল্ডিং করছেন, অ্যাপার্টমেন্ট করছেন, বিল্ডিং এর ভেতরে এইসব রাখুন। রাস্তাটা আপনার নিজস্ব সম্পত্তি নয়, এটাও আমি বলেছি যে যেখানে যেখানে যার খালি জমি আছে এখন সেই জমিটা ঝোপ ঝাড় নালা নর্দমা পুকুর ডেঙ্গি হচ্ছে, এগুলো হবে না।
0: রাজ্য জুড়ে নিষিদ্ধ প্লাস্টিক ও প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার বন্ধ করতে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হচ্ছে বলে পৌর নগরোন্নয়ন মন্ত্রী জানান। বিভিন্ন বাজারে ব্যাগের ভেন্ডিং মেশিন বসানো হবে যাতে ক্রেতারা স্বল্প মূল্যে পরিবেশ বান্ধব ব্যাগ কিনতে পারেন। বীরভূমের মোহাম্মদ বাজারে পাথর ব্যবসায়ী মোহাম্মদ নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের পার্কিং এলাকা থেকে প্রায় 16 লক্ষ সিএফটি পাথর বাজেয়াপ্ত করেছে বিএলআরও দপ্তর। এই পাথর বেআইনিভাবে মজুত করা হয়েছিল বলে প্রশাসনের দাবি। টুলু মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক পাথর ব্যবসায়ীর 8টি অবৈধ খাদান বন্ধেরও নোটিশ দেওয়া হয়েছে। মালদার মঙ্গলবাড়িতে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে প্রায় 2 কোটি নগদ টাকা এবং বিপুল সোনা উদ্ধার হয়েছে। জানা গেছে দক্ষিণ দিনাজপুরে গত 5 জুলাই নিষিদ্ধ কাফ সিরাপ সহ 4 মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করেই মঙ্গলবাড়ির ওই ফ্ল্যাটের হদিশ মেলে। পিন্টু সরকার নামে এক ব্যক্তি স্থানীয় বাসিন্দা দিলীপ সাহার কাছে সেটি ভাড়া নিয়েছিল বলে সূত্রের খবর। এরপরই মালদা থানা, দক্ষিণ দিনাজপুর পুলিশ এবং রাজ্য পুলিশের বিশেষ বাহিনী সেখানে হানা দেয়। উদ্ধার হওয়া টাকা মাদক ব্যবসায় ব্যবহার করা হতো বলে পুলিশ জানিয়েছে। পিন্টু সরকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্য জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে উঠেছিল বলে রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। গতকাল কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি বলেন,
4: পশ্চিমবঙ্গকে একটা বারুদ

0: স্তূপের উপর বসে দিয়ে চলে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সিপিআইএম এর আমলে এটা ছিল সেফ প্যাসেজ, আর তৃণমূল কংগ্রেসের আমলে এটা হয়ে গেছে সেফ হোম। কারণ সমাজ বিরোধীরা মনে করতে সরকারটা তাদের সরকার, এবং তৃণমূলের পক্ষ থেকে বিবৃতি দিতে যে বার্তা তারা দিতে, তার থেকে মৌলবাদীরাও মনে করে ফেলেছিল এই সরকারটা তাদের সরকার। আর সে কারণেই পশ্চিমবঙ্গ থেকে আইএসআইএস লস্কর এ তৈবার জঙ্গি ধরা পড়েছে।
1: ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর দিনাজপুর জেলাতেও থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পং পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে 5-7 তারিখের মধ্যে কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
2: বৃষ্টিপাত বেশি প্রধানত উত্তরবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের বিশেষ করে উত্তরের জেলাগুলো আগামী 4 এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও আগামী 4 দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে 5-7 মধ্যে।
1: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশে যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ আত্মবিশ্বাসী হলে বিকশিত ভারত গঠনের পথ প্রশস্ত হবে। হাসপাতালের 100 মিটারের মধ্যে পান, বিড়ি, সিগারেটের মতো নেশা সামগ্রী বিক্রি রাজ্য সরকার সম্পূর্ণ নিষিদ্ধ করবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বিজ্ঞানের খবর, সংকলন ডক্টর শ্রাবন্তী বসু।
1: গত 29শে জুলাই 150 বছর পূর্ণ করল আধুনিক ভারতের প্রথম বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কালটিভেশন অব সায়েন্স। ভারতীয়দের স্বাধীনভাবে বিজ্ঞান গবেষণার সুযোগ করে দেওয়ার লক্ষ্যে মহেন্দ্রলাল সরকার 1876 সালে এই প্রতিষ্ঠানটি তৈরি করেন। 210 বৌবাজার স্ট্রিট, এখন যেখানে গোয়েঙ্কা কলেজ, সেখানে এই গবেষণা কেন্দ্রটির কাজ শুরু হয়। প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং কেশবচন্দ্র সেনের মতো ব্যক্তিত্ব। সিভি রামন 1907 থেকে 1933 সাল পর্যন্ত এখানে আংশিক সময়ের গবেষক হিসেবে গবেষণা করেন। এই গবেষণার জন্যই 1928 সালে তিনি নোবেল পুরস্কার পান। স্বাধীনতার পর যাদবপুরে বর্তমান ঠিকানায় চলে আসে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে বহু প্রতিষ্ঠিত বিজ্ঞানীর নাম। ডায়াবেটিস আমাদের অতি পরিচিত একটি অসুখ। সাধারণভাবে বলা হয় শরীরে বেশি ফ্যাট থাকলে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বাড়ে, তাই ডায়াবেটিস এড়াতে কম তেল খাওয়া উচিত। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন তেল খাওয়া একেবারে বন্ধ করে দিলে বা খুব কমিয়ে দিলেও ডায়াবেটিস হতে পারে। আমাদের শরীরে কিছু টিস্যু থাকে যারা ফ্যাটকে সঠিকভাবে সংরক্ষণ করে, এদের নাম অ্যাডিপোস টিস্যু। তেল খাওয়া অতিরিক্ত কমিয়ে দিলে আমাদের উপকারী ফ্যাটগুলোও শরীরে ঢোকে না, আর তার সঙ্গে অ্যাডিপোস টিস্যুগুলোরও কাজ কমে যায় এবং ক্রমশ তারা অকেজো হয়ে পড়তে থাকে। এই অবস্থায় যেখানে সেখানে ফ্যাট জমতে থাকে, ফ্যাটি লিভার হওয়ার আশঙ্কা বাড়ে, ডায়াবেটিসের আশঙ্কাও বাড়ে। এই গবেষণাটি ডায়াবেটিসের চিকিৎসার ক্ষেত্রে একটি নতুন দিক খুলে দিতে পারে। চিকিৎসার জন্য শুধুমাত্র ইনসুলিন এবং ইনসুলিন তৈরির গ্রন্থি অগ্নাশয়ের কথা না ভেবে অ্যাডিপোস টিস্যুর কথাও ভাবা যেতে পারে। অ্যাডিপোস টিস্যুকে অক্ষত এবং কার্যকরী রাখার প্রক্রিয়াও ডায়াবেটিস চিকিৎসার একটি অঙ্গ হতে পারে বলে মনে করছেন গবেষকরা। এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। ডলফিনের খেলা দেখানোর কথা আমরা সবাই জানি। জলের মধ্যে ঘুরে বেড়ানো ডলফিন বেশ প্রাণচঞ্চল, মিশুকে এক প্রাণী। কিন্তু সেই ডলফিনকেই দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দিচ্ছি আমরা। আমাদের ফেলে দেওয়া প্লাস্টিক জাতীয় বর্জ্য এবং সেলেনিয়াম, জিঙ্ক, তামা, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজের মতো কিছু ধাতু ডলফিনদের জীবন বিপন্ন করে তুলছে। তাদের কিডনি এবং লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, অকাল বার্ধক্য গ্রাস করছে তাদের। আরও ভয়ের কথা হল এই সব ক্ষতিকর রাসায়নিক মা ডলফিনের দুধের সঙ্গে মিশে চলে যাচ্ছে শিশুর দেহে। শিশুটি জন্ম থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে রাসায়নিকটি সবচেয়ে বেশি ক্ষতি করে সেই রাসায়নিকটি থাকে আমাদের ননস্টিক প্যান এবং কড়াইতে, আর থাকে আগুন নেবানোর রাসায়নিকে। ডলফিনদের ক্ষতির পাশাপাশি এই গবেষণাটি আমাদের আরও একটি বিষয়ে দৃষ্টি

0: আকর্ষণ করে। ননস্টিক বাসন আমরা অনেকেই ব্যবহার করি, সে ব্যাপারেও সতর্ক থাকা দরকার। বাসনের কোটিংটি ক্ষয়ে যেতে থাকলে সে বাসন ব্যবহার করা উচিত নয়। গবেষণাটি করেছেন সান ফ্রান্সিসকোর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানীরা। এখন প্লাস্টিকের যে বোতলে আমরা জল নিয়ে যাই তার বেশিরভাগই পেট বা পলি ইথিলিন টেট্রাথ্যালেট নামে একটি রাসায়নিক দিয়ে তৈরি। এই পেট বোতলের থেকে কিছুটা অংশ আবার ব্যবহার করে নতুন জিনিস তৈরি করা যায়, বাকিটা অব্যবহারযোগ্য বর্জ্য হিসেবে পড়ে থাকে। এই অব্যবহৃত পেট যৌগটি থেকে বেশ কিছু ব্যবহারযোগ্য রাসায়নিক তৈরি করেছেন কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি রাসায়নিক, বিজ্ঞানীরা যার সংক্ষিপ্ত নাম দিয়েছেন বিটা। এই রাসায়নিকটি কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে। কার্বন ডাইঅক্সাইড অপসারণ করে বায়ুমণ্ডলে তার পরিমাণ কমানো এবং কার্বন সেকোয়েস্ট্রেশন বা কার্বন আবদ্ধকরণের ক্ষেত্রে এই রাসায়নিকটি বিশেষ ভূমিকা নিতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। বিজ্ঞানের খবর আজ এই পর্যন্ত।
1: শুনলেন বিজ্ঞানের খবর, সংকলন ডক্টর শ্রাবন্তী বসু। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুল গীতি শিল্পী পল্টু বিশ্বাস।

0: নজরুলগীতি শুনলেন পল্টু বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন কথিকা, অভিনয়ের স্নিগ্ধ আলো, জন্ম শতবর্ষে জ্ঞানেশ মুখোপাধ্যায়, বলছেন শিশির রায়।
2: সহজ স্বাভাবিক উপস্থিতি অনেক সময়ই আলাদা করে চোখে পড়ে না। এ যেমন জীবনের সত্য, তেমনি শিল্পেও। নাটকে বা চলচ্চিত্রে নায়ক বা নায়িকা যেমন পাঠক দর্শকের মনোযোগ পান, তাঁদের পাশে বা মুখোমুখি দাঁড়িয়ে থাকা চরিত্রাভিনেতারা তত আমল পান না। অথচ তলিয়ে ভাবলে বোঝা যায়, তাঁরা না থাকলে সেই নাট্য বা সিনেমা দৃশ্যের শিল্পরস অসম্পূর্ণ। জ্ঞানেশ মুখোপাধ্যায় ছিলেন সেই বিরল শিল্পীদের একজন। তিনি সে অর্থে নায়ক ছিলেন না, ছিলেন না প্রচারের কেন্দ্রেও, কিন্তু মঞ্চে বা ক্যামেরার সামনে তাঁর উপস্থিতি মানেই রসোত্তীর্ণ অভিনয়ের অভিজ্ঞতা ও আস্বাদ। আবার মঞ্চের অন্তরালে তিনিই ছিলেন দক্ষ সংগঠক, নাট্যকার, নির্দেশক, বাংলা নাটকের জন্য নিবেদিত প্রাণ। ১৯২৬ সালের ৫ জুলাই তাঁর জন্ম। দেশভাগ পূর্ব বাংলার সাংস্কৃতিক আবহে বেড়ে ওঠা বুদ্ধিদীপ্ত ও রাজনীতি সচেতন তরুণ জ্ঞানেশ অল্প বয়সেই অভিনয়ের প্রতি আকৃষ্ট হয়েছিলেন। যোগ দিয়েছিলেন ভারতীয় গণনাট্য সংঘ তথা আইপিটিএতে। আইপিটিএ শুধু নাট্যচর্চার ক্ষেত্র নয়, ছিল এক সামাজিক ও রাজনৈতিক চেতনার মঞ্চও। পরবর্তী জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও গণনাট্যের শৃঙ্খলা, দলগত কাজের সংস্কৃতি আর মানুষের কাছে শিল্পকে পৌঁছে দেওয়ার আদর্শ কখনো ছাড়েননি তিনি। চলচ্চিত্রে তাঁর আত্মপ্রকাশ ১৯৫২ সালে সুধীর মুখোপাধ্যায় পরিচালিত পাশের বাড়ি ছবির মাধ্যমে, এমন তথ্যই বাংলার চলচ্চিত্র ইতিহাসে স্বীকৃত। শেষ অভিনীত ছবি ২০০৩ সালের আলো, তরুণ মজুমদার পরিচালিত, অর্থাৎ ৫০ বছরেরও বেশি তাঁর চলচ্চিত্র অভিনয় জীবন। এই দীর্ঘ সময় জুড়ে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। বাংলা ছবির স্বর্ণযুগের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ পরিচালকের সঙ্গেই কাজ করেছেন। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ, রাজেন তরফদার, তরুণ মজুমদার, অরবিন্দ মুখোপাধ্যায়, বারিন সাহা থেকে রাজা মিত্র, রাজা সেন, তালিকাটি দীর্ঘ এবং রত্নখচিত। এ থেকেই প্রমাণ করা চলে, বিশেষ চরিত্রাভিনয়কে পর্দায় সপ্রাণ ও স্মরণীয় করে তুলতে বঙ্গ চলচ্চিত্র পরিচালকদের আস্থার জায়গাটি অর্জন করতে পেরেছিলেন তিনি। এত ছবি, এত চরিত্র, এমনই তাদের বৈচিত্র্য ও বিশিষ্টতা যে কোনটা ছেড়ে কোনটা নিয়ে বলা যায় তা নিয়ে ধন্দে পড়তে হবে। তবুও অবশ্য করে বেছে নেওয়া যেতে পারে মৃণাল সেনের ২২শে শ্রাবণ ছবিতে প্রিয়নাথ, সত্যজিৎ রায়ের অভিযান ছবিতে জোসেফ, ঋত্বিক ঘটকের যুক্তিতক্ক আর গপ্প ছবিতে পঞ্চানন ওস্তাদ, রাজেন তরফদারের গঙ্গা ছবিতে পাঁচু মালোর মতো চরিত্রে জ্ঞানেশ মুখোপাধ্যায়ের অভিনয়। বড় বড় আয়ত দুটি চোখ ছিল তার, এক সুগভীর বিষণ্নতা আর সারল্য মাখা। সেই চোখ আর মুখমণ্ডলী হয়ে উঠত যেন শিল্পীর ক্যানভাস। ২২শে শ্রাবণ

ছবিতে সেই ক্যানভাসে নানা রং পড়তে দেখি আমরা। জ্ঞানেশ অভিনীত প্রিয়নাথই এ ছবির প্রাণ। লোকাল ট্রেনের ফেরিওয়ালা, সাদা মাঠা চেহারার মধ্যবয়সী প্রিয়নাথ আর তার তরুণী ভার্যা মালতীর দাম্পত্যে কী করে ঘনিয়ে আসে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত বিপর্যয়, সে তো ছবির বিষয়বস্তু। কিন্তু যেভাবে জ্ঞানেশ মুখোপাধ্যায় সেই বিপর্যয়কে ধারণ করেন সর্বাঙ্গে, এগিয়ে নিয়ে যান সিনেমার পরিণতির দিকে, চলচ্চিত্রের অভিনয়শিল্পী ও দর্শকের জন্য তা রীতিমতো শিক্ষণীয়। অভিযান ছবিতেও একইভাবে দেখি জোসেফ চরিত্রে তার অভিনয়। সৌমিত্র চট্টোপাধ্যায়, ওয়াহিদা রহমান, রুমা গুহ ঠাকুরতা প্রমুখের পাশে উজ্জ্বল অথচ স্বকীয়। সংলাপের চেয়ে চোখের ভাষা, অঙ্গভঙ্গিমার সংযম ও চরিত্রের অন্তর্গত মানবিকতা ফুটিয়ে তোলার ক্ষমতাই যে একজন দক্ষ অভিনেতার তুরুপের তাস, জ্ঞানেশ মুখোপাধ্যায় তার উজ্জ্বল উদাহরণ। গঙ্গা ছবিতে নিরঞ্জন রায় অভিনীত মুখ্য চরিত্র বিলাসের পাশে তার অভিভাবক পাঁচু মালো চরিত্রে তিনি পর্দায় যে প্রভাব বিস্তার করেন, যুক্তিতক্ক আর গপ্প ছবিতে বিজন ভট্টাচার্যের জগন্নাথ চরিত্রের সঙ্গে সমানে সমানে টক্কর দেন ছৌ নাচের পোড় খাওয়া ওস্তাদ পঞ্চানন চরিত্রে, তার তুলনা মেলা ভার। অযান্ত্রিক, বাড়ি থেকে পালিয়ে, কোমল গান্ধার, আজকাল পরশু, মেঘ, বেনারসি, আকাশকুসুম, তেরো নদীর পারে, সাধু যুধিষ্ঠিরের কর্চা, প্রিয় বান্ধবী, এখানে পিঞ্জর, নিমন্ত্রণ, খনা বরাহ, একটি জীবন, গজমুক্তা, দামু, নানা ধারার ছবি তার অভিনয় প্রতিভার উজ্জ্বল উদাহরণ। চলচ্চিত্র পরিচালনাতেও তিনি হাত পাকিয়েছেন। সুখেন দাসের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেন অচেনা অতিথি, পরে নিজে স্বীকারোক্তি ও বনশ্রী। ষাটের দশকে তিনি প্রতিষ্ঠা করেন মাস থিয়েটার। শহরের প্রসেনিয়াম মঞ্চ থেকে মফস্বল ও গ্রাম বাংলা সব পরিসরেই পৌঁছে গিয়েছিল তাদের পরিবেশনা। নাটক তার কাছে নিছক বিনোদন ছিল না, ছিল বৃহত্তর মানব তথা মাসের সঙ্গে সংযোগের এক সামাজিক মাধ্যম। নাট্যকার হিসেবেও তিনি উল্লেখযোগ্য, দশটিরও বেশি নাটক রচনা করেছেন, পরিচালনা করেছেন প্রায় ৩০টি নাটক। বাংলা পেশাদার রঙ্গমঞ্চ, যাত্রা, বেতার, দূরদর্শন সর্বত্র তাঁর বিচরণ ছিল সমান স্বচ্ছন্দ। তাঁর নাট্যজীবনের এক অনন্য মাইল ফলক ১৯৮০ সালে কাশী বিশ্বনাথ মঞ্চে মঞ্চস্থ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী বেনি সংহার। জ্ঞানেশ মুখোপাধ্যায়ের নির্দেশনায় এই প্রযোজনা বাংলা পেশাদার রঙ্গমঞ্চে সাড়া ফেলেছিল। নাটকটিকে তিনি এমনভাবে নির্মাণ করেছিলেন যাতে রহস্যের গতি এক মুহূর্তের জন্যও শিথিল না হয়। বসন্ত চৌধুরীর বেণীমাধব, লিলি চক্রবর্তী মেদিনী, জ্ঞানেশ নিজে অভিনয় করেন মেঘরাজের ভূমিকায়। ব্যোমকেশ চরিত্রে শ্যামল ঘোষালের অভিনয়ও বিশেষ প্রশংসিত হয়। নাটকটি এতই জনপ্রিয় হয়েছিল যে সপ্তাহে ৫ থেকে ৭টি মঞ্চায়ন হতো। ১৯৮১ পর্যন্ত কাশী বিশ্বনাথ মঞ্চে তার সাফল্যের ধারা অব্যাহত ছিল। তার আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় তার সাংগঠনিক নেতৃত্ব। ২০০০ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে বাংলা নাট্যচর্চায় সামগ্রিক অবদানের জন্য তিনি দীনবন্ধু পুরস্কারে সম্মানিত হন। শিল্পচর্চার পাশাপাশি প্রতিষ্ঠান গড়ে তোলা এবং নতুন প্রজন্মের নাট্যকর্মীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রেও তার ভূমিকা ছিল অনস্বীকার্য। আজকের বাংলা সংস্কৃতিতে যখন চরিত্রাভিনেতাদের অবদান অনেক সময় আড়ালে থেকে যায়, তখন জ্ঞানেশ মুখোপাধ্যায়কে ফিরে দেখা জরুরি। তিনি দেখিয়েছেন একজন শিল্পীর সাফল্য কেবল জনপ্রিয়তায় নয়, তার কাজের স্থায়িত্বে। যে শিল্পী একই নিষ্ঠায় গণনাট্যের পরিসরে অভিনয় করতে পারেন, আবার সত্যজিৎ মৃণাল, ঋত্বিক ঘটকের পরিচালনায় ক্যামেরার সামনে সমান স্বচ্ছন্দ থাকেন, যিনি নাটক লেখেন, নির্দেশনা দেন, যাত্রায় অভিনয় করেন, আবার নাট্য একাডেমির দায়িত্বও কাঁধে তুলে নেন, তার বহুমুখী প্রতিভা সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ থাকে কি? প্রয়াত হয়েছেন, সেও হয়ে গেল প্রায় ২০ বছর। এবছর তার জন্মশতবর্ষ পূর্ণ হল। এই প্রকৃষ্ট সময় তার মতো এক পূর্ণাঙ্গ শিল্পীর
জীবন ও দর্শনের পুনরবলোকনের। তাতে স্পষ্ট হবে গণেশ মুখোপাধ্যায়ের উত্তরাধিকার কোনো একক অভিনয় বা প্রযোজনায় সীমাবদ্ধ নয়, তাঁর প্রকৃত উত্তরাধিকার সেই শিল্প নৈতিকতা যেখানে অভিনয় পেশা নয়, সাধনা, মঞ্চ ক্ষমতার জায়গা নয়, মানুষের সঙ্গে সংযোগের মাধ্যম। বাংলা নাটক ও চলচ্চিত্রের ইতিহাসে গণেশ মুখোপাধ্যায় শুধু এক অভিনেতা নন, তিনি এক নীরব নির্মাতা যার হাতে গড়ে উঠেছিল বাংলা অভিনয় সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

শুনলেন কথিকা অভিনয়ের স্নিগ্ধ আলো। জন্ম শতবর্ষে জ্ঞানেশ মুখোপাধ্যায়, বললেন শিশির রায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শুনুন শাস্ত্রীয় সঙ্গীত। আজ আলাহিয়া বিলাওয়াল রাগে খেয়াল, শিল্পী রুকমাবাই সেনগুপ্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সুনীল মহলানবিশ এবং হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য।

0: শুনলেন আলাহিয়া বিলাওয়াল রাগে খেয়াল রুকমাবাই সেনগুপ্তর কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুনীল মহলানবিশ এবং হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে অবাক কাণ্ড।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে আজ শুনুন ঠিক সন্ধে নামার আগে ছবির গান। এই ছবির প্রথম গান সৌম্য রীতের কণ্ঠে।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেন। বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনার কাজ শুরু হয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় পরিসংখ্যান কার্যালয়ে এনএসও প্রধানদের দুদিনব্যাপী বৈঠক আজ উত্তরপ্রদেশের লখনৌতে শুরু হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধ হতে চলেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সমাবেশে আত্মঘাতী হামলায় 5 নিরাপত্তা কর্মীসহ অন্তত 14 জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন। 2030 সালে শততম কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিকশিত ভারতে দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে ভরপুর হতে হবে। নতুন দিল্লিতে গতকাল তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা উপলক্ষে বলেন, তরুণদের সর্বদা মাদক থেকে দূরে থাকা উচিত এবং এটি স্বাস্থ্যকর ও সুস্থ জীবনযাপন করা উচিত।
1: বিকশিত ভারত সংকল্প অভিযান কে লিয়ে নশা মুক্ত যুবা ইস মুভমেন্ট কা নাম হি ইসকে সংকল্প কো স্পষ্ট করতা হ্যায়। ক্যোঁকি জব দেশ নে বিকশিত ভারত কা লক্ষ্য তয় কিয়া হ্যায় তো ইসকে লিয়ে আবশ্যক হ্যায় দেশ কা যুবা তন সে স্বস্থ হো, মন সে স্বস্থ হো, আত্মবিশ্বাস সে ভরপুর হো আর ড্রাগস জেসি ঘাতক আদত সে হমেশা হমেশা দূর হো, ইহি ইস অভিযান কা উদ্দেশ্য হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, মাদক অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জন

অংশীদারিত্ব অভিযানের সূচনা হবে। প্রধানমন্ত্রী বলেন, মাদক মুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি ও জন অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি রবিবার দেশজুড়ে বিভিন্ন কার্যক্রম আয়োজন করা হবে। মাদকের অভিশাপ থেকে যুব সমাজকে রক্ষা করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আসক্তির মারাত্মক পরিণতির বিষয়ে তরুণদের অবশ্যই অনুধাবন করতে হবে। তিনি মনে করিয়ে দেন, মাদক পেশাগত জীবন নষ্ট করে, পারিবারিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ব্যক্তির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। প্রধানমন্ত্রী আরও বলেন, আক্রান্ত সদস্যদের সুস্থ হয়ে উঠতে সহায়তার জন্য পরিবারের উচিত সময় মতো সাহায্য নেওয়া, খোলামেলা আলোচনা করা, বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া এবং চিকিৎসা সহায়তা গ্রহণ করা। প্রধানমন্ত্রী বলেন, সামাজিক বিচ্ছিন্নতা, অস্বাভাবিক আচরণ, কথাবার্তা এড়িয়ে চলা, গভীর রাত পর্যন্ত বাইরে থাকা বা ঘন ঘন টাকা চাওয়ার মতো আচরণগত পরিবর্তনগুলি মাদকাসক্তির প্রাথমিক লক্ষণ হতে পারে। তিনি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অধ্যাপকদের প্রতি আহ্বান জানান, যেন তারা নিয়মিতভাবে শিক্ষার্থীদের সঙ্গে মাদক অপব্যবহারের বিপদ নিয়ে আলোচনা করেন এবং ক্যাম্পাসে সচেতনতামূলক অভিযানের আয়োজন করেন। তিনি বলেন, যুব সমাজের মধ্যে মাদক অপব্যবহারের রোধে তাদের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সারা দেশের 28,000 স্থান থেকে 1 কোটিরও বেশি তরুণ তরুণী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। শক্তিশালী অর্থনৈতিক সূচক, শিল্প স্থাপনে উন্নতি এবং রপ্তানি ক্ষেত্রের পুনরুদ্ধারের ফলে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি প্রায় 7% হারে বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগের পূর্বাভাসের চেয়ে এই হার বেশি। শনিবার প্রকাশিত SBI রিসার্চের মনিটারি পলিসি কমিটি বিষয়ক প্রাগ বৈঠকে প্রতিবেদনে এই বৃদ্ধির হিসাব তুলে ধরা হয়েছে। লোকসভায় আজ সুপ্রিম কোর্ট নাম্বার অফ জাজেস সংশোধনী বিল 2026 পেশ করা হবে। সুপ্রিম কোর্ট নাম্বার অফ জাজেস আইন 1956 সংশোধন করার লক্ষ্যে কেন্দ্রীয় আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল ভারতের প্রধান বিচারপতি ছাড়া সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতির সংখ্যা 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে বিলটি পেশ করবেন। অন্যদিকে লোকসভায় আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ব্যাংকার্স বুকস এভিডেন্স বিল 2026 পেশ করবেন। এর লক্ষ্য ব্যাংকের হিসেব সংক্রান্ত প্রমাণের আইন তৈরি করা। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং আজ লোকসভায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল 2026 পেশ করবেন। এর ফলে প্রতিষ্ঠানটি পরিসংখ্যান বিজ্ঞান ও সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশ্বজুড়ে স্বীকৃতি লাভ করতে পারবে। অন্যদিকে রাজ্যসভায় আজ অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প উন্নয়ন সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা করা হবে। অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প মন্ত্রী জিতনরাম মাঝি 2026 সালের অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প উন্নয়ন আইন সংশোধনের জন্য বিলটি পেশ করবেন। পাঞ্জাব বিধানসভার 7 দিনের বাদল অধিবেশনের আজ সূচনা হচ্ছে। বিজেপি, কংগ্রেস এবং শিরোমণি আকালির মতো বিরোধী দলগুলি ধর্মীয় স্থানের অমর্যাদা প্রতিরোধী আইনে সংশোধন, রাজ্যের ক্রমাগত বেড়ে চলা ঋণের বোঝাসহ নানা বিষয় এবারের অধিবেশনে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। পাঞ্জাবে চলতি বিশেষ নিবিড় সংশোধন SIR কর্মসূচিতে সে রাজ্যের 117টি বিধানসভা কেন্দ্রের এনুমারেশন ফর্ম 100% ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন হয়েছে। পাঞ্জাবের মুখ্য নির্বাচনী আধিকারিক অনিন্দিতা মিত্র জানিয়েছেন, ডিজিটাইজেশনের কাজ নির্ধারিত সময়সীমার একদিন আগেই সম্পন্ন হয়েছে। এদিকে দিল্লিতে গতকাল পর্যন্ত SIR এর কাজে 88,06,000 বেশি এনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক কার্যালয় সূত্রে জানা গেছে, দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অংশ হিসেবে প্রায় 1,45,00,000 ফর্ম বিতরণ করা হয়েছে। বর্তমানে দিল্লিতে SIR ফর্ম বিতরণের কাজ চলছে। বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশের 3টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনার কাজ শুরু হয়েছে। গত মাসের 30 তারিখে বিহারের বাঁকিপুর, গুজরাটের মঞ্জলপুর এবং মধ্যপ্রদেশের দাতিয়া কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। সকাল 8টায় গণনার কাজ শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনার কাজ শুরু হয়েছে, এরপর EVM গণনা শুরু হবে। 3টি রাজ্যে সুষ্ঠুভাবে ভোট গণনা নিশ্চিত করতে নির্বাচন কমিশন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় পরিসংখ্যান কার্যালয় NSO-র প্রধানদের 2-দিনব্যাপী বৈঠক আজ উত্তরপ্রদেশের লখনৌতে শুরু হবে। ভারতের সভাপতিত্বে এই বৈঠকের মূল ভাবনা স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য নির্মাণ। ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহের প্রতিনিধিরা এই বৈঠকে উপস্থিত থাকবেন। MBBS এবং অন্যান্য মেডিকেল পাঠ্যক্রমে ভর্তির জন্য প্রথম রাউন্ডের কাউন্সেলিং আজ শুরু হচ্ছে। আগামী 8ই সেপ্টেম্বর থেকে 2026-27 ব্যাচের পঠন পাঠন শুরু হবে। মেডিকেল কাউন্সেলিং কমিটি MCC জানিয়েছে, ডিমড এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে প্রথম পর্বের কাউন্সেলিং চলবে 4 থেকে 17 অগস্ট পর্যন্ত। দ্বিতীয় পর্বের কাউন্সেলিং শুরু হবে 24 অগস্ট, চলবে 2 সেপ্টেম্বর পর্যন্ত। অন্যদিকে তৃতীয় পর্বের কাউন্সেলিং 10 থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধ হতে চলেছে। বন্ধুদেশ কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর অনুরোধে তিনি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার নির্দেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, গতকালই মার্কিন বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আকারের হামলার একটি পরিকল্পনার জন্য প্রস্তুত ছিল। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান

0: তেহরানসহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতৃত্বের মতামত এবং নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি আধিকারিকদের অনুরোধ শোনার পর তিনি পূর্ব পরিকল্পনা বাতিল করে কূটনৈতিক প্রচেষ্টাকে আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাহোর টুইন ফলসে একটি রেস্তোরাঁয় গতকাল একাততায়ীর হামলায় তিনজন প্রাণ হারিয়েছেন, ঘটনায় সাতজন আহত, পরে সেই ব্যক্তি আত্মঘাতী হয়। টুইন ফলসের পুলিশ প্রধান ম্যাথিউ হিক্স বলেন, ওই হামলাকারী বছর ২৪ চ্যাড উইলিয়ামস বলে জানা গেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি সমাবেশে আত্মঘাতী হামলায় পাঁচ নিরাপত্তা কর্মী সহ অন্তত ১৪ জন নিহত এবং বেশ কিছু মানুষ আহত হয়েছেন। সোয়াত জেলার কাবাল শহরে পুলিশের থানার ঠিক বিপরীতে সোয়াত শান্তি সমাবেশ চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, সাইদু শরীফের সেন্ট্রাল হাসপাতালে ৯ জনের মৃত্যু হয়েছে এবং কাবাল হাসপাতালে মারা গেছেন আরও ৫ জন। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মোহাম্মদ সোহেল আফ্রিদি বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন এবং উপযুক্ত তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শ্রাবণ মাস উপলক্ষে আজ ভগবান মহাকালেশ্বরের শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রায় ভগবান মহাকালকে চন্দ্রমৌলেশ্বর রূপে সজ্জিত করে একটি ঐতিহ্যবাহী পালকিতে করে নিয়ে যাওয়া হবে। বিকেল ৪টায় শোভাযাত্রা শুরুর আগে মহাকালেশ্বর মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি গুদ্রিচক, বক্সিবাজার এবং কাহারবাড়ি হয়ে রামঘাটে পৌঁছানোর পর শিপ্রা নদীর জল দিয়ে ভগবান মহাকালের অভিষেক ও আরতি করা হবে। সন্ধ্যায় শোভাযাত্রা পুনরায় মন্দিরে ফিরে যাবে। ভক্তদের সুবিধার জন্য মন্দির প্রশাসন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। সুরক্ষা নিশ্চিত করতে চিকিৎসক দল এবং ২৪ ঘন্টার অ্যাম্বুলেন্স পরিষেবা মোতায়েন করা হয়েছে। ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনীর ফিউচার ওয়ারফেয়ার কোর্সের চতুর্থ সংস্করণ আজ নতুন দিল্লিতে শুরু হবে। ৪ সপ্তাহব্যাপী কোর্সটি ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফদের সদর দপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে। কোর্সটিতে তিন বাহিনীর আধিকারিক, সরকারি সংস্থা, শিক্ষাবিদ সহ অন্যান্য ক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নেবেন। ২০৩০ সালে ১০০তম কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় গতরাতে ২০২৬ কমনওয়েলথ গেমস সমাপ্তি হয়। সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন গ্রহণ করে। এই প্রতীকী হস্তান্তরের মধ্য দিয়ে ২০৩০ সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আহমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। উল্লেখ্য, ভারত ১৩টি সোনা, ১৭টি রূপ এবং ৯টি ব্রোঞ্জসহ মোট ৩৯টি পদক নিয়ে চতুর্থ স্থানে শেষ করেছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ অরুণাচল প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। জম্মু ও কাশ্মীর, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র এবং উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে কেরালাতে বৃষ্টিপাতের তীব্রতা কমায় জনজীবনে স্বাভাবিক ছন্দ ফিরছে। ভারতের আবহাওয়া দপ্তর গতকাল ১২টি জেলায় কমলা সতর্কতা এবং ২টি জেলায় হলুদ সতর্কতা জারি করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সম্প্রদায় শারীরিকভাবে সুস্থ এবং আত্মবিশ্বাসী হলেই বিকশিত ভারত গঠনের পথ আরও প্রশস্ত হবে। সারা দেশে তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা করেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় পরিসংখ্যান কার্যালয়ে NSO প্রধানদের ২-দিনব্যাপী বৈঠক আজ উত্তরপ্রদেশের লখনউতে শুরু হবে। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ সকাল ১০টা বেজে ১০ মিনিটে।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম, হাইড্রোজেন ট্রেন, ভারতীয় রেলে সবুজ বিপ্লব। লিখেছেন শ্রীজীব মুখোপাধ্যায়। ভারতীয় রেল শুধু দেশের লাইফলাইনই নয়, এটি দেশের উন্নয়ন, প্রযুক্তি ও ভবিষ্যতের দিক নির্দেশও বহন করে। একসময় বাষ্পচালিত ইঞ্জিন থেকে ডিজেল ইঞ্জিন, তারপর বৈদ্যুতিক ট্রেন থেকে হাইস্পিড ট্রেন, প্রতিটি পরিবর্তনই ভারতীয় রেলের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে। এবার সেই ইতিহাসে যুক্ত হল আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, হাইড্রোজেন চালিত ট্রেন। ভারতের এই পদক্ষেপ নিঃসন্দেহে এক নতুন যুগের সূচনা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত ও ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের ভাবনাকে বাস্তব রূপ দিতে ভারতীয় রেলে হাইড্রোজেন প্রযুক্তির প্রয়োগ এক যুগান্তকারী পদক্ষেপ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোর উদ্যোগ ও প্রযুক্তি নির্ভর আধুনিকীকরণের ধারাবাহিকতায় এই হাইড্রোজেন ট্রেন শুধু নতুন এক পরিষেবাই নয়, বরং তা পরিবেশ বান্ধব, আধুনিক ও সুস্থায়ী পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছে। স্বাভাবিকভাবেই এই উদ্যোগ ভারতীয় রেলে সবুজ বিপ্লব হিসেবেই মাইলফলক তৈরি করেছে। জুলাই মাসে পরীক্ষামূলকভাবে দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার জিন্দ এবং সোনিপাতের মধ্যে এই ট্রেনটি চলছে। এখন জার্মানি, জাপান, চীন এবং

0: মার্কিন যুক্তরাষ্ট্রে হাইড্রোজেন ট্রেন চলে, সেই তালিকায় এবার যুক্ত হল ভারত। হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তির মাধ্যমে ট্রেনের ইঞ্জিনে বিদ্যুৎ উৎপাদিত হয়। এতে ধোঁয়া বা কার্বন ডাইঅক্সাইড নির্গমনও হয় না, কেবল জলীয় বাষ্প নির্গমন হয়। ফলে বায়ু দূষণ কমানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর হতে পারে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, রেলের মতো বৃহৎ গণপরিবহন ব্যবস্থায় এই প্রযুক্তির সফল প্রয়োগ দেশের জ্বালানি নিরাপত্তা বাড়াবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাবে এবং অর্থনৈতিক উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করবে। ভারত ইতোমধ্যেই জাতীয় হরিত হাইড্রোজেন মিশনের মাধ্যমে এই ক্ষেত্রে বড় বিনিয়োগ ও গবেষণার পথ খুলে দিয়েছে। 10 কোচের এই ট্রেন রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন RDSO-র নকশা ও কারিগরি মানদণ্ড অনুসারে তৈরি করা হয়েছে, যা সম্পূর্ণভাবে আত্মনির্ভর ভারতের ভাবনার প্রতিফলন। ট্রেনটি 1200 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন হাইড্রোজেন ফুয়েল সেল প্রপালশন ব্যবস্থার মাধ্যমে চলে। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 110 কিলোমিটার। ঘন্টায় গড়ে 75 কিলোমিটার গতিতে ট্রেনটি চলতে পারে। ট্রেনটি পরিচালনায় দক্ষ ও পেশাদার কর্মীদেরও নিয়োগ করা হয়েছে। ট্রেনটিতে সুরক্ষা ও নিরাপত্তার উন্নত ও স্বয়ংক্রিয় ব্যবস্থাও রয়েছে। গড়ে তোলা হয়েছে নিরাপত্তার প্রয়োজনীয় পরিকাঠামো। এই ট্রেনের যাত্রী বহন ক্ষমতা প্রায় 2600 জন। দেশের বৃহত্তম রেলওয়ে হাইড্রোজেন সংরক্ষণ ও জ্বালানি ভরার কেন্দ্র হরিয়ানার জিন্দে স্থাপন করা হয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই কেন্দ্রে একসঙ্গে প্রায় 3000 কিলোগ্রাম হাইড্রোজেন সংরক্ষণ করা যায়। পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন PESO এই কেন্দ্রের জন্য প্রয়োজনীয় লাইসেন্স প্রদান করেছে। হাইড্রোজেন পরিকাঠামোটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড অনুসারে নির্মিত হয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে কিছু বাস্তব চ্যালেঞ্জও রয়েছে। গ্রিন হাইড্রোজেন উৎপাদনের খরচ এখনও তুলনামূলকভাবে বেশি। হাইড্রোজেন সংরক্ষণ, পরিবহন, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার জন্য বড় বিনিয়োগের প্রয়োজন। দীর্ঘমেয়াদে এই প্রযুক্তিকে অর্থনৈতিকভাবে লাভজনক করে তোলাই হবে সব থেকে গুরুত্বপূর্ণ। প্রতিটি নতুন শক্তির উৎস মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে এক নতুন দিগন্তে, কিন্তু সেই অগ্রগতির মূল্য হিসেবে প্রকৃতিকে দিতে হয়েছে দূষণ, উষ্ণায়ন ও জলবায়ু সংকটের খেসারত। তাই আজ বিশ্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উন্নয়নের গতি বজায় রেখেও প্রকৃতিকে রক্ষা করা। সেই সন্ধিক্ষণে হাইড্রোজেন ট্রেন ভবিষ্যতের পরিচ্ছন্ন ও সুস্থায়ী গণপরিবহনের উজ্জ্বল দিশারি। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সৃজীব মুখোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গানে গানের দ্বিতীয় পর্ব। প্রথমে ফুলপিশি ও এডওয়ার্ড চাচবির গান অন্বেষা এবং জয় সরকারের দ্বৈত কণ্ঠে।

শুনছেন ফুলপিশি ও এডওয়ার্ড ছবির গান, দীপান্বিতা আচার্য, শ্রেষ্ঠা দাস এবং পৌশালী বন্দ্যোপাধ্যায়ের পর এবারে অনুস্মিতা।

গানে গানের দ্বিতীয় পর্বে এবারে শুনুন আজও অর্ধাঙ্গিনী ছবির গান রাপুন্না ভট্টাচার্যর কণ্ঠে।

গানের ভেলা। আজ 3রা আগস্ট, অর্থাৎ মাসের প্রথম সোমবার। আর প্রথম সোমবার মানেই শাস্ত্রীয় সঙ্গীতের গানের ভেলা, যে ভেলায় আজ কিন্তু আমরা এই স্টুডিওতে বসেই কিংবা ঘরে বসেই একটু ভিজব, কারণ মাসটা শ্রাবণ। বাইরে কখনো ঝিরিঝিরি, কখনো ঝড়ো ঝড়ো ধারায় বৃষ্টি রানীর আনাগোনা। আর তাই তো আজ এই মুহূর্তে শুধু শরীর নয়, মনকেও একটু ভিজিয়ে নিতে এবং অবশ্যই দিতেও আজকের গানের ভেলায় শুনব সেই রাগ, সেই রাগের কথা সুর, যে রাগ গাওয়া হলে নাকি বৃষ্টি হয়। কথিত আছে, এই রাগে গান গিয়ে নাকি বৃষ্টি নামাতেন তানসেন, বৈজু বাউরা, বাবা রামদাস, বিলাস খান প্রমুখ। হ্যাঁ, আজ সেই মল্লার রাগেই বৃষ্টি নামুক আমাদের সকলের মনে। আপনাদের সঙ্গে আজ স্টুডিওতে বসেই মন ভিজিয়ে নিতে আমি অমৃতা হালদার রায়।

0: মেঘ মল্লার, ঠাট কাফি। প্রকৃতি অত্যন্ত শান্ত ও মধুর। প্রাচীন ভারতীয় রাগশাস্ত্র মতে এই রাগটি সরোজ গ্রামের উত্তর মন্দ্রা মূর্ছনা থেকে উৎপন্ন হয়েছিল। এ বিচারে রাগটি একালের উত্তর ভারতীয় দশ ঠাটের মধ্যে বিলাবল ঠাটের রাগ হিসেবে উল্লেখ করা যায়। মেঘমল্লার সর্বাধিক পরিচিত বর্ষাকালের রাগ হিসেবে। এর আগে স্বরগুলো বিশেষভাবে আন্দোলিত হয়। সঙ্গীত গুরুরা কোমল নিষাদের আন্দোলনের মধ্যে মেঘ সঞ্চারের অনুভব ধারণ করেন এবং প্রকাশ করেন, আর এই রাগের সাথে মধুমত সারঙ্গের মিলও আছে।
1: পবন চলত পুরবৈয়া সনন সনন সু সন নন নন গন গন নন গন নন ঘোর।
0: যদিও এই রাগকে সাধারণভাবে বর্ষার রাগই বলা হয়, তবে বর্ষারও তো নানা রূপ আছে, যার মধ্যে বিশেষ একটি রূপ আকাশে ঘন মেঘের সঞ্চার এবং গুরুগম্ভীর মেঘ গর্জনের সাথে রুমঝুম নৃত্যের ছন্দে বর্ষণ। মেঘমল্লার কিন্তু ঝঞ্ঝা বিমুগ্ধ বর্ষার রাগ নয়, কারণ আগেই বলেছি এই রাগের প্রকৃতি অত্যন্ত শান্ত, স্নিগ্ধ ও গম্ভীর। রাগে প্রেমের অনুভূতি জাগ্রত হয়, তাই একে শৃঙ্গারধর্মী রাগ হিসেবেও ব্যবহার করা হয়। মেঘমল্লার প্রদীপ চট্টোপাধ্যায়।

বন্ধুরা, এই বর্ষায় মন ভিজিয়ে আপনারাও কিন্তু চলে আসতে পারেন আপনাদের চেনা নম্বরে 0332213134 এই নম্বরে। নম্বরটা আরও একবার বলি, যদিও চেনা, 0332213132। তবে একটা কথা, আসার আগে একটু নিজেকে গুছিয়ে নিলে আমার মনে হয় আমাদের দুপক্ষেরই কথা বলতে খুব সুবিধা হয়, আর যেন আমরা কথা বলার সময় বিষয় থেকে না বেরিয়ে যাই। আজ আমরা রয়েছি শাস্ত্রীয় সঙ্গীতের গানের ভেলায়।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কাফিঠাটের অন্তর্গত একটি ঐতিহ্যবাহী মল্লারঙ্গের রাগ হল নাটমল্লার। এটি একটি বক্র প্রকৃতির রাগ, অর্থাৎ এর স্বরগুলোর গতি সরলরৈখিক না হয়ে কিছুটা বাঁক নিয়ে বা বক্রভাবে সঞ্চালিত হয়। কোনো কোনো মতে এই রাগটি আবার খাম্বাজ ঠাটের। এই রাগের পূর্বাঙ্গ নট এবং উত্তরাঙ্গ মল্লার। মল্লারের সাথে সমন্বয় করার জন্য কখনো কখনো কোমল গান্ধার ব্যবহার করা হয়, তবে অধিকাংশ ক্ষেত্রে শুদ্ধ গান্ধারের ব্যবহার লক্ষ্য করা যায়। আবার কখনো কখনো অবরোহে গৌর মল্লারের ছায়াও পাওয়া যায়। মল্লার অঙ্গের রাগ বলেই এবং বর্ষা ঋতুর রাগ বলেই মান্য করা হয়। তবে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ছাড়াও বিভিন্ন ধ্রুপদাঙ্গ এবং রবীন্দ্রসঙ্গীতেও এই রাগের সুন্দর ব্যবহার দেখা যায়, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের এসো হে এসো সজল ঘন গানে নটমল্লা রাগের সুরের ছায়া রয়েছে। হ্যাঁ, এবারে সেই রাগ নটমল্লার কিশোরী।

সবুজ আলো জানান দিচ্ছি, কোনো এক বন্ধু রয়েছেন, বন্ধুর কাছে প্রথমেই অনুরোধ খুব সংক্ষেপে প্রাসঙ্গিক কিছু কথা নিয়ে চলে আসুন। দেখে নি কোন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো যাই হোক, কোনো কারণে এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু জানি তারা রয়েছেন আমাদের সাথে।

বন্ধুরা, আজ এই শ্রাবণে বসবাসের ঘরের বাইরের সাথে সাথে মনের ঘরেও বৃষ্টি মল্লার রাগকে সাথী করে শাস্ত্রীয় সঙ্গীতের গানের ভেলায়। কেমন হয় যদি এই মুহূর্তে বাঁশির সুরে সুরে ভেসে যাওয়া যায় মধুমল্লার রাগেই?

মধুবন্তী এবং মিয়া মল্লার রাগের সংমিশ্রণে গঠিত এই রাগ মধুমল্লার। মল্লা রঙ্গের একটি মধুর প্রকাশ, যেখানে বর্ষার বা মল্লারের মেজাজের সাথে মধুবন্তীর সুরের মেলবন্ধন ঘটানো হয়েছে। এই প্রয়োগ দেখা যায় মূলত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন বন্দিশ, খেয়াল বা রাগ প্রধান গানে। একটি মিশ্র রাগ মধুমল্লার, হরিপ্রসাদ চৌরাশিয়া।

0: দেখে নেব আরও এক কোন বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন বন্ধু? হ্যালো,
1: পূর্ব মেদিনীপুর থেকে বিমল মাঝি বলছি।
0: হ্যাঁ বলুন, খুব সংক্ষেপে আপনার মনের কথা।
1: হ্যাঁ, আমি বসে বসে শুনছি আপনাদের অনুষ্ঠান, আমার খুব ভালো লাগছে।
0: অনেক ধন্যবাদ।
1: এইভাবে এইভাবে চালিয়ে যান, আমরা এইসব জিনিস শুনতে পাই না।
0: অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আসল কথা, যেটা আগেই বলেছি যে একটুখানি প্রসঙ্গে কথা বললে আমাদেরও ভালো লাগে। দেখে নিই আরও এক কোন বন্ধু আছে চট করে। হ্যালো,
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ ধন্যবাদ, বলুন।
2: আজকে বর্ষার রাগ নিয়ে আমরা বসেছি।
0: হ্যাঁ,
2: তো রাগ মল্লহারে কিন্তু অনেকগুলো প্রকার রয়েছে।
0: একদম,
2: এর একটা প্রকারের কথা মনে পড়ছে, রাগ গৌড় মল্লার। সঘন মেঘ মায়া ছাইলে শ্রাবণ গগনে, এই গানটি গুরু জ্ঞান প্রকাশের একটি কম্পোজিশন, পণ্ডিত অজয় চক্রবর্তী রেকর্ড করেছিলেন। গানটি যদি প্রথম থেকে আমরা শুনি তাহলে কিন্তু মানে রাগ গৌড় মল্লারের যে চলনটা সেটা এত সুন্দর করে পণ্ডিতজি করেছেন, অসাধারণ। তাছাড়াও আমরা যেহেতু রাগ কাফি থাকে বা থাক কাফিতে রয়েছি, কাফি থাকে কিন্তু আরেকটি রাগ রয়েছে, রাগ জয় জয়ন্তী। রাগ জয় জয়ন্তীর উপরেও কিন্তু বর্ষার প্রচুর রাগ গান তৈরি হয়েছে, বন্দিশ তৈরি হয়েছে, তার মধ্যে অন্যতম এটি ছায়াছবি গান সন্ধ্যা মুখোপাধ্যায় গাওয়া কেন রাখো বারে বারে। রাগ জয় জয়ন্তী এবং ছবির নামও জয় জয়ন্তী,
0: সমৃদ্ধ করুন। কিন্তু তবে আজকে গানের ভেলায় আমরা রয়েছি কোনো রাগাশ্রিত গান নিয়ে নয়, সেই রাগগুলোই শোনাতে চাইছি এভাবেই। হ্যাঁ একদম একদম, আপনার যে রেফারেন্স দিলেন সে রাগও নিশ্চয়ই শোনাবো, সঙ্গে থাকুন এইভাবেই। অনেক ধন্যবাদ। মল্লার, মল্লার নাম শুনলেই মনের মাঝে বৃষ্টি নামে, বৃষ্টি নামে চোখের পাতায়। আর বৃষ্টি এই মুহূর্তে আমাদের মনের ঘরে।

ছায়া মল্লার। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের একটি মিশ্র বা যৌগিক রাগ যা মল্লার অঙ্গের অন্তর্ভুক্ত। মল্লার পরিবারের একটি দুর্লভ ও বিশদ রাগও বলা যায় এ ছায়া মল্লার। মূলত ছায়া রাগের সুরের সাথে মল্লার

এবং বৃষ্টির আমেজ ফুটিয়ে তুলতে পরিবেশন করা হয় এ ছায়ামল্লার। গোয়ালিয়র ঘরানার ঐতিহ্য ও প্রখ্যাত গায়ক পণ্ডিত ভীমসেন যোশীর কণ্ঠে এই রাগের পরিবেশনা বিশেষভাবে সমাদৃত। শুনে নেব সেই প্রবাদ প্রতিম গায়ক পণ্ডিত ভীমসেন যোশীর পরিবেশনায় ছায়ামল্লার।

প্রতি মাসের প্রথম সোমবার মানেই গানের ভেলা ভাসিয়ে নিয়ে যাওয়ার দিন শাস্ত্রীয় সঙ্গীতে। আসলে শাস্ত্রীয় সঙ্গীতই হলো সেই ভিত, যে ভিত যত শক্ত তার উপর তৈরি একজন ব্যক্তির সঙ্গীত জীবনের বাড়িটিও ততটাই মজবুত, তাই না? কারণ একটা মনের মতো বাড়ি তৈরি করতে আমরা আমাদের মন প্রাণ শ্রম সব এক করে দিলে তবেই না একটা মনের মতো বাড়ি তৈরি হয়। হৃদয় ছুঁয়ে যায় যে বাড়ির আনাজ কানাজ। আর ঠিক তেমনই যদি এই শাস্ত্রীয় সঙ্গীতের ভিতটা থাকে শক্ত, তাহলে আপনি যে অঙ্গের গানই গান না কেন, আপনার গানও ছুঁয়ে যাবে সকলের মন। গৌর মল্লার, যে রাগের কথা একটু আগেই আমাদের এক শ্রোতা বন্ধু বললেন, নামটা শুনেই বোঝা যায় এটি কোনো দেশের সঙ্গে সম্পর্কিত। হ্যাঁ, গৌর দেশে এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রচলিত একটি অত্যন্ত জনপ্রিয় মল্লার অঙ্গের রাগ হল এই গৌর মল্লার। রাগ গৌর, রাগ শুদ্ধ মালহার এবং বিলাওয়ালের সংমিশ্রণ গৌর মালহার। এই রাগের উত্তরাঙ্গে মল্লারের বিশেষ সুরের চলন ব্যবহৃত হয়। অত্যন্ত সুরেলা ও চিত্তাকর্ষক একটি রাগ, যা বর্ষার ভাব ফুটিয়ে তুলতে গাওয়া হয়। পণ্ডিত নারায়ণ রাও ব্যাস।

0: দেখে নেব আরও এক কোন বন্ধু অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। হ্যালো,
1: হ্যালো দিদি, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন খুব সংক্ষেপে?
1: একদম মুর্শিদাবাদ থেকে বলছি, আমার নাম মাসাদুল হোসেন।
0: হ্যাঁ বলুন।
1: আমি এই রাগ সম্বন্ধে তোমার ধারণা নেই, আমার একটা প্রশ্ন, ভারতীয় সঙ্গীত আমাদের আগে না পাশ্চাত্য সঙ্গীত আমাদের আগে? যদি ভারতীয় সঙ্গীত আমাদের আগে হয়, যেহেতু আমরা সামবেদ যদি আমরা ধারণা করি, তাহলে বেদ যদি সবচেয়ে আগের একটা শাস্ত্র হয়, তাহলে আমাদের ভারতীয় শাস্ত্রে সঙ্গীত শাস্ত্র কিন্তু আগে হওয়া দরকার।
0: আচ্ছা বধু, এই নিয়ে না হয় আবার আমরা অন্য কোনো দিন কথা বলবো, আজ একটু মনকে ভিজিয়ে নিতে চাইছি মল্লার রাগে। সঙ্গে থাকুন আপনারা সকলে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মল্লার রাগে আজ ভাসিয়ে নিয়ে চলেছি আজকের শাস্ত্রীয় সঙ্গীতের গানের ভেলা। এই মল্লার রাগের বৈশিষ্ট্য সমন্বয়ে গঠিত আরও একটি রাগ দেশমল্লার। এবারে একটু সময় শরদের সুরে সুরে।

দেশ মল্লার, একটি মিশ্র রাগ যা দেশ এবং মল্লার রাগের বৈশিষ্ট্য সমন্বয়ে গঠিত। চারিত্রিক থিমযুক্ত দেশ এবং বৃষ্টি আনয়নকারী মল্লারের সংমিশ্রণ এই দেশ মল্লার। তাই তো এর স্বরবিন্যাসে উভয় রাগের বৈশিষ্ট্য প্রকাশ পায়। রবীন্দ্রনাথ ঠাকুরের গানেও কিন্তু এই রাগের সুন্দর ব্যবহার আমরা দেখতে পাই। যেমন আমার দিন ফুরালো ব্যাকুল বাদল সাঁঝে, বর্ষার মেঘের গর্জন কিংবা স্নিগ্ধ প্রকৃতির এক অপূর্ব প্রকাশ এই রাগে। দেশ রাগের সুরের মাধুর্য ও আনন্দের সাথে মল্লার রাগের বর্ষার আমেজ ও গম্ভীর ভাবকে একত্রিত করে। বর্ষার আবহ ও বিষাদের সুর অসম্ভব সুন্দরভাবে ফুটে ওঠে এই রাগে। দেশ মল্লার রাগে স্বরত আকাশ খান।

এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়, মলার রাগকে আশ্রয় করে এগিয়ে নিয়ে চলেছি আজকের গানের ভেলা। এবারে যে রাগটি আপনাদের শোনাতে চলেছি সেটি সচরাচর খুব একটা বেশি শোনা যায় না, দেখুন তো চিনতে পারেন কিনা। কথিত আছে এবং বিশ্বাসও করা হয় যে এই রাগটি শিখ ধর্মের চতুর্থ গুরু গুরু রামদাসের সৃষ্টি এবং তাঁরই নামানুসারে এর নামকরণ। মুঘল সম্রাট আকবরের দরবারেও এর প্রচলন ছিল। গৌর মালহার এবং মিয়া মালহারের এক অপূর্ব মিশ্রণ দেখা যায় এই রাগে রামদাসী মল্লার। 1940 খ্রিস্টাব্দের পূর্বে এই রাগটি প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। লুপ্ত রাগ পুনরুদ্ধারের লক্ষ্যে কাজী নজরুল ইসলাম এবং সুরেশ চক্রবর্তীর উদ্যোগে কলকাতা বেতার কেন্দ্র থেকে হারামুনি নামক একটি ধারাবাহিক অনুষ্ঠান সম্প্রচারিত হতো। এই অনুষ্ঠানের 1100 আসরে রামদাসী মল্লার রাগে নিবদ্ধ নজরুল ইসলামের রচিত ঝড়ো ঝড়ো বর্ষণ বাণী গানটি প্রচারিত হয়েছিল। মূলত মল্লার অঙ্গের একটি বিশেষ বৈচিত্র্যময় রূপ, যা গম্ভীর ও মনোরম প্রকৃতির, এবং সুরেলা রাগ রামদাসী মল্লার। উস্তাদ রশিদ খান।

দেখতে দেখতে আজকের শাস্ত্রীয় সঙ্গীতের গানের ভেলা এবার তীরে ফেরানোর সময়। কানে রইল মল্লা রঙ্গের নানা রূপের রাগ, আর মন ভিজিল ভালোবাসার বৃষ্টিতে। এ ব্যাপারে আমি নিশ্চিত, আবারও নিশ্চয়ই এমনই রাগে অনুরাগে ভিজব আমরা অন্য কোনো দিন। আজ থামার সময়। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, অমৃতা হালদার রায়।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান যুববাণী। আপনাদের সঙ্গে অর্ণব চক্রবর্তী এবং মৌলি সরকার।

0: রাত 11:30, মেয়েটা তখনও জেগে, ফোনটা হাতে নিয়ে বসে আছে। শেষ মেসেজটা পাঠিয়েছিল প্রায় 3 ঘন্টা আগে। ঘুমাচ্ছ নাকি? রিপ্লাই আসেনি, সিন হয়ে গেছে 1.5 ঘন্টা আগে।
1: ও ভাবছে হয়তো ব্যস্ত আছে, হয়তো ফোনটা সাইলেন্ট আছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। কিন্তু মনের ভেতর একটা প্রশ্ন ঘুরছে, গত 3 মাস ধরে যেভাবে কথা হচ্ছিল, রোজ দেখা হচ্ছিল, তাতে তো মনে হতো আমাদের মধ্যে একটা সম্পর্কই চলছে। কিন্তু কেউ কখনো কাউকে বলেনি যে আমরা একসঙ্গে আছি।
0: সকালে উঠে দেখে রিপ্লাই এসেছে, সরি ঘুমিয়ে পড়েছিলাম, ব্যাস এটুকুই। কোনো ব্যাখ্যা নেই, কোনো প্রশ্ন নেই যে ঠিক আছে কিনা সব, জীবনটা আগের মতোই চলতে থাকে। অথচ মেয়েটার মনে সেই একটা প্রশ্ন থেকেই যায়, আমরা আসলে কি?
1: হ্যাঁ, এই গল্পটা কাল্পনিক, কিন্তু সত্যি বলতে কি, এমন একটা গল্প আমাদের প্রায় প্রত্যেকেরই চেনা। মানে এদিক ওদিক তাকালে এমন গল্প আমরা হামেশাই দেখতে পাই, হয়তো বা নিজেদের জীবনেই ঘটেছে, কিংবা হয়তো কোনো কাছের বা কোনো প্রিয় বন্ধুর জীবনে ঘটেছে। আসলে এখানে একটা মজার ব্যাপার আছে জানো তো।
0: হ্যাঁ, মানে এইটার জন্য কিন্তু একটা রেডিমেড শব্দ আছে,
1: মানে এই যে সিচুয়েশনটা, হ্যাঁ এই বলে দিলাম,
0: বলে দিলে তো, এই যে অর্ণব বললো যে এই যে সিচুয়েশনটা, এটাকেই একটা শিপে তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ হয়ে গেছে সিচুয়েশন শিপ।
1: হ্যাঁ, সিচুয়েশন শিপ। এবার এই যে সিচুয়েশন শিপ, হঠাৎ করে কি মনে হলো যে এমন কি সিচুয়েশন ঘটলো যে সকাল সকাল এসে সিচুয়েশন শিপ নিয়ে কথা বলবো এই আমরা দুজন, মানে অর্ণব আর মৌলি? না না, তার কারণ হচ্ছে আমরা জানি যে আমরা কাদের জন্য অনুষ্ঠান করি, তোমাদের জন্য, তোমরা মানে তোমরা জেন জি, তোমরা তাদের মধ্যে কেউ কেউ মিলেনিয়ালে রয়েছো, কিন্তু ওই বা আমাদের মতো, হ্যাঁ যারা এই হাইব্রিড
0: ঝুলে গেছে,
1: হাইব্রিড কন্ডিশনে যারা রয়েছে তাদের জন্য আজকে বেপরোয়া সময়তে তোমাদের সঙ্গে রয়েছে অর্ণব আর মৌলি। আর এই যে কথা দিয়ে শুরু করলাম সিচুয়েশন শিপ, তবে শুধুমাত্র সিচুয়েশনশিপ নয়,
0: আরো অনেক শিপ,
1: আরো অনেক শিপ, অনেক নৌকো, যে সমস্ত নৌকো বেয়ে চলে আমাদের এই সমস্ত সম্পর্কের নদীগুলো দিয়ে,
0: একদম একদম,
1: সেই সমস্ত কিছু নিয়ে কথা হবে আজকে তোমাদের সঙ্গে। আমরা দুজন তো সঙ্গে থাকবোই, আর আমাদের সঙ্গে থাকবে তোমরাও। তোমাদের মনের এমন কিছু অজানা কুঠুরির গল্প যদি আমাদের সঙ্গে ভাগ করতে চাও, তাহলে চলে আসতে পারো 0332231342 নম্বরে, কিংবা
0: আমাদের ফেসবুক পেজ আজকে আমাদের বেপরোয়া সময়ের নিচে কমেন্ট সেকশনে এসে জানাও তোমাদের গল্প, তোমরা কোন শিপে চড়ে আছো, অথবা কোন শিপে আদৌ চড়েছিলে কিনা, বা শিপে আদৌ চড়তে চাও কিনা, সেইটা আমাদেরকে এসে জানাও, কমেন্টে জানাও, অথবা আমাদের ফোন করো, ফোন লাইন তো খোলা আছে
1: একেবারেই, তো ঝটপট করে জানাও। আমরা নিশ্চয়ই অনেক শিপের গল্প বলবো, যে শিপ কখনো ডুবন্ত পর্যায়ে চলে যায়, কখনো সেখান থেকে আবার নতুন আশা দেখা দেয়, কখনো বা সেই শিপে থেকেই ছিপ ফেলে নতুন কিছু আশা করা যায়।
0: একদম একদম একদম।

0: একটু আগে আমার সঙ্গে বলছিল অর্ণব যে এটা নাকি ও বলবে যে শিপে থেকে ছিপ ফেলা যায়।
1: হ্যাঁ, শিপে থেকে ছিপ ফেলা, এটা আবার খুব ইন্টারেস্টিং একটা বিষয়।
0: হ্যাঁ, এটা এটার একটা নাম আছে আলাদা, সেটাও আমরা বলবো।
1: আসবো আসবো, সমস্ত নাম ঠামে আসবো। তবে নামে কি আসে যায়, আসলে বিষয়টা হচ্ছে সিচুয়েশন, কোন সিচুয়েশন দিয়ে আমরা চলছি, আমরা আমাদের জীবন যাপন হচ্ছে এবং কে কেমন আছি, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। সবচেয়ে ভালো যেটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের ভালো থাকার জন্য, সেটা হচ্ছে নিজেকে ভালো রাখতে পারা, নিজেদের মনকে ভালো রাখতে পারা। তো সেটাই আমরা চেষ্টা করবো, এটাই আমরা চাইবো। এবং কারণ নিজেদেরকে ভালো রাখতে পারলে তাহলে আমরা বাকিদেরকেও ভালো রাখতে পারবো। আর তখন বাকিদের বলতে ওই যেটা বললাম যে নিজেকে ভালো রাখার পাশাপাশি উল্টো দিকে মানুষটাকে যদি ভালো রাখতে পারি, তাহলে ওই একটা সম্পর্ক, তাকে শিব বলি, তাকে নৌকো বলি, যাই বলি না কেন, সেটা সুন্দরভাবে ভেসে চলবে, তার পরিণতি অবশ্যই টাইটানিক ন্যায় হবে।
0: না, একদমই না।
1: শুনতে থাকো, এ নিয়ে অনেক কথা হবে, অনেক আড্ডা হবে, অনেক কিছু রিলেট করবে, এটুকু গ্যারান্টি দিতে পারি।
0: একদম।
1: আর অনেক কিছু রিলেট করে
0: মনে মনে জানাতেও পারো,
1: জানাতে পারো,
0: অবশ্যই জানাতে পারো।
1: অনেক কিছু রিলেট করে মুচকি হাসবে, অনেক কিছু রিলেট করে হয়তো
0: কাঁদতেও পারে,
1: একটু মন খারাপের ছোঁয়াও থাকতে পারে। যাতে চিন্তা করো না, মন খারাপ খুব একটা না করানোরই চেষ্টা করবো।
0: একদম।
1: তবে যেটা ভালো লাগবে আমাদের, যদি তোমরা আমাদেরকে এসে তোমাদের গল্প শেয়ার করো,
0: অবশ্যই,
1: বা এমন কোনো সিচুয়েশন, এমন কোনো মোমেন্টস, এমন কোনো রিলেশনশিপ টার্ম যেটা তুমি হয়তো তোমার জীবনের কোনো অভিজ্ঞতা থেকে বুঝেছো বা বাকিদের থেকে চিনেছো, সেই টার্মটাকে
0: হতে পারে কোনো নাম নেই সেটা,
1: হয়তো সেটা আমরাও জানি,
0: আমরাও জানি,
1: সেটা আমাদেরকে এসে বলতে পারো। সো চলে এসো ফোন লাইনে কিংবা কমেন্ট বক্সে। আর ততক্ষণ তোমাদের জন্য থাকলো একটা সুন্দর গান ফ্রম চন্দ্রবিন্দু। যদি বলো হ্যাঁ তাও শোনাবো, যদি বলো না
0: তাও শোনাবো,
1: কিন্তু যদি বলো হ্যাঁ শোনাচ্ছে চন্দ্রবিন্দু, চলো সেটা শুনি। ফিরে আসি তারপর অর্ণব আর মৌলি বেপরোয়া সময় নিয়ে।

0: ফিরে এলাম আবারও আড্ডায়, একটা ফাটাফাটি গান শুনলাম, খুব সুন্দর গান। আসলে এটা শোনানোর একটা কারণ আছে, এই পেছনে কারণটা খুঁজতে হবে তো না? পেছনে কারণটা হচ্ছে সবকিছু খুব মিষ্টি ভাবে শুরু হয়, সুন্দর ভাবে শুরু হয়, মানে ওই শুরুটা সবসময় খুব মিষ্টি হয় বলেই তারপরে অনেক কিছু ভালো হয়। আবার অনেক সময় শুরুটা এত ভালো হয়ে যায় যে পড়ে গিয়ে যখন ততটা ভালো কিছু হয় না তখন আমাদের মানাতে সমস্যা হয়।
1: একদম
0: বুঝতে পারছেন নিশ্চয়ই কি নিয়ে কথা বলছি?
1: মানে এই যে এতক্ষণ ঘোড়ালো প্যাচালো ভাবে অর্ণব যেটা বলার চেষ্টা করলো যে কোনোভাবেই কোনো কিছুতেই যারা স্টেবল হতে পারছো না, একবার এদিক একবার ওদিক এই করে করেই যাচ্ছে সমস্ত শিপস আর কি। তো শিপস, সেই শিপসের মধ্যে থেকে প্রথম আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের সিচুয়েশনশিপ। এবার সিচুয়েশনশিপ, ওই যে গল্পটা প্রথমে বললাম যে এই তোমাকে খুব একটা ভালো ফিলিং দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে চলো থাকি, চলো থাকা যাক, এই করা যাক, মানে ঘুরছে ফিরছে হাসছে খেলছে অ্যাজ ইফ মানে
0: এই যদি কারণটা খুঁজতে যাই সেই অতল সাগরে যদি ডুব দি তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে একটা ভয়, আলটিমেটলি ভয়,
1: ভয়,
0: ভয়।
1: ওকে,
0: ভয়টা হচ্ছে যা চাই তা যদি না পাই তার ভয়। কি চাই? আমাদের এক্সপেকটেশন আমাদেরকে অনেক কিছু চাইতে বাধ্য করায়। মানে আমরা যদি কমিটেড হয়ে পড়ি তাহলে আমাদের এক্সপেকটেশন তৈরি হবে অনেক ক্ষেত্রে, সেটা যদি আমাদেরকে হার্ট করে, ওই যে সব জায়গায় বড় বড় করে ক্যাপশন লিখি না এক্সপেকটেশন হার্টস দ্য মোস্ট, তো সেখানে ওই ভয়তে কমিটেড হতে পারছি না।
1: ওকে,
0: ভালো লাগছে, মানে নিশ্চয়ই মানুষের কথাই বলছি, যারা এখনো বুঝতে পারছো না তাদেরকে বলি একটা মানুষ একটা মানুষকে ভালোবাসছে কিন্তু সেটা চুপি চুপি চুপি চুপি বলছে না, কেউ কাউকে পছন্দ হচ্ছে, কথা বলছে, ওই রোজ নিয়ম করে কথা বলছে, সবকিছু চলছে কিন্তু কোথাও কমিটমেন্টের মধ্যে যাচ্ছে না।
1: আচ্ছা,
0: এইটা হচ্ছে সেই শিপ।
1: আচ্ছা, এইটা সেই শিপের মধ্যে আরো আরো টার্ম আছে, সেটা আমি বলছি, মানে এই এই যে বিষয়টা

0: অর্ণব বলছে যে ভয়ের একটা বিষয়, এইটা ভয়ের একটা বিষয় তো থাকছেই, তাছাড়াও যেটা থাকছে সেটা হচ্ছে গিয়ে মানে তুমি যেতে চাইছো না কোনো কিছুর মধ্যে, কিন্তু তুমি ভালো ফিলিংটাও পেতে চাইছো।
1: হ্যাঁ,
0: এটা তো ঠিক না? না
1: আমরা ধরে নিতে পারি সেটা অন্তত, তাই না? তো ধরে যদি নি তাহলে ধরে নি কি আর করা যাবে। তবে ধরতে পারি ফোনটা, যে ফোন করছো 0322131342 নম্বরে, দেখবো কে রয়েছে আমাদের সঙ্গে।
2: তোমাদেরকে বলি যে ধরো ক্লাসমেট কলেজে ধরো পরে সহপাঠী নিয়ে প্রতিটা একটা ফিলিংস তৈরি হয়েছে, বলতে পারছে না কেন বলো তো, যে যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়।
1: এই তো
2: এই যে বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় যে বলতে পারছে না, বলতে পারলো না, মনে করলো সে বলবে, তারপরে দেখা গেল হাত বাইরে বেরিয়ে গেছে। আমার মনে হয় যে যা
1: তার মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে কিন্তু, সেটা হচ্ছে ভয়। এই যে ভয়, না অবশ্যই ভয়, এই যে দেখো ওই যে বললো যে বন্ধুত্ব যদি হারিয়ে যায়।
0: হ্যাঁ, এটা একটা বিষয়, কিন্তু একটা রিলেশনশিপ গড়ে তোলার জন্য তো বন্ধুত্বটা সবার আগে।
1: হ্যাঁ, এইটাই আমি বলতে চাইছিলাম যে
0: মানে ঘুরিয়ে কানটা ধরছো,
1: ভয়কে কাটাতে হবে। কিন্তু এবার দেখো, ভয়টা কাটাতে গেলে যেটা বিষয় সেটা হচ্ছে গিয়ে বন্ধুত্ব একটা সম্পর্কের হচ্ছে মেরুদণ্ড, সেটা বাঁচিয়ে রাখতে হবে।
0: হ্যাঁ অবশ্যই,
1: এবার সেটা বাঁচিয়ে রাখতে হবে, এইটা মাথায় রেখে এগোতে হবে। তুমি সিচুয়েশনশিপে থাকতেই পারো, সেটা তোমার, আমি যে বললাম আমরা জাজমেন্টাল হব না, এটা নতুন সম্পর্কের সমস্ত সমীকরণ নিয়ে আজকে কথা বলছি আমরা। তো সেখানে এটা একটা টার্ম যেটা আমরা পেয়েছি, সেটা কয়েন্ড হয়েছে, তো খুব বেশি দিন হয়নি, খুব বেশি বছর হয়নি,
0: আমাদের কাছে নতুন বিষয়,
1: আমাদের কাছে একটু নতুন। তবে দেখো, যাদের ওই কি বলবো, যাদের জীবনটা, যাদের এই উড়ে বেড়ানোর সময়টাই নতুন, তাদের কাছে তো নতুন নয়।
0: না, একদমই না। এই জন্যে মানে আমাদের কাছে বিষয়টা নতুন, কারণ আমরা এই যে সায়ন যেটা আমাদেরকে বললো ফোন করে, যে এই যে না বলার একটা ব্যাপার, এটা কিন্তু আগেও ছিল, কিন্তু এটার কোনো নাম ছিল না, যেটার নামটা এখন তৈরি হয়েছে। এবং এই তো গেল সিচুয়েশনশিপ, এছাড়া তো আরও একটা
1: যদি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এ ভয় তো মারাত্মক ভয়। এবার এই যে বন্ধুত্ব নষ্ট হয়ে যাওয়া, একজনকে চূড়ান্ত ভাবে প্রত্যাখ্যান করা, তার সঙ্গে আমি যোগাযোগ রাখবো না, তার টেক্সটে আমি রিপ্লাই দেবো না, তার টেক্সট আমি দেখবোই না, ইভেন তার কল আমি ধরবো না, এটাকে একটা সুন্দর টান দিয়েছি আমরা। সুন্দর মানে তাকে সুন্দর বলছি বটে,
0: কিন্তু
1: নামটার সঙ্গে ভয় ভয় ব্যাপার আছে, এখানেও একটা ভয় রয়েছে, সেটা আছে ভূতের ভয়, মানে ঘোস্টিং। আই এম টকিং অ্যাবাউট ঘোস্টিং, কমন টার্ম না এটা, আমরা ইউজ করি অনেক অনেক ক্ষেত্রে,
0: অনেক অনেক ক্ষেত্রে, মানে কোন যে কোনো শুধু রিলেশনশিপ টার্ম নয়, নানান নানান দিক থেকেই এই ঘোস্টিং টার্মটা আমরা ইউজ করি। মানে কোনো কিছু নিয়ে হঠাৎ করে কেউ যদি যোগাযোগ বন্ধ করে দেয়, বা কোনো কিছু রিপ্লাই যদি তুমি না পাও সামহাউ, তো সেটাকে ঘোস্টিং বলা হচ্ছে।
1: হ্যাঁ, মানে বলতেই পারো সেটাকে ঘোস্টিং। মানে ওই যে তুমি বললে, ওই যে ভয়টা তুমি প্রথমে পেলে যে যদি কথা না হয়, যদি এমনটা কিছু হয়, তখন অনেক ক্ষেত্রে আমরা বলি যে ঘোস্ট করে দেবে আমাদের। এই ঘোস্ট করার যে ভয়, সেটাও একটা কাটানোর বড় বিষয় আমাদের জন্য। তো সেটা মাথায় রাখবো আমরা, যদি এই ভয়টা থেকে কাটিয়ে উঠতে পারি, তাহলে বোধহয়
0: কিছু একটা হতে পারে, না ডুবে,
1: না ডুবে শিপ এগোতে পারে, আমরা এগোবে এ আশাই রাখবো। আর কি বলি বলো, তবে যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে যে তোমাদের থেকে এমন অনেক গল্প শুনবা, ফোন লাইন আরো এক বন্ধু শুনেই নি তার গল্পটা। কে বলছো বলো, কে বলছো?
3: আমি কোনটা বলবো না, শিপের বলবো না আগে,
2: আপনার বলতে পারা না পারা।
1: এই যে আমি বললাম যে আজকে
2: আমরা, আমি রবীন্দ্রনাথের ভাষায় বলি, আমার মনের মাঝে শুনতে কি পাও গো, শুনতে মানে যে গান।

0: কি পেয়েছে?
1: আমি
2: দুটো সিটে চড়েছি, আমার ভাগনা আইএনএস এর নেভিতে সার্ভিস করতো।
0: আচ্ছা বেশ, আপনার আপনার নিশ্চয় আপনার নিশ্চয় সেই জাহাজে চড়ার অভিজ্ঞতা দারুণ ছিল, কিন্তু আজকে আমরা সেই জাহাজে চড়ার অভিজ্ঞতা খুব একটা বেশি সময় দিয়ে শুনতে পারবো না। আপনারা জানেন যে আমাদের হাতে সময়
3: খুবই কম, একদম একদম,
0: যাকে আমরা ওই একদম মজার ভাষায় বলি ইট্টু ইট্টুখানি সময়, সেই ইট্টুখানি সময়ের মধ্যে তো অত কিছু শোনা যাবে না। তবে আমরা শুনবো এ শিপের কথা নয়, শুনবো অন্য শিপের কথা, নানান রকম রিলেশনশিপ টার্মের কথা, সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারো 0322131342 নম্বরে,
3: আর কমেন্ট
0: করতে পারো। আমরা অলরেডি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে রয়েছে লাইভে, সো তোমরা সেখানে এসেও কিন্তু আমাদের সঙ্গে আড্ডা দিতে পারো, সরাসরি আড্ডা দেবে, সরাসরি মনের কথা মুখে ফুটিয়ে তুলবে, কিংবা ওই আঙুলের ছোঁয়ায় টাইপ করে পাঠিয়ে দেবো আমাদেরকে, তো সেটা করো। আর আমরা যেটা করতে পারি, একটা দারুণ গান শোনাতে পারি তোমাদেরকে, যে তোমাদের বায়না সমস্ত মেটানোর দায়িত্ব আমাদের, আর তোমাদের বায়না মেটাবো বায়না বিলাসী শুনিয়ে, ফ্রম সমন্তক সিনহা অ্যান্ড শাহানা বাজপেয়ী, এই সুন্দর গানটা রইল তোমাদের জন্য। ফিরছি এক্ষুনি কোথাও যেও না, অর্ণব আর মৌলি রয়েছে তোমাদের সঙ্গে বেপরোয়া সময় নিয়ে।

0: ফিরে এলাম আমরা আবারও তোমাদের সঙ্গে আড্ডা দিতে। যেমনটা বলছিলাম, আমরা রয়েছি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে লাইভে, সো তোমরা সেখানেও জয়েন করতে পারো। অনেক বন্ধুরা জয়েন করছে। রাজদীপ একটা দারুণ কথা বলেছে, আমরা একটু আগে বলছিলাম সেটা গান শুনতে শুনতে, যে যদি কেউ সিচুয়েশনশিপে থাকে বাট তার যদি মনে হয় যে তার কোনো এক্সপেকটেশন যদি নাও থাকে সেখানে, আর যদি মনে হয় যে বন্ডিংটা আরো স্ট্রং করতে চায় সেই বন্ডিংটা, তাহলে সে কি করতে পারে? সে চাইতেই পারে যে তাদের ওই বন্ডিংটাই আরো স্ট্রং হবে, সেটা তো কোনো নামের প্রয়োজন নেই। সেটা যদি সিচুয়েশনশিপ নামেও তারা জানে, তারা যদি সেটাকেই আরো স্ট্রং করতে চায় করতেই পারে,
1: তখন সেটা রিলেশনশিপের দিকেই এগোবে।
0: হ্যাঁ, এগোতেও পারে, বা হয়তো হতে পারে যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল, শুধুমাত্র বন্ধু টার্ম দিয়ে তারা টার্মড করলো সেই সম্পর্কটাকে, হতেই পারে। বা হয়তো এমন কোনো বন্ধুত্ব হলো যে বন্ধুত্বটার কোনো ওই বন্ধু বলে কোনো নাম হলো না, কোনো টার্ম তৈরি হলো না। আমরা বলি না যে সব সম্পর্কের নাম হয় না।

0: হয় না।
1: কে বলেছে নাম হতে হবে, কোনো প্রয়োজন নেই নাম হওয়ার। মিন্টু দালাল বলছে খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। রাজদীপ বলছে বাট তার মাঝে সামহাও দুজনেই কনফেস করে দেয়। হ্যাঁ তা তো করেই। এবার এই যে মজার বিষয়গুলো যে কনফেস করে দেয়, তার ফলেই কিন্তু এই যে বলছিলাম সম্পর্কের নাম হয় না, কিন্তু এই কনফেসগুলো করার পরেই নামের তো জন্ম হয়।
0: হ্যাঁ, এবার সেটাকে তুমি নানান রকম নামেই ডাকতে পারো, শুধুমাত্র রিলেশনশিপ নাম দিতে হবে তারও কোনো মানে
1: না একেবারে।
0: এবং সেটা সিচুয়েশনশিপ থেকে অনেক ঊর্ধ্বে উঠে গেছে, সেটার অন্যরকম নামও কিন্তু দেওয়া যেতে পারে, যেটা
1: নভেলটা সম্পর্কে তো জানি কম বেশি,
0: কিন্তু ওরকম স্পয়লার দেওয়ার মতো কিছু নেই। বিষয়টা ওইখানে যে ওই যে একটা জায়গায় বলে না, ইউ ক্যান আনলাভ সামওয়ান ওয়েন ইউ ক্যান ডাব সামওয়ান ডিপলি, মানে যদি তুমি কাউকে খুব বেশি ভালোবেসে ভালো, তাকে কখনো অভালোবাসা বা ভালো না বেসে কোনোদিন থাকতে পারবে না
1: একেবারে। মানে এইটা আমরা অনেক সময় বলি যে রাগ তার উপরই হয় যাকে ভালোবাসা যায়,
0: একদম
1: শাসন তাকেই করা যায় যাকে ভালোবাসা যায়। তো ওইটাই, মানে কাছে আসতে হবে, কাছে না আসলে সেই ভরসাটা না করলে, সেই বিশ্বাসটা না রাখলে আসলে কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের সম্পর্ক তৈরি হতে পারে না। আর সম্পর্ক তৈরি না হলে তুমি বুঝবে কি করে যে সেই সম্পর্কের গভীরতা কতটা হতে পারে? সো তার জন্য ডুব দিতে হবে, শুধুমাত্র শিপে শিপে ভাসলে চলবে না। আচ্ছা এবার আমরা টার্মের কথায় আসি, আরো অনেক টার্ম নিয়ে কথা হতে পারে। এবার একটা খুব মজার টার্মের কথা বলবো, যে টার্মটা আমরা মনে হতে পারে যে খুব খুব সাবজেক্টিভ, যে টার্মটা মনে হতে পারে বাবা এই আবার কেমন টার্ম, এ তো একটা বিষয় একটা জায়গা, বেঞ্চিং।
0: হ্যাঁ
1: বেঞ্চিং ইজ দ্য ওয়ার্ড,
0: যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তারা বেশি ভালো জানে, অন্য বারো ভালো জানবে বেঞ্চিং বিষয়টা কি জিনিস। এবার মানে বেঞ্চিং বিষয়টা এরকম যে এই যে মানে কেউ দেখো কাউকে পছন্দ করছে কিন্তু আবার পছন্দ করছে না, মানে তাকে ওই যে তুমি বললে যে শিপে উঠে ছিপ ফেলে রাখার যে বিষয়টা, ওইটাকে বলা হচ্ছে গিয়ে বেঞ্চ। মানে ওই যে তুমি আছো কিন্তু নেই, কিন্তু রেখে দিয়েছো সাইড করে, যে আচ্ছা কখনো যদি আবার মন আসে তখন আমি তোমাকে বেঞ্চ থেকে তুলে আবার খেলতে আনাতে পারি।
1: মানে এটা হচ্ছে কি, ওই শুরুতে বললাম না যে ওই একটা অর্ধেক কমিটমেন্টের ব্যাপার, যে শিপে বসে ছিপ ফেলা, ইটস কাইন্ড অফ তাই। মানে আমি খুব সহজে কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই, ধরো একটা প্যাটার্ন, যে প্যাটার্নটা এরকম, ধরো যে একটা মানুষের সোশ্যাল মিডিয়াতে তার অ্যাকাউন্টে গিয়ে তার ছবিতে আমি নিয়মিত রিয়াকশন দিচ্ছি, কমেন্ট করছি, তাকে আমার ভালো লাগছে, আমি বারবার স্টক করছি। এবং কোথাও গিয়ে একটা মানুষ স্টক করলে আমরা অনেক সময় হয়তো বুঝতে পারি, অনেক সময় পারি না কিন্তু অনেক সময় বুঝতে পারি যে এই মানুষটা স্টক করছে আমাকে। তো সে স্টক করছে, তার ভালো লাগছে, সে ভালো লাগার কথা হয়তো খুব ছোট্ট করে হিন্ট দিয়ে কোথাও কমেন্ট করে বোঝাচ্ছে, কিন্তু সেখানে কমিটেড হতে যাচ্ছে না। আবার উল্টো দিকের মানুষটার মনে তখন চলছে অন্য একটা বিষয়, সে চাইছে যে যে
0: সে বলুক
1: সে এসে বলুক। কিন্তু এবার এই মানুষটা আবার তখন যখন এই এই যে কমেন্ট করা রিয়াকশন দেওয়ার মধ্যে যাচ্ছে, হয়তো সে অন্য কোথাও কমিটেড
0: হতে পারে।
1: এই দুটো মানে হয়তো সে কমিটেড হয়তো সে কমিটেড না, কিন্তু সে কমিটেড হচ্ছেও না। দিস ইজ দ্য কাইন্ড অফ বেঞ্চিং, যে আমি অন্যদিকে মানুষটার মনেও কোথাও একটা আশার আলো তৈরি করাচ্ছি কিন্তু আমি ঠিক সেটা পূরণ করছি না।
0: হ্যাঁ মানে ঢুকতে পারছি না বিষয়টার ভেতরে কিন্তু বাইরেই দাঁড়িয়ে আছি, এরকম একটা ব্যাপার।
1: হ্যাঁ এই কাইন্ড অফ সাবস্টিটিউট বেঞ্চ বলছিল না খেলাধুলার
0: সময়। হ্যাঁ অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটাও এসেছে বোধহয় ফুটবল থেকে, অন্য ভালো বলতে পারে
1: কি আমি জানি না সেটা।
0: তো এই বিষয়টা হচ্ছে এই যে বেঞ্চিং বিষয়টা, কিন্তু আমার মনে হয় এই বিষয়টা থেকে আরো নানান রকম শিপে ওঠা যেতে পারে। এটা থেকে উঠতে হবে, হয় বেরিয়ে যেতে হবে না উঠতে হবে, কিছু একটা করতে হবে। মানে মাঝে ঝুলে থাকলে তো হবে না,
1: ঝুলে থাকলে তো বড় মুশকিল,
0: কোনো কিছুই হবে না।
1: মানে বেঞ্চিং ফেজ যদি খুব লম্বা হয়ে যায় না
0: তাহলে খুব মুশকিল,
1: তাহলে বড় মুশকিল। তো সেই মুশকিলটা কাটাতে হবে, কারণ সেই মুশকিল না কাটাতে পারলে কোনো দিকে এগোনো যাবে না।
0: ঠিক,
1: মানে যদি এমনটা হয় যে তুমি শুধুমাত্র তাকে অল্প অল্পই কাছে রাখছো
0: কিন্তু আগলে
1: রাখছো না,
0: তাহলে
1: কিন্তু দেখবে একটা সময় পরে গিয়ে যে তুমিও কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছো। তোমার মানে যে চাওয়াগুলো, সেই চাওয়াগুলো তোমাকেই কোথাও গিয়ে কুড়ে কুড়ে খাচ্ছে, তখন বড় মুশকিল। তাই অল্প করে কাছে চাও কিন্তু অল্প করে তার কাছে এগিয়েও যাও, কোথাও গিয়ে সেই কমিট করার যে ভয়টা সেটাকে কাটিয়ে ওঠো। এটুকুই বলার, আরও ফিরছি অনেকগুলো টার্ম নিয়ে আড্ডা হবে আজকে। অর্ণবার মৌলি তোমাদের সঙ্গে রয়েছি নানান টার্মের খেলা নিয়ে, নানান টার্মের কথা নিয়ে। ফিরছি এক্ষুনি বেপরোয়া সময়তে তোমাদের সঙ্গে আমরা দুজন, আর এই মুহূর্তে তাকে অল্প কাছে রাখছি ফ্রম মাতিম শাকিব।

0: রেডিও শুনতে ভালোবাসো? মাইক্রোফোনের এপাশের এই হট সিটটায় খুব বসতে ইচ্ছে হয়, তাই না?
1: যুববাণী তোমাকে দেবে সেই সুযোগ, মনের সেই ইচ্ছেটাকে একবারের জন্য ছুঁয়ে দেখতে।
0: নিজের বাড়িতে বসে ক্যাপচার করো যুববাণীর 56তম জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠান হোস্ট করার ভিডিও। মনে রেখো, ভিডিওর ডিউরেশন হবে অনধিক 2 মিনিট।
2: আর ভিডিওতে নিজের নাম ছাড়া অন্য কারোর নাম বা কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা চলবে না। তারপর সেই ভিডিও পোস্ট করো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজে।
3: কিংবা যদি তোমার হাতের কাজ হয় ভালো, ডিজিটাল পোস্টার অথবা অন্য কোনো ভিজুয়াল আর্ট ফর্মে যুববাণীর 56তম জন্মদিন বিষয়ের উপর বানিয়ে ফেলো তোমার আর্টওয়ার্ক আর করে দাও পোস্ট।
1: পোস্ট করার ভিডিও অথবা তোমার আর্টওয়ার্কের ছবি, দুটো ক্ষেত্রেই যুববাণী কলকাতার অফিশিয়াল ফেসবুক পেজকে মেনশন বা ট্যাগ করতে ভুলো না।
0: আর হ্যাঁ, ক্যাপশনে লিখতে হবে #YV56।
2: তোমার বানানো ভিডিও কিংবা আর্টওয়ার্ক পোস্ট করার শেষ তারিখ আগামী 12ই অগস্ট।
1: তাহলে পোস্ট করে ফেলো আর সঙ্গে দিতে ভুলো না #YV56। আর তারপর এই কনটেস্টের উইনার হিসেবে সুযোগ পেয়ে যাও কনসোলের এবারে বসে আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার।
4: #YV56।
2: ফিরেলাম একটা দারুণ গান শুনে এবং একটা দারুণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করে।
5: একদম,
2: মানে যারা এখনো আমাদের এই 56তম জন্মদিনের যে কন্টেস্ট, একটা স্পেশাল কন্টেস্ট, সেটা যারা এখনো পার্টিসিপেট করনি,
5: জলদি জলদি জলদি
2: কি করছো? শুনিয়ে ফেললাম কিভাবে কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে। একটা ভিডিও করতে হবে, নিজেদের ভিডিও আর কারো ভিডিও নয়, যে তোমরা আমাদের মতো অনুষ্ঠান হোস্ট করছো সেরকম একটা ভিডিও
5: আর করে পোস্ট করতে হবে
2: ফেসবুক পেজে বা প্রোফাইলে। আর আমাদের, মানে পার্সোনালি আমাকে না করলে চলবে, আমাদের পেজকে যুববাণী কলকাতাকে অবশ্যই মেনশন বা ট্যাগ করতে হবে।

0: লিখতে হবে #YB56, সো করে ফেলো পোস্ট, আমরা তোমাদেরকে ডেকে নেবো। তারপর এই খানটায় দুটো চেয়ারকে একটু সরিয়ে দিয়ে মাঝখানে একটা জায়গা হয়ে যাবে, একদম অ্যাডজাস্ট, মাঝখানে তোমার চেয়ার বসিয়ে দেবো, তুমি বসে আমাদের সঙ্গে আড্ডা দেবে
1: একদম,
0: এবং সেটা একটা স্পেশাল দিনে, এখনই বলছি না সেটা। আমরা এবার ফিরবো হচ্ছে আবারও সেই টার্মস এর খেলা, মানে আমাদের জীবন যাপন যে সমস্ত টার্মস কে নিয়ে জড়িয়ে রয়েছে বর্তমানে আমাদের সম্পর্কগুলো।

0: আমরা বললাম বেঞ্চিং এর কথা, এবার একটা খুব মজার বিষয়ের কথা বলবো। তবে তার আগে আচ্ছা লাইভে অনেকে কমেন্ট করছে, গুড মর্নিং, লেট করে দিলাম লাইভ জয়েন করতে, কেন লেট করলে হাসি?
1: এটা এটা হবে না,
0: ঠিক আছে, খেলবো না আমরা। আশা করছি বাকি সময়টা তোমার মুখে তোমার নামের মতোই হাসি ফুটবে। শুনতে থাকো আর লাইভে জয়েন করে থাকো, লাইভটা শেয়ার করে দাও, যখন লেট করেছো বাকিদেরকে শেয়ার করতে হবে।
1: একদম একদম।
0: রাজদীপ বলছে যদি এমন হয় যে কেউ সিচুয়েশনশিপে আছে বা তার কোনো এক্সপেকটেশন না থাকে, তুমি এই কথাটা আগেও জিজ্ঞেস করেছো, তোমাকে বোধহয় উত্তর দিতে আমরা পেরেছি যে তুমি চাইলেই সেই যে রিলেশনশিপটা সেটাকে সিচুয়েশনশিপ তুমি বলতেই পারো, সেটাকে তুমি স্ট্রং করতেই পারো, সেটাকেই জোর দিতে পারো, সেটাকে অন্য কোনো টার্মে নাম না দেওয়ার চেষ্টা করে। আমরা চলে যাই এবার পরের যে টার্মটা, যেটা নিয়ে আড্ডা দেবো আমরা, খুব মজার টার্ম, অন্যরকম টার্ম, শুনলে মনে হবে এটা কি, এটা কেন, সেটার নাম কি?
1: গ্যাসলাইটিং।
0: গ্যাসলাইটিং কি বিষয়টা?
1: গ্যাসলাইটিংটা শব্দটা এখন প্রায় সবাই চিনেই গেছে, মানে এইটা হচ্ছে মানে একজন অন্যজনকে এমনভাবে কথা বলে যাতে দ্বিতীয়জন নিজের অনুভূতি, নিজের স্মৃতি এইগুলো নিয়ে একটা সন্দেহ শুরু করতে পারে। মানে একটা পজিটিভনেস তোমাকে দেখাবে যে তুমি ওভার রিয়েক্ট করছো, এরকম কিছুই হয়নি, তুমি সবসময় বাড়িয়ে কথা বলো, এইগুলো। কিন্তু মানে এইগুলো যখন কন্টিনিউ চলতে থাকে তখন এখন শুনতে শুনতে মানুষ নিজের বিচার বুদ্ধির উপর থেকে ভরসাটাই তুলে দেয়, আমি কি নিজে একাই ইনভলভ হয়ে গেছি,
0: আমি কখনো মনে হবে যে আমি কি বেশি ভাবছি, ওভারথিংকিং করছি। এটা কিন্তু খুব রিলেটেবল, তাই না? নিজেকে একটু স্পেস দাও, না হলে কিন্তু আদতে তুমি ওই ইভালুয়েশনটা করতেই পারবে না।
1: ভাবার সময় তো দিতে হবে নিজেকে যে কি চাইছি, এক্স্যাক্টলি কি চাইছি। বেকার অপোজিটের যে মানুষটা আছে তাকে সন্দেহ বাতিক করে তো লাভ নেই, যে সবসময় এটা ওটা বলছি সে বেকার খামোখা সন্দেহ করছে যে আদৌ কি হচ্ছে, আদৌ আমি বেশি ভাবছি কিনা। এর থেকে বরং নিজে একা একটু ভেবে দেখো, তারপর সেটা বরং অন্য মানুষের কাছে আমরা পৌঁছে দেব।
0: আর ফোন লাইনে আরো এক বন্ধু আমাদের সঙ্গে এই মুহূর্তে, শুনবো সে কি বলছে, এমন কোন টার্ম কি সে জানে, কে রয়েছে আমাদের সঙ্গে? নমস্কার। না বন্ধু, কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে ফোন লাইন থেকে, কোনো ব্যাপার না, ফোন লাইনে বিচ্ছিন্ন হতে পারো, আমাদের থেকে বিচ্ছিন্ন হবে না, কারণ ফোন নাম্বারটা আরেকবার বলে দিই, 0332131342। আবার বলছি 0332131342, কল করো আর জানাও তোমাদের লাইফের এমন ঘটে যাওয়া কোনো মুহূর্ত, প্রিয় হোক অপ্রিয় হোক, মন ভালো করা হোক মন খারাপ করা হোক, কিংবা এমন কোনো টার্মের কথা যেটা হয়তো তুমি এক্সপিরিয়েন্স করেছো বা তোমার জানা অন্য কেউ এক্সপিরিয়েন্স করেছে,
1: একদম
0: সেটা শেয়ার করো, কিংবা আমাদের লাইভে কমেন্ট করতে পারো, পোস্টারে কমেন্ট করতে পারো। কত দরজা খোলা বলো তো, এত দরজা কি মনের কখনো খুলে রাখো তুমি? তাহলে অনেক টাটকা বাতাস তুমি পাবে।
1: হ্যাঁ সেটা তো আছে, কিন্তু ওই দরজা খুলে রেখে মানে পার্মানেন্ট দরজাটা বোধহয় একজনের জন্য খুলে রাখাতেই বেটার।
0: এই তো দুদুলাখানা খোঁচা, সে তুমি রাখতেই পারো। কিন্তু ওই যে বলছিলাম, সেই দরজা দিয়ে যদি কখনো এমন গ্যাসলাইটিং এর ধোঁয়া এসে প্রবেশ করে তবে কিন্তু মুশকিল, তখন কিন্তু ওই যেটা বললাম নিজেকে একটু সময় দিতে হবে। এই সমস্ত গ্যাসলাইটিং বলো, বেঞ্চিং বলো, এই দুটো বিষয় বিশেষ করে খুব একটা পজিটিভ বার্তা বহন করে
1: না, একদমই না, একদমই না।
0: তো সেখানে একটু সমঝে বস, একটু বুঝে, যখনই সেটা হিন্ট পাচ্ছ তখন টেক ইউর টাইম, নিজেকে স্পেস দাও, নিজের ভালো থাকা নিয়ে ভাবো, নিজের ভালো থাকা নিয়ে কনসার্ন হও, তাহলে বোধহয় তুমি পরবর্তী ধাপটা আরো বুঝে শুনে নিতে পারবে এবং হয়তো সেটা তোমার জীবনের জন্য বেটার হবে।
1: ঠিক।
0: এবার পরে আরো একটা টার্ম নিয়ে কথা বলবো, মানে ভূত প্রেত নিয়ে কথা বলেছি আমরা, ঘোষ নিয়ে কথা বলেছি,
1: ভূতের তারপর আরেকটা বিষয় আছে,
0: সেটা আমরা বলবো। কিন্তু তার আগে 0332131342 নম্বরে আমাদের সঙ্গে রয়েছে আরো এক বন্ধু, শুনবো কে রয়েছে আমাদের সঙ্গে, কে বলছো, কোথা থেকে বলছো?
2: বহরপুর থেকে যুগজ্যোতি ভাট বলছি।
0: হ্যাঁ বলো।
2: একটা টার্ম বলি কি, সঙ্গী, আর তার মূলে রয়েছে ভালো লাগা।
0: আচ্ছা,
2: এমন জিনিসে কখন হয়তো কোনোভাবে সরে গেল, ছাড়াছাড়ি হয়ে গেল, আমার দোষে কি তার দোষে যায়, কিন্তু এই জিনিস মনের মধ্যে একেবারে থেকে যায় সারা জীবন।
0: সেটাই কিন্তু বন্ধু বললো যে এই সমস্ত টার্মের বাইরে গিয়ে যদি লং টার্ম একটা সঙ্গী খুঁজে বের করতে পারো, তাহলে মনে হয় সেই টার্মটা তোমার সঙ্গে সমস্ত টার্মস এন্ড কন্ডিশনসের বাইরে গিয়েও থেকে যাবে।
1: ঠিক ঠিক ঠিক। তো মানে বিষয়টা ওরকমই যে টার্মে না গিয়ে বরং একটু

0: ফর্মের থেকে যদি আমরা বিষয়টাকে এক্সপ্লোর করার চেষ্টা করি তাহলে হয়তো বিষয়টা লং টার্মের দিকে হতে পারে, রাস্তাটা লম্বা হতে পারে।
1: অবশ্যই। আর এবার আমরা চলে আসি ওই টার্মটার কথা যেটা তুমি বলছিলে, ভূতপ্রেত নিয়ে কথা বলেছি, এবার ভূতপ্রেতে আরেকবার ফিরে যাওয়ার সময়।
0: ভূতপ্রেতে ফিরে যাওয়ার সময় সেটা হচ্ছে গিয়ে ঘোস্ট বম্বিং, মানে ওই অ্যাকচুয়ালি ফিরে আসাই
1: ভূতের ফেলা,
0: মানে বিষয়টা ওরকমই, মানে তুমি ভূত হয়ে চলে যাচ্ছ ঠিকই, তোমাকে দেখা যাচ্ছে না, ইনভিজিবল হয়ে গেছো, তার মাঝে কোথাও না কোথাও গিয়ে স্টক করছো, দেখছো, খুঁজছো, আবার হঠাৎ করে একটা ফিলিংস জেগে উঠেছে মনের মধ্যে যে যাই গিয়ে আরেকটু কথা বলে আসি যদি কিছু করা যায়। তো বিষয়টা ওরকম যে ঘোস্ট বম্বিং মানে ঘোস্টিং করে আবার হট করে কোথেকে একটা চলে আসা, যে ঠিক আছে দেখি আছে কিনা এখনো, অ্যাভেলেবেল আছে কিনা এখনো।
1: আসলে এখানে অনেকগুলো বিষয় আছে, মানে ভুলে গেলেও কি ভুলে যাওয়া যায়, এত সহজে কি ছেড়ে যাওয়া যায়, এমন অনেক ভালো কথা, এমন অনেক ক্লিশে কথা এই টার্মটার সঙ্গে জড়িয়ে রয়েছে, কিন্তু কোথাও গিয়ে এই টার্মটা একটা ভালো মোড়ের দিকেও নিয়ে যায় কিন্তু অনেক সময়।
0: হ্যাঁ,
1: একটা ভালো মোড়ের দিকেও নিয়ে যায়। হয়তো তোমার তোমাদের মানে যাদের এই বিষয়টা ঘটছে তাদের হয়তো বিচ্ছেদ হওয়ার কথাই ছিল না,
0: ঠিক ঠিক,
1: কিন্তু তোমরা একটু আলাদা থাকলে, সময় নিলে আলাদা করে, তারপরে গিয়ে এই যে ঘোস্ট বম্বিং এর যে কথাটা বললো, ঘোস্ট বম্বিং এর মাধ্যমে যেটা হলো তুমি কোথাও গিয়ে আবার
0: কানেক্ট হয়ে গেলে,
1: কানেক্ট করলে তার সঙ্গে, এই যে কানেক্ট করলে কে বলতে পারে সেই কানেকশনটা আরো অনেক বেশি স্ট্রং হলো,
0: একদম
1: হতেই পারে, অবশ্য উল্টোটাও হতে পারে।
0: হ্যাঁ, যে সে হয়তো অন্য কাউকে অন্য কারোর কাছে চলে গেছে, তখন হয়তো আফসোস করা ছাড়া আর কোনো রাস্তা থাকতে পারে না, কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা দেখবে যে ফাঁকা রাস্তা ঠিকই খুঁজে পাওয়া যায় আলটিমেটলি, যে যাকে অনেকদিন ধরে ধরো ফলো করা হচ্ছে, দেখছে দেখছে শুধু দেখছে, দেখেই যাচ্ছে, ঠিক আছে, এরকম কথা বলছে, চেষ্টা করছে কথা বলে, কিন্তু কথা ঠিক বলা হয়ে উঠছে না, তার মধ্যেই তাকে দেখছে নানান তালের সম্পর্কে, একবার এখানে একবার ওখানে, এই এই ওই এদিক সেদিক করতে করতে দেখলো যে এইবার বলেই ফেলি বিষয়
1: একেবারেই,
0: এইবার না বললে হয়তো হাতছাড়া হয়ে যাবে
1: একেবারে। আর তখন তোমার মনে হলো যে আমার পুরনো স্মৃতি আমাকে বড্ড খোঁচা মারছে, আমাকে বড্ড হন্ট করছে,
0: আচ্ছা
1: যাই আমার পুরনো স্মৃতিকে আরেকবার ঝালিয়ে নিয়ে আসি, উস্কে দিয়ে আসি পুরনো স্মৃতি, পুরনো ভালো লাগা, পুরনো মন্দ লাগা, পুরনো সমস্ত প্রিয় মোমেন্টস গুলোকে আরেকবার রিকালেক্ট করি, দেখি যদি পুরনো সম্পর্কটাকে ফেরানো যায়। গিয়ে বলি প্রিয় বন্ধুকে, এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি
0: তোমার ভালোবাসায়।

0: যাও বলে ফেলো, গানটা শোনালাম যে আমি এখনো বেঁচে আছি তোমার ভালোবাসায়। এবং আমার মনে হয় এই যে টার্মসগুলো নিয়ে কথা বলছি, কোথাও গিয়ে যে ঘোস্ট বম্বিং এর কথা বললাম, সেখানে গিয়ে আমাদের এক বন্ধু কমেন্ট বক্সে আমাদের জানিয়েছে সে ভীষণ রিলেট করেছে। রাজদীপ আমাদের বলছে যে কেমন যেন মনে হচ্ছে আমার জীবনের ঘটনাটাই চলছে, তোমারও মনে হচ্ছে না? কমেন্ট করে জানাও তো। রাজদীপ আরও একটা কথা আমাদেরকে শেয়ার করেছে, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। একটা ঘটনা শেয়ার করেছে যে কারণে রাজদীপের মনে হয়েছে যে এতটা রিলেটেবল। রাজদীপ বলছে যে আজ সকালে অফিস আসার সময় হাত ধরার জন্য সে হাত বাড়িয়েছিল, আর আমি তার হাতে ধরিয়ে দিয়েছি হেডফোন। এটা কিভাবে সলভ করতে পারি? এটা কি করে সলভ করতে পারো তুমি বলো দেখি।
1: না না অর্ণব বলবে আজকে।
0: দেখো তুমি তার কানে হেডফোন ধরিয়ে দিয়েছো, আমি এটা মানে এটা
1: হাতে হাতে হাতে হেডফোনের বদলে হাতে হেডফোন,
0: হাতে হেডফোন ধরিয়েছি আমি, এটার অর্থ এটাই ধরে নিতে পারি সেই হেডফোনে কিন্তু আমাদের অনুষ্ঠানটাই চলছে। তুমি তাকে রিলেট করানোর জন্য হেডফোনটা তার হাতে দিয়েছো, হয়তো হেডফোনের একটা ওয়ার্ডস তার হাতে দিয়েছো, অন্য ওয়ার্ডসটা তোমার কানে রয়েছে,
1: কানেই ছিল
0: নিশ্চয়ই তাই। সেটা যদি হয় তাহলে নিশ্চয়ই ওই যে বললাম যে সমস্ত সমস্যাগুলো কোথাও গিয়ে তার দূরীকরণ ঘটতে পারে,
1: পরবর্তীকালে যখন দূরীকরণ দূর হয়ে যাবে তখন ব্যাপারটাকে আবার রিসলভ করা যেতে পারে হাতে হেডফোন না ধরি,
0: হাতে হেডফোন না ধরি।
1: এক্স্যাক্টলি,
0: যাক তোমার হাতে হেডফোন আসুক, হেডফোন থেকে গোলাপ আসুক, হেডফোন থেকে মানে হাতে গোলাপ, এবং যেটা বললাম গোলাপের সঙ্গে সঙ্গে ভালোবাসা সবটাই জুড়ে থাকুক তোমাদের সম্পর্কগুলোর মধ্যে, এটাই চাইবো
1: একদম।
0: আমরা যে সমস্ত টার্মগুলো বলছি তার মধ্যে ভালো খারাপ, মন খারাপ করার মতো, মন ভালো করার মতো অনেক কিছু আছে। তবে এই মুহূর্তে ফোন লাইনে আরো এক বন্ধু আমাদের সঙ্গে রয়েছে, 03322131342 নম্বরে শুনবো তার কথা। কে রয়েছে আমাদের সঙ্গে?
2: হ্যালো,
0: নমস্কার,
2: আমি মুর্শিদাবাদের বেলগাঁও থেকে আনিসুর রহমান কথা বলছিলাম।
0: হ্যাঁ,
2: যে আমি জন্ম হয়েছিলাম একজন ডিজিটাল ইম্প্যাক্ট হয়ে এবং বর্তমানেও ডিজিটাল ইম্প্যাক্ট।
0: আচ্ছা,
2: তারপর থেকে আমার জীবনের সব থেকে ঘটে যাওয়া মন ভালো করা ঘটনা হলো, আমি একজন মানে সঙ্গীত শিল্পী হওয়ার স্বপ্ন দেখতাম
0: বেশ।
2: তারপর আমি একটা মঞ্চে গিয়েছিলাম,
0: খুব ছোট করে যদি আমাদেরকে বলো, আমাদের তো সময় একদম কম।
2: একটা মঞ্চে কথা গিয়েছিলাম যে আমাদের যে দক্ষিণ চব্বিশ পরগনার আমাদের যে বন্ধু ছিল ইসলাম, ওর গাওয়া গজল আমি কভার করে গিয়েছিলাম, অনেক মানুষ আমার প্রশংসা করেছিল।
0: বেশ, আমি বুঝতে পারলাম তোমার সেই পছন্দের ঘটনাটা আমাদের শেয়ার করলে, থ্যাংক ইউ সো মাচ। তবে আজকে যদি আমরা একটু অন্য বিষয় নিয়ে কথা বলছি, তবে এই মন ভালো করা ঘটনাগুলো শেয়ার করো, এটা আমাদের খুব ভালো লাগে। আর আমাদের ভালো লাগে যখন আমাদের দেশের মুখ উজ্জ্বল হয় তখনও। কেন বলছি এ কথা, তোমরা জানো কমনওয়েলথ গেমসের রাউন্ড আপ তোমরা শুনছো, আরও একবার ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপের পরে কমনওয়েলথ গেমসের রাউন্ড আপ তোমাদের শোনাচ্ছে স্বপ্নময়। এবার সেটার সময়, কারণ সেখানে আমাদের দেশের যে বীরেরা তারা কিন্তু আমাদের মুখ উজ্জ্বল করছে, আমাদের মুখে আবারও হাসি ফোটাচ্ছে। শুনবো স্বপ্নময়ের থেকে সে কথা, ফিরবো এক্ষুনি, তোমাদের সঙ্গে রয়েছি বেপরোয়া সময় নিয়ে অর্ণব আর মৌলি, আর এই মুহূর্তে সময়টা স্বপ্নময়ের।
3: কমনওয়েলথ গেমস আসলে এমন

0: একটা মাল্টি স্পোর্টস ইভেন্ট যেখানে ভারত কিন্তু বরাবরই তার যে স্ট্রেংথ সেটা শো করতে পারে। তবে এবছরের কমনওয়েলথ গেমসটা যে কথাটা বলছিলাম একটা কার্টেল ভার্সন অফ দ্য কমনওয়েলথ গেমস ছিল, কেননা 19টার জায়গায় মমনর 10টা স্পোর্টস নিয়ে আয়োজিত হয়েছিল এবছরের কমনওয়েলথ গেমস। তাই ভারতের সামনে লড়াইটা কিন্তু ছিল বেশ কিছুটা টাফ, কেননা এবছর কমনওয়েলথ গেমসে যে স্পোর্টসগুলো ছিল সেখানে কিন্তু ভারতের যে স্ট্রং জোন যেমন ধরো টেবিল টেনিস, হকি, এই স্পোর্টসগুলো কিন্তু বাদ দিয়ে এবছর করা হয়েছিল। সুতরাং ভারতের কাছে কিন্তু চ্যালেঞ্জটা ছিল অনেক বড়। তবে হ্যাঁ, ভারতীয়রা প্রেশারের মোমেন্টেই কিন্তু নিজেদের যে ক্যারেক্টার সেটা শো করে, আর এবার কমনওয়েলথ গেমসে কিন্তু সেটাই ঘটেছে। আমি স্বপ্নময়, আজ আবারও হাজির তোমাদের সামনে কমনওয়েলথ গেমস রাউন্ড আপ নিয়ে। ভারতের প্রথম বড় পদকের মুহূর্ত যিনি এনে দিয়েছিলেন, তিনি নিঃসন্দেহে আমাদের কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনের ম্যাজিক গার্ল মীরাবাই চানু। আসলে মীরাবাই চানু এমন একজন প্লেয়ার যার উপরে কিন্তু সবসময় ভারতীয়রা তাকিয়ে থাকে। তবে ভারোত্তোলনে শুধু মীরাবাই চানু নয়, তার সঙ্গে কিন্তু পদক পেয়েছেন ঋষিকান্ত সিং, মুথুপান্ডি রাজা, জ্ঞানেশ্বরী যাদব এবং বিন্দিয়ারানী দেবী। ক্রসকোর মঞ্চে একটা বিষয় কিন্তু পরিষ্কার, আন্তর্জাতিক ভারোত্তোলন মঞ্চে ভারত কিন্তু ধীরে ধীরে বস হয়ে উঠছে। এরপরে আসি হাই জাম্প নিয়ে। হাই জাম্পে এবার মাঠে নেমেছিলেন সর্বেশ কুশারে। তার লক্ষ্য ছিল একটাই, আকাশ ছোঁয়া। তবে তাতে তার সঙ্গ যিনি দিয়েছেন সেই নামটা ডেফিনেটলি তেজস্বিন শঙ্কর। দেখো, বিপদের সময় সবসময় বন্ধুই বন্ধুর কাজে আসে। তবে তেজস্বিন শঙ্কর তিনি চোট পেয়ে পদকের রেস থেকে যখন কমনওয়েলথ গেমস থেকে ছিটকে যান, তখন কিন্তু মনটা তার ভেঙে গিয়েছিল। তবে সেখানে হার মানেননি, শো করেছিলেন রিয়েল চ্যাম্পিয়ন্স ক্যারেক্টার। তেজস্বিন শঙ্করের মেন্টর হিসেবে তাকে জিততে সাহায্য করেন সিলভার পদক, এবং এই বন্ধুত্বের গল্প কিন্তু ভারতের ক্রীড়া প্রেক্ষাপটে খুব ইন্টারেস্টিং ব্যাপার তৈরি করবে, এবং ডেফিনেটলি আমরা ইন ফিউচারও হয়তো এরম আরও নিদর্শন দেখতে পারি। হ্যাঁ, এবছরের কমনওয়েলথ গেমসে যদি সেরা সতীর্থ এরকম কোনো পুরস্কার থাকতো, সেটা কিন্তু ডেফিনেটলি দিতে হতো তেজস্বিন শঙ্করকে। আসলে আমরা বরাবরই অ্যাথলেটিক্সে যখন বিভিন্ন মাল্টি স্পোর্টস ইভেন্টে পাঠানো হয়, বি ইট ডায়মন্ড লিগ, বি ইট অলিম্পিক্স, বি ইট কমনওয়েলথ গেমস, আমরা সবসময় একটাই প্রশ্ন করি, আমরা কি শুধুই অংশ নিতে এসেছি? এবছরের কমনওয়েলথ গেমস আসলে তাদের সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছে। সর্বেশ কুশারে, শর্মিলা ধনকর এবং দিলীপ কবির, এরা প্রত্যেকে দেখিয়েছে যে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারত কিন্তু আর পিছিয়ে নেই। তবে যেটা এই বছরের কমনওয়েলথ গেমসের সবচেয়ে গোল্ডেন পয়েন্ট ভারতের জন্য, সেটা হচ্ছে ডেফিনেটলি বক্সিং। একের পর এক পদক, একের পর এক পাঞ্চ, এবং মানে আমি এখনও একটা কিন্তু স্বপ্নের মধ্যে বিরাজ করছি বক্সিংয়ের ব্যাপারে বলতে গিয়ে। এবং সচিন সিওয়াচ, যিনি কিন্তু এবছর যথেষ্ট নতুন একটা নাম, কেননা লভলিনাদের নাম আমরা প্রতিদিন শুনি, কিন্তু সচিন সিওয়াচের মতো একজন প্লেয়ার সেও যে এই কমনওয়েলথ গেমসে যে উঠে এসেছেন, সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। এরপরে আসি জুডো। জুডোতে এবছর দুটো নতুন নাম আমরা পেয়েছি, একটা হচ্ছে অস্মিতা দে এবং ডেফিনেটলি আরেকটা হর্ষ সিং। তারা দেখিয়ে দিয়েছে যে ভারতের ভবিষ্যৎ কিন্তু বেশ উজ্জ্বল, এবং ধীরে ধীরে কিন্তু ভারত কমনওয়েলথ গেমসের মাধ্যমে আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে নিজের যে ডমিনেন্স সেটাকে কিন্তু প্রমাণ করেছে। গ্লাসগোর আলো নিভে গেছে, স্টেডিয়ামের দর্শক ফিরে গেছে বাড়িতে, কিন্তু থেকে গিয়েছে কিছু গল্প। মীরাবাই চানু সোনার প্রত্যয়, ঋষিকান্তদের লড়াই, সর্বেশ কুশারের আকাশ ছোঁয়ার স্বপ্ন, তেজস্বিন শঙ্করের নিঃস্বার্থ বন্ধুত্ব, বক্সারদের আগুন, এইসব মিলিয়েই ভারতের কমনওয়েলথ গেমস 2026-এর অভিযানটা কিন্তু বেশ বেশ স্মরণীয়। ইতিহাস শুধু পদক জয়ের সংখ্যা মনে রাখে না, ইতিহাস মনে রাখে সেই মানুষদের যারা অসম্ভবকে সম্ভব করার সাহস দেখায়, যারা তৈরি করে নতুন নতুন গল্প যা অনুপ্রাণিত করবে পরবর্তী জেনারেশনকে। তাই হয়তো আমি যদি অ্যাথলেটিক্সের দিক থেকে বলি, তাহলে মতিনদী নারায়ণের কথা আমার খুব মনে পড়ে যাচ্ছে, যে নারায়ণ হয়তো প্রমাণ করেছিল এজ ইজ জাস্ট আ নাম্বার, তুমি তখন অবধি হারো না যতক্ষণ না তুমি মাঠ ছেড়ে পালাচ্ছ। তেজস্বিন শঙ্করের গল্পটা আসলে তেমনই। মীরাবাই চানুও কিন্তু প্রমাণ করছেন এজ ইজ জাস্ট আ নাম্বার, এটাই ক্লসকো 2026, এটাই ভারতের নতুন ক্রীড়া গল্প। এই বলে আমি স্বপ্নময় শেষ করছি, ফিরিয়ে দেব স্টুডিওয়ে।
1: গত 3 দিন ধরে তোমাদের সঙ্গে কমনওয়েলথ গেমস রাউন্ড আপ নিয়েছিলাম।

0: আমি স্বপ্ন হয় এবং কমনওয়েলথ গেমস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমারও গল্পের নোটে গাছটি মুড়লো। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনোখানে, ততদিনের জন্য বন্ধু বিদায়, আবারও আসিব ফিরে নতুন কোনো স্পোর্টস নিয়ে। টিল দেন স্টে টিউনড, বাই বাই।
1: স্বপ্নভাই থেকে শুনলাম কমনওয়েলথ গেমসের কথা, মন ভালো হলো। আর মন ভালো করা, মন খারাপ করা, রিলেট করানোর অনেকগুলো বিষয় নিয়ে, অনেকগুলো টার্ম নিয়ে আজকে আড্ডা হলো বেপরোয়া সময়তে অর্ণব আর মৌলির সঙ্গে তোমাদের। কিন্তু এবার সেইটা তো র‍্যাপ আপ করার সময়, সময় একদম শেষ।
2: শীতগুলো আমরা এবার ঘাটের দিকে ফিরে নিই।
1: তো ওই যে বললাম যে এই এত রকম শিপের কথা বললাম, বেঞ্চিং, হোস্টিং, হোস্ট বম্বিং, গ্যাস লাইটিং ইত্যাদি ইত্যাদি কত টার্ম রয়েছে। এই টার্মের ভিড়ে হারিয়ে না গিয়ে যারা অপেক্ষা করে তারা কোথাও গিয়ে জিতে যায়। তো আমরা বলবো অপেক্ষা বারুক। আসলে অপেক্ষা বারুক শুধু নয়, আমাদের মধ্যে ধৈর্যটা বারুক। ধৈর্যটা বাড়লে, পেশেন্সটা যদি বাড়ে, তাহলে বোধহয় আর একটু বেশি আমরা বিশ্বাস রাখতে পারবো। আর বিশ্বাস রাখতে পারলে তবেই বোধহয় একটা সম্পর্ক আরও মজবুত হতে পারে। এটুকুই বলার। আসলে এটা একটা সিগনাল, মানে আমাদের পরবর্তী প্রজন্মের অনিশ্চয়তা বোঝার একটা চেষ্টা এই সমস্ত শব্দগুলো দিয়ে। সবসময় যে বিষয়টা খারাপ তা নয়, হয়তো কখনো কখনো সেগুলো মেনে নিতে কষ্ট হয়।
2: হ্যাঁ, তো খুঁজতে খুঁজতে হয়তো কোনো না কোনো একদিন সঠিক মানুষ পেয়ে যাওয়াই যেতেই পারে।
1: নিতে নিশ্চয়ই পেয়ে যেতে পারে,
2: পেয়ে যেতে পারে।
1: এটাই, এটুকুই বলার থাকলো। অন দিস গুড নোট আজকের মতো আমরা র‍্যাপ করব। এতক্ষণ তোমাদের সঙ্গে আড্ডা দিলাম বেপরোয়া সময়তে অর্ণব আর মৌলি। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো আড্ডায়। আজকের মতো বলতেই হবে টাটা। সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই সঙ্গে রেখো তোমার প্রিয় মানুষকে, প্রিয় মানুষদেরকে, আর তোমার প্রিয় যুববনিকে। যেতে যেতে অগোছালো মন রইল তোমাদের জন্য ফ্রম প্রীতম দাস। আজকের মতো টাটা।

এতক্ষণ শুনলেন যুববাণী। আপনাদের সঙ্গে ছিলেন অর্ণব চক্রবর্তী এবং মৌলী সরকার। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী গৌরী বিশ্বাস।

এতক্ষণ শুনলেন গৌরী বিশ্বাসের কণ্ঠে শ্যামা সঙ্গীত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন শুনবেন দোতারা, শিল্পী সৌমেন্দু দাস।

0: এতক্ষণ দোতারায় লোকগীতির সুর বাজিয়ে শোনালেন সৌমেন্দু দাস, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। হাসপাতালের 100 গজের মধ্যে বিড়ি, পান, সিগারেট, গুটখার মতো সামগ্রী বিক্রি রাজ্য সরকার সম্পূর্ণ নিষিদ্ধ করবে বলে স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। গতকাল পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। জেলার বিভিন্ন হাসপাতাল ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বাড়ি তৈরির জন্য রাস্তার উপর নির্মাণ সামগ্রী ফেলে রাখলে এবার থেকে জরিমানা দিতে হবে বলে পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্য জুড়ে এই নিয়ম কার্যকর হচ্ছে। শিলিগুড়ি পুর নিগমের প্রশাসনিক বৈঠকের পর মন্ত্রী বলেন, ব্যক্তিগত স্বার্থে সর্বজনীন যাতায়াতের পথ আটকে রাখা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এদিকে রাজ্য জুড়ে নিষিদ্ধ প্লাস্টিক ও প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করতে আগামী 1 সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হবে। বিভিন্ন বাজারে ব্যাগের ভেন্ডিং

0: মেশিন বসানো হবে যাতে ক্রেতারা স্বল্প মূল্যে পরিবেশবান্ধব ব্যাগ কিনতে পারেন। মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে গরু পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। মুমিনগর আমবাগান এলাকায় অভিযান চালিয়ে সাবরুল শেখ ও নাজিবুর শেখ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় মোট 5টি গবাদি পশু। অন্যদিকে জেলার ভগবানগোলা সফি হাজিপাড়ায় অভিযান চালিয়ে 414 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে জাকিদুল ইসলাম ও মুমিন দা নামে দুই যুবককে। দুজনেই এলাকার স্থানীয় বাসিন্দা। পাশাপাশি ফারাক্কার খোদাবন্দপুর ফেরিঘাট দিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়ার সময় 300 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শহীদুল ইসলাম, আবুল হোসেন ও হাইদুল শেখ মালদার কালিয়াচকের বাসিন্দা। কোচবিহারের ঐতিহ্যবাহী দীঘিগুলি সংস্কারের উদ্যোগ নিয়েছে নতুন রাজ্য সরকার। আজ দেবীবাড়ি এলাকায় যমুনা দীঘি পরিষ্কারের কাজ খতিয়ে দেখেন কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক, রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। প্রশাসক পরিচালিত কোচবিহার পৌরসভার উদ্যোগেই বিভিন্ন দিঘি সংস্কার করা হবে বলে তিনি জানান। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে প্রায় 200 কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী তথা মাটিগাড়া নকশালবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন। গতকাল এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলি থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গে 5-7 তারিখের মধ্যে কিছু জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তরবঙ্গের অন্যতম শৈবতীর্থ জলপেশে পুণ্যার্থীদের ঢল নেমেছে। দূর দূরান্ত থেকে ভক্তরা তিস্তা থেকে জল নিয়ে জলপেশের দিকে রওনা হয়েছেন। ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ শিবের মাথায় জল ঢেলেছেন বলে মেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে লক্ষাধিক মানুষ ভিড় জমিয়েছেন হুগলির শৈবতীর্থ তারকেশ্বরে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপরের খবর দুপুর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কলকাতার জন্য আবহাওয়ার স্থানীয় পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে প্রধানত মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 34°C এবং 28°C আশেপাশে। গত 24 ঘন্টায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা 34.4°C, যা স্বাভাবিকের তুলনায় 1.9 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 28.4°C, যা স্বাভাবিকের তুলনায় 1.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 93%, সর্বনিম্ন 66%। বৃষ্টিপাতের পরিমাণ 6 মিলিমিটার। এখন আবহাওয়ার একটি বিশেষ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আজ 3 আগস্ট 11:05 থেকে পরবর্তী 2-3 ঘন্টার মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং বাঁকুড়া জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ ও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 11:15 থেকে পরবর্তী 2-3 ঘন্টার মধ্যে কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কিছু অঞ্চলে 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় তীব্র বৃষ্টি ও দমকা হাওয়া সহ মাঝারি বজ্র বিদ্যুৎ ও বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার স্থানীয় বিজ্ঞপ্তি। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান উনো জমির দুনো ফসল। আপনাদের সঙ্গে স্বাগতা মণ্ডল মল্লিক।

অনুজমির দুনো ফসলে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আর আজকের অনুষ্ঠানে প্রথম যে

গানটির অনুরোধ রয়েছে, সেটি একটি রবীন্দ্রসঙ্গীত এবং গানটি শোনার জন্য অনুরোধ করেছেন গ্রাম পান্না, পোস্ট পান্না ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে সুদর্শন মণ্ডল, বেলারানী মণ্ডল, পূর্ণিমা, ক্ষুদিরাম ভৌমিক, বিশ্বনাথ চাকি, নিতাই দলুই ও পাপিয়া অধিকারী। তাহলে শুরু

চলে যাই পরের গানের অনুরোধে। পরের গানটি শুনতে চেয়েছেন রাজবলহাট হুগলি থেকে বন্ধু আশিস ভর ও চিরঞ্জীব ভর, আপনাদের অনুরোধের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শুনছেন ওনা জমির দোনো ফসল, আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। পরের গান অনুরোধ করেছেন ধরমপুর ইঁতপুর বাঁকুড়া থেকে প্রসেনজিৎ পাত্র ও শর্মা পাত্র। আপনারা শুনতে চেয়েছেন শিল্পী গীতা দত্তের একটি আধুনিক গান আপনাদের জন্য।

অনুরোধ করতেই পারেন আপনাদের পছন্দের যে কোনো দেশাত্মবোধক গান। লিখে পাঠান, চিঠি লিখলে অনুজমির দুন ফসল কৃষি বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যারা ইমেল করে গানের অনুরোধ করবেন তাদের জন্য ইমেল আইডি aiarkolagri@gmail.com। আমি অপেক্ষায় থাকব আপনাদের অনুরোধের। চলে যাই পরের গানের অনুরোধে। পরের গানটি শুনতে চেয়েছেন উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুভাষ চক্রবর্তী এবং মিত্রপাড়া নৈহাটি উত্তর চব্বিশ পরগনা থেকে চন্দ্রিমা ও মধুরিমা ব্রহ্মচারী। আপনাদের পছন্দের গানের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

পরের গানটি শুনিয়ে দিই। পরের গানটি অনুরোধ করেছেন স্কুল পাড়া রানীগঞ্জ পূর্ব বর্ধমান থেকে কালীশঙ্কর নন্দী, দীপা নন্দী ও তারক নন্দী। আপনাদের পছন্দের শিল্পী মিতা চ্যাটার্জি, আর পছন্দের গান পালকিতে বউ চলে যায়।

আর আজকের অনুরোধের আসরের শেষ গানটি সুনিধি চটপট অনুরোধ করেছেন ছোট বইনান মাধবডিহি, পূর্ব বর্ধমান থেকে টিঙ্কু, নিতাই, রিয়া, শিবু, শঙ্কর, পুতুল ও অলোকা অধিকারী। পছন্দের শিল্পী কিশোর কুমার, আর গানটি, হ্যাঁ, সেটাও আপনাদেরই পছন্দের।

অন্য জমির দুনো ফসল আজ এই পর্যন্তই, কিন্তু মনে রাখবেন এই আগস্ট মাসটা পুরোটাই আমরা থাকব দেশকে স্মরণ করে। অনুরোধ পাঠান আপনার পছন্দের দেশাত্মবোধক গানের। আর এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে আবারও আগামী সপ্তাহে অন্য জমির দুনো ফসলে।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নির্বাচিত লোকগীতি। এ আসরে প্রথম শিল্পী অমর পাল।

বিভিন্ন শিল্পী কণ্ঠে নির্বাচিত লোকগীতির আসরে এবারে গৌর সুন্দর গায়েন।

0: ইমন চক্রবর্তীর কণ্ঠে। এই গানটির সঙ্গেই শেষ হল আজকের নির্বাচিত লোকগীতির আসর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশনী আজ বেলা দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। নতুন দিল্লির যন্তরমন্তরে আবার প্রতিবাদ বিক্ষোভ শুরুর ভাইরাল ভিডিও জাল বলে সরকার খারিজ করে দিয়েছে। বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাট তিনটি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনার কাজ এগিয়ে চলেছে। বিহারে জনস্বরাজ পার্টি, গুজরাটে বিজেপি এবং মধ্যপ্রদেশে কংগ্রেস প্রার্থী এগিয়ে আছে বলে জানা গেছে। উপসাগরীয় যুদ্ধ বন্ধ হতে চলেছে বলে মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন। দিল্লির এক আদালত মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা মামলায় WFI এর প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং এবং বিনোদ কুমারকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। আবহাওয়া দপ্তর অরুণাচল প্রদেশ, বিহার ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আসছি বিস্তারিত খবরে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন রাজ্যসভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। একই কারণে লোকসভার অধিবেশনও দুটো পর্যন্ত মুলতবি হয়ে যায়। বেলা ১১টায় রাজ্যসভার অধিবেশন বসলে সভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানান। ভারতের প্যারা অ্যাথলিটরা কমনওয়েলথ প্যারা গেমসে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বলে তিনি উল্লেখ করেন।

0: question in the Commonwealth Games medal tally, winning 39 medals overall. Scripted history by registering their best ever performance at the Commonwealth Para Games. The remarkable achievement has brought immense pride and honor to the nation and bear testimony to the growing excellence of Indian sportspersons.
1: রাধাকৃষ্ণন এরপর প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলে বিরোধী সাংসদরা স্লোগান দিতে শুরু করেন। এর মধ্যেই বিভিন্ন সাংসদ তাদের বক্তব্য পেশ করার চেষ্টা চালিয়ে যান। এই গণ্ডগোলের মধ্যেই চেয়ারম্যান বেলা দুটো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি করে দেন। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা সংশোধনী বিল পেশ হওয়ার কথা। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিল পেশ করবেন বলে স্থির করা হয়েছে। রাজ্যসভায় ক্ষুদ্র ও মাঝারি সংস্থা বেকার সংশোধনী বিল 2026 পেশ হওয়ার কথা। লোকসভার অধিবেশন আজ বেলা 11টায় শুরু হলে বিরোধী সদস্যরা নিট নিয়ে আন্দোলনের সময় পুলিশি দমনপীড়নের অভিযোগ হই হট্টগোল শুরু করেন। অধ্যক্ষ ওম বিড়লা কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, মহিলা ক্রীড়াবিদরা অসাধারণ সাফল্য দেখিয়েছেন, এই সাফল্য দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করবে।
2: कल संपन्न हुए समापन समारोह के उपरांत राष्ट्रमंडल खेलों का बैटन भारत को सौंप दिया गया है। 23वें राष्ट्रमंडल खेलों में उत्कृष्ट प्रदर्शन से देश के करोड़ों युवाओं और खिलाड़ियों को प्रेरणा मिलेगी। मैं सदन की ओर से देश का मान बढ़ाने वाले खिलाड़ियों, उनके कोच एवं टीम इंडिया को हार्दिक बधाई और शुभकामनाएं देता हूँ।
1: অধ্যক্ষ জানান, 2030 কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদে হবে। এরপর শ্রী বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে চাইলেও বিরোধী সাংসদরা ছাত্র আন্দোলনের ইস্যু তুলে হই হট্টগোল শুরু করেন। অধ্যক্ষ সাংসদদের নিজ নিজ আসনে গিয়ে সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার অনুরোধ জানান। তাতে কাজ না হলে অধ্যক্ষ প্রথমে বেলা 12টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন। বেলা 12টায় অধিবেশন আবার শুরু হলে একই দৃশ্যের পুনরাবৃত্তি হয়, তখন বেলা 2টো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক আসরে ভারতীয় খেলোয়াড়দের নৈপুণ্য আরও বেশি করে প্রদর্শিত হবে বলে তিনি আত্মবিশ্বাস ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কমনওয়েলথ গেমসে ভারতীয় দলের অসাধারণ প্রদর্শনের জন্য অভিনন্দন জানিয়েছেন। শ্রী মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় এই প্রসঙ্গে গর্ব ও খুশি ব্যক্ত করে বলেন, ভারত 39টি পদক পেয়েছে, যার মধ্যে 13টি সোনা রয়েছে। তিনি পদকজয়ী সমস্ত খেলোয়াড়কেই অভিনন্দন জানান। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডঃ মনসুখ মান্দাবিয়া গ্লাসগো কমনওয়েলথ গেমসে চতুর্থ স্থান অর্জনকারী ভারতীয় দলকে ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়েছেন। নতুন দিল্লির যন্তর মন্তরে আবার প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে বলে সমাজ মাধ্যমে প্রচারিত এক ভিডিওকে সরকার জাল বলে খালিজ করে দিয়েছে। পিআইবির সত্য অনুসন্ধানী শাখা প্রতিবাদ বিক্ষোভের ভাইরাল ভিডিওকে পুরনো বলে বর্ণনা করে জানিয়েছে, জনগণকে বিভ্রান্ত করতে এই ভিডিও প্রচার করা হচ্ছে। পিআইবি এ ধরনের বিভ্রান্তিকর বিষয় সম্পর্কে জনগণকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিকশিত ভারতে দেশের যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসে ভরপুর হতে হবে। নতুন দিল্লিতে গতকাল তিনি ভার্চুয়ালি বিকশিত ভারতের জন্য নেশামুক্ত যুব সংকল্প অভিযানের সূচনা উপলক্ষে বক্তব্য রাখার সময় বলেন, তরুণদের সর্বদা মাদক থেকে দূরে থাকা উচিত এবং একটি স্বাস্থ্যকর ও সুস্থ জীবনযাপন করা উচিত। প্রধানমন্ত্রী বলেন, মাদক অপব্যবহারের বিরুদ্ধে 100 সপ্তাহব্যাপী দেশজুড়ে জন অংশীদারিত্ব অভিযানের সূচনা হবে। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধি ও জন অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে প্রতি রবিবার দেশজুড়ে বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হবে। বিহারের বাঁকিপুর, গুজরাটের মঞ্জালপুর ও মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। গত মাসের 30 তারিখে এই আসনগুলিতে ভোট নেওয়া হয়। বিহারে বাঁকিপুর আসনে জনস্বরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর এগিয়ে আছেন। গুজরাটের মঞ্জালপুর বিধানসভা আসনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্র ভাই প্যাটেল এবং মধ্যপ্রদেশের দাতিয়া আসনে কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম সিং এগিয়ে আছেন বলে শেষ খবরে জানা গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ অপরাহ্নে ওড়িশায় পৌঁছচ্ছেন। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে আয়োজিত বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। আজ কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করার কথা রয়েছে তার। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তামিলনাড়ুর মাদুরাই জেলার মেরুরের কাছে সড়ক দুর্ঘটনায় এক শিশু সহ 5 জনের মৃত্যু হয়েছে। চেন্নাই থেকে তিরুনেলভেলি যাওয়ার পথে যাত্রীবাহী গাড়িটি উল্টো দিক থেকে আসা এক গাড়ির সঙ্গে সংঘর্ষে পড়লে এই দুর্ঘটনা ঘটে। দিল্লির এক আদালত ভারতের কুস্তি ফেডারেশনের প্রাক্তন WFI এর প্রধান ব্রিজভূষণ সারণ সিং এবং বিনোদ তোমরকে মহিলা কুস্তিগীরদের পেশ করা যৌন হেনস্থার মামলায় অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। গত 2রা জুলাই আদালত এই যৌন

হেনস্থা মামলা রায়দান স্থগিত রাখে। 2024 মে মাসে আদালত ব্রিজভূষণের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের আদেশ দেয়। জুন মাসে দিল্লি পুলিশ ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল। কেন্দ্রীয় মন্ত্রী ও ঝাড়খণ্ডের সাংসদ সঞ্জয় শেঠ ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় ব্যাপক অনিয়মের অভিযোগ করে বলেছেন, যোগ্য প্রার্থীদের নিয়োগ না করে কম নম্বর পাওয়া প্রার্থীদের নিযুক্ত করা হয়েছে। আকাশবাণী সংবাদকে তিনি বলেছেন, রাজ্যের প্রতিবাদকারী ছাত্রছাত্রীদের আন্দোলনের

0: প্রতিনিধি পড়ুয়াদের সাথে সাক্ষাৎ করা হয়নি। এদিকে বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল নির্দল সাংসদ পাপ্পু যাদবের বিরুদ্ধে লোকসভার প্রিভিলেজ কমিটির কাছে স্বাধিকার ভঙ্গের নোটিশ পাঠিয়েছেন। ঝাড়খণ্ডে জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষায় কথিত অনিয়মের বিষয়ে সিবিআই তদন্ত এবং এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ আজ দশম দিনে পড়ল। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের অভিযোগ, 14তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা ওএমআর শিট বিকৃত করা হয়েছে। 2028 লস এঞ্জেলেস অলিম্পিক গেমসের প্রস্তুতির জন্য দেশের 369 জন দক্ষ ক্রীড়াবিদকে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম টপসের আওতায় সহায়তা দেওয়া হবে বলে সরকার জানিয়েছে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া আজ লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে একথা জানিয়ে বলেছেন, এজন্য 125 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 2030 সালে কমনওয়েলথ গেমস গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্লাসগোয় 2026 কমনওয়েলথ গেমসের সমাপ্তি হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে আহমেদাবাদ আনুষ্ঠানিকভাবে কমনওয়েলথ গেমসের পতাকা এবং হোস্ট ব্যাটন গ্রহণ করে। এই প্রতীকী হস্তান্তরের মধ্য দিয়ে 2030 সালের কমনওয়েলথ গেমসের আয়োজক হিসেবে আহমেদাবাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধ হতে চলেছে। বন্ধুদেশ কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর অনুরোধে ইরানের বিরুদ্ধে তিনি নতুন করে সামরিক হামলার নির্দেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। গতকালই মার্কিন বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আকারে হামলার একটি পরিকল্পনার জন্য প্রস্তুত ছিল বলে তিনি উল্লেখ করেন। পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। বিভিন্ন জায়গা থেকে নিরাপত্তা বাহিনী ও প্রতিবাদকারীদের মধ্যে হিংসাত্মক ঘটনার খবর আসছে। মানবাধিকার গোষ্ঠীগুলির অভিযোগ, হতাহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ অরুণাচল প্রদেশ, বিহার, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়া আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিল্লির কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ছত্তিশগড়, উপকূলীয় কর্ণাটক, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, কঙ্কন, গোয়া এবং মধ্য মহারাষ্ট্রে একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশনই আজ বেলা দুটো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। নতুন দিল্লির যন্তর মন্তরে আবার প্রতিবাদ বিক্ষোভ শুরুর ভাইরাল ভিডিও জাল বলে সরকার খারিজ করে দিয়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। বর্ধমান থেকে জঙ্গি সন্দেহে ধৃত হামিম মণ্ডলের আরও এক সহযোগীকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। এই নিয়ে জঙ্গি যোগে ধৃতের সংখ্যা বেড়ে হল 3। হাওড়ার বেলিলিয়াস রোডের একটি বাড়ি থেকে আদিত্য সিং ওরফে রাজু নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। হামিমকে সে দীর্ঘদিন ধরে চিনত এবং সহযোগিতা করত বলে জানা গেছে। তদন্তকারী সূত্রে খবর, মন্ত্রী উমেশ রায়ের গতিবিধির সম্পর্কে আদিত্যর ওপর নজর রাখার দায়িত্ব ছিল। এমনকি তার ছেলের নানা ছবি ও ভিডিও আদিত্য হামিমকে দিয়েছিল বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, হামিমের বান্ধবী অর্পিতা সরকার ইতিমধ্যেই এসটিএফ এর হেফাজতে। এদিকে স্বাধীনতা দিবসের দিন পুলিশের ওপর হামলার ছক কষা হয়েছিল বলে এসটিএফ সূত্রে জানা গেছে। একই সঙ্গে রাজ্যের অন্তত 6 মন্ত্রী এবং তার পরিবারের লোকেদের মধুচক্রের ফাঁদে ফেলার পরিকল্পনা ছিল পাকিস্তানের শেহজাদ ভাট্টি জঙ্গিদের। সেই দায়িত্বই ধৃত হামিম মণ্ডলকে দেওয়া হয়েছিল বলে এসটিএফ এর এক আধিকারিক জানিয়েছেন।
2: ওদের অ্যাক্টিভিটিস ছিল কি এরকে দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করার, এখানে প্লাস কিছু টার্গেটস আইডেন্টিফাই করা, প্লাস আইডেন্টিফাইড টার্গেটস এর মুভমেন্ট প্যাটার্ন স্টাডি করার। এর মধ্যে কয়েকটা নাম আমরা পাচ্ছি, আমি এখানে বলতে পারবো না, বিকজ উই আর স্টিল টু গেট দেম। যেমন যেমন অ্যারেস্ট হবে উই উইল শেয়ার দ্য ডিটেইলস উইথ ইউ। শেহজাদ ভাট্টি গ্যাং অ্যাজ সাচ ইজ নোন টু হ্যাভ ভেরি ক্লোজ কন্ট্যাক্টস উইথ ISI এন্ড আদার অর্গানাইজেশন, মানে দে ওয়ার্ক ইন এ নেটওয়ার্ক।
1: মালদার মঙ্গলবাড়িতে এক ওষুধ ব্যবসায়ীর ভাড়ার ফ্ল্যাটে অভিযান চালিয়ে দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলা পুলিশ প্রায় 2.5 কোটি নগদ অর্থ এবং 2টি সোনার কয়েন ও একটি ল্যাপটপ উদ্ধার করেছে। একই সঙ্গে খইহাট্টা একটি গোডাউন থেকে উদ্ধার হয়েছে প্রায় 2,16,000 টাকার নিষিদ্ধ কাফ সিরাপ। ঘটনায় পুলিশ পিন্টু সরকার, সুশান্ত হালদার ও গোপাল চাকি নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। নিষিদ্ধ কাফ সিরাপ পাচার চক্রের তদন্তে নেমেই এই বিপুল পরিমাণ অর্থ সামগ্রী

0: সন্ধান পায় পুলিশ। ধৃতদের দক্ষিণ দিনাজপুর নিয়ে গিয়ে আদালতে পেশ করা হবে। মুর্শিদাবাদের ভগবানগোলা সফি হাজিপাড়ায় অভিযান চালিয়ে 414 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে জাকিদুল ইসলাম ও মুমিন দা নামে দুই যুবককে, দুজনেই এলাকার স্থানীয় বাসিন্দা। পাশাপাশি ফারাক্কার খোদাবন্দপুর ফেরিঘাট দিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়ার সময় 300 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বীরভূমের দেউজায় ধৃত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ম্যানেজারকে এবার গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মধ্যরাতে অভিযান চালিয়ে সোঁতশাল অফিস থেকে শীতেশ প্রামাণিক নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে সিউড়ি আদালতে তোলা হচ্ছে। এদিকে জেরার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে টুলু মণ্ডলের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান মিলেই চলেছে। তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আপাতত কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করেছে। দুই বিচারপতি এম এম সুন্দরেশ এবং পি বি ভারালের বেঞ্চ জানিয়েছেন, আগামী 11 আগস্ট এই মামলার পরবর্তী শুনানিতে ইডি এবং কালীঘাট তৃণমূল দুপক্ষেরই বক্তব্য শোনা হবে। উল্লেখ্য, বেআইনি লেনদেনের অভিযোগে কালীঘাট তৃণমূল কংগ্রেসের এই তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল ইডি। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে ইডির সিদ্ধান্তে হস্তক্ষেপ করেননি বিচারপতি কৃষ্ণা রাও। এরপরই কালীঘাট তৃণমূল কংগ্রেস শীর্ষ আদালতে দ্বারস্থ হয়। আজকে শুনানিতে দল রোজগারের খরচ চালাতে সমস্যায় পড়েছে বলে জানালে সুপ্রিম কোর্ট তৃণমূল কংগ্রেসের দৈনন্দিন কাজকর্ম পরিচালনার জন্য ইতিমধ্যেই নিযুক্ত প্রশাসকের হাতে নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যবহারের সুযোগ রাখার প্রস্তাব দিয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি বিদেশ যাত্রার অনুমতি সংক্রান্ত আবেদন নিয়ে শুনানি এক সপ্তাহের মধ্যে করার জন্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহানার বেঞ্চ আজ এই নির্দেশ দেন। এর আগে কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিষেকের রক্ষা কবচের মেয়াদ অক্টোবর মাস পর্যন্ত বৃদ্ধি করলেও তার চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। নতুন দিল্লি যন্তর মন্তরে আবার প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে বলে সমাজ মাধ্যমে প্রচারিত এক ভিডিওকে সরকার জাল বলে খারিজ করে দিয়েছে। পিআইবি সত্য অনুসন্ধানী শাখা প্রতিবাদ বিক্ষোভের ভাইরাল ভিডিওকে পুরনো বলে বর্ণনা করে জানিয়েছে, জনগণকে বিভ্রান্ত করতেই এই ভিডিও প্রচার করা হচ্ছে। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে প্রাক্তন আইএএস আধিকারিক অনিল বর্মাকে নিয়োগ করা হয়েছে। রাজ্যপাল আজ তাঁর এই নিযুক্তিতে সম্মতি দেন। দায়িত্বভার গ্রহণের দিন থেকেই তাঁর এই নিযুক্তি কার্যকর হবে। দার্জিলিংয়ে সিঙ্কোনা বাগানের সমস্যা দ্রুত সমাধান করা হবে বলে রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ দার্জিলিং সফর করছেন মন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে নেমে মন্ত্রী জানান, শ্রমিকদের ন্যূনতম মজুরি চালু করা হবে। স্বাধীনতা দিবস উদযাপন এবং সম্প্রতি দপ্তরের 150 বছর পূর্ণ হওয়ার অঙ্গ হিসেবে ভারতীয় আবহাওয়া দপ্তর মাইগভ পোর্টালের মাধ্যমে একটি অনলাইন কুইজ প্রতিযোগিতা চালু করেছে। প্রতিযোগিতার মূল লক্ষ্য হল ভারতীয় আবহাওয়া দপ্তরের 150 বছরের যাত্রাপথ জনগণকে অবহিত করা। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই হ্যাঁ।

0: আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় প্রায় 60 কোটি মানুষ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়ার অধিকারী হয়েছেন। এখনো পর্যন্ত 12 কোটিরও বেশি বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে, যার ফলে দরিদ্র পরিবারগুলির চিকিৎসা বাবদ প্রায় 2 লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। আজই আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন এবং আয়ুষ্মান কার্ড তৈরি করুন। আরো তথ্যের জন্য 1455 নম্বরে ফোন করুন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: শুরু হচ্ছে মহিলা মহল, আপনাদের সঙ্গে সোমা সাহা।

0: নমস্কার বন্ধুরা, মহিলা মহলে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, আজ মাসের প্রথম সোমবার, মানে আপনারা শুনবেন আইনের দর্পণে, তাই তো? আর অনুষ্ঠান যখন আইনের দর্পণে, তখন তো একটা বিষয় থাকবেই, তাই তো? আজকের বিষয় গিফট, উইল এবং প্রোবেট। বন্ধুরা, প্রত্যেকটা মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তাকে সম্পত্তি নিয়ে কোনো না কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়, তাই না? সেক্ষেত্রে অনেকেই চান তার জীবদ্দশাতে তার সম্পত্তি উপহার দিতে তার আত্মীয় বা সন্তানকে। আবার কেউ নানা প্রয়োজনে সম্পত্তি বিক্রিও করেন, কেউ আবার ভবিষ্যতের কথা ভেবে উইল করে দিয়ে যান, তাই তো? কিন্তু কোন ক্ষেত্রে কোন পদ্ধতি উপযুক্ত, গিফট আর বিক্রয়ের মধ্যে পার্থক্যই বা কি, উইল করলে তার আইনি কার্যকারিতা কিভাবে নিশ্চিত হয়, বা ধরুন প্রবেটি বা কি, বন্টননামা বলতে কি বোঝায়, কিংবা ধরুন রেজিস্ট্রেশন, স্ট্যাম্প ডিউটি এবং আইনি সতর্কতা সম্পর্কে আমাদের কতটুকু জানা আছে বলুন তো? আজ এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েই আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইনজীবী শ্রী প্রিয়ব্রত ঠাকুর। স্যার, আপনাকে আন্তরিক স্বাগত জানাই আমাদের মহিলা বিভাগের আজকের অনুষ্ঠান আইনের দর্পণে।
1: অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্যে।
0: প্রথমে যেটা জানতে ইচ্ছে করছে, মানে উইল মানে তো এক ধরনের সম্পত্তি হস্তান্তর, আবার গিফটও প্রায় তাই, সম্পত্তি বিক্রিও হস্তান্তর বটে। তো প্রথমেই যেটা এ প্রসঙ্গে জানবো সেটা হচ্ছে যে সম্পত্তি হস্তান্তর আইনের তাৎপর্য বা বৈধতা কি, তারপরে আমরা উইল, গিফট এসব বিষয়ে আসবো।
1: সবার আগে আমাদের জানা উচিত যে হস্তান্তরটা কি। আমাদের ভারতীয় আইনে দু রকমের সম্পত্তি হস্তান্তর হয়, মুভেবল আর ইমুভেবল। এবারে হস্তান্তরের জন্যে এই সমস্ত জিনিসটাকে সংকলন করে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট বলে একটা আইন তৈরি হয়।
2: আচ্ছা,
1: এবারে খালি সেই একটা তৈরি করলে তো হবে না, সেখানে কত রকম ট্রান্সফার হয়, সেগুলো সেল হয়, লিজ হয়, গিফট হয়, মর্টগেজ হয়। আর উইল জিনিসটা যেটা আসছে সেটা হচ্ছে টেস্টেড সাকসেশন। দু রকমের সাকসেশন, আর হচ্ছে ইনটেস্টেড আর একটা হচ্ছে টেস্টেড। ইনটেস্টেড বলতে হচ্ছে আমার সম্পত্তি, আমি সেটার কোনো বিলি বন্দোবস্ত না করে আমি মারা গেলাম, সেক্ষেত্রে কারা পাবে। আবার আমার সম্পত্তি আমি মৃত্যুর আগে আমার একটা ইচ্ছাপত্র বা উইল করে দিয়ে গেলাম, সেই উইলে আমি বলে দিয়ে গেলাম কে কীরকমভাবে পাবে সেইটা। এবার এই ট্রান্সফার করতে গেলেও এর সাথে সাথে আরও কতগুলো আইন পাশাপাশি চলে আসে। প্রপার্টি কেনার ক্ষেত্রে নথিভুক্তকরণ বা রেজিস্ট্রেশনটা খুব জরুরি। তার জন্যে ভারতের প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা করে একটা স্ট্যাম্প অ্যাক্ট আছে, রেজিস্ট্রেশন আর স্ট্যাম্প অ্যাক্ট। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো সম্পত্তি যার মূল্য 100 টাকার বেশি যদি হয়, সেই সম্পত্তি হস্তান্তর করতে গেলে রেজিস্ট্রেশনটা করতেই হবে,
0: জরুরি।
1: এবং এটা আইনসম্মত, বাধ্যতামূলক।
0: বেশ, একটু জানতে চাইবো গিফট বা দানপত্র কি, গিফট বৈধ হতে কি কি শর্ত পূরণ করতে হয়।
1: গিফট বৈধ হতে গেলে প্রথম কথা হচ্ছে যিনি গিফট করছেন, যে সম্পত্তিটাকে তিনি গিফট করছেন বা দান করছেন, সেই সম্পত্তিটা তার নিজস্ব হতে হবে।
0: আচ্ছা,
1: অবশ্যই, মানে যে সম্পত্তি আমার না,
0: সেটা দাতার ক্ষেত্রে
1: এটা মাস্ট। বা এরকম কি করা যাবে না, আমি হয়তো একটা ফ্যামিলি জয়েন্ট প্রপার্টির মালিক হব, এখনো হইনি, সেই সম্ভাবনাটাকে আমি কিন্তু দান করতে পারবো না, বা অন্য ক্ষেত্রেও সেটাকে আমি ট্রান্সফার করতে পারবো না।
0: আচ্ছা,

0: সেক্ষেত্রে সম্পত্তির দানপত্র দাতা তাহলে কাকে করতে পারেন?
1: দান আমি যাকে খুশি করতে পারি, পারিবারিক যে সদস্য আছে তাদেরকেও করতে পারি, আমি তার বাইরেও করতে পারি।
2: আচ্ছা,
1: সেটা হচ্ছে একদম সম্পূর্ণ আমার ইচ্ছা, উইলের সাথে মিল এই জায়গাটায়। আর দানপত্রে কিন্তু শর্ত দেওয়া যায় না, মানে ব্যাপারটা হবে পুরোটা আনকন্ডিশনাল।
3: আচ্ছা,
1: একটা ট্রান্সফার হলে একটা কনসিডারেশনের ট্রান্সফার হয়,
3: মানে আনকন্ডিশনাল লাভ,
1: লাভ আর অ্যাফেকশনটা হচ্ছে এই দানপত্রের ক্ষেত্রে
3: জরুরি,
1: এটাই হচ্ছে জরুরি না, এই দানপত্রের ক্ষেত্রে এটাই হচ্ছে ওই কনসিডারেশন। আর একটা যেটা মাস্ট, যাকে দান করছি তাকে সেই দানটাকে স্বীকার করছে,
3: স্বীকার করতে হবে,
1: এবং যিনি দান করছেন আর যিনি দান নিচ্ছেন তাদের দুজনকেই হতে হবে কিন্তু মেজর
3: বয়স,
1: একদম তাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে হতে হবে যে নিজের কনসেন্ট দিতে পারে। এবারে একটা প্রশ্ন,
3: প্রাপ্তবয়স্ক হতে হবে
1: দুজনকেই? এবারে প্রশ্ন আসতে পারে যে দাদু ভাবলেন আমার নাতি আজকে ছোট, তাকে আমি দান করব, ছেলেকে দেব না আমার নাতিকে দেব বা নাতনিকে দেব, তার বয়স 6, তাকে কি দান করা যাবে না? হ্যাঁ, দান করা যাবে। সেই ক্ষেত্রে সেই দানটাকে গ্রহণ প্রাপ্তি স্বীকারটা করতে হবে ওই যে বাচ্চাটি, তার যে ন্যাচারাল গার্জেন বাবা বা মা, সে দানটা গ্রহণ করবেন এবং তার 18 বছর বয়স হওয়া পর্যন্ত সেই সম্পত্তিকে রক্ষণাবেক্ষণ করা, সমস্ত কিছু সেল করতে পারবেন না,
3: মানে ট্রাস্টি হিসেবে থাকবেন,
1: ট্রাস্টি হিসেবে দেখাশোনা করার জন্য। ঠিক বাচ্চাকে আমরা একটা শিশুকে মানুষ করতে গেলে তাদের যেমন একটা সময় পর্যন্ত আমাদের কেয়ারের মধ্যে রাখি, যত্নে রাখি, সেরকম এটা হচ্ছে দানের ক্ষেত্রে।
3: বেশ, গিফটের ক্ষেত্রে রেজিস্ট্রেশন কতটা গুরুত্বপূর্ণ?
1: যার মূল্য 100 টাকার বেশি সেই সম্পত্তি হস্তান্তর করতে গেলে রেজিস্ট্রেশনটা করতেই হবে,
3: জরুরি
1: জরুরি, এবং এটা আইনসম্মত বাধ্যতামূলক। যে গ্রহণ করছে সেখানে পরিষ্কার লেখা থাকবে আমি সানন্দে এই দান গ্রহণ করলাম। যদি সরাসরি রক্তের সম্পর্কে গিফট হয় সেক্ষেত্রে, মানে ছেলে নাতি এদেরকে করছেন, সেখানে স্ট্যাম্প ডিউটিটা 1,020 টাকা করে দিয়েছেন স্ট্যাম্প ডিউটি, তার যাই ভ্যালুয়েশন হোক না কেন। আর প্রপার্টির যে গভর্নমেন্টের নথিভুক্ত ভ্যালুয়েশন আছে জায়গা অনুযায়ী, সেই ভ্যালুয়েশনের ওপর 1% রেজিস্ট্রেশন ফিস। আর এটাই যদি রক্তের সম্পর্কের বাইরে হয় সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সেলের আমাদের যে স্ট্যাম্প ডিউটি আছে সেই স্ট্যাম্প ডিউটি, মানে 6% গভর্নমেন্টের যেটা রেটটা ঠিক করা আছে সেই রেটের ওপর 6% স্ট্যাম্প আর 1% রেজিস্ট্রেশন ফিস এটা দিতে হয়। তাছাড়া আনুষাঙ্গিক খরচা সেটা আলাদা
3: আলাদা। বেশ বন্ধুরা, শুনলেন তো, নিশ্চয়ই আপনাদের কিছুটা ধারণা পরিষ্কার হচ্ছে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। এবারে আসি উইল। উইল কি?
1: উইল হচ্ছে কোনো একজন মানুষের ইচ্ছেপত্র, বাংলাতে উইলকে বলা হয় ইচ্ছেপত্র। সেটা যে রেজিস্ট্রেশন করতে হবে এটাও মাস্ট না, একটা পোস্ট কার্ডে একজন লিখে গেলেন, হয়তো আমার ঠাকুরদাদা লিখে গেলেন আমার বাবাকে, আমার মৃত্যুর পর তুমি আমার এই সম্পত্তির মালিক হবে, এটাও একটা উইল। আবার একটা 10 পাতার তিনি লিখে গেলেন, সেটাও উইল। এবারে উইলটা রেজিস্ট্রেশন হতে পারে নাও হতে পারে, এবারে একটা ব্যাপার। উইলের ক্ষেত্রে কার্যকারিতা তখনই হয় যিনি উইলটা করলেন তার মৃত্যুর পরে, কিন্তু তার মানে এই না তিনি যেদিন মারা গেলেন ওই রেজিস্টার্ড বা আনরেজিস্টার্ড উইলটা যার কাছে আছে তিনি ওই প্রপার্টিটার মালিক হয়ে গেলেন।
3: একটু ছোট্ট করে যদি আমাদের বলে দেন যে উইল আর গিফটের মধ্যে কি পার্থক্য?
1: গিফট হচ্ছে যে মুহূর্তে আমি দানপত্র করলাম আমি আমার সম্পত্তি পুরো হস্তান্তর করে দিলাম, আর উইলটা হচ্ছে আমার মৃত্যুর পর কার্যকরী হবে,
3: না আমার অবর্তমানে,
1: অবর্তমানে ওটা কার্যকরী হবে, এবং তখন কার্যকরী হবে যখন মাননীয় আদালত বা উচ্চ আদালত সেটার মধ্যে পারমিশন দেবে। এই পারমিশনটাকে সহজ কথায় বলতে গেলে আমরা প্রোবেট বলি। আর একটা ব্যাপার হচ্ছে, যেটা আমি এই যে রেজিস্ট্রি করে একটা গিফট করে দিলাম বা দানপত্র করে দিলাম সেটাকে সহজে বাতিল করা সম্ভব না, কিন্তু উইলের ক্ষেত্রে আমি আজকে একটা

0: উইল করে 6 মাস পর আমি সেই উইলটাকে আবার চেঞ্জ করে আবার একটা উইল করতে পারি, আমি মৃত্যুর আগের মুহূর্তে আবার একটা উইল করতে পারি। সেই ক্ষেত্রে এখন প্রশ্ন আসবে, একটা মানুষের 5টা উইল, তাহলে কোন উইলটা কার্যকারী হবে? যেটা সেই শেষ উইলটা, যেটা তারিখ দেওয়া থাকবে এটাই আমার শেষ উইল, এর আগে আমি কোন যেসব উইল করেছি সেগুলো সব বাতিল বলে ঘোষণা করলাম, সেই উইলটাকেই করা যাবে। বা গিফট ডিডে কারেকশন, আপনি মানে নর্মালি যেটা করেছেন, এক্সকে দিয়েছি গিফট করে তারপরে বললেন না এটা কারেকশন করে ওয়াইকে দেবো, সেটা হবে না। এবারে উইলের ক্ষেত্রে আমি এক্সকে দিয়েছি, পরে আমার মনে হলো আচ্ছা আমি অমুক তারিখে উইলটা করেছিলাম, এটাকে বলে কোডিসিল, আমি ওটাকে একটু চেঞ্জ করে অর্ধেক এক্স পাবে অর্ধেক ওয়াই পাবে, বাকি সব একই থাকলো, তখন ওই পরবর্তী কোডিসিল আর এই উইল এই দুটোকে নিয়ে আমাকে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হবে বা প্রোভেট নিতে হবে।
1: বেশ, উইল করতে পারেন কি?
0: উইল করতে পারেন, ওই প্রথমেই যেটা বলেছি, একজন মানুষ যার বয়স 18-এর ওপরে।
2: আচ্ছা,
0: উইলের ক্ষেত্রে একটা সুবিধা আছে আবার অসুবিধাও আছে। হয়তো আমি আজকের দিনে উইল করছি, এটা একটু বলে দিচ্ছি, আজকের দিনে উইল করছি, দেখা গেল আমার ব্যাংক অ্যাকাউন্টে 5 লাখ টাকা আছে, পরবর্তীতে 2 বছর পর সেই টাকাটা নাও থাকতে পারে, কমে যেতে পারে, বা এই 2 বছর পর আমি যে জিনিসগুলো লিখিনি এই 2 বছরের মধ্যে আমি আরো কিছু প্রপার্টি অ্যাকোয়ার করেছি, সেই ক্ষেত্রে তাহলে কি হবে, এটা একটা প্রশ্ন আসতে পারে।
1: ঠিক,
0: যিনি উইল করে দিয়ে গেছেন যেগুলো উনি বলেছেন এই উইল সম্পাদনের পর, সেই সমস্ত সম্পত্তি কোর্টের কাছে আমাকে পরিষ্কার করে জানাতে হবে, কোর্ট সেটাকে ভেরিফাই করে স্থাবর অস্থাবর সেগুলো সবের উপর প্রোবেটটা গ্র্যান্ট করে।
1: আচ্ছা আচ্ছা, এবার একটু ছোট্ট করে আমরা জানবো, বুঝতেই পারছেন তো আমাদের সময়ের কাটা ক্রমশ এগিয়ে চলেছে, তাই যদি একটু বলেন যে বৈধ উইল করার কি কি শর্ত রয়েছে, আর সব উইল কি রেজিস্ট্রি করা বাধ্যতামূলক?
0: না, উইল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না। তো এখানেও সে প্রশ্নটা আসে যে সম্পত্তি তো একটা না একটা সময় হস্তান্তর হবে, তো প্রোবেট নিতে গেলে যখন আমাদের এই প্রোবেটটা গ্র্যান্ট হয় তখন আমাদের কোর্টের কাছে একটা ম্যাক্সিমাম লিমিট ধরা আছে, সেটা হচ্ছে 50,000 টাকার একটা অ্যাড ভ্যালুরাম ডিউটি দিতে হয়, যে পরোক্ষভাবে সরকারকে রেজিস্ট্রেশন ফিসটা ওখানে দেওয়া।
1: এই পরের প্রশ্নটা যদিও আপনি উত্তর দিয়েছেন, তবু আরেকবার আমি প্রশ্নটা রাখি, একজন ব্যক্তি তার জীবদ্দশায় তো একাধিক উইল করতে পারেন,
0: করতেই পারেন,
1: তো তাহলে কোনটি কার্যকর হবে?
0: স্বাভাবিক পরিস্থিতিতে শেষ যে তারিখের উইল থাকবে বা ইচ্ছাপত্র থাকবে সেই ইচ্ছাপত্রটাই ধরা হবে যে এটাই হচ্ছে শেষ উইল, এবং তার সাথে যেটা থাকতে হবে তাতে একজন এক্সিকিউটর থাকতে হবে। যদি ধরুন একজন কাউকে এক্সিকিউটর করে গেলে
1: এক্সিকিউটর থাকতে হবে,
0: কিন্তু অনেক সময় এরকম হতে পারে এক্সিকিউটর যাকে করে গেছেন এটা প্রশ্ন আসতে পারে, তিনি পাওয়া যাচ্ছেন বা তিনি সেই সময় মারা গেছেন, তাহলে সেক্ষেত্রে কি হবে? তখন যারা বেনিফিশিয়ারি আছে তাদেরকে কোর্টের কাছে অ্যাপ্লিকেশন করে জানাতে হয় যিনি এই উইল করে গেছেন কিন্তু যিনি এক্সিকিউটর তিনি নিতে চাইছেন না বা তিনি মারা গেছেন, সেই জন্যে আমাকে লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন দাও, আমার পরে দিয়ে গেছে, কোর্ট সেটা পর্যালোচনা করে, সেটা আইনি একটা ব্যাপার। আর যেটা থাকতে হবে, যে কোনো দলিল বা কাগজপত্র আমাদের সাক্ষ্য আইন অনুযায়ী মিনিমাম 2 জন প্রাপ্তবয়স্ক মানুষ সাক্ষী, তাদের সাক্ষী থাকতেই হবে, যারা এসে বলবেন এই যে উইলটা সম্পাদন হয়েছে উনি স্বইচ্ছায় করেছেন বা সুস্থ, এটা খালি উইলের ক্ষেত্রে না, যে কোনো দলিলে
1: মিনিমাম 2 জন
0: সুস্থ মস্তিষ্কে, কেউ তাকে জোর করে করাননি সেটা তাকে বলতে হবে।
1: বেশ বেশ, আচ্ছা ধরুন উইল করা হয়ে গেছে, সেটা রেজিস্ট্রিও হয়ে গেছে, পরে কি সেই উইলকারী ওটা পরিবর্তন করতে পারেন?
0: অবশ্যই করতে পারেন।
1: আচ্ছা,
0: সেখানে তিনি বলে দেবেন যে আমি এটা রেজিস্ট্রি করেছিলাম, সেটাকে ক্যান্সেল করে বা নতুন যে উইল করছে সেখানে পরিষ্কার করে বলে দেবেন, হয় আগের উইলটাকে আবার রেজিস্ট্রি যদি হয়ে থাকে রেজিস্ট্রি করে ওটাকেই ক্যান্সেল করবেন, অথবা নতুন উইলটা যখন করছেন তখন বলে দেবেন যে আমি রেজিস্ট্রি করে আগে এই উইল করেছিলাম সেটা আর কার্যকরী হবে না, আমার এই নতুন উইলটা কার্যকরী হবে।
1: বেশ, আচ্ছা যদি উইলে এক্সিকিউটর রাখা হলো না, আপনি বলছিলেন যে এক্সিকিউটর থাকতে হয়, ধরুন রাখা হলো না, সেক্ষেত্রে
0: এটা বললাম ওটা তো উইলের ক্ষেত্রে তখন আর প্রোবেট হবে না,

0: তখন ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্ট অনুযায়ী এটা তখন লেটার অফ অ্যাডমিনিস্ট্রেশন উইথ দ্য কপি অফ দ্য উইল হয়ে যাবে।
1: আচ্ছা, বেশ বেশ। উইল করার কোনো বয়সসীমা তো
0: ১৮ বছরের উপরে? ১৮
1: বছরের উপরে।
0: যে সম্পত্তিগুলো নিয়ে, সেটা মুভেবল হোক ইমুভেবল হোক, যেটা নিয়ে করছেন সেইগুলো নিয়ে, বা গয়না জামা কাপড় সেটাও হতে পারে ব্যাংকের।
1: কিন্তু ১৮ বছর বয়সের পরে তিনি উইল করতে পারেন। ধরুন কোনো ব্যক্তি
0: ১৮ বছর বয়স শুধু না, সে সুস্থ মস্তিষ্কেরও হতে হবে, আনসাউন্ড মাইন্ড বা স্পেশাল স্পেশাল পারসন হলে,
1: স্পেশালি এবল পারসন হলে সেটা করতে পারবেন না। বেশ, এবার আমরা একটুখানি প্রোবেটের বিষয়টা আসি। যদিও প্রোবেটটা আমরা বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন প্রোবেট কি, আমরা অনেকটা আলোচনা করে নিয়েছি। প্রোবেট পাওয়ার জন্য আদালতে কি ধরনের আবেদন করতে হয়? আর উইলের প্রোবেট নেওয়াটা কি বাধ্যতামূলক? এই কারণে জিজ্ঞেস করছি যে কিছু কিছু রাজ্যে বোধহয় এটার প্রয়োজন পড়ে না, তো
0: পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এখনো পর্যন্ত আমাকে কোর্ট থেকে প্রোবেট নিতে হচ্ছে। ভবিষ্যতে কি হবে সেটা আইন বলবে।
1: একদমই তাই। যিনি উইল করছেন তার সম্পত্তি যদি ধরুন বিভিন্ন জেলায় বা বিভিন্ন রাজ্যে থাকে, তবে প্রোবেট কোন করতে হবে? কারণ এখানে তো ইয়েটা বদলে যাচ্ছে, আদালত বদলে যাচ্ছে, বা ধরুন জুরিসডিকশনটা বদলে যাচ্ছে।
0: তখন তিন রকম ভাবে করা যায়। একটা হচ্ছে তার লাস্ট রেসিডেন্টসটা যেখানে ছিল, তিনি মারা যাওয়ার সময় যেখানে ছিলেন সেখানে করতে পারেন। আর নইলে সব থেকে বেশি যে সম্পত্তি, দেখা গেল যে আমার এইখানে কলকাতার বুকে সব থেকে বেশি সম্পত্তি আছে, বাকি সম্পত্তি আছে অন্য এই রাজ্যের মধ্যে, যদি হয় অসুবিধা নেই, দেখা গেল অন্য
1: রাজ্যে থাকে। হ্যাঁ,
0: আমাদের অনারেবল হাইকোর্টের একটা ইনহেরিট জুরিসডিকশন আছে।
1: আচ্ছা,
0: আউটসাইড ক্যালকাটা মানে আমাদের সার্কুলার ক্যানেলের বাইরের যে প্রপার্টিগুলো, সেটা সাউথ চব্বিশ পরগনা, বীরভূম হতে পারে, বাঁকুড়া হতে পারে, যেখানকার হাইকোর্টের, এটা অনেকেই জানেন না, সবাই ভাবে প্রোবেট করতে হলে ডিস্ট্রিক্ট জাজের কাছেই যেতে হবে, বা তিনি যে ডিস্ট্রিক্ট ডেলিগেটকে সেটা ডেলিগেটেড করে দেবেন শোনার জন্য, তিনি করবেন। অনারেবল হাইকোর্টের ইনহেরেন্ট জুরিসডিকশন আছে সেই প্রোবেটের মামলাগুলো গ্র্যান্ড করা।
1: আচ্ছা, তো বন্ধুরা শুনলেন তো, আপনারাও যদি এইরকম কোনো সমস্যার মধ্যে থেকে থাকেন, যদি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে এটা এই সমস্যার সমাধান করবেন, সেক্ষেত্রে আপনারা আমাদের কলকাতা হাইকোর্ট, অনারেবল কলকাতা হাইকোর্টের কাছে যেতে পারেন, সেখানেও আপনাদের সমস্যার সমাধান হতে পারে। আচ্ছা, উইল করতে গেলে কি সবসময় আইনজীবীর প্রয়োজন, মানে নাকি নিজেও করতে পারেন? মানে আমি নিজে উইল নিজে করে নিলাম, এরকম
0: নিজে উইল নিজে করতে, একটা কাগজের মধ্যে তিনি তিন লাইন লিখে গেছেন সেটাও তার উইল। এখনকার আইন অনেক জটিল হচ্ছে সাধারণ মানুষের, আমরা যারা হয়তো শহরে থাকি কিন্তু প্রত্যন্ত অঞ্চলে তো অনেকে থাকেন, তাদের পক্ষে এই সমস্ত কিছু জানা সম্ভব না। সুযোগ যদি থাকে অবশ্যই বলবো কোনো একজন আইনজ্ঞর পরামর্শ নিয়ে সেটা তৈরি করা, সুযোগ যদি না থাকে তখন অগত্যা নিজে লিখতেই পারেন।
1: আচ্ছা,
0: আর যে আমি বেসিক জায়গাটা বললাম, অবশ্যই একজন এক্সিকিউটরকে নিয়োগ করা, তাদের কি দিচ্ছেন সেটা পরিষ্কার করে লেখা, এবং দুজনকে সাক্ষী রাখা যারা, হ্যাঁ আমি যে আমার স্বইচ্ছায় করেছি সেইটা, এটা যেন অবশ্যই থাকে।
1: একদমই। আচ্ছা, ধরুন একজন অসুস্থ ব্যক্তি উইল করলেন, এমন একটা সময় যখন তার নিকট আত্মীয় স্বজনরা কেউ তার পাশে নেই, সেক্ষেত্রে তিনি হয়তো তার মৃত্যুর আগে যিনি তার দেখাশোনা করছিলেন তাকে সবকিছু সবটা দিয়ে গেলেন, লিখে দিয়ে গেলেন। এবার কথা হলো উইলটা তিনি কার কাছে রাখবেন বা কোথায় রেখে যাবেন? উইল কি গোপনে রাখা যায়?
0: হ্যাঁ, উইল তিনি এক্সিকিউটরকেও জানিয়ে যে উইল করতে হবে এরকম কোনো ব্যাপার না, তিনি তার বিশ্বাসযোগ্য যে জায়গায় সেখানে রাখতে পারেন। বা নিকট আত্মীয় নেই, বা নিকট বন্ধু, আর্থিক সম্পর্ক যার তার কাছে, বা সলিসিটারের কাছে রেখে গেলেন। অনেক ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বলে এই উইল করা থাকলো,
1: আগেকার দিনে যেমন আমরা শুনতাম না, যেমন ধরুন কৃষ্ণকান্তের উইল, একজন অ্যাডভোকেট, উনি চলে যাওয়ার পর অ্যাডভোকেট এসে তার উইলটা পড়ছেন সবার সামনে।
0: তো আমাদের ক্ষেত্রে এরকম হয়েছে,
1: আজকের দিনে দাঁড়িয়ে কি সেটা
0: সেটা সম্ভব? সেটাও ঠিক, তিনি নিজের
1: কি করে
0: রাখতে পারেন সেটা যে কারোর কাছেই রাখতে পারেন, বা তিনি নিজের সুটকেসের মধ্যেও রেখে দিতে পারেন। তারপরে সেই উইলটার প্রোবেট হবে কি হবে না, তারা এসে কন্টেস্ট করবে সেটা পরে।
1: বেশ বেশ। যদি কেউ গিফট বা উইল না করে মারা যান,
0: হ্যাঁ,
1: তাহলে তার অধিকার কি পাবে?
0: হচ্ছে ভারতীয় উত্তরাধিকারী আইন অনুযায়ী তার যে ফার্স্ট ক্লাস হেয়ার্স থাকবে, বা ফার্স্ট ক্লাস হেয়ার্স যদি না থাকে

0: সেকেন্ড ক্লাস এয়ার্স থাকবে, সেই সাকসেশন চার্ট অনুযায়ী সেটা পাবেন। সেটা একটু সহজ করে বলে দিই, তাহলে এটা বোধহয় বুঝতে সুবিধা হবে। ধরা যাক বাড়ির যিনি বড় কর্তা বিবেকবাবু, তার স্ত্রী আছেন, দুই ছেলে আছে। তিনি যখন মারা গেলেন আগে, আচ্ছা তাই একটা কথা বলে দিই, অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে মহিলারা বা বিবাহিত কন্যা যারা চলে গেছে তাদেরও সমান অংশ আছে প্রপার্টিরও। তিনি উইল করলেন না, গিফট করলেন বা বা ফ্যামিলি কোনো সেটেলমেন্ট করে দিয়ে যাননি, সেক্ষেত্রে তিনি মারা যাওয়ার পর তার স্ত্রী, তার দুই ছেলে, এরা প্রত্যেকে সমানুপাতিক এক তৃতীয়াংশ করে পাবে। এবারে যদি দেখা গেল ওই বিবেকবাবু যখন মারা যাচ্ছেন, তিনার মাও বেঁচে আছেন,
1: তাহলে
0: তার মাও কিন্তু তখন ওটা এক তৃতীয়াংশ না হয়ে এক চতুর্থাংশ হবে। আরেকটু সুন্দর করে বুঝিয়ে দিয়ে, অনেক ক্ষেত্রে যেটা আজকের দিনে আসে, দেখা গেল উনি যখন মারা যাচ্ছেন ওনার স্ত্রী আছেন, বড় ছেলে আছেন, দেখা যাচ্ছে হয়তো ছোট ছেলে নেই, ছেলের বউ আছে আর নাতি আছে,
1: তো সেক্ষেত্রে তারাও ভাগ পাবেন।
0: তারা ভাগ পাবেনটা কিরম করে আমি বলছি, তিনি যখন মারা গেছেন তার আগে যদি তার ছোট ছেলে মারা যান, ছোট ছেলের যে স্ত্রী তিনি পাবেন না,
1: কিন্তু
0: নাতি যে পাবে সেই ভাগটা উনি পাবেন। কিন্তু উনি যখন মারা গেছেন তখন যদি ছোট ছেলে বেঁচে থাকতেন তাহলে অলরেডি উনি ইনহেরিট করতেন, তখন ওটা আবার তিনি পেতেন। এইটা নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হয়, এই জন্যেই এটা আমি উল্লেখ করলাম আপনার এখানে।
1: বেশ বেশ, খুব ভালো বলেছেন। আচ্ছা, এবার আসি একটু পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে। পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কি সম্পত্তি বিক্রি করা যায়, সেক্ষেত্রে সতর্কতা কি প্রয়োজন?
0: পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষেত্রে দিয়ে তো সম্পত্তি বিক্রয় করা যাবেই, কিন্তু সেখানে কতগুলো শর্ত থাকে। মূল শর্ত হচ্ছে যে পাওয়ার অফ অ্যাটর্নিটা জেনুইননেস দেখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছেন, পার্টিকুলার যে পারপাসের জন্য দিচ্ছেন সেই পারপাসটা। আর একটা ব্যাপার, যিনি পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার সে যেহেতু কাউকে রিপ্রেজেন্ট করছে, অর্থটা আইন অনুযায়ী যে বিনিময়ের যে অর্থ বিনিময়টা হবে সেই অর্থ বিনিময়টা যিনি এক্সিকিউটেন্ট তার অ্যাকাউন্টে যেতে হবে।
1: আচ্ছা,
0: এটা নিয়েই সমস্যা তৈরি হয় পরবর্তীতে, বিক্রি করে আমার অ্যাকাউন্টে আসেনি, তিনি মামলা করে বসে থাকলেন, যিনি অ্যাকচুয়াল প্রপার্টির ওনার, মাঝখান থেকে যাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন তিনি মাঝখান থেকে টাকাটা নিয়ে চলে গেছেন, আর আরেকজন তো দিয়েছে। সেই জন্যে এটা হচ্ছে একদম স্পেসিফিক সেই
1: সতর্কতা।
0: আর একটা মুশকিল হচ্ছে, যখনই পাওয়ার অফ অ্যাটর্নিতে কোনো প্রপার্টি কেনা হবে, যার কাছ থেকে কেনা হচ্ছে সেই পাওয়ার অফ অ্যাটর্নির কপিটা অবশ্যই অরিজিনালটা একবার দেখে নেওয়া এবং তার একটা কপি রাখা, নাহলে পরবর্তীতে ওই পাওয়ার অফ অ্যাটর্নি উইদাউট অর্ডার অফ দ্য কোর্ট ওই পাওয়ার অফ অ্যাটর্নির আপনি কোনো সার্টিফাইড কপি পাবেন না।
1: বেশ, বন্ধুরা শুনলেন তো, যারা পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে সম্পত্তি বিক্রি করতে চাইছেন তারা কিন্তু এই কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন। এবারে আসি, নাবালকের নামে গিফট করা যায় কি, অথবা সম্পত্তির মালিক নাবালক নিজেই যদি হন তো সে কি কাউকে গিফট করতে পারেন?
0: সম্পত্তির মালিক নাবালক হলে তিনি তখন গিফট করতে পারবেন না, বা নাবালক হলে তিনি গিফট নিতে পারেন, আগে যেটা বললাম তার হয়ে ন্যাচারাল যে গার্জেন আছে বাবা
1: অথবা
0: বাবার অবর্তমানে মা, তাকে সেই প্রপার্টিটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং যতদিন না তার 18 বছর বয়স হচ্ছে সেই সম্পত্তিকে কোনো রকম হস্তান্তর করতে পারবেন না, কিন্তু দেখাশোনা করতে পারবেন। এবারে একটা প্রশ্ন আসতে পারে, কোনো একটা সম্পত্তির মালিক যে কোনোভাবেই হোক নাবালক হয়েছে, এবারে তার শারীরিক অসুস্থতার জন্য এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো, তাদের একমাত্র ওই সম্পত্তিটাই আছে, তার চিকিৎসার জন্য লাগবে, তাহলে কি এই ন্যাচারাল গার্জেন বা যিনি গার্জেন আছেন তিনি কি এই প্রপার্টিটা বিক্রি করতে পারবেন না? তার কি চিকিৎসা হবে না? হ্যাঁ হবে। সেই ক্ষেত্রে ওই নাবালকের হয়ে আদালতের কাছে দরখাস্ত করতে হবে যে এই কারণে আমি এই সম্পত্তিটা বিক্রি করতে চাইছি, তুমি আমাকে অনুমতি দাও। আদালত সমস্ত বিষয়টি পর্যালোচনা করে যদি পারমিশন দেন তখন সেই নাবালকের সম্পত্তি কিন্তু এই অ্যাপয়েন্টেড গার্জেন, লিগাল গার্জেন।

0: তিনি হতে পারেন, কিন্তু কোর্ট থেকে অ্যাপয়েন্টেড এই গার্জেন সেই অর্থটাকে বিক্রি করে যে কন্ডিশন দেবেন কোর্ট, সেই কন্ডিশনে অর্থটা নিয়ে ওই নাবালকের চিকিৎসার জন্য খরচ করতে পারেন।
1: বেশ, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গিয়েছি। ছোট্ট করে আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাইব, বিদেশে বসবাসকারী ব্যক্তি মানে এনআরআই যারা, তারা কিভাবে ভারতের সম্পত্তি হস্তান্তর করতে পারেন? আর সাথে সাথে এটাও একসাথে বলে রাখি আপনাকে, ডিজিটাল রেকর্ড বা অনলাইন রেজিস্ট্রেশন ভবিষ্যতে কতটা কার্যকরী হবে বলে আপনার মনে হচ্ছে?
0: দুটো পার্টে পার্টে আপনাকে উত্তর দিয়ে দিই। হয়তো যিনি বিদেশে আছেন বা এনআরআই, তিনি এখানে আসতে পারছেন না, সেই ক্ষেত্রে বা যাকে তিনি এখানে পাওয়ার যাকে ডেলিগেট করছেন তার হয়ে বিক্রি করবেন, তিনি ওখানে যেতে পারছেন না, সেই ক্ষেত্রে তিনি বিদেশে যে দেশে আছেন সেই দেশের নিয়মে পাওয়ারটা ওখানে এক্সিকিউট করবেন। আমাদের এখানে যেমন সেলের জন্য পাওয়ার রেজিস্ট্রেশনটা মাস্ট, আমেরিকা বা ইউরোপে ওখানে রেজিস্ট্রেশনটা মাস্ট না, সেখানে ওখানে নোটারাইজড হয়। এই নোটারাইজটা হওয়ার পর তাকে যেতে হবে ওই নোটারাইজটাকে নিয়ে ওখানকার ইন্ডিয়ান যে হাই কমিশন আছে সেখানে গিয়ে দরখাস্ত করতে হবে।
1: আচ্ছা,
0: ওনারা ওখান থেকে এটা একটা অথেন্টিক করে দেবেন, সেই অথেন্টিক পাওয়ার অফ অ্যাটর্নিটা তিনি কুরিয়ারে বা বাই পোস্টে এখানে যখন পাঠাবেন, ওটা রিসিভ করার এক মাসের মধ্যে সেইটাকে আমাদের এখানকার নিয়ম অনুযায়ী যাকে পাওয়ার দিয়েছেন আর কি, তাকে অ্যাকসেপ্ট করে
1: কোর্টে সেটা
0: কালেক্টরেট থেকে অথেন্টিকেট করিয়ে নিতে হয়, তার বেসিসে ট্রান্সফার করতে হবে। এটা গেল একটা পার্ট। এবারে যখন এই ট্রান্সফার ডিটটা হচ্ছে, যিনি করছেন তিনি হয়তো দীর্ঘদিন বাইরে আছেন বলে এখানকার আধার কার্ড প্যান কার্ড কিছু নেই, তাদের একটা ওসিআই নাম্বার থাকে, সেই ওসিআই নাম্বারটা দিতে হবে, প্লাস যে অ্যাকাউন্টের টাকাটা হবে সেটা যেন এইখানকার কোনো ব্যাংকে অ্যাজ পার রিজার্ভ ব্যাঙ্ক গাইডলাইন সেই অ্যাকাউন্ট থ্রু এই টাকাটা যেন তার কাছে ট্রান্সফার হয়। এবারে দ্বিতীয় প্রশ্নটার উত্তরে আসি, ডিজিটাল রেকর্ড বা অনলাইন রেজিস্ট্রেশন। হ্যাঁ, এখন আস্তে আস্তে ডিজিটাল রেকর্ড হচ্ছে, কিন্তু সম্পূর্ণটাকে ডিজিটালাইজড করতে কতদিন সময় লাগবে বা সম্পূর্ণটা করা বোধহয় সম্ভব না। সেটা যে ডিজিটালি হচ্ছে সেগুলোতে খুব সুবিধা, আজকে যদি কেউ কম্পিউটার ইউজ করতে জানেন বা অনলাইনে ইউজ করতে জানেন, সেটা হলেও নিজেরাও সার্চ করে সেটা কিছুটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন, কিন্তু আমরা আইনজ্ঞরা যতটা বুঝবো একটা কাগজ দেখে সেটা বুঝবেন না, একটা প্রাথমিক ধারণা পেতে পারেন। তবে অনলাইন রেজিস্ট্রেশনটা এখনও সম্পূর্ণভাবে কত বছরে শুরু হবে জানি না, সেটা শুরু হলে নিশ্চয়ই তার একটা নিশ্চয়ই প্রসেস আসবে, সেখানে অনলাইন রেজিস্ট্রেশন হলে সবটাই ডিজিটালাইজড হয়ে যাবে এবং সেটা হয়তো সুবিধাজনকও হবে। কিন্তু সেই ক্ষেত্রে একটা জিনিস যেটা আমার মনে হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত, সেটা করতে গেলে এই যে টাইটেলের রিফ্লেকশনটা যদি সঠিক না থাকে তখন কিন্তু করতে পারবেন না, হয়তো শহরের মানুষ করে নেবেন যে লোকটা রিক্সা চালায়। আইনি জটিলতা থেকেই যাবে।
1: বেশ,
0: যে লোকটা বাজারে সবজি বিক্রি করে তার পক্ষে ওখানে অনলাইনে গিয়ে ইংরেজি দেখে ওটা করা সম্ভব না।
1: ঠিক ঠিক, একদম তাই। অত্যন্ত সহজ, প্রাঞ্জল এবং তথ্য সমৃদ্ধ আলোচনার মাধ্যমে আইনজীবী শ্রী প্রিয়ব্রত ঠাকুর সম্পত্তি হস্তান্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আমাদের সামনে তুলে ধরেছেন। আপনার মূল্যবান সময় এবং অভিজ্ঞতা আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই।
0: অসংখ্য ধন্যবাদ আপনাকেও এরকম একটা সুযোগ দেওয়ার জন্যে, এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এই প্রফেশনাল জীবনের বাইরে গিয়ে এতে যদি 10টা মানুষের উপকার হয় আমার ব্যক্তিগতভাবে ভালো লাগবে।
1: বন্ধুরা, সম্পত্তি জীবনের একটি মূল্যবান সম্পদ, তাই কোনো দলিলে স্বাক্ষর করার আগে অবশ্যই অবশ্যই নথিপত্র যাচাই করুন, প্রয়োজন হলে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন এবং আইনের বিধান মেনেই সিদ্ধান্ত গ্রহণ করুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

0: Bihar, Jharkhand, Sikkim. Light to moderate rain or thunder showers very likely to occur at many places over all the districts of Gangetic, West Bengal. Light to moderate rain or thunder showers likely to occur at a few places over Orissa. Weather warning for the next 48 hours, heavy to very heavy rainfall, 7 to 20 centimeters very likely to occur at a few places with heavy rainfall, more than 20 centimeters at one or two places over Darjeeling, Jalpaiguri, Alipurduar districts of Sabarmala and West Bengal. Heavy to very heavy rainfall, 7 to 20 centimeters very likely to occur at one or two places over Bihar, Kalimpong, Kuchbihar district of Sabarmala and West Bengal. Thunderstorm with gusty wind speed reaching 50 to 60 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Andaman and Nicobar Islands. Thunderstorm with gusty wind speed reaching 30 to 40 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Bihar, Jharkhand, Orissa, Malda, North and South Dinajpur, districts of Sabarmala, West Bengal and all the districts of Gangetic, West Bengal. Forecast for Kolkata and neighbourhood. Thunderstorm with rain, maximum and minimum temperatures most likely to be around 33 degrees Celsius and 28 degrees Celsius respectively. There is no weather warning for fishermen for West Bengal coast. Weather warning for fishermen for Andaman and Nicobar coast. Squally with speed reaching 35 to 45 kilometers per hour, occasionally gusting to 55 kilometers per hour, is likely to prevail along and off Andaman and Nicobar coast from today, that is 3rd of August 2026. Till 7th of August 2026, fishermen advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast. Swell waves in the range of 16 to 18 seconds period with 1.7 to 1.8 meters height are forecasted up to 11:30 p.m. Indian Standard Time of tomorrow, that is 4th of August 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance. Recreation with due care. Please stay tuned for the next update.
1: পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে সিকিম ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারের দু এক জায়গায়, খুব ভারী বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারের দু এক জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিম, ওড়িশা, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু এক জায়গায়, ভারী বৃষ্টি হয়েছে বিহারের দু এক জায়গায়, আন্দামান নিকোবর ও কার নিকোবরে বৃষ্টি হয়েছে 3 সেন্টিমিটার, নানকৌড়ি, পটব্লেয়ার 2 সেন্টিমিটার করে, জঙ্গিপুর 10 সেন্টিমিটার, ঘেরোপাড়া 6 সেন্টিমিটার, নলহাটি 5 সেন্টিমিটার, হেতমপুর 4 সেন্টিমিটার, নারায়ণপুর, কাঁদি, দমদম 2 সেন্টিমিটার করে, চেপান 13 সেন্টিমিটার, কুমারগ্রাম 6 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিহার, সিকিম, ঝাড়খণ্ড, ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া সতর্কীকরণে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারের দু এক জায়গায়, 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে সিকিম ও ওড়িশার দু একটি জায়গায়, নিকোবর দ্বীপপুঞ্জে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, ঝাড়খণ্ড, উত্তর দিনাজপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 34 ডিগ্রি ও 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে বলা হয়েছে তেমন কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে আজ থেকে 7 তারিখ পর্যন্ত, এ কারণে সমুদ্র উত্তাল থাকবে, কোথাও কোথাও সমুদ্রের ঢেউয়ের উচ্চতা অনেকটাই বাড়তে পারে, এ কারণে ঢেউয়ের উচ্চতা বাড়ার কারণেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন সিকিম, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যাহ্নকালীন আবহাওয়ার বিজ্ঞপ্তি। একটি বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে। আগামী দু তিন ঘন্টার মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলার দু এক জায়গায় ঝোড়ো হাওয়া ঘন্টায় প্রতি ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 2-3 ঘন্টার মধ্যে। সেখানে ঝোড়ো হাওয়াও বইবে 30-40 কিলোমিটার বেগে। উত্তর চব্বিশ পরগনা, নদিয়া জেলার দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে প্রতি ঘন্টায় 40-50 কিলোমিটার গতিবেগে। উত্তর দিনাজপুর, বাঁকুড়া জেলার দু এক জায়গায়। শুনলেন আবহাওয়ার বিশেষ সতর্কীকরণ।

এখন জানিয়ে দিই গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দুপুর আড়াইটেই রয়েছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল পাঁচটায়। শুরুতেই রয়েছে হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন নবম শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করবেন বৌগাছি কাশিমালা বিদ্যাপীঠের শিক্ষক সুরঞ্জন টিকাদার ও দুই শিক্ষার্থী। ছটা পাঁচে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি আরশু মুর্মু সহশিল্পী বৃন্দ। ছটা পনেরোয় সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন শিশুদের সুস্বাস্থ্যের জন্য মাতৃদুগ্ধ পান বিষয়ে কথিকা বলেছেন শিবানী সোরেন। লোকগীতি শুনবেন সরোজিনী হাঁসদা ও সহশিল্পী বৃন্দ এবং অনিল মান্ডি ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। ছটা আটত্রিশ মিনিটে কৃষি কথার আসরে শুরুতেই রয়েছে বর্ষাকালীন সবজি চাষে রোগ পোকা নিয়ন্ত্রণ। উত্তম রায়চৌধুরী ও ডক্টর কিঙ্কর সাহার সঙ্গে আলোচনায় সুব্রত চক্রবর্তী। পরে শুনবেন উন্নত মানের বীজ ধান তৈরি করবেন কিভাবে, এ বিষয়ে ডক্টর শীরসুন্দর সামন্ত সাক্ষাৎকার শুনবেন সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। রাত সাড়ে আটটায় রয়েছে সমীক্ষা, রাত আটটায় স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান, বিষয় মায়ের দুধের গুণ। অতিথি থাকবেন অগ্নিমিতা গিরি সরকার, সাক্ষাৎকার গ্রহণে শর্বিষ্ঠা সরকার। রাত আটটা পঞ্চাশ মিনিটে সংসদ পর্যালোচনা। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের শুরুতেই তবলা চিরদীপ বন্দ্যোপাধ্যায়। রাত নটা তিরিশ মিনিটে আবৃত্তির আসরে শুনবেন সুকান্ত ভট্টাচার্যের কবিতায় আবৃত্তি শর্মিষ্ঠা সরকারের কণ্ঠে। নটা পঁয়তাল্লিশ মিনিটে জেলায় আকাশবাণী কিরীটেশ্বরী মন্দির মুর্শিদাবাদ বলবেন মামন ফারুক। রাত দশটায় বাংলা ছায়াছবির গান নজরুল গীতি শুনবেন পল্টু বিশ্বাসের কণ্ঠে রাত সাড়ে দশটায়। আধুনিক গান প্রভাতী মুখোপাধ্যায়ের কণ্ঠে রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে। রাত এগারোটা দশে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল রুকমাবাই সেনগুপ্ত এবং পরে শরৎ অম্লান দত্ত। জানিয়ে দিলাম গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন এবং প্রথম অধিবেশনের শেষের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দুপুর আড়াইটেই রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান তবলায় চিরদীপ বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশন শুরু হবে পাঁচটা দশ মিনিটে, শুরুতেই রবীন্দ্রসঙ্গীত পল্টু বিশ্বাস। পাঁচটা কুড়ি মিনিটে শুনবেন উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। ছটা দশ মিনিটে হিন্দি অনুষ্ঠান বার্তা দুর্লভ বেমারিয়া, এই নিয়ে অনুষ্ঠান

6:30 গুলগুলিশন, 7:10 শিল্প সংলাপ, ড্রোন টেকনোলজি এবং শিল্পের ভবিষ্যৎ নিয়ে রুবি কোলের সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে সময়িতা দাস। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। 7:30 দর্পণ, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান। 9:16 শুনবেন স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রেজোনেক্স ফর্ম ইন্টারস্টার ইয়ার্স ইয়েস্টার ইয়ার্স। 11:10 হিন্দি ছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে।

শুনছেন ছায়াছবির গান। পিতাপুত্র ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনিয়ে দিলাম এই গানটি। এরপরে শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে নতুন জীবন ছবি থেকে।

0: শুনছেন ছায়াছবির গান। এবারে পিতাপুত্র ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।
1: রাগ যে তোমার মিষ্টি

0: শুনছেন ছায়াছবির গান। সালাম মেমসাহেব ছবি থেকে মান্না দে।
1: নি সা গা মা ধা নি ধা নি ধা নি সা নি ধা প মা গা মা গা মা গা।

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজ এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। ডিটিএইচ বাংলা পরিষেবার পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। স্টুডিওর ঘড়িতে এখন সময় 3:20 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:11। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েব 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায়ও নিউজ অন AIR অ্যাপে। এখনকার অনুষ্ঠান হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়।

তো প্রথমেই চোখ রাখব খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে এক নজরে। তো এক নজরেতে কিন্তু আজকে প্রথমে চোখ থাকবে আমাদের কমনওয়েলথ গেমসের দিকে। শেষ হলো কমনওয়েলথ গেমস, গ্লাসগো কমনওয়েলথ গেমস, এবং সেখানে কিন্তু পদক তালিকায় 4 নম্বরে শেষ করলো ভারত। 13টি সোনা, 17টি রূপা সহ 39টি পদক পেয়েছে ভারত। অবশ্যই এটি একটি সাফল্য হিসেবেই দেখছে ভারতীয় ক্রীড়ামহল। এদিকে কমনওয়েলথ গেমসে কিন্তু বক্সিংয়ে অভাবনীয় সাফল্য পেল ভারতীয় বক্সিং টিম। ভারতের হয়ে 10টি পদক পেয়েছে বক্সিং টিম, যার মধ্যে 7টি সোনা এবং 3টি রূপো। এদিকে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জয়ের হ্যাট্রিক করলেন ভারতীয় ভারোত্তোলক মীরাবাই চানু। জানালেন তার পরবর্তী লক্ষ্য হল এশিয়ান গেমসে পদক জয়।

এদিকে এবার একটু চোখ রাখবো ক্রিকেট মাঠের দিকে। আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে টেস্ট সিরিজ, ও শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে কিন্তু হাঁটুর চোটের জন্য ছিটকে গেলেন ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরা।

ছেলেদের ক্রিকেটে দুঃসংবাদের পরে কিন্তু আশার আলো দেখাচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট। এশিয়া কাপ মহিলাদের কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে এবং সেখানে আসন্ন মেয়েদের এশিয়া কাপের 2026 জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল ঘোষিত হল। অধিনায়ক হিসেবে থাকছেন হরমনপ্রীত কৌর এবং সহ অধিনায়ক স্মৃতি মন্ধানা। এদিকে ব্যাডমিন্টনেও কিন্তু ভারতের ক্রমবর্ধমান যে স্ট্রং গ্রিপ সেটা দেখা যাচ্ছে। তাইপে ওপেন জিতলেন ভারতীয় শাটলার তানভীর শর্মা, ফাইনালে ভিয়েতনামের থুই লিন নুয়েনকে 21-16 ফলে হারান তিনি। এদিকে তাইপে ওপেন জিতে কিন্তু ইতিহাস তৈরি করলেন তানভীর শর্মা, কারণ মাত্র 17 বছর 222 দিন বয়সে ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তাইপে ওপেন জিতলেন তিনি। আবার একটু ক্রিকেটের দিকে নজর। ঘরোয়া ক্রিকেটের কথা আপনার সঙ্গে শেয়ার করব। দলিফ ট্রফিতে দক্ষিণাঞ্চলের অধিনায়ক নির্বাচিত হলেন তিলক বর্মা, দলের সহ অধিনায়ক হলেন রিকি ভুই। এদিকে আইপিএলে কিন্তু একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। না, আইপিএলকে ঘিরে কোনো অনিশ্চয়তা হয়নি, অনিশ্চয়তা তৈরি হয়েছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। কিছুদিন আগে খবর পাওয়া যাচ্ছিল যে হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিতে রাজি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের কর্তৃপক্ষ, কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত সেই খবরে কিন্তু ধোঁয়াশা রয়ে গিয়েছে। হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ছেড়ে দিচ্ছে নাকি ছাড়ছে না, সেই নিয়ে ধোঁয়াশার বাতাবরণ তৈরি হয়ে রয়েছে। এদিকে বিশ্বকাপ ফাইনালের 12 দিন পরে কিন্তু মাঠে নামলেন লিওনেল মেসি। এমএলএস অর্থাৎ মেজর লিগ সকার, সেখানে ইন্টার মায়ামি এবং কলম্বাস ক্রুয়ের মধ্যে ম্যাচ 2-2 ড্র হল। ম্যাচে গোল পেলেন না আর্জেন্টিনীয় মেগা তারকা। এবার ইন্টারন্যাশনাল ফুটবল থেকে ঘরোয়া ফুটবলের দিকে কিছু খবর। সমলেশ্বরী স্পোর্টিংয়ের বিরুদ্ধে 3-2 হারল মোহামেডান স্পোর্টিং ডুরান্ট কাপে। অসংখ্য সুযোগ নষ্ট করেন মোহামেডান স্পোর্টিংয়ের খেলোয়াড়েরা এই ম্যাচে। এদিকে কলকাতা প্রিমিয়ার ডিভিশনে আজ মুখোমুখি ইস্টবেঙ্গল এবং বিএসএফ স্পোর্টিং, দুই দলই এখনও পর্যন্ত অপরাজিত। দেখা যাক শেষ হাসি এই ম্যাচের পরে কে হাসবে।

0: এবং আজকে হলো সোমবার, অর্থাৎ হ্যালো ক্রীড়াঙ্গনের দিন। আর হ্যালো ক্রীড়াঙ্গনে আপনারা জানেন আমাদের সঙ্গে অত্যন্ত সম্মানীয় অতিথিরা অপেক্ষা করেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সেরকমই আজকে আমাদের সঙ্গে অপেক্ষা করছেন বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক শ্রী দীপঙ্কর গুহ। দীপঙ্করদা, আপনাকে স্বাগত।
1: আমাদের যারা শ্রোতা তাদের জন্য আমার অভিনন্দন রইল। শুধু তাই নয়, আমি আশা করব যে যেভাবে তুমি দেখছিলাম যে হেডলাইন্স পড়ছিলে, সেরকম আরও আকর্ষণীয় হয়ে উঠবে আমাদের এই কিছুক্ষণের আড্ডা।
0: একদম একদম আকর্ষণীয় তো হয়ে উঠতে চলেছেই, আপনি যে আপনার মতন ব্যক্তিত্ব যখন আমাদের সঙ্গে আছেন। আচ্ছা দীপঙ্করদা, আজকে কিন্তু প্রথমেই আমরা চোখ রাখবো কমনওয়েলথ গেমসের দিকে। কমনওয়েলথ গেমস গ্লাসগোতে সবেমাত্র সম্পন্ন হলো এবং 39টি মেডেল কিন্তু ভারতীয় ক্রীড়া মহল জিতে নিয়ে চলে এসেছেন। এই যে কমনওয়েলথ গেমসের সাফল্যটা আপনি কীভাবে দেখছেন? একে সাফল্য বলা যায় নাকি আরও অনেকটা পথ আমাদের এগোনো বাকি আছে?
1: দেখো, এবারের যেটা কমনওয়েলথ গেমস সেটা সম্পর্কে এটুকু বলতে পারি যে অন্যবার বা আগের বার 2000 তুমি যদি 22 কাউন্ট করো তাহলে যতগুলো ইভেন্টস ছিল তার থেকে কিন্তু এবারে ইভেন্টস কম। মানে 10 ইভেন্টস নিয়ে এবারে টুর্নামেন্ট হয়েছে, মানে এন্টায়ার গেমসটা হয়েছে। সেখানে 39টা পদক পাওয়া, এবং সেখানে আরও একটা জিনিস যেটা হচ্ছে ব্রোঞ্জ কিন্তু আমরা পাইনি
0: না,
1: আমরা কিন্তু রুপো আর সোনাতে কনসেন্ট্রেট করেছি।
0: রুপো আর সোনা বেশি পেয়েছি
1: কনসেন্ট্রেট করেছি, মানে আরও হয়তো সোনাই টার্গেট ছিল।
0: একদমই
1: 19-20 ক্ষেত্রে সেহেতু রুপো হয়ে গেছে। সো সেক্ষেত্রে বলতে হয় যে হ্যাঁ, 2030 কমনওয়েলথ গেমস যেহেতু ভারতের গুজরাটে হবে, আহমেদাবাদে হবে, তার আগে 39টা পদক পেয়ে চতুর্থ স্থানে থাকা, গতবারও কিন্তু মানে আগের বারও আমরা চতুর্থ স্থানেই ছিলাম, তো সেই জন্য বলতে পারি যে অবশ্যই এটা একটা

0: বলবো আত্মবিশ্বাসে ভারতকে চড়িয়ে দেওয়া।
1: ঠিক আছে, তার মানে আপনি বলছেন যে ভারতীয় ক্রীড়া জগৎ আস্তে আস্তে ঠিক দিকেই এগোচ্ছে।
0: দেখো, যেভাবে আজকে আমি টুইটারে দেখছিলাম, প্রধানমন্ত্রী যেভাবে টুইট করেছেন এবং সেই টুইট 3 ঘন্টার মধ্যে লাখ, বেশ কয়েক লাখ, মানে
1: একদমই
0: 40+ লাখ রিচ করে যাচ্ছে এবং সেখানে কমেন্টস আসছে, শেয়ার আসছে, তাতে একটা জিনিস খুব স্পষ্ট যে এই যে সোশ্যাল মিডিয়া, তাতে কিন্তু খেলা নিয়ে আলোচনা করলে স্বয়ং দেশের প্রধানমন্ত্রীও যদি কিছু লেখেন, সঙ্গে সঙ্গে সেটা ছড়িয়ে যাচ্ছে।
1: অবশ্যই অবশ্যই,
0: আমাদের যুব সমাজ বলো বা যে কোনো সমাজই বলো, তারা খেলায় আগ্রহী, খেলার সাফল্যেতে,
1: মানে শুধুমাত্র ব্যাপারটা ক্রিকেটের মধ্যে এখন আর সীমাবদ্ধ নেই,
0: একেবারেই না, কারণ এবারে গেমসে তো ক্রিকেট ছিলই না,
1: একদমই,
0: হকি নেই,
1: হকি নেই,
0: সেক্ষেত্রে টিম ইভেন্টস প্রায় নেই বললেই চলে, সেখানে ইন্ডিভিজুয়াল কারিশমাতেই আমরা সাফল্য দেখিয়েছি।
1: আচ্ছা, আমি আরও একটা স্পোর্টসের দিকে, মানে যেদিকে আমরা খুব একটা বেশি মানে পরিচিত নই আর কি, মানে ভারত অ্যাজ এ স্পোর্টিং নেশন সেই খেলাটার সঙ্গে খুব একটা পরিচিত নয়, মানে ইন্টারন্যাশনাল আঙিনায় ভারতকে সেই খেলা নিয়ে খুব একটা লোকে চেনে না, সেটা হচ্ছে বক্সিং।
0: এবং সেই বক্সিংয়ে তুমি যদি বলো যে চেনে না, বরঞ্চ আমি তোমাকে বলবো যে তাই যদি হবে মেরি কমের নাম ভুলে যাবে।
1: একদম একদম একদম একদম,
0: তাকে নিয়ে বলিউডের অত ভালো সিনেমা।
1: অবশ্যই না, আমি যেটা বলতে চাইছিলাম মেরি কম ধরুন একদম মানে সিঙ্গেল হ্যান্ডেডলি ব্যক্তিগত নৈপুণ্য জিতে চলে এসেছেন, কিন্তু অ্যাজ এ স্পোর্টিং নেশন মানে দল বেঁধে এক ঝাঁক তারকা, যে একটা যেরকম ধরুন আমাদের হকি ছিল, যেরকম ধরুন একসময় আমাদের ফুটবল ছিল, ক্রিকেট তো অবশ্যই আছে, তো সেরকম দল বেঁধে সাফল্য কিন্তু আমি দেখলাম এবার কমনওয়েলথ গেমসে বক্সিং টিম কিন্তু করে দেখালো।
0: ঠিক,
1: এর আগে কিন্তু এতটা সাফল্য আমার মনে হয় একসঙ্গে পাইনি,
0: না একেবারেই না।
1: কি মনে হয় আপনার,
0: যতগুলো পদক বক্সিংয়ে পেয়েছে আনএক্সপেক্টেড, কিন্তু আরেকটা জিনিস কি তুমি খেয়াল করেছো, আমি জানি না যারা আমাদের শ্রোতা তারা হয়তো খেয়াল করে দেখেছে যে এবারের পদকগুলো কারা এনেছে। সাধারণত বক্সিং মানে আমরা জানি উত্তর পূর্বাঞ্চলের দেশ,
1: একদম একদমই,
0: হ্যাঁ, সেখানে মণিপুর, মিজোরাম।
1: একটু থামাবো আপনাকে, একজন শ্রোতা বন্ধু কল করেছেন। হ্যাঁ বন্ধু, কে আছেন বলুন। হ্যাঁ বন্ধু, শুনতে পাচ্ছি, কে আছেন বলুন। শ্রোতা বন্ধু আপনি আছেন, আপনার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি, আপনি লাইনে আছেন না? শ্রোতা বন্ধু কিছু বললেন না। হ্যাঁ বলুন।
0: সেই দিক দিয়ে যদি আমরা একটু দেখি খতিয়ে, তাহলে দেখবো যে বক্সিং আমাদের কী কী দিয়েছে। 7টা সোনা দিয়েছে আর 3টে কিন্তু
1: রুপো
0: দিয়েছে,
1: এবং সব থেকে বড় ব্যাপার যে 10টা পদক তার মধ্যে কোনো ব্রোঞ্জ নেই।
0: ঠিক আছে, কিন্তু আরও বিস্ময়কর,
1: সোনা
0: বিস্ময়কর যেটা হলো, যেটা আমাকে অন্তত নাড়া দিয়েছে, সেটা হচ্ছে আমি আমার এই এন্টায়ার প্রায় 35-37 বছরের ক্রীড়া সাংবাদিকতা জীবনে দেখিনি, হরিয়ানা থেকে বক্সাররা পদক নিয়ে আসছে। আমরা আমরা আমরা শুনেছি যে হরিয়ানায় কুস্তি হতে পারে, তো এই ধরনের একটা সাফল্য।
1: বলতে আরও একজন শ্রোতা বন্ধু চলে এসেছেন এবং দেখি তিনি কি বলতে চান। হ্যাঁ শ্রোতা বন্ধু আছেন?
2: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ, কে বলছেন বলুন।
2: আমি আটগোলা খানাকুল হুগলি থেকে মৃত্যুঞ্জয় দত্ত বলছি।
1: আচ্ছা মৃত্যুঞ্জয় বাবু, বলুন আপনার প্রশ্ন কি।
2: বলছি যে কমনওয়েলথ গেমস শেষ হলো, আমি বলছি কমনওয়েলথ গেমস মানে কতগুলো দেশ, এবং দেশগুলোর যদি একটু নাম বলেন, আর এর আগের বারে কততম স্থানে ছিল ভারত, এবারে তো চতুর্থ স্থানে, এর আগের বারে কত ছিল একটু যদি বলেন।
1: ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমরা আপনাকে
0: জানাচ্ছি যে 2022 চতুর্থ স্থানে ছিল, এবং এবারে যে আমরা আলোচনা করলাম যে 10টা ইভেন্টস নিয়ে খেলা হয়েছে, কিন্তু এবারে যারা অংশগ্রহণ করেছে সেই সংখ্যাটাও বেশি বিশাল কিছু নয়। এবং এটাই ইন্টারেস্টিং পার্ট, যে আমরা যেটা আসন্ন মানে 2030 দেখব, সেখানে বলা হচ্ছে যে যে ইভেন্টস মানে কটা খেলা বা কটা পদক থাকবে সেই সংখ্যাটা 15-17 পৌঁছতে যাচ্ছে।
1: আচ্ছা,
0: কিন্তু যেটা উনি বলতে চাইছেন যে কতগুলো দেশ খেললো, তো দেখো কতগুলো দেশের মধ্যে আমরা যেটা আঁচ করেছিলাম যে হয়তো কমনওয়েলথ গেমসে যেটা সবচেয়ে সমস্যা হতে পারে, যে একটা গোটা বিশ্বে একটা যুদ্ধের আবহ চলছে, সেই আবহর মধ্যে যে কারা কারা আসবে অংশ নিতে সেটা নিয়ে একটা দ্বিধা ছিল।
1: আচ্ছা,
0: কিন্তু নয় নয় করে যারা এসেছিলেন তাদের মধ্যে আমরা গেলাম, যেটা গ্লাসগোতে দেখলাম, প্রায় 74টা দেশ, এবং 74টা দেশ,
1: 74টা দেশের মধ্যে থেকে 4 নম্বর হওয়া মোটেও কিন্তু মুখের কথা নয়।
0: টোটাল যেটা দেখেছি আমি, যেটা পরিসংখ্যানও দেখাচ্ছে এবং ওয়েবসাইট যেটা আছে ওদের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে বলছি 3000 জন অ্যাথলিট এসেছিল, এবং তারা 10টি, যেটা আমরা আলোচনা করছি যে 10টি খেলায় লড়াইয়ে মেতেছিল পদক নেওয়া নিয়ে, তার সাথে 215টি টোটাল পদক ছিল। আমরা 4 নম্বরে রয়েছি ঠিকই, কিন্তু এটাও ঘটনা যে আমাদের সাথে আগে যারা রয়েছে, অস্ট্রেলিয়া ধরো,
1: অস্ট্রেলিয়া 171টি পদক নিয়ে নিয়েছে তার মধ্যে।
0: ভাবো, তার মানে একটা জিনিস মানতেই হবে যে আমরা হয়তো চারে আছি, কিন্তু ব্যবধানটা অনেক,
1: ব্যবধানটা অনেক, মানে ওই সচিন তেন্ডুলকার আর রিকি পন্টিং এর মতো।
0: হ্যাঁ, তবুও সচিন তেন্ডুলকার অনেকটা এগিয়ে, রিকি পন্টিং কাছাকাছি
1: কাছাকাছি, কিন্তু তারও
0: এটা এটা একেবারে মানে
1: একেবারেই একেবারেই পেছনে।
0: হ্যাঁ, আমার ধারণা যেটা সেটা হচ্ছে যে আমরা যখন 2030 নামবো হোমে,
1: তখন হয়তো আরো ভালো পারফরম্যান্স ভালো। আরো একজন শ্রোতা বন্ধু চলে এসেছেন। হ্যাঁ বন্ধু, কে আছেন বলুন। হ্যাঁ হ্যাঁ, কে আছেন বলুন। আপনি শুনতে থাকুন তো শ্রোতা বন্ধু, যে কথা বললেন যে জুডোতে, জুডোতে কিন্তু অস্মিতাদের নাম প্রথমেই চলে আসছে, যে একদম প্রথম ভারতীয় হিসেবে তিনি জুডোতে স্বর্ণ পদক পেলেন।
0: এবারে না, এটাও খুব ইন্টারেস্টিং, জুডো কিন্তু এই প্রথম কমনওয়েলথ গেমসে এলো।
1: আচ্ছা।
0: এবং সেইটা আসার সঙ্গে সঙ্গেই, যে একটা মার্শাল আর্ট তো, মানে জুডোকে আমরা সাধারণত এভাবেই দেখি যে আমরা এখন তো পাড়া ক্যারাটে যেরকম শেখানো হয়, এখন আবার জুডোও শেখানো হচ্ছে।
1: একদম একদম।
0: এবং জুডোটা মূলত আমরা বলি যে আত্মরক্ষার খাতিরে আমরা,
1: অবশ্যই অবশ্যই।
0: এবং আরও ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, এই আত্মরক্ষার খাতিরে ছেলেরা যতটা না শেখে, তার থেকে বেশি মেয়েরা শেখে।
1: একদমই।
0: এবং সেই জায়গায় অস্মিতার কথা তুমি যা বলছিলে, এবং নামটা শুনে মনে হতেই পারে কোথাও একটা বাঙালি বাঙালিয়ানা টাচ আছে, কিন্তু আমরা যদিও দেশের হয়ে লড়ছে, ত্রিপুরা বা আসাম হলেই আমরা মনে করি যে
1: তারা বাঙালি,
0: কিন্তু পাশেই একদম
1: একদম। আচ্ছা, এই প্রসঙ্গে আরও একটা ব্যাপারে আমি আসব, আপনি যখন বাঙালির ব্যাপারটা তুললেনই, তখন সেটা হচ্ছে যে অস্মিতা দে আমরা জানি তিনি বাঙালি, কিন্তু তিনি কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি নন।
0: রাইট।
1: তো এবার আমি একটা প্রশ্নই আপনাকে করতে চাই, যে কমনওয়েলথ গেমস, এতজন আমাদের প্রতিনিধি, এতজন খেলোয়াড় গেলেন, তার মধ্যে থেকে আমাদের যে বাঙালি খেলোয়াড়, তার ব্যাপারটা একটু মানে অপূর্ণতা রয়ে গেল না, আপনার কি মনে হয়?
0: অপূর্ণতা কি, আমি তো বলবো এটা আমাদের ব্যর্থতা, বাংলায় যারা ক্রীড়া প্রশাসক তাদের কাছে বড় ব্যর্থতা। তার কারণ হচ্ছে 2022 যদি তুমি খেয়াল করে দেখো, এত বড় টিম যায়, সেখানে বাঙালির জায়গা নেই। তাহলে কি ধরে নিতে হবে বাঙালি শুধু, আজকে যদি সেভাবে খেয়াল করি, ক্রিকেট এছাড়া আর কোথাও জায়গা নেই।
1: ফুটবলেও কিন্তু বাঙালির প্রতিনিধিত্বটা আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে একটা সময় যখন ওই 50-60 ওই সময়টা,
0: পরেও তাই
1: বাঙালি মানে ফুটবল টিম বাঙালি,
0: বাইচুংকে যদি তুমি সেভাবেই ধরো।
1: হ্যাঁ হ্যাঁ, মানে তখনও কৃষাণুদে একদম দাপিয়ে বেড়াচ্ছে আর কি।
0: লাস্ট 15 বছরে যেভাবে ফুটবল থেকে বাঙালি সরে গেছে,
1: শেষ বাঙালি সুপারস্টার ফুটবলে দীপেন্দু বিশ্বাস হয়তো, তারপরে তারপরে তো
0: কি কন্টেম্পোরারি। কিন্তু আমরা যেটা আলোচনায় ছিলাম যে বাংলা বা বাঙালি এই কমনওয়েলথ গেমস বা এই ধরনের মাল্টি স্পোর্টস যখন টুর্নামেন্ট হয়, তখন কেন তাদের নাম শুনি না? দেখো, পার্টিসিপেট করাটা অনেক সময় একটা বড় ব্যাপার। এই যারা অর্গানাইজেশন চালান, আমি বলবো যে এটা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের বড় ব্যর্থতা, যে তারা কমনওয়েলথ গেমসের মতো ইভেন্টে বাংলা থেকে একটা প্রতিনিধি পাঠানোর মতো পরিকাঠামো বা এই ট্যালেন্ট তুলে আনা, এগুলো কিন্তু পারছে।
1: আচ্ছা, এটা কথা বলুন, মানে আমার অনেক দিনের প্রশ্ন এটা, সেটা হচ্ছে যে এটা কি শুধুমাত্র আমাদের ট্যালেন্ট বা ট্যালেন্ট সার্চ ঠিকঠাক হচ্ছে না, বা আমাদের ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম সেটা, নাকি আমরা গড়পড়তা বাঙালিরা যারা মধ্যবিত্ত বাঙালি আছি, তারা আস্তে আস্তে খেলা থেকে স্বেচ্ছায় দূরে সরে যাচ্ছি?
0: দেখো, খেলা থেকে দূরে সরে যাচ্ছি যদি বলো তাহলে আমি মানবো না, এই কারণে খেলা তো ক্রিকেটও
1: অবশ্যই, কিন্তু শুধুমাত্র ক্রিকেটই আমি দেখি বিভিন্ন জায়গায়, শুধুমাত্র ক্রিকেটই চলছে।
0: হচ্ছে একটাই যে আমরা সবসময় সাফল্য আর তারকার পিছনে ছুটি,
1: একদমই।
0: আমরা যদি সাফল্য আর তারকার পিছনেই ছুটতে থাকি তাহলে সাফল্য কোথায়? ক্রিকেটে,
1: একদমই।
0: তারকা কোথায়? ক্রিকেটে। তো ন্যাচারালি তাই হচ্ছে,
1: এবং অর্থও ক্রিকেটে,
0: অর্থও ক্রিকেটে।
1: আচ্ছা, বলতে বলতে আরো একজন শ্রোতা বন্ধু চলে এসেছেন। হ্যাঁ বন্ধু, কে আছেন বলুন।
3: নমস্কার, কলেজে সুমন মান্ডি কথা বলছি।
1: আচ্ছা সুমন বাবু, বলুন কি প্রশ্ন আপনার? না, সূর্যদা এখন উনি আপাতত আমাদের কলকাতায় নেই, উনি কিছুদিনের জন্য দিল্লিতে ট্রান্সফার হয়ে গেছেন আর কি। আপনার কোনো প্রশ্ন কি আছে আপনার? হ্যাঁ, কি বলছেন?
3: উনি আবার কবে আসবেন?
1: উনি আসবেন কিছুদিন পরে, আবার আসবেন। উনি বলছেন যে জাপান কোরিয়া চলে আসবে, তখন দেখবেন যে ইন্ডিয়া আর এই জায়গায় নেই।
0: উনি এটা মাথায় রেখে ভাবছেন অলিম্পিকের কথা,
1: একদমই।
0: কিন্তু উনি ভাবছেন না যে কমনওয়েলথ গেমস 2011-তে যখন হয়েছিল, সরি 2010-এ যখন হয়েছিল, তখন কিন্তু আমাদের এখানে ভারতে হয়েছিল,
1: একদম।
0: এবং আমরা তখন শয়ে শয়ে পদক পেয়েছিলাম। আজকে আমরা আলোচনা করছি কোন সালে?
1: 2026।
0: আমরা আর 4 বছর পরে কোথায় যাব? 2030। তখন আবার কমনওয়েলথ গেমস ভারতে হবে। এবং ওই কমনওয়েলথ গেমসে যদি আমরা দেখি যে 2010-এর কমনওয়েলথ গেমস যেটা আগে প্রথমবার হয়েছিল ভারতের মাটিতে, তার চেয়ে আমরা ভালো পারফরমেন্স করছি। দেখুন, একটা জিনিস তো মানতেই হবে, যারা শ্রোতা বন্ধু তারা খোঁজখবর রাখেন, তারা খেলাপ্রেমী, তারা মাল্টি স্পোর্টসের যেমন খোঁজ রাখেন,
1: অবশ্যই
0: ক্রিকেট ফুটবলারের খোঁজ রাখেন, হয়তো চাহিদাটা পূরণ হচ্ছে না। আজকে 4 নম্বরে 39টা পদক নিয়ে, কিন্তু আমরা আলোচনার মধ্যেই বারবার বলছি যে আমরা কিন্তু ব্রোঞ্জ পাইনি,
1: একদমই, একদমই।
0: তার মানে আমাদের যে রূপো পেয়েছি সেই রূপোর সংখ্যাটাও কিন্তু কম নয়,
1: না?
0: সেই রূপোটা যদি আমরা কোনোভাবে
1: 17খানা রূপো,
0: হ্যাঁ, তো 17টা থেকে অন্তত যদি 50%ও আমরা
1: পরবর্তীকালে গোল্ডে কনভার্ট করতে পারি তাহলে সোনার সংখ্যাটা অনেক বেড়ে যাবে।
0: আজ 4 লাগছে, সেটা 3 নম্বর স্থান উঠে আসতে পারে,
1: একদমই। আচ্ছা, কমনওয়েলথ থেকে এবার অন্য খবর, খেলার খবরে ফিরবো, তার আগে একটা ছোট্ট একটা খবর দিয়ে দিই, সেটা হচ্ছে প্রাক সুব্রত কাপ শুরু হলো কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে, আর সেখানে আমাদের প্রতিনিধি নীলাদ্রি সেন ছিলেন। শুনে নেব নীলাদ্রি সেনের কিছু কথা।
4: আজ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে শুরু হলো 65তম প্রাক সুব্রত কাপ আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের বিদ্যালয় শিক্ষা বিভাগের মন্ত্রী শ্রী দীপক বর্মন। উপস্থিত ছিলেন ওই বিভাগের প্রতিমন্ত্রী শ্রী কৌশিক চৌধুরী ও অন্যান্য মন্ত্রীরা, যেমন ছিলেন শ্রী অশোক দিন্দা, ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প ও বস্ত্র শিল্প ও কৃষি বিপণন মন্ত্রী এবং প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার, ছিলেন বেশ কয়েকজন প্রাক্তন তারকা ফুটবলার, প্রশান্ত ব্যানার্জি ছিলেন, অরিন্দম ভট্টাচার্য, এবং এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী ক্রীড়াবিদ পদ্মশ্রী শ্রীমতী জ্যোতির্ময়ী শিকদার। প্রাক সুব্রত কাপ,
1: তো প্রাক সুব্রত কাপ নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, শুরু হয়ে গেছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। আবার ফিরে আসছি আমাদের আড্ডায়। তো দাদা, এবার একটু ক্রিকেটের দিকে আমরা আমাদের আলোচনাটা শিফট করব, আর কমনওয়েলথ গেমস থেকে এবার কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে টেস্ট সিরিজ, এবং সেই টেস্ট সিরিজের আগে কিন্তু একটা বড় ধাক্কা পেয়ে গেল ভারতীয় শিবির। তার কারণ হচ্ছে হাঁটুর চোটের জন্য খুব সম্ভবত খেলতে পারবেন না জসপ্রীত বুমরা। তো এই ধাক্কাটাকে ঠিক কতটা গুরুতর দেখছেন আপনি?
0: এক তো বলবো যে বুমরা যখনই খেলে তখন যে দলের হয়ে খেলে তারা যেরকম বলতেই পারে এটা আমাদের অ্যাডভান্টেজ, তেমনি বিপক্ষ দল তারা মনে করে ওটাও তাদের ডিসঅ্যাডভান্টেজ
1: যে বুমরা খেলছে।
0: হ্যাঁ, তো এই যে ডিসঅ্যাডভান্টেজটার জন্য এই সমস্যা হলো যে তারা মনে করে যে বুমরার এমন একটা বোলার যার উইকেটের সাহায্যের অনেক সময় দরকার হয় না,

0: যার ওয়েদারের সাহায্যের দরকার হয় না, কারণ তার হাতে এত ধরনের রস্ত আছে
1: এবং লাইন অ্যান্ড লেন্থ হচ্ছে নিখুঁত।
0: হ্যাঁ, সে তো থাকেই তার কারণের জন্য।
1: বলতে বলতে একদম শেষ মুহূর্তে একজন শ্রোতা বন্ধু চলে এসেছেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, কে আছেন? একটু বলবেন।
2: অলিম্পিকে আমাদের 140 কোটি দেশ প্রাইজ পাচ্ছে না। আজ থেকে 10 বছর আগে বলা হতো যে প্রাইজ পাওয়াটা বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা।
1: সেখান থেকে আমরা অনেক দূর এগিয়ে এসেছি, তাই তো?
2: অলিম্পিকও প্রাইজ পাচ্ছে, এটা গর্বিত আমি
1: একদম একদম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুনতে থাকুন।
0: যেটা আমরা
1: আলোচনা করছিলাম একদম শেষ মুহূর্তে চলে এসেছি দাদা। লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে ভারতের সম্ভাবনা শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে কিরকম দেখছেন আপনি?
0: যথেষ্ট ভালো, তার কারণ একটাই যে বুমরার জায়গায় যাকে নেওয়া হয়েছে, তুমি যদি সেক্ষেত্রে দেখো যে আকিব নবী জম্মু কাশ্মীরের সেই বোলার যে লাস্ট দুটো সিরিজে খুব সামান্য মানে 107টা উইকেট পেয়েছেন এবং লাস্ট সিজনে 60টা, সেই আকিব কিন্তু কিছুদিন আগে শ্রীলঙ্কা এ টিমের সাথে গিয়ে লড়াই করে এসেছে ইন্ডিয়া টিমের এ টিমের হয়ে।
1: তার মানে তিনি ওই অ্যাডভান্টেজটা পেয়েছেন
0: বুমরার জায়গায় ও থাকার ফলে, এবং দুজন স্পিনারই যাচ্ছেন, জাদেজাও থাকছেন, কুলদীপও থাকছেন, গলে ফার্স্ট টেস্ট, সেটা সাধারণত স্পিনিং ট্র্যাকই হয়, তো অ্যাডভান্টেজ ইন্ডিয়া।
1: অত্যন্ত ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আর আমাদের আড্ডার আলোচনা কিন্তু চলতে থাকবে 5:50 থেকে আবার মৈত্রীতে, কিন্তু আজকে এখন এখানেই থামতে হচ্ছে কারণ সময় একদম শেষ। সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী গীতাঞ্জলি। নমস্কার।

0: এখন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। স্পেশাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সিআইডি মিসিং পার্সনস ব্যুরো পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 7/27 থেকে জানাচ্ছেন, সুমনা বিশ্বাস রোগাটে গড়ন, 17 বছর বয়স, উচ্চতা 5 ফুট, ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 18 মে 2026 তারিখ থেকে রামচন্দ্রপুর সুভাষপল্লী থানা নরেন্দ্রপুর বারুইপুর এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী বিধানমণ্ডল, ঠিকানা তলাই থানা রঘুনাথগঞ্জ জঙ্গিপুর জেলা মুর্শিদাবাদ থেকে জানাচ্ছেন, শ্রী উত্তম মণ্ডল মানসিক ভারসাম্যহীন, স্বাভাবিক গড়ন, বয়স 25 বছর, উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 25 অক্টোবর 2025 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী উৎপল দাস, ঠিকানা বামুনপুকুর ডাকঘর মিনাখান থানা মিনাখান জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, কুমারী রূপসা দাস, স্বাভাবিক গড়ন, 19 বছর বয়স, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 19 জুন 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ সিআইডি মিসিং পার্সনস ব্যুরো পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 7/27 থেকে জানাচ্ছেন, বিশ্বরূপ দাস ডাকনাম বাবলু, স্বাভাবিক গড়ন, 64 বছর বয়স, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ফর্সা, মাতৃভাষা বাংলা। 19 আগস্ট 2018 তারিখ গ্রাম KBM প্লট নাম্বার 1229 ডাকঘর চাকদহ থানা চাকদহ জেলা নদিয়া এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ ঠিকানা সিআইডি মিসিং পার্সনস ব্যুরো পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 7/27 থেকে জানাচ্ছেন, শ্রী শ্যামবীর, স্বাভাবিক গড়ন, বয়স 13 বছর, উচ্চতা 4 ফুট 4 ইঞ্চি, ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 18 অক্টোবর 2024 তারিখ গোপালনগর নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটি থানা সিঙ্গুর জেলা হুগলি এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী গোপাল মোদক, ঠিকানা গ্রাম মধুপতি ডাকঘর পলতাগড় থানা সিঙ্গুর জেলা হুগলি থেকে জানাচ্ছেন, শ্রী রঘুনাথ মোদক রোগাটে গড়ন, বয়স 50 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 19 আগস্ট 2025 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের প্রত্যেকের সন্ধানের নামের ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 7/27 অথবা মিসিং পার্সনস কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 7/1। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। এখন জানিয়ে দিই আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এরপরেই রয়েছে বিদ্যার্থীদের জন্য বিকেল 5:30 নবম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করবেন বাউগাছি কাশিবালা বিদ্যাপীঠের শিক্ষক সুরঞ্জন টিকাদার ও দুজন শিক্ষার্থী। 6:15 সাঁওতালি অনুষ্ঠান। শুরুতেই শুনবেন শিশুদের সুস্বাস্থ্যের জন্য মাতৃদুগ্ধ পান বিষয়ে কথিকা বলেছেন শিবানী সোরেন। শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
1: আকাশবাণী কলকাতা বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন নবম শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা। সঙ্গে থাকবেন কাশিবালা বিদ্যাপীঠ হাই স্কুলের শিক্ষক সুরঞ্জন টিকাদার, সঙ্গে দুজন শিক্ষার্থী।
2: নমস্কার, আমার সঙ্গে আছেন আমার দুই ছাত্রী।
3: নমস্কার, আমার নাম পুনম দাস।
4: নমস্কার, আমার নাম স্নেহা দাস।
2: আমরা নবম শ্রেণীর একটি পাঠ্য বিষয় নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী, সেই রাধারানী বিষয়ে আজকে আমরা জ্ঞান অর্জন করব এবং জানব। রাধারানী একটি ঔপন্যাসিকা, এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা মূল বিষয়ে যাওয়ার আগে এই লেখক সম্পর্কে একটু জেনে নেব, কেননা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই সময়ে দাঁড়িয়ে বিশেষ করে ইদানিংকালে ভীষণ গুরুত্বপূর্ণ। আগে জেনে নিই তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। 1838 খ্রিস্টাব্দে 26শে জুন বর্তমান উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাঁঠালপাড়াতে তিনি জন্মগ্রহণ করেন এবং 1894 খ্রিস্টাব্দের 8ই এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। এই তার জীবদ্দশা 1838 থেকে 1894। তার পিতা ছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। তার পিতা পেশায় ছিলেন একজন ডেপুটি কালেক্টর এবং পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি পদ। তার মাতা ছিলেন দুর্গাসুন্দরী দেবী। এহেন একটি পরিবারে যার বাবা মা এবং তারও পূর্বসূরীরা ভীষণভাবে উচ্চশিক্ষিত এবং একটি সংস্কৃতি সম্পন্ন পরিবারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়। ফলে পৈতৃক সূত্রে, পারিবারিক সংস্কৃতি সূত্রে তিনি এই সাহিত্যের উত্তরাধিকার পেয়েছিলেন। তার পিতা, তিনিও কিন্তু একজন সাহিত্যিক ছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার একটি বিশেষ কারণে তিনি আমাদের মধ্যে স্বনামধন্য হয়ে আছেন। তোমরা জানো 1857 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। ভারতের তৎকালীন 4টি বিশ্ববিদ্যালয় এই সময় স্থাপিত হয়েছিল, তার মধ্যে কলিকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে, এবং তার পরবর্তী বছর অর্থাৎ 1858 সালে প্রথম বিএ পরীক্ষা অর্থাৎ স্নাতক পরীক্ষার ব্যবস্থা করা হয় কলিকাতা বিশ্ববিদ্যালয়ে। সেখানে দুজন ব্যক্তি পাশ করেছিলেন, তার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন এবং তার সহপাঠী ছিলেন আর একজন, যদুনাথ বসু। ভীষণ কিন্তু গর্বের এবং গৌরবের যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ব্যাচে 1858 খ্রিস্টাব্দে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্নাতক হন এবং তিনি বিএ পাশ করার পরেই ব্রিটিশ গভর্নমেন্টের অধীনে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে চাকরিরত হন। ভীষণ একটি উল্লেখযোগ্য ঘটনা এটি। এবার সাহিত্যকর্ম তার শুরু হয়েছে কিন্তু ইংরেজি সাহিত্য দিয়ে। তার প্রথম যে রচনা সেটি হলো একটি নভেল, যেটি ইংরেজিতে লিখেছিলেন রাজমোহনস ওয়াইফ। তোমরা মনে রাখবে রাজমোহনস ওয়াইফ তার প্রথম লেখা উপন্যাস ইংরেজিতে, এবং তারপরেই তিনি বাংলা সাহিত্যে বিচরণ করেন। বাংলা সাহিত্যে এর আগে মূলত ছিল কাব্যনির্ভর বাংলা সাহিত্য, তারপরে আলালের ঘরের দোলাল রচিত হয়েছে গদ্য আকারে, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাতে প্রথম সার্থক একটি উপন্যাস সৃষ্টি হলো। সেই উপন্যাসের নাম হল দুর্গেশ নন্দিনী, যেটি 1865 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন। সেই সঙ্গে তিনি একটি পত্রিকা সম্পাদনা শুরু করেন 1872 খ্রিস্টাব্দে। সেই পত্রিকাটির নাম হলো বঙ্গদর্শন, এবং বঙ্গদর্শনে 1875 খ্রিস্টাব্দে তিনি বন্দে মাতরম গানটি প্রকাশ করেন, যেটি আমাদের জাতীয় সঙ্গীত স্বাধীন ভারতের। এই প্রসঙ্গেই বলবো যে বঙ্কিমচন্দ্রের গুরুত্ব, স্বাধীন ভারতে বন্দে মাতরম জাতীয় সঙ্গীত হয়েছে 1947 সাল থেকেই, কিন্তু সেই গানটি এযাবৎ কিন্তু আমাদের বাংলায় সেভাবে গাওয়া হয়নি শিক্ষা প্রতিষ্ঠানে, এবার থেকে গাওয়া শুরু হয়েছে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে এই বন্দে মাতরম গানটি 1875 সালে লেখা হয়েছে, কিন্তু সেটি গ্রন্থাকারে প্রকাশ পায় অর্থাৎ আনন্দমঠ উপন্যাস, সেই উপন্যাস 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, সেখানেই বন্দে মাতরম গানটি স্থান পেয়েছিল। এই বন্দে মাতরম গান পরাধীন ভারতের সমগ্র ভারতবর্ষের যে বিপ্লবী কার্যকলাপ, আমাদের ভারত মায়ের যে বীর সন্তানরা ছিলেন, সেই বীর সন্তানরা এই বন্দে মাতরম ধ্বনি দিয়ে কিন্তু উজ্জীবিত হতেন নিজেরা এবং অপরকে উজ্জীবিত করতেন। এমন একটি মন্ত্র যে মন্ত্র বিপ্লবীদের নাকি যন্ত্রণা দূর করে দিত, ব্রিটিশদের এমনই একটি ধারণা এবং তাদের চিন্তন ছিল। ফলে ব্রিটিশরা বিপ্লবীদের উপরে যত অত্যাচার করতেন আর বিপ্লবীরা তত বেশি করে বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতেন। যাই হোক, সেই বন্দে মাতরম 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসে জায়গা করে নিল। সেখানে সন্তান দল যারা ছিল, সেই সন্তান দল তারা দেশমাতৃকার পূজা করত, তারাই বন্দে মাতরম সঙ্গীত পরিবেশন করতেন। বঙ্কিমচন্দ্রের অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে বিষবৃক্ষ, চন্দ্রশেখর, রাজসিংহ, দেবী চৌধুরানী, কপালকুণ্ডলা, এমন অনেক। তাহলে আমরা এই পরিসরে পাচ্ছি রাধারানীকে। সেই রাধারানী 1875 খ্রিস্টাব্দে রচিত হয়, তিনি লেখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং সেটি প্রথমে বঙ্গদর্শনে প্রকাশিত হয়, পরে গ্রন্থাকারে 1886 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আমরা লেখক বঙ্কিমচন্দ্র সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু জেনে নিলাম। একটু তোমাদের কাছে আমি জানতে চাইব এই পর্বে, স্নেহা বলো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
3: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালে জন্মগ্রহণ করেন।
2: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?
3: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নৈহাটির কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন।
2: বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছ। আচ্ছা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন বিখ্যাত ঔপন্যাসিক। আচ্ছা, তার প্রথম যে ইংরেজি উপন্যাস ছিল সেই ইংরেজি উপন্যাসটির নাম কি?
3: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম ইংরেজি উপন্যাস হল রাজমোহন ওয়াইফ।
2: খুব ভালো, ধন্যবাদ, খুব ভালো বলেছ। আচ্ছা, প্রথম সার্থক উপন্যাস তিনি লিখেছেন, সেই সার্থক উপন্যাসটির নাম বলো পুনম।
3: দুর্গেশ নন্দিনী।
2: খুব ভালো, আমরা এখন সরাসরি প্রবেশ করব আমাদের আজকের যে পাঠ্য রাধারানী, সেই রাধারানী পাঠ এককে আমরা প্রবেশ করব। রাধারানী কিন্তু একটি পূর্ণাঙ্গ সম্পূর্ণ উপন্যাস নয়, রাধারানী একটি ঔপন্যাসিকা যাকে বলা হয় নভেলেট, অর্থাৎ উপন্যাসকে বলা হয় নভেল এবং উপন্যাসিকা ইংরেজিতে বলা হয় নভেলেট, অর্থাৎ বড় গল্প। আমরা এই গল্পের একটু সংক্ষিপ্ত সার একটু বলি যে একটি বালিকা যার বয়স নিতান্তই কম, 10-11 বছর বয়স, সেই বালিকা তার মায়ের সঙ্গে বসবাস করে। তাদের অবস্থা একসময় খুব বিত্তবান তারা ছিল, কিন্তু অবস্থার প্রেক্ষাপটে, সময়ের প্রেক্ষাপটে তারা সর্বস্ব হারিয়ে একটি পর্ণকুঠিরে অবস্থান করেন এবং তার মা কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে তাদের যে দুজনার সংসার সেই সংসার নির্বাহ করতেন। কিন্তু একসময় তার মা ভীষণভাবে পীড়িতা বা অসুস্থ হয়ে পড়েন, ফলে তাদের উপার্জন বন্ধ হয়ে যায় এবং একসময় অনাহার তাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। এমতো পরিস্থিতিতে তার মা ভীষণভাবে অসুস্থ হলে পথ্যের প্রয়োজন হয়ে পড়ে, অর্থাৎ ওষুধের প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু সেই ওষুধ কোত্থেকে পাবে? তাদের কাছে অর্থ নেই, তাদের সম্পদ নেই, ফলে সেই সময় কিন্তু একটি মেলা, তাদের বাড়ির কাছাকাছি একটি মেলা বসেছিল, সেটি রথের মেলা। তোমরা নিশ্চয়ই রথের মেলায় যেয়ে থাকো। আচ্ছা, রথের মেলায় রথের উপরে যে যে দেবদেবীরা থাকেন, তারপরে সেখানে দোকানপাট থাকে। আচ্ছা, রথের মেলায় সবথেকে বেশি কোন জিনিসটি কেনা বেচা হয়, কি খাবার বলো তো?
3: রথের মেলায় সবসময় বেশি পাঁপড় কেনা বেচা হয়।
2: পাঁপড়, বাহ, খুব ভালো। সেই রাধারানী কিন্তু মেলা দেখতে যায়নি, বন থেকে ফুল তুলে নিয়ে তার মালা গেঁথে সেই মালা বিক্রি করতে গিয়েছে রথের হাটে, হাট বলা হতো। কিন্তু দুর্ভাগ্যক্রমে লোক জমায়েত হলেও প্রবল বর্ষণে লোক সব ভেঙে যায়, তবু রাধারানী সেই দুপয়সার মালা বুকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে, এই আশায় যে বৃষ্টি একসময় নিশ্চয়ই বন্ধ হবে এবং লোকজন জমায়েত হবে, সে ওই মালা বিক্রি করে সেই পয়সা তার মায়ের জন্য আহার এবং পথ্য নিয়ে যাবে। কিন্তু সেটা সম্ভব হয়নি। আমরা এবার সরাসরি মূল পাঠ্যাংশে প্রবেশ করছি। রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়েছিল। মাহেশ একটি জায়গা, মাহেশ হুগলি জেলায়, এবং মাহেশের রথ কিন্তু খুব বিখ্যাত রথ। আমরা জানি

জগন্নাথ দেবের যে ভারত বিখ্যাত রথ, পৃথিবী বিখ্যাত রথ, যেখানে রথের মেলা হয় সেটি ওড়িশার কটক শহরে, তাই তো? পুরীতে, তাই তো? উড়িষ্যার পুরীতে। সেখানে কিন্তু খুব বড় আকারের মেলা বসে, সেটা একটি তীর্থস্থান, পুণ্যভূমি। কিন্তু মাহেশেও বড় মেলা বসে, রথের মেলা, এবং মাহেশের মেলাটি কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক মেলা, বহু পুরনো মেলা। সেই মেলায়, অর্থাৎ মাহেশের মেলায় রথ

0: এগারো বছর পূর্ণ হয়নি। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে, কিন্তু তাহার পিতা নাই। তাহলে তাদের অবস্থা অর্থাৎ কি অবস্থা? অর্থনৈতিক অবস্থা, বৃত্তশালী তারা ছিলেন, অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, এবং এখন তাদের দুরবস্থা দেখা দিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি মানুষের কিন্তু এরকম অবস্থা হতে পারে। কেমন? দেখো, তোমরা জানো যে সংস্কৃতে একটি শ্লোক আছে, কি সেই? সুখানিচ্চ দুঃখানিচ্চ চক্রবত পরিবর্তন্তে। অর্থাৎ সুখ দুঃখ কেমন করে থাকে মানুষের জীবনে, কেমন করে আসে? সুখ দুঃখ আসে চাকার মতো ঘুরে ঘুরে। চাকা যখন ঘুরতে থাকে তখন উপরের দিকে যে অংশটি থাকে একসময় সেই অংশটি আবার নিচে চলে যায়, আবার ঘুরে উপরে চলে আসে। তাহলে মানুষের জীবনে সুখ দুঃখ সবটাই কিন্তু এই চাকার মতো ঘুরে ঘুরে আসে। আজকে যে রাজা, কাল তার ফকির বেশ ধারণ করতে সময়ের শুধু অপেক্ষা। সময়ই হচ্ছে উপযুক্ত বক্তা, তাকে সঠিক জবাব দিয়ে দেয় সময়। তাহলে সেই রাধারানীদের অবস্থাও কিন্তু একসময় ভালো ছিল, কিন্তু এখন আর ভালো নেই। তার কারণ, তার পিতা মারা গিয়েছেন এবং তার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়। তাহলে তার পিতার অবর্তমানে তার পিতৃ বিয়োগ ঘটে গেলে তার মাতার সঙ্গে, তার মায়ের সঙ্গে একটি মোকদ্দমা হয়। আর মোকদ্দমা কিন্তু এমন একটি বিষয়, যার ঘরে, যার পরিবারে মামলা ঢোকে, তার পরিবার কিন্তু অর্থনৈতিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। সর্বস্ব লইয়া মোকদ্দমা, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। তাহলে এখানে আমরা কি দেখলাম? যে মোকদ্দমা হয়েছিল কোর্টে, কোর্টে হাইকোর্টে মোকদ্দমা হয়েছে, হাইকোর্টে। সেই হাইকোর্টে বিধবা অর্থাৎ রাধারানীর মাতা মোকদ্দমা হেরে গিয়েছে, তিনি পরাজিত হয়েছেন। পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের যে জ্ঞাতি ধুরন্ধর দুষ্টু, সেই জ্ঞাতি ডিক্রি জারি করে, ডিক্রি মানে হচ্ছে নিলাম, নিলাম ডেকে ভদ্রাস অর্থাৎ তাদের যে ভিটে মাটি, সেই ভিটে মাটি থেকে রাধারানী এবং তার মাকে উৎখাত করলো। ওই যে একটু আগে বলা হলো তাদের যে সম্পত্তি ছিল, সেই সম্পত্তির পরিমাণ প্রায় 10 লক্ষ টাকা। ভাবতে পারা যায়, আজ থেকে 150 বছরের বেশি আগে এই বড় গল্পটি অর্থাৎ রাধারানী উপন্যাসিকাটি লেখা, 1875 সালে, আর এটা 2026 সাল। তার মানে 151 বছর আগে একটি পরিবারের সম্পদের পরিমাণ প্রায় 10 লক্ষ টাকা। সেই সমস্ত সম্পত্তি নিলাম হয়ে গিয়েছে, আর খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যা ছিল তাও গেল। কেমন? এই মামলা লড়তে গেলে কিছু নগদ খরচ প্রয়োজন হয় এবং কিছু উকিলদেরকে, যারা আইনজীবী, তাদেরকে দেওয়ার প্রয়োজন আছে। সেগুলো দিতে গিয়ে যা কিছু নগদ করেছিল তা কিন্তু খরচ হয়ে গেল। আর রাধারানীর মায়ের যে অলংকার ছিল, সেই অলংকার কি করলেন? অলংকার তিনি বন্ধক দিয়ে বা বিক্রি করে, তিনি ঊর্ধ্বতন যে কোর্ট আছে যাকে বলা হয় প্রিভি কাউন্সিল অর্থাৎ উচ্চ ন্যায়ালয়, যেখানে আরো একটু গোদা বাংলায় বললে বোঝা যাবে যে কাউন্সিল অর্থাৎ পরামর্শ পরিষদ, বলা যাবে পরামর্শ পরিষদ, সেই পরামর্শ পরিষদ, সেখানে তিনি তার অলংকারাদি বিক্রয় করে সেখানে তিনি আপিল করলেন আরো উচ্চতর কর্তৃপক্ষের কাছ থেকে ন্যায় বিচার পাওয়ার জন্য। কিন্তু এটা করতে গিয়ে সর্বস্ব তিনি খোয়ালেন এবং তখন আর তাদের আহারের কোনো সংস্থান রহিল না, অর্থাৎ তাদের সংসারে খাদ্যের অভাব একেবারেই দেখা দিল। তার কারণ, তার মাতা অর্থাৎ রাধারানীর মাতা ভীষণ ভাবে অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়লে তিনি ছিলেন একমাত্র উপার্জনশীল ব্যক্তি, অর্থাৎ রাধারানীর মা কায়িক পরিশ্রম করে উপার্জন করতেন, সেই উপার্জনেই তাদের দিনপাত হতো, তাদের খাদ্যের সংস্থান হতো কোনো ক্রমে। কিন্তু রাধারানীর মা যখন গুরুতর পীড়িতা হলেন, অসুস্থ হলেন, তখন তিনি আর পরিশ্রম করতে পারলেন না, কর্ম করতে পারলেন না, ফলে তাদের অনাহারে দিন কাটতে লাগলো। অথচ বলছে কি, রাধারানীর বিবাহ দিতে পারিল না। ভীষণ একটা গুরুত্বপূর্ণ কথা এখানে দেখো, যে রাধারানীর বিবাহ দিতে পারলো না। তাহলে রাধারানীর বয়স কত হয়েছিল বলো? কত হয়েছিল
1: রাধারানীর বয়স? এখন 11 পূর্ণ হয়নি।
0: 11 পূর্ণ হয়নি, তার মানে 11 বছর পূর্ণ হয়নি, তখনই তার মাতা আফসোস করছেন যে মেয়ের বিয়ে দেওয়া গেল না। তাহলে আজ থেকে 150 বছর আগে আমরা যদি একটু পেছনে তাকাই, দেখব যে ওই সময়টাতে, এটা 1875 সাল, কিন্তু তারও আরো 18-20 বছর আগে 1856 সালে বিধবা বিবাহ আইন এবং বাল্য বিবাহ রদ আইন পাশ হয়েছিল। কে করেছিলেন? আমাদের আর একজন স্বনামধন্য গর্বের মানুষ, দয়াপরবশ মানুষ, দানশীল মানুষ, তিনি বিদ্যাসাগর অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি কি করলেন? তৎকালীন যে ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং, সেই ক্যানিং এর সহায়তায় তিনি 1856 সালে এই আইনটি পাশ করিয়েছিলেন। এবং 1856 সালে যখন এই আইন পাশ হলো, প্রথম বিধবা বিবাহ করেছিলেন আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গার গর্ব শ্রীশচন্দ্র বিদ্যারত্ন।

0: মহাশয়, তিনি প্রথম বিধবা বিবাহ করে মানুষকে কি করলেন, শিক্ষা দিলেন যে বিধবারা কিন্তু এই সমাজে তাদের পুনরায় সংসারী হওয়ার অধিকার আছে, তারাও মানুষ। কিন্তু আমরা এখানে দেখলাম 1856 থেকে 1875 অনেকটা সময়, এত সময় পরে গিয়েও রাধারানীর পরিবার কি মনে করছে, রাধারানীকে বিয়ে দেওয়া গেল না। তাহলে এই যে তৎকালীন সময়ে কিন্তু বাল্য বিবাহ যে ভীষণভাবে প্রচলিত ছিল, অথচ আইন করে কিছু তখনও কিন্তু মানুষের পরিবর্তন করা যায়নি। এই ঘটনা কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারেও আমরা দেখেছি। কেমন ভাবে দেখেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি স্ত্রী ছিলেন তার নাম মৃণালিনী দেবী। মৃণালিনী দেবীর যখন বিবাহ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে, পূর্ববঙ্গের শিলাইদহে বিয়ে হয়েছিল, সেই তার পত্নীর বয়স তখন মাত্র 9 বছর। আরেকটা মজার বিষয় দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার সঙ্গে আর একজন বিখ্যাত মানুষ থাকতেন, কেশবচন্দ্র সেন। এই দুজন ব্রাহ্ম সমাজের মানুষ। এই কেশবচন্দ্র সেনের একটি নাবালিকা কন্যা যার নাম সুনীতি দেবী, সেই সুনীতি দেবীকে ওই রকম বয়সে, 10-12 বছর বয়সে, কোচবিহারের যে রাজপরিবার, সেই রাজপরিবার, সেই রাজপরিবারের রাজপুত্র নৃপেন্দ্র নারায়ণের সঙ্গে বিবাহ দেন। তাহলে দেখো, সমাজের এলিট শ্রেণীর মানুষ কলকাতার ঠাকুর পরিবার এবং কেশবচন্দ্র সেনের পরিবার, সেই পরিবারেও কিন্তু বাল্য বিবাহ, মেয়েদের বাল্য বিবাহের প্রচলন ছিল, তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেননি। রবীন্দ্রনাথ ঠাকুর 1903 সালে উপন্যাস লিখলেন চোখের বালি। সেই চোখের বালিতে আমরা বালিকে দেখি বিধবা হতে, সেই বালিকে কিন্তু পুনর্বিবাহ দিতে পারেননি রবীন্দ্রনাথ। কেননা ওই সময়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথের পিতৃদেব তখনও জীবিত আছেন, পিতা যেহেতু ব্রাহ্ম সমাজের মানুষ এবং তিনি এই বিষয়টিকে তখনও পর্যন্ত মন থেকে সেভাবে স্বীকৃতি দিতে পারেননি। ফলে রবীন্দ্রনাথকে আমরা দেখলাম তার উপন্যাসে তার নায়িকাকে বিবাহ দিতে পারলেন না, বিধবা নায়িকাকে পুনরায় বিবাহ দিতে পারলেন না। এবার আমরা কিছুটা অংশ পড়লাম, জানলাম, এবার তোমাদের কাছে আমি এ বিষয়ে দু একটি প্রশ্ন জিজ্ঞাসা করব। বলো স্নেহা, একটু বলো যে বিধবা বিবাহ আইনটি এবং সেই সঙ্গে বাল্য বিবাহ রদ আইন কত সালে পাশ হয়েছিল?
1: 1856 সালে বিধবা বিবাহ আইন এবং বাল্য বিবাহ রদ করা হয়েছিল।
0: বাহ, খুব ভালো বলেছো। পুনম বলো যে সেই আইনের বলে প্রথম কে বিধবা বিবাহ করেছিলেন?
1: সেই আইনের বলে প্রথম বিধবা বিবাহ করেছিলেন শ্রীশচন্দ্র বিদ্যারত্ন।
0: একদম সঠিক, শ্রীশচন্দ্র বিদ্যারত্ন, যার বাড়ি আমাদের উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গাতে। গোবরডাঙ্গাতে। আচ্ছা, ভদ্রাসন কথাটির অর্থ বলতে পারবে স্নেহা?
1: ভদ্রাসন কথার অর্থ হলো ভিটে মাটি।
0: ভিটে মাটি, খুব ভালো। পুনম বলো তো, রাধারানীদের বিষয় সম্পত্তির পরিমাণ টাকার অঙ্কে কত ছিল?
1: রাধারানীদের বিষয় সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 10 লক্ষ টাকা।
0: সঠিক উত্তর, একদম সঠিক, খুব সুন্দর বলেছ। তাহলে আমরা এই কিছুটা অংশ এখান থেকে জানলাম। এরপরে দেখো আমরা পরবর্তী অংশে যাই। কি বলেছে পরবর্তী অংশে? যে রাধারানীর মা এত পীড়িতা হলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল, ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লেন। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হইল। তার মানে আমি বললাম একটু আগে যে রাধারানীর মা পরিশ্রম করতেন, অত বড় একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা, তিনি কায়িক পরিশ্রম করে তার মেয়েকে নিয়ে অতি কষ্টে দিন যাপন করতেন, তিনি অসুস্থ হয়ে পড়লেন, আর উপার্জন করতে পারলেন না। ফলে কি হলো, সুতরাং আর তাদের আহার চলে না, মাতা রুগ্না, এজন্য কাজে কাজেই তাহার উপবাস, রাধারানীর জুটিল না বলিয়া উপহাস। তাহলে দেখো, তার মা রুগ্না এবং অসুস্থ হয়ে পড়েছে বলে তার খাবার তিনি খেতে পাচ্ছে না, কিন্তু রাধারানীর কেন জুটল না? রাধারানীর জুটল না তার কারণ, তাদের খাবার নেই বাড়িতে, কোনো খাবার নেই। রথের দিন মা একটু বিশেষ হইল, পথ্যের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কোথা, কি দিবে? তাহলে রথের দিন একটু সুস্থ বোধ করলো তার মা, কিন্তু এখন তো পথ্য অর্থাৎ ওষুধের প্রয়োজন, ওষুধ কোত্থেকে পাবে, কাছে কোনো পয়সা নেই, টাকা নেই, ঘরে খাবার নেই, কে যোগান দেবে ওষুধ? তখন দেখো এতটুকু মেয়ে, তার মাথায় বুদ্ধি কেল, উপস্থিত বুদ্ধি। এই উপস্থিত বুদ্ধিটা কিন্তু তার পারিবারিক সূত্রে এসছে, তার কারণ অত বড় ঘরের মেয়ে, সে কিন্তু তার যারা অগ্রজ, তার পিতা মাতা বা অন্যান্যদের দেখেছেন, তাদের বুদ্ধিমত্তা, তাদের সেই বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ রাধারানী দেখেছে। ফলে কি করলো, তার মায়ের জন্য মনটা ব্যাকুল হয়ে উঠল এবং সে কি করলো, রাধারানী কাঁদিতে কাঁদিতে কতগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। ফুল তুললো বন থেকে, জঙ্গল থেকে, এবং সেই ফুল একত্রিত করে একটু একটু করে মালায় রূপান্তর করলো। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দু একটি পয়সা পাইবে, তাহাতেই মার মায়ের পথ্য হইবে। এইখান থেকে দেখো একটি বিষয় যে একটি মেয়ে বন থেকে ফুল তুলে এনে মালা গেঁথে রথের মেলায় বিক্রি করে মায়ের জন্য

0: তথ্য এবং আহারের ব্যবস্থা করবে।
1: তাহলে এর থেকে ওই বালিকার মায়ের প্রতি যে একটা দায়িত্বশীলতা, মায়ের প্রতি যে সেবা পরায়ণতা, মায়ের প্রতি যে ভক্তি শ্রদ্ধা, এটা কিন্তু ফুটে উঠেছে। অতটুকু বয়সের বালিকা হলেও তার মধ্যে কিন্তু এই গুণাবলী আমরা দেখি। আর কি দেখি, যে এটুকু একটি মেয়ে যার খেলে বেড়ানোর কথা, পুতুল খেলার কথা তার, অথচ সেই মেয়ে কি করছে, জীবন সংগ্রাম করছে, তার মাকে এবং নিজেদের সংসারকে বাঁচানোর জন্য সংগ্রাম করছে, উপার্জন করতে যাচ্ছে। এই যে জীবন সংগ্রাম, তার মধ্যে যে সততা, সে কিন্তু কারো কাছে গিয়ে টাকা চাইতে পারত কিন্তু চাইল না। আমরা পরবর্তীতে আরো জানবো যে কেউ তাকে উপহার দিল, তার প্রয়োজনের অতিরিক্ত টাকা দিলেও কিন্তু সেটি সে গ্রহণ করেনি, বা গ্রহণ করলে সেটি সে খরচ করেনি। তাহলে এখান থেকে দেখি তার জীবন সংগ্রাম, তার সততা এবং তার মাতৃভক্তি এবং মায়ের প্রতি তার যে সেবা পরায়ণতা, এইটুকু মেয়ের মধ্যে কিন্তু আমরা সেটা দেখি। এটা রাধারানীকে দেখে আমাদের প্রত্যেকেরই এটা শেখা উচিত, আমরা শিখে নিতে পারি এখান থেকে। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল, মালা কেহ কিনিল না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। দেখেছো, রথের মেলায় আমরা জানি একটু একটু বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, লোকজন যা জমায়েত হয়েছিল তার এক এক করে চলে গেল। কিন্তু রাধারানীর আশা ত্যাগ করেনি, তার এক বুক আশা কি করেছে, সেই বনফুলকে, সে বনফুলের মালা বুকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে রয়েছে, নিজে বৃষ্টিতে ভিজছে। কিসের জন্য দাঁড়িয়ে রয়েছে, যে বৃষ্টি কমবে, বৃষ্টি কমলে আবার লোকজনের জমায়েত হবে এবং সে কি করবে, এই মালা বিক্রয় করে তার মায়ের জন্য পত্রি কিনবে। সে দাঁড়িয়ে কাঁদছে, কেন কাঁদছে, তার আশা ভঙ্গ হয়েছে, বৃষ্টি থামেনি, লোক আর একত্রিত হয়নি। এদিকে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, সে কি করবে একা ভেবে পাচ্ছে না। অন্ধকার, পথ কর্দমময়, পিচ্ছিল, এত বৃষ্টি হয়েছে, পথ কাদাময় হয়ে গেছে, পিছল হয়ে গেছে, কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বরিশিতে ছিল। ওই যে মুষলধারে শ্রাবণ মাসের ধারা, তাহলে এটা কোন মাসের ঘটনা, শ্রাবণ মাস। বলতো স্নেহা, কোন মাসের ঘটনা তাহলে?
2: এই ঘটনাটি শ্রাবণ মাস,
1: শ্রাবণ মাসে, শ্রাবণ মাসেই কিন্তু রথের মেলাটি বসে। রাধারানী কি করলো তারপরে, তার মনে পড়লো মাতার অন্নাভাব মনে করিয়া তদপেক্ষাও রাধারানীর চক্ষু বড়ি বাড়ি বড়ি শন করিতেছিল। শ্রাবণ মাসের অঝোরে বৃষ্টি, মানে যাকে বলা হয় ইংরেজিতে ক্যাটস এন্ড ডগস, অর্থাৎ অঝোর মুষলধারায় বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টির চেয়েও রাধারানী যা কাঁদছে, তার চোখের জলের ধারা ওই বৃষ্টির ধারা থেকে আরো অধিক, আরো বেশি। কারণ সে কাঁদছে তার মায়ের কথা ভেবে, তার মা না খেয়ে রয়েছে, অন্নাভাব। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। তাহলে একবার কাঁদছে, কাঁদতে কাঁদতে আছাড় খাচ্ছে, আবার কাঁদতে কাঁদতে উঠছে, আবার আছাড় খাচ্ছে। এভাবে দুই গণ্ড বিলম্বি ঘনকৃষ্ণ অলকাবলি বাহিয়া কবরী বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। দুই গণ্ড বিলম্বি, গণ্ড বিলম্বি অর্থাৎ গলা পর্যন্ত লম্বা, গলা পর্যন্ত লম্বা ঘনকৃষ্ণ অলকাবলি, ঘন কালো চুল, অলকাবলি অর্থাৎ অলকাবলি মানে হচ্ছে চুল। তাহলে দুই গণ্ড বিলম্বি মানে কি বলতো পুনম, দুই গণ্ড বিলম্বি,
2: গলা পর্যন্ত লম্বা,
1: গলা পর্যন্ত লম্বা, একদম সঠিক কথা, গলা পর্যন্ত লম্বা ঘন কৃষ্ণ অলকাবলি মানে কি স্নেহা,
2: অলকাবলি মানে চুল,
1: অলকাবলি মানে চুল, আর কবরী মানে,
2: কবরী মানে খোপা,
1: খোপা, খুব সুন্দর, কবরী ভাইয়ে বৃষ্টির জল পড়ছে এবং তাতে সে ভেসে যাচ্ছে। তথাপি রাধারানী সেই এক পয়সার বনফুলের মালা বুকে করিয়ে রাখিয়েছিল, ফেলে না। ওই মালার প্রতি তার মমত্ববোধ, অনেকে এরকম থাকে, অনেক মায়েরা, দেখো এখানে মায়ের একটা রূপ আমরা দেখতে পাচ্ছি। অনেক সময় কি হয়, মা খুব বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে, ট্রেনে যদি চলাচলের সময় দেখবে যে শিশু বাচ্চাকে, বাচ্চাকে মা কোলে করে বুকে জড়িয়ে ধরে কোনো ভিড় ট্রেনে উঠেছে, বাচ্চাটিকে কোলে জাপটে ধরে নিয়ে রয়েছেন, বাচ্চাকে কোনো আঘাত লাগতে দিচ্ছে না, বাচ্চাকে কোনো অসুবিধায় পড়তে দিচ্ছে না, সেইভাবে আগলে রেখেছে। কিন্তু এখানে আমরা তদ্রূপ একটি ছবি দেখতে পাই, ওই মালাটি যেন রাধারানীর কাছে তার শিশু স্বরূপ, সেই শিশু স্বরূপ তাকে বুকের মধ্যে আগলে রেখেছে। কি জন্য, ওই মালা ছড়া যেন কোনো অবস্থাতেই বিনষ্ট না হয়, নষ্ট না হয়ে যায়। তার কারণ, ওই মালা সে বিক্রয় করে তার মায়ের জন্য অন্ন এবং পথ্যের ব্যবস্থা করবে। এমতো সময় অন্ধকারে অকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের উপরে পড়িল। রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়ে কাঁদে নাই, এক্ষণে উচ্চস্বরে কাঁদিল। যে

0: এরপর আসিয়ে বলিয়েছিল, সে বলিল, কে গা তুমি কাঁদো? পুরুষ মানুষের গলা, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রাধারানীর চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। তাহলে দুজনের একটি লোক এসে রাধারানীর ঘাড়ের উপর এসে পড়ল, অন্ধকারে দেখা যাচ্ছে না, সেই ঘাড়ের উপর এসে পড়ল। সে কি বলল? যে আমি অন্ধকারে দেখতে পাইনি। কণ্ঠস্বর শুনে রাধারানী মনে করলো যে না, কোন পুরুষ মানুষ হবে, আমরা পরবর্তীতে পাঠে দেখব যে এই লোকটি রাধারানীর উপকার করছে। আমরা এই পর্যন্ত যেটুকু জানলাম সেটুকু আর একবার আমি একবার রিভিশনে যাচ্ছি। তাহলে রাধারানী একাদশ বর্ষীয় একটি বালিকা, সেই বালিকা তার মায়ের সঙ্গে থাকে, তার মা অসুস্থ, ফলে তাদের সমস্ত বিষয় সম্পত্তি মোকদ্দমায় নিলাম হয়ে গিয়েছে। তার মা অসুস্থ, একমাত্র কায়িক পরিশ্রম করে সংসার চালাতেন তার মাই, কিন্তু আজ তার মায়ের পথ্যের যোগানোর জন্য, অন্যের সংস্থানের জন্য রাধারানী কি করলো? বনফুল তুলে মালা গেঁথে নিয়ে গেল রথের মেলায় বিক্রয় করে, তার সেই পথ্য যোগান হবে। কিন্তু মেলা ভেঙে গেল বর্ষা বৃষ্টির কারণে, সে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হলো। আমরা আজকে এই পর্যন্তই জানলাম। সকলে ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।
1: এতক্ষণ শুনছিলেন নবম শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন কাশীবালা বিদ্যাপীঠ হাইস্কুলের শিক্ষক সুরঞ্জন টিকাদার, সঙ্গে দুই শিক্ষার্থী।
2: বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান এই পর্যন্তই। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামীকাল কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘন্টায় আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকতে পারে। আজ আগামীকাল সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৩ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪.৪ ডিগ্রি ও ২৮.৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে ৯৮% ও ৬৯%। আজ বিকেল ৫:৩০ পর্যন্ত বৃষ্টি হয়েছে ৮৬.৪ মিলিমিটার। শুনলেন আবহাওয়ার খবর।

এখন জানিয়ে দিই, গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। 6:05 রয়েছে সাঁওতালি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনবেন লোকগীতি শিল্পী আরশু মুর্মু ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন শিশুদের সুস্বাস্থ্যের জন্য মাতৃদুগ্ধপান বিষয়ে কথিকা, বলেছেন শিবানী সোরেন। এরপর রয়েছে লোকগীতি শিল্পী সরোজিনী হাঁসদা ও সহশিল্পীবৃন্দ এবং অনিল মান্ডি ও সহশিল্পীবৃন্দ। কৃষি কথার আসর এই অনুষ্ঠান শুনবেন 6:38। বর্ষাকালীন সবজি চাষে রোগ পোকা নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণ ডক্টর উত্তম রায়চৌধুরী ও ডক্টর কিঙ্কর সাহার সঙ্গে আলোচনায় সুব্রত চক্রবর্তী। পরে রয়েছে উন্নত মানের ধান বীজ তৈরি করবেন কিভাবে, এই বিষয়ে ডক্টর শীর্ষেন্দু সামন্ত সাক্ষাৎকার শুনবেন সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। সমীক্ষা এই অনুষ্ঠানটি শুনবেন 7:30। 8:00 রয়েছে লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় মায়ের দুধের গুণ। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অগ্নিমিতা গিরি সরকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা তিন তালে, শিল্পী চিরদীপ বন্দ্যোপাধ্যায়। আবৃত্তির আসর এই অনুষ্ঠানটি শুনবেন 9:30। এই অনুষ্ঠানে সুকান্ত ভট্টাচার্যের কবিতায় আবৃত্তি শর্মিষ্ঠা সরকারের কণ্ঠে। 9:45 জেলায় আকাশবাণী এই অনুষ্ঠানে কিরীটেশ্বরী মন্দির মুর্শিদাবাদ বলবেন মাহমুদ ফারুক।

বাংলা ছায়াছবির গান শুনবেন রাত দশটায়। দশটা তিরিশ মিনিটে নজরুল গীতি শিল্পী পল্টু বিশ্বাস, আধুনিক গান প্রভাতী মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে। এগারোটা দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুরুতেই খেয়াল যোগ রাগে শিল্পী রুকমাবাই সেনগুপ্ত, এবং রাত এগারোটা চল্লিশ মিনিটে শরদ রাগ রাজেশ্বরী শিল্পী অম্লান দত্ত। জানিয়ে দিলাম গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আগামী অনুষ্ঠানে সম্পর্কে।

এখন জানাই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। ছটা দশ মিনিটে রয়েছে হিন্দি বার্তা। দুর্লভ বিমারিয়া জাগরুকতা পেহচান ওর উপচার, এ নিয়ে বলবেন দেবিকা গুপ্তা। ছটা তিরিশ মিনিটে গুলগুলিশন, উপস্থাপনায় দেবিকা গুপ্তা। শিল্প সংলাপ, ড্রোন টেকনোলজি এবং শিল্পের ভবিষ্যৎ, এ নিয়ে শুনবেন রুবি কোলের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে সময়িতা দাস। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানটি রয়েছে সাতটা দশ মিনিটে। সাতটা তিরিশ মিনিটে দর্পণ, রাত আটটায় ছায়াছবির গান। রাত আটটা পনেরোয় রয়েছে সংসদ পর্যালোচনা। রাত সাড়ে আটটায় নানা রঙের গান, স্পটলাইট, এই অনুষ্ঠানটি শুনবেন নটা ষোলো মিনিটে। রাত সাড়ে দশটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, রোজেনাক্স ফোম ইস্টার ইয়ার্স, উপস্থাপনায় অঙ্কিতা সেন। রাত এগারোটা দশে হিন্দি ছবির গান। জানিয়ে দিলাম গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আগামী অনুষ্ঠানগুলি সম্পর্কে।

গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।

আকাশবাণী কলকাতা পনসায় মরে গেল তুরুই গেটুডে তুরুই মিটে রিয়াদ গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন এহব এনা তেহিঞা সান্তাড়ি আখড়া তেহিন দো অতে মাহা সানবঙ্গা রিয়াদ গে ইয়াই মাহিত তেহিঞা আখড়া রিয়াদ এতহব রেদ আরশু মুর্মু আর সাঁওতিন কোয়া শিখেরিয়ে লাগরে সেরিং বন আজম গোট লেগে সেরিং রেদ আরশু মুর্মু আর শ্রী মতি হাঁসদা

0: আকাশবাণী কলকাতা, খবর পড়াবেন দিলীপ হেমব্রম। নিট কুকলি সাকাম ফাঁস বাবদে দিল্লি রিয়া যন্তর মন্তর রে বিরোধীয় বিরুদ্ধে দায়ের আকান এফআইআর আতাং রুয়ার সে রদ কারে দিল্লি সরকার আর যুদ যুদ্ধ পন সরকার স্বাধীন ভাবতে রায় কো গোটা দাঁড়ে আমেনতে সুপ্রিম কোর্ট তেহেন পুষ্টতে মেনাকাদা শিরা বিচারিয়ে মানতান সূর্যকান্ত ও আয়ুর্শত পে সহেদা বেঞ্চ আয়া বায়ান বায়ান রায় মেনাকাদা যে বাগে ইরেল জুলাই রিয়া হুকুম রে যাহাই কো বিরুদ্ধে চালাওয়াকান দিন রিয়া বাড়ি কমি রিয়া রেকর্ড মেনা উনকো রে কোডরা ব্যবস্থা লগুই রিয়া কথাই মেনলে তাহেনা পটুয়া বিরোধ দানাং রে যেমন অকয় হারমাত হ যেমন ছেড় বাকো নাম দাড়েয়া ওনা বাবদ রে হো সিরা কোর্ট দয় সন্তরা কোয়া লোকসভার তেহেন সুপ্রিম কোর্ট রেন বিচারিয়া কোয়া লেখা আরুফেরা বিল 12,000 পাস আকানা সিরা কোর্ট রে বিচারিয়া কোয়া লেখা নিত পেগে পে খন বাড়াও কাতে পেগে ইয়াইকা রে গেল 1,650 রিয়া জপুড় আন রিয়া আরুফেরাও হয়ে আকানা নয়া বিল রে তঙ্গে শেরমা রিয়া মে চাঁদোরে রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মু নয়া বাবদে মিটেন অধ্যাদেশে জারিলে তাহেনা অন্ডে পনসভারে তেহেন আড়ি হুডিং হুডিং আর মঝারি গাঁওতা এমএসএমই উত্নৌ সুধ্রৌ ওয়ান বিল 12,000 পাস আকানা নয়া বিল রে 12,000 রিয়া জপড় আন রিয়া আরু ফেরাও আকানা বাড়ি কৌডি এমন রে বিলম আর লটক সলহেরে নয়া বিল আলগা হয়ে আকানা দিশম রিয়া পেয়া বিধানসভা রিয়া সিট রে দোহড়া বাছনাও রিয়া তেহেন ভোট লেখা হয়া গুজরাট রিয়া মঞ্জালপুর বিধানসভা রিয়া দোহড়া বাছনাও রে বিজেপি রেশিয়া মানতান সত্যেন্দ্র ভাই প্যাটেলে জিতকের আকানা উনি তো কংগ্রেস রেন মানতান ভিকা ভাই রাভারি পেগেল 1,600 খন হ বাড়তি ভোটতে হারাও কাদিয়া বিহারে বাকিপুর সিটরে জনসুরাজ পার্টি রেন রশিয়া মানতান প্রশান্ত কিশোর দো আজ রেন সোর হেপেরিয়া খন কম কাতে গেল 1,500 ভোটতে লাহাও কানা মধ্যপ্রদেশ রিয়া দাতিয়া সিটরে কংগ্রেস রশিয়া মানতান ঘনশ্যাম সিং দো বিজেপি রশিয়া প্রায় 3,000 ভোটতে হারাও কাদিয়া নিট বিডো বাবদে পটুয়া কোয়া বিরোজ অক্তে পুলিশা ব্যবহার সাথে ইস্যু কো আনতে যুদ্ধ যুদ্ধ ইস্যু কো আনতে বিরোধী কো আড়ি কি গুলমাল খাতির পনত সভা রিয়া দুপুরু বের 12 হাবি মুলতবি দহয় না মিটগে কারণতে লোকসভা রিয়া দুপুরু হ 12 হাবি থুকুমিনা বের গেলমিত বাজে পনত সভা রিয়া দুপুরু এতভেন রে সভারেন চেয়ারম্যান মানতান সিপি রাধাকৃষ্ণন দো গ্লাসগো কমনওয়েলথ গেম রে ভারতা বেসাবিক অর্জ নামাকাট খাতির খেলন্ডিয়া কই সারহাওয়াকাট কোয়া রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মুদেও কমনওয়েলথ গেমস রে ভারতীয় খেলন্ডিয় কোয়া নাপায় অর্জ নামাকাট খাতির তে সারহাওয়াকাট কোয়ায় যুদ যুদ্ধ জেনেতিয়ারি ময়দান রে ভারতীয় খেলন্ডিয় কোয়া কর্ধানি আর হ বাড়তি কায় উদুগা মেনতে উনি তো আয়া অন্তর তে নোয়া পতিয়বে সদর আকাদা মারাংমন্ত্রী মানতান নরেন্দ্র মোদী দো কমনওয়েলথ গেম রে ভারতীয় দল আ বেসাবেক উনুদুক সদর খাতির সারহাবে সদর আকাট কোয়া মানতান মোদী দো সামাজিয়া তানালারে মিটেন বার্তে রে নোয়া বার্তে গরব আর কুশি সদর খাতে এ মেনাকাদা ভারত দো পেগে আরে গোটেন পাটায় নামাকাদা ওনা মধ্যে গেলপে গোটেন সোনা মেনাআ উনি দো পাটা জিতকারিয়ে সানাম খেলুন্ডিয়া কই সারহাওয়াকাট কোয়া মানুতান মোদী দো আসে সদর রাখাদা যে দারাকান দিন রে উনকো দো নুঙ্কানা আর হো গরবানা অক্তে দিশম রেকু আগুইয়া মেনতে পতিয়া তেহিনা খবর পড়াও দো নন্ডাগেই মুচেনিনা।
1: আকাশবাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্ছেন তালমা খুনুছেন ওখান সান্তাড়ি আখড়া পে আজমেদা নিত আজম তাবন পে দং সেরিং সরোজিনী হাস্তা সাঁতেন কোয়া সেরিং রে দো সরোজিনী হাস্তা

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুভ্রজ্যোতি ঘোষ। মল্লিকহাট ফুলবাজারকে বিশ্বমানের বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। হাওড়া ব্রিজ সংলগ্ন এশিয়ার বৃহত্তম এই ফুলবাজারের পরিকাঠামোর আধুনিকীকরণ, উন্নত বিপণন ব্যবস্থা চালু এবং আন্তর্জাতিক বাজারে পশ্চিমবঙ্গের ফুলচাষ শিল্পের অবস্থান আরও শক্তিশালী করতে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতর একটি সমন্বিত রূপরেখা তৈরি করছে। সম্প্রতি খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তীর সভাপতিত্বে এক বৈঠকে বাজারের সার্বিক উন্নয়ন, ফুল সংরক্ষণের আধুনিক ব্যবস্থা, রপ্তানিমুখী উৎপাদন এবং ফুলচাষীদের আয় বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দেশের চা শিল্পে দক্ষ মানব সম্পদ যোগান এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় চায়ের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করতে ভারতীয় চা পর্ষদ টি টেস্টিংয়ের উপর একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান সি মুরুগান দার্জিলিং টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার DTRDC-তে এই কর্মসূচির সূচনা করেন। তিনি জানান, তরুণ প্রজন্মের মধ্যে চা সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান ও আগ্রহ বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের তোরসা চা বাগান মৌজায় জয়গাঁও স্থলবন্দর নির্মাণের জন্য আদিবাসী জনগোষ্ঠীর জমি অধিগ্রহণের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কোনো মানবিক পদক্ষেপ করা যায় কি না তা বিবেচনা করে কেন্দ্র ও রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ আজ মামলাকারীকেও নিজের বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছেন। 13 আগস্ট মামলার পরবর্তী শুনানি। আলিপুরদুয়ার জেলার বিজয়পুর বস্তির বাসিন্দারা জমির বদলে জমি ও তার মালিকানার দাবিতে আজ সকাল থেকে ধর্নায় বসেছে। বাসিন্দাদের দাবি, 2023 সালে বক্সার ভুটিয়া ও গাঙ্গুটিয়া বনবস্তির পুনর্বাসনের সময় তাদের জমি নেওয়া হলেও আজ পর্যন্ত ক্ষতিপূরণ মেলেনি। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজ হুগলির তারকেশ্বর মন্দিরে ব্যাপক ভিড়। গতকাল রাতভোর কাতারে কাতারে মানুষ শেওড়াফুলি ও বৈদ্যবাটির ঘাট থেকে গঙ্গার জল সংগ্রহ করে বৃষ্টি মাথায় নিয়ে পুণ্যযাত্রা করেন। বিশেষ চোঙার মাধ্যমে বাবার মাথায় জল ঢালছেন ভক্তরা। ভিড় সামাল দিতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বেশ কয়েকটি পয়েন্টে নজরদারি চলছে। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে এক আশাকর্মীর আকস্মিক মৃত্যুর জন্য অত্যধিক কাজের চাপকে দায়ী করে আজ বিক্ষোভ দেখান তাঁর সহকর্মীরা। ভালুকাথোল গ্রামের বাসিন্দা আশাকর্মী ডুম্পা মণ্ডলের গোপীনাথপুর সাব সেন্টারে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, আজ ভোরে বাড়িতেই তাঁর মৃত্যু হয়। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার নুনহন্ড গ্রামে পুকুর থেকে দুই শিশুর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 5 বছরের দীপা প্রধান এবং 2 বছরের সুরজিৎ প্রধান আজ সকালে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। ঘূর্ণাবর্ত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গ্রামীণ সংবাদ এখন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধ্যা 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। হিমালয় সন্নিহিত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতে। একটি সতর্কীকরণে বলা হয়েছে, ভারী থেকে অতিভারী 7 থেকে প্রায় 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির 2-1 জায়গায়, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের 2-1 জায়গায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
2: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজকের আমরা এই সময়ের যে সমস্ত কৃষক বন্ধুরা আমাদের অনুষ্ঠান শুনছেন এবং গ্রামবাংলার বুকে যে সমস্ত শ্রোতা বন্ধুরা, কৃষক বন্ধুরা

নিয়ে তো চাষাবাদের সঙ্গে জড়িত, বিশেষ করে যারা সবজি চাষ করছেন। সবজি চাষের ক্ষেত্রে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে সমস্ত সবজি আপনারা সে উচ্ছে, বেগুন, পটল, মূলো বা লঙ্কা যাই চাষ করেন না কেন, কিছু না কিছু রোগ পোকার আক্রমণ ঘটে, কীট শত্রুর আক্রমণ ঘটে আপনার জমিতে। কিন্তু আপনারা সঠিকভাবে তার ওষুধ প্রয়োগ করতে পারেন না বা সেভাবে জেনে ওঠেন না কোন রোগের কী ওষুধ প্রয়োগ করা দরকার।

0: উপকার ও তার প্রতিকার, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন রাজ্য সরকারের কীটতত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা। ডক্টর সাহা, আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আর রয়েছেন রাজ্যের প্রাক্তন উদ্ভিদ রোগ তত্ত্ববিদ উত্তম রায়চৌধুরী। উত্তমবাবু, আপনাকেও স্বাগত।
2: নমস্কার।
0: আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমি প্রথমে ডক্টর সাহা আপনার কাছে আসি, যে আমাদের গ্রাম বাংলার বুকে যে সমস্ত কৃষক বন্ধুরা প্রতিনিয়ত চাষাবাদের সঙ্গে জড়িত, তারা তো বিভিন্ন রকম সবজি চাষ করছে, তা এই সময় মূলত সবজির প্রধান প্রধান যে কীট শত্রু কি রকম দেখা দেয়?
1: এই সময়ে সাধারণত আমাদের কৃষক বন্ধুরা প্রচুর সবজির চাষ করছে, এবং যেহেতু এখন বর্ষার সময় তো বেগুন, লঙ্কা, পটল এই সমস্ত হচ্ছে। যেমন বেগুনের ক্ষেত্রে আমাদের কৃষক বন্ধুরা একটা বিরাট সমস্যার মধ্যে পড়ছে, যে বেগুনের ডাটা ছিদ্রকারী পোকা। ভিন্ডি চাষটা খুব হচ্ছে এখন, ভিন্ডিতেও একটা এইরকম একটা ফল এবং কাণ্ড ছিদ্রকারী পোকা আছে। তেমনি উচ্ছেটা আমাদের এখানে প্রচুর চাষ হচ্ছে। উচ্ছেতে যেমন ফলের মাছি উচ্ছে, এটা একটা বিরাট প্রবলেম। বা আমাদের যারা বাড়িপুরে যারা চাষ করছে পেয়ারা, সেই ক্ষেত্রেও কিন্তু এই ফলের মাছি, একই ফলের মাছি বিভিন্ন সবজিতে হচ্ছে, আবার আমাদের ফলেও হচ্ছে। তাছাড়াও আমাদের দেখেছি যে যদি দেখা যায় অন্য সবজি, যেমন মুর্শিদাবাদের দিকে বর্ষাকালীন ফুলকপি বাঁধাকপির চাষ করে ওরা। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু এখন এই সময়ে ডিবিএম, ডায়মন্ড ব্যাক মথ বলে একটা, হিরক মথ বলে একটা পোকা আছে, যেটা ভীষণ ক্ষতিকারক। পাতার মধ্যে ফুটুফুটে করে খায়, ক্লোরোফিল অংশটা খায়। এরকম আরও যেমন লঙ্কাতে পাতা কুঁকড়ে যাওয়া বিভিন্ন কারণে হয়, উপরের দিকে পাতা কুঁকড়ে যাচ্ছে, নিচের দিকে পাতা কুঁকড়ে যাচ্ছে, কিছু ক্ষেত্রে ভাইরাসের জন্য হচ্ছে, এই ধরনের অনেক ধরনের আমাদের শত্রু পোকা, কীট শত্রুর আক্রমণ হচ্ছে।
0: বেশ। আর উত্তমবাবু, যদি আমরা একটু জানার চেষ্টা করি যে এই সময় সচরাচর কৃষক বন্ধুদের মাঠে সবজিতে কী ধরনের রোগ দেখা দিতে পারে?
2: হ্যাঁ, এই সময় অ্যাকচুয়ালি প্রচুর রোগ হয়। তো সেটাকে আমরা শুরু থেকে দুটো ভাগে ভাগ করতে চাই।
0: বেশ।
2: প্রথম ভাগে যেটা রাখবো, যে সাধারণ রোগ। সাধারণ রোগের ক্ষেত্রে যেটা দেখা যায়, প্রায় সব সবজিতেই বিভিন্ন রোগ হয়, সেইটাকে আমরা সাধারণ রোগ হিসেবে দেখি। আর বিশেষ রোগ বলতে যা নির্দিষ্ট কোনো সবজিতে হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা সাধারণ রোগে আমরা দেখেছি অনেক রোগ হয়, তার মধ্যে দু একটা আমি বলি। চারা ধসা রোগ, আর এটা অনেক সবজিতেই হয়, যেমন কপি জাতীয় সবজি, টমেটো, বেগুন, লঙ্কা, ঢেঁড়স ইত্যাদি, এই ধরনের সবজি যার বীজতলাতে এটা দেখা যায়, এই চারা ধসা রোগ। আর আমাদের এই সিজনেই হয়, বর্ষাকালে বেশি হয়। এটা একটা ছত্রাকজনিত রোগ। এছাড়া শেকড় ফোলা একটা রোগ আছে, এটা নেমাটোডের দ্বারা হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি বেগুন, টমেটো, কুমড়ো, এ ধরনের গাছের ক্ষেত্রে শেকড়গুলো ওই যেখানে এই কৃমিগুলো বাসা বাঁধে, তার ফলে ওখানে গিট গিট হয়ে গিয়ে শেকড়টাকে ফুলিয়ে দেয় এবং গাছের ফলন অনেক কমিয়ে দেয়।
0: আচ্ছা।
2: আর এটা গেল সাধারণ রোগ। এছাড়া আমরা যদি নির্দিষ্ট সবজিতে যাই, সেক্ষেত্রে আমরা দেখেছি যে কালো শিরা, এক পেশে কালো শিরা রোগ হয়, সেটা দেখা যায় বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি বা সর্ষে, এই ধরনের সবজিতে হয়। এটা কিন্তু ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত।
0: আচ্ছা।
2: এছাড়া শিকড় ফোলা, এখানে অন্য শিকড় ফোলা, এটা কিন্তু রোগ জীবাণুর দ্বারা হয়, সেটা বাঁধাকপি এবং সর্ষের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এটা একটা ছত্রাক, সেই ছত্রাক দিয়ে শিকড় ফোলা রোগ হয়। এছাড়া পাতা ধসা, সেক্ষেত্রে বেশ কয়েকটা ফসলের সঙ্গে মূলটাকে আমরা ধরতে পারি, এটা ছত্রাকজনিত কারণে হয়। আর সর্ষের মরচে পড়া রোগ আমরা জানি, সেটা কপি, সর্ষে ধরনের সবজিতে হয়। আর হলদে বা ঢোলে পড়ে যেই গাছগুলো, তার পক্ষেও তখন আমরা দেখেছি যে এই ধরনের বিভিন্ন রকম রোগ, ওটাও ছত্রাকজনিত রোগ। যাই হোক, মোটামুটি আমরা এই সিজনে আরও কিছু রোগ দেখতে পাই, তার মধ্যে মূলত এগুলোই প্রধান।
0: বেশ, আমরা অনেকগুলো রোগের কথা শুনলাম। আমি আবার একটু ডক্টর সাহা আপনার কাছে আসি, যে আপনি শুরুতেই বলছিলেন যে বেগুনের একটা ভয়াবহ রোগ, ফল এবং ডগা ছিদ্রকারী পোকা।
1: এইটা পশ্চিমবঙ্গে কেন, সারা ভারতবর্ষ জুড়ে যারা বেগুন চাষ করছে তাদের ক্ষেত্রে সবসময় এটা একটা মারাত্মক আকার ধারণ করছে, যে কোনো ক্ষেত্রেই। মানে বেগুন চাষিদের সবসময় আমাদের কাছে ফোন করে বা জানতে চায় এটা কীভাবে, যে এই বেগুনের ফল এবং কাণ্ড ছিদ্রকারী পোকার কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব। সাধারণত এই পোকাগুলো

0: যে বেগুন গাছের, বেগুন গাছের সাধারণত কাণ্ডের মধ্যে উপরের দিকে ডিম পারে মহিলা পোকাগুলো, এবং আস্তে আস্তে নিচের দিকে যায়, এবং তারপরে আস্তে আস্তে ডগাটা শুকিয়ে যায়, আস্তে আস্তে ঝিমিয়ে যায় এবং এটা শুকিয়ে যায়, এটা একটা। এবং আমাদের মা বোনেরা যখন রান্নাঘরে বেগুন কাটতে যায়, তখনই দেখে বেগুনের ভেতরে একটা অরেঞ্জ কালার পোকা আছে, সেই ওই পোকাটাই কিন্তু ওইটার ওইটার লার্ভাটা। হ্যাঁ, তো এই হচ্ছে এদের ইয়ে। এবং এবং এরা সাধারণত দমন ব্যবস্থার ক্ষেত্রে আমরা সবসময় বলি সহনশীল জাত নির্বাচন করতে ফার্স্ট, এটা কিন্তু খুব দরকার। যেমন SM17-4 এটা একটা আছে, PR-129-5 এটা একটা আছে, পাঞ্জাব বরসাতি এরকম আরও আছে, পুষা পার্পেল রাউন্ড লোকাল ভ্যারাইটি, মাকড়া। মাকড়া যদি আমরা যদি এক লাইন করে লাগিয়ে, আর যে জাত চাষির পছন্দ, কৃষক বন্ধুদের পছন্দ, সেটা যদি দু লাইন করে করে মাঝামাঝি, তারপর আবার এক লাইন মাকড়া করে, তাহলে সেই বেগুনের বাগানে বা বেগুন জমিতে কিন্তু এই কাণ্ড ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকার আক্রমণ কম হয়। এটা কিন্তু আমরা করে দেখেছি, আমরা কিন্তু একদম প্র্যাকটিক্যালি মাঠে করে দেখেছি। তাহলে মাকড়া প্লাস হচ্ছে চাষির পছন্দের যে ভ্যারাইটি সেটা, তাছাড়া আমি যেগুলি বললাম যে সহনশীল জাত, এটা একটা আছে। এদের কিন্তু অনেক আমরা আমাদের কৃষক বন্ধুরা প্রচুর পরিমাণ রাসায়নিক কীটনাশক ব্যবহার করে, বেগুন ভিন্ডি আর হচ্ছে লঙ্কা, এই তিনটে ক্রপের মধ্যে সবচেয়ে বেশি রাসায়নিক। কিন্তু বেগুনের মধ্যে অনেক এইক প্যারাসাইট আছে, যেগুলো হচ্ছে যেমন কাইলোকিলোনিস, এটা যদি জমিতে ছেড়ে দেওয়া হয় বা এমনি যদি ন্যাচারালি থাকে তাহলেও কিন্তু এই পোকার আক্রমণ করে। তাছাড়া মানে একদম সাইডে যদি অরহর যদি লাগানো যায়, অরহরের ডাল যদি একটা করে রো বেরিয়ার ক্রপ হিসাবে চারদিকে লাগানো যায়, তাহলেও কিন্তু এই পোকার আক্রমণ কম হয়। তাছাড়া চারা লাগানোর সময় প্রতিটা গাছের চারা লাগানোর সময় এক চামচ করে যদি যে কোনো দানা ওষুধ, যেমন কার্বোফিরন 3G আছে, ফিপ্রোনিল, কার্টাফাইডোক্লোর এই জাতীয় এক চামচ করে দিয়ে যদি চারাটা লাগানো হয়, সেক্ষেত্রে কিন্তু এই পোকার আক্রমণ কম হবে। পরবর্তী সময় যদি আক্রমণ হয় তাহলে আমাদের নতুন জেনারেশন যে সমস্ত রাসায়নিক কীটনাশক আছে, যেমন ফ্লুভেন্ডামাইড, ইমামেকটিন বেনজোয়েট, তার মাত্রা ঠিক রেখে, যেমন ফ্লুভেন্ডামাইড হলে 1 মিলিলিটার 5 লিটার জলে, আর ইমামেকটিন বেনজোয়েট হলে 0.5 গ্রাম প্রতি লিটার জলে, এইগুলো তাছাড়া খুব কম পরিমাণ ইনিশিয়াল যদি প্রাথমিকভাবে যদি ধরা যায়, তাহলে সেক্ষেত্রে নিম জাতীয়, নিমাজলে 1%, নিমাজলে 5%, নিমাজলে 10% এই জাতীয় নিম জাতীয় যে কোনো কীটনাশক ব্যবহার করলে কিন্তু এই পোকার আক্রমণ কম হবে।
1: বেশ, আবার একটু উত্তমবাবু আপনার কাছে আসি। বেগুনের মূলত পাতা বা ফল পড়ে যাওয়া, এটাও তো আমাদের চাষি বন্ধুদের কাছে শোনা যায়।
2: হ্যাঁ, মাঠে অহরহ দেখা যায়,
1: দেখা যায়। এক্ষেত্রে এটা কি বা কোনো রোগ যদি হয় তার প্রতিকার কি?
2: হ্যাঁ, এটা আমরা দেখেছি একটা মানে বেগুনের সব থেকে ক্ষতিকারক রোগ এটা। এটাকে আমরা বলি ফমোপসিস ব্লাইট বা ফমোপসিস ধসা রোগ। এটা কিন্তু বেগুন গাছের সর্বত্র দেখা যায়, শেকড় বাদ দিয়ে, পাতাতে হয়, কাণ্ডতে হয়, ফলেও এরা আক্রমণ করে, এবং ফলেই বেশি আমরা দেখতে পাই যে মানে আমাদের ক্ষতির পরিমাণটা
1: বেশি।
2: পাতায় কাণ্ডের যেমন হয় বলি, তাছাড়াও যে বীজ যদি রোগাক্রান্ত হয়, আগেকার বীজ আমরা রেখে দিই, সেটা যদি রোগাক্রান্ত হয় এবং আমরা বীজতলায় এই বীজ পুঁতি, তাতে দেখা যায় তার বীজ হয়তো নষ্ট হয়ে যাবে বা চারা বেরোলেও সেই চারাও কিন্তু ঠিকমতো গজাবে না। তো সেক্ষেত্রে কি হয়, তখন চারাটা ঢলে পড়ে, তো এটাকে আমরা চারা ধসা বলি। এই গাছ থেকে আমরা আর গাছ পাবো না। তো এটা গেল বীজের যদি আক্রমণ হয়ে থাকে তাহলে হবে। এছাড়া যেই পাতাগুলো মাটির কাছে কাছাকাছি ছুঁয়ে থাকে সেখান থেকে এটা মাটি, যেহেতু মাটিবাহিত রোগ এটা, এই রোগটা পাতায় তখন আক্রমণ করে এবং ছোট ছোট প্রথমে বাদামি রঙের দাগ হয়, পরে আস্তে আস্তে ওগুলো বড় হয়, পাতাটাকে নষ্ট করে দেয়। আর সব থেকে খারাপ যেটা হয়, বেগুনের বা ফলের বোটাতে হয় এবং ফলেও হয়, প্রথমে আমরা বুঝতে পারি না, ছোট ছোট গোলাকার দাগ থাকে কালচে বাদামি রঙের, এগুলো আস্তে আস্তে বড় হয়, এবং মজার ব্যাপার যে দাগটার ভেতরটায় বসা থাকে।
1: আচ্ছা,
2: এবং এই দাগগুলো কি হয়, আস্তে আস্তে বড় হয়, পরে বড় হয়ে গিয়ে একটা আর একটা সময় মিশে গিয়ে ফলের অনেকাংশ মানে অনেকটাই নষ্ট করে দেয়, যেটা বাজারজাত হবেই না। তো যার জন্য আমরা এই জায়গাটায় নিয়ে একটু চিন্তিত যে ওই ফলটাকে বাজারে দেওয়া যাবে না, আর ছত্রাকের কিছু অংশ আমরা তখন ওই দাগের ওপরে দেখতে পাই, এই দাগগুলোর চারপাশটা কিন্তু একটু গাঢ় কালো থাকে।
1: আচ্ছা আচ্ছা,
2: এই হলো
1: মোটামুটি এই যে ফল পড়া বা বেগুনের পাতা
2: পাতা
1: ঝরে যাওয়ার। আচ্ছা, আরেকটা যে

0: জীবাণু ঘটিত যে ঢলে পড়া,
1: হুম
0: ঢলে পড়া, বা আমাদের কৃষক বন্ধুরা বলেন যে গাছ এরকম ঢলে পড়ছে, সেটা
1: এটা
0: সেক্ষেত্রে কি কোনো রোগ
1: এটা
0: বা
1: এটা এটাও আর একটা মারাত্মক রোগ। বেগুনের ঢলে পড়া দুভাবে হতে পারে, একটা হলো ব্যাকটেরিয়াজনিত, যেটা আমরা জীবাণু বলতে চাইছি, আর আর একটা হয় ছত্রাকজনিত। ছত্রাকজনিত রোগ যদি ঢলে পড়া হয় তাহলে কিন্তু আমাদের চিন্তা অনেক কম, কিন্তু ব্যাকটেরিয়াজনিত হলে আমরা কিন্তু সেই গাছ বাঁচাতেই পারবো না, এবং কোনো ঠিকমতো ওষুধও নেই যেটা আমরা খুব অল্প পরিমাণে এটাকে ঠিক করতে পারি। এক্ষেত্রে কি হয়, গাছের পাতা প্রথমে হালকা হলদে হয়ে যায় এবং ওপরের দিকের পাতাগুলো প্রথমে সকালের দিকে ঢলে পড়ে, এবং বেশি গরমে এটা বেশি ঢলে পড়ে, আবার বিকেলে দেখা যায় ওই গাছটা নর্মাল হয়ে গেছে, ঠিকমতো দাঁড়িয়ে আছে, কিন্তু এক দুদিন বাদে বাদে বোঝা যাবে যে গাছটা ক্রমশ ঝিমিয়ে যাচ্ছে, এবং 3 থেকে 4 দিনের মাথায় এই গাছটা আলটিমেটলি পুরোটাই ঢলে পড়ে। তার ফলে কি হয়, ওই গাছটা আর বাঁচবে না, এবং ওখানে তো কোনো আমরা ফলমূলের আশা করতেই পারি না। এক্ষেত্রে আমরা যদি প্রতিকারের কথা ভাবি তাহলে আমরা ওখানে কিছু ওষুধ দিতে পারি, যেমন ট্রাইকোডার্মা ভিরিডি বা সুইডোমোনাস বায়ো, যেগুলো আমরা জৈব ওষুধ, সেগুলো দিয়ে কিন্তু আমরা মাটিতেও যেমন প্রয়োগ করব, কারণ এই রোগের জীবাণুটা মূলত মাটিতে থাকে।
0: আচ্ছা,
1: তাছাড়া সেচটাকে আমরা চেষ্টা করব বন্ধ করতে। সেচ যদি বন্ধ না হয়, জলের মাধ্যমে অসুস্থ গাছ থেকে সুস্থ গাছে চলে যাবে, তার ফলে কিন্তু রোগ ছড়াবে। এই ক্ষেত্রে আমাদের একটু সাবধান হতে হবে।
0: আচ্ছা, এবারে আর একটা আমাদের কৃষক বন্ধুরা বলেন আর কি, যেটা ডক্টর সাহা আপনি বলতে পারবেন ভালো, যে বেগুনের বাঘা পোকা, এটা এটা ঠিক কি?
2: বাঘা পোকা বর্তমানে কিন্তু বেগুনের মধ্যে একটা সিরিয়াস খুব মানে ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে শুধু বেগুন না, যে কোনো সোলানাসিয়াস ক্রপ, যেগুলো হচ্ছে বেগুন আছে, টমেটো আছে, পটাটো আছে, এগুলোতে। এবং বাঘা পোকা চিনবে কি করে? বাঘা বা এপিল্যাটনা বিটেল, এটা হচ্ছে লালচে বাদামি বা হলুদ শক্ত পিট যুক্ত হয়, এবং তার ডানা, দুটো ডানা মিলে টোটাল হচ্ছে 28টা টিপ থাকবে, অনেকে ডানার উপর একদম 28টা দেয়, এক একটা ডানাতে 14টা করে থাকবে। আবার একই রকম দেখতে কিন্তু আমার বন্ধু পোকাও আছে, যার জন্য ওরা যদি ওইটা যদি ঠিকঠাক যদি আইডেন্টিফাই না করতে পারে, তাহলে হয়তো বন্ধু পোকা দেখেও অনেক সময় ওরা স্প্রে করে দেয় ওষুধ, মনে করে বাঘা পোকা হয়েছে, কিন্তু বাঘা পোকাতে কিন্তু 28টা ওই কালো স্পট থাকবে, এবং ওদের অপূর্ণাঙ্গ দশাটাই সবচেয়ে বেশি ক্ষতি করে, এবং অপূর্ণাঙ্গ দশাতে এমনি হলুদ রঙের হয়, গায়ের মধ্যে কাটা কাটা থাকে, সজারু কাটার মতো কাটা কাটা থাকে, এবং যখন খায় পাতার একদম সবুজ অংশ যেটা ক্লোরোফিল অংশ সমস্তটা খেয়ে নেয়, যার ফলে আস্তে আস্তে পাতাতে শুধু শিরা আর উপশিরাগুলি দেখা যায়। এটা কিন্তু বর্তমানে একদম খুব সিরিয়াস পেস্ট, এবং তার যদি দমন করতে প্রথম এক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে হাত জাল দিয়ে, হাত জাল দিয়ে এটাকে ওই পোকার লার্ভা যেটা আছে বা পূর্ণাঙ্গ বা অপূর্ণাঙ্গ দশাগুলিকে আমরা তুলে নষ্ট করতে পারি, যা গাছকে ভালোভাবে ঝাঁকিয়ে ওই গ্রাফগুলিকে নষ্ট করে দিতে হবে, এইটা একটা করতে পারি। তাছাড়া নিম জাতীয় কীটনাশক আমরা কখনোই চাইবো না, কোনো কৃষক বন্ধু রাসায়নিক কীটনাশক প্রথমে ব্যবহার করুক, আমরা চাইব যে নিম জাতীয় কীটনাশক ব্যবহার করুক। 10,000 ppm এর কীটনাশক যদি ব্যবহার করে সেটা 2 মিলিলিটার প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে হবে, বা লাইট ট্র্যাপও যদি ব্যবহার করে সেই ক্ষেত্রে কিন্তু পার হেক্টর একটা করে যদি লাইট ট্র্যাপ ব্যবহার করে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ হয়। তাছাড়া আমরা বার্ড পার্চার, যেটা হচ্ছে পাখি বসার ডালা যদি পুঁতে দিই, সেখানে যদি বসে পাখি, আমাদের এখানে পশ্চিমে একটা ভালো পাখি আছে ফিঙে পাখি, তার আইসাইট খুব ভালো, সঙ্গে সঙ্গে ওরা অনেক দূর থেকে দেখতে পাবে, তাহলে ওই ইয়ে যদি থাকে, বার্ড পার্চার যদি দেওয়া হয়, পাখি বসার যদি ডালা পোঁতা হয়, সেক্ষেত্রে কিন্তু ওই পাখি বসবে এবং সেখান থেকে এই পোকাগুলি খায়। তাছাড়া যদি দরকার হয় রাসায়নিক কীটনাশক ব্যবহারই করতে পারে, ক্লোরোপাইরিফস 2.5 ml প্রতি লিটার জলে, বা আরও অনেক কিছু আছে যেগুলো ইমামেক্টিনও করতে পারে, এছাড়া আমাদের কাটা হাইড্রোক্লোরিক এগুলি করতেই পারে।
0: বেশ, আরেকটা জিনিস, যেটা লঙ্কা যারা চাষ করেন, যে সমস্ত কৃষক বন্ধুরা, তারা বলছেন বা দেখাও যায় জমিতে কৃষক বন্ধুদের যে পাতা কুঁকড়ে যাচ্ছে,
1: হ্যাঁ
0: এটা কি কোনো কীটশত্রু আক্রমণ?
2: কীটশত্রু আক্রমণ হয়, কিছুটা ভাইরাস ঘটিত হয়।
0: হ্যাঁ,
2: আমাদের যেহেতু লঙ্কা চাষ আমাদের সবচেয়ে বেশি হয় পশ্চিমবঙ্গের মধ্যে, আমাদের ভাঙর, ওয়ান টু কুলতলিতে, তাছাড়া মদনপুর, এইসব সাইডে হয়, সমস্ত জায়গাতে হয়, কিন্তু এইগুলি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি নর্থ চব্বিশ পরগনাতে প্রচুর লঙ্কা চাষ হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি 3 ধরনের কীটশত্রু আক্রমণ, আমরা বুঝবো কি করে, যদি একটা হচ্ছে এই সময়টাতে মাকড়ের আক্রমণ।

0: মাকড়ের যদি আক্রমণ হয় পাতা নিচের দিকে কার্লিং হবে, পাতাগুলি কুকড়ে যাবে নিচের দিকে, এই সময় হবে কিন্তু এটা হবেই লঙ্কার ক্ষেত্রে। আবার পাতা কিছু ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে মাকড়ের জন্য, তাহলে আমি বুঝবো এটা মাকড়ের জন্য। আবার কিছু কিছু ক্ষেত্রে পাতা উপরের দিকে আপওয়ার্ড কার্লিং বলি আমরা, সেটা কুচকে যাচ্ছে উপরের দিকে এবং ধারগুলি শুকিয়ে যাবে আস্তে আস্তে, এইটা একটা। তাহলে সেটা যদি হয় চিরুনি পোকা বা থ্রিপসের জন্য, এবং 5-7% গাছে যদি পাতা কুকড়ে যায় তাহলে সেটা হচ্ছে ভাইরাস ঘটিত, যেটা আমাদের সাদা মাছি বা এই জাতীয় পোকাগুলি যেটা আমাদের ট্রান্সমিট করে, এই তিনটে কারণে হয়। তাহলে আমরা যদি এই জিনিসটা যদি দেখি তাহলে কিন্তু কৃষক বন্ধু ঠিকঠাক ওষুধ দিতে পারবে। যদি মাকড়ায় মাকড়ের জন্য আমরা অ্যাকারিসাইড ব্যবহার করব, যেমন ফেনাজোকুইন 10 mg 1.5 mL প্রতি লিটার জলে, বা প্রোপারজাইট যেটা ওমাইট হিসেবে পাওয়া যায় সেটা আমরা 1 mL 1 L জলে, এরকম আরও অনেক, হেক্সিথায়াজক্স 1 mL পার 1 L অফ ওয়াটার, এরকম আরও নতুন অনেক আছে, এইটা একটা মাকড়ের জন্য। থ্রিপসের জন্য আমরা ব্যবহার করতে পারি প্রোফেনোফস, একটা ভালো কেমিক্যাল, সেটা ব্যবহার করতে পারি, তাছাড়া আরও আছে। আর যদি ভাইরাস ঘটিত যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ওই জমি থেকে যে কয়েকটা গাছে ভাইরাস ঘটিত হয়েছে সেগুলো তুলে ফেলতে হবে। এইটুকুনি মোটামুটি লঙ্কার ক্ষেত্রে কৃষক বন্ধুরা যদি ফলো করে তাহলে কিন্তু ভালো কাজ পাবে।
1: মানে যে সমস্ত কৃষক বন্ধুরা দেখছেন যে পাতা কুঁকড়ে যাচ্ছে তাহলে কিভাবে তার প্রতিকার পাবেন, ডক্টর সাহা খুব পরিষ্কারভাবে বুঝিয়ে বললেন। আর একটু উত্তমবাবু আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, আবার কেউ কেউ বলেন যে ডগাটা শুকিয়ে যাচ্ছে বা লঙ্কা ধরেছে সেটা ফল পচে যাচ্ছে, এটা এটা কি
2: হয়? এটা আমরা মাঠে গেলে আমরা দেখবো যে অনেক গাছের মধ্যে বেশ কয়েকটা গাছে দেখা যায় যে ডগা আস্তে আস্তে শুকিয়ে আসে, এবং সেটার কারণ হলো এটাকে আমরা ডাইব্যাক রোগ বলি। তো এক্ষেত্রে কি হয়, পাতায় বা যদি ফলে হয় সাধারণত তিনটে ভাগে আমরা ভাগ করি, একটা হলো অ্যানথ্রাকনোজ। সে প্রথম ক্ষেত্রে কি হয়, পাতায় যদি অনেক দাগ বৃদ্ধি পায়, আক্রমণের বেড়ে যায়, তাহলে কিন্তু পাতা আলটিমেটলি ঝরে যায়। সুতরাং পাতা ঝরে গেলে আমাদের গাছের এ হয়, দেখা যায় যে উপর থেকে কচি ডগাগুলো শুকিয়ে আছে, এবং এই জায়গায় যখন আক্রমণ হয় কচি ডগা এবং পাতা যখন গাছে থাকে না উপর থেকে, তখন দেখা যায় কিছু শুকনো ডাল একটা গাছে, আবার আরেকদিকে কিন্তু ওই গাছেই দেখা যায় যে গাছের পাতা আছে। তো এই ক্ষেত্রে আমরা দূর থেকেই বুঝতে পারবো যে এখানে এই ডাইব্যাক রোগটা লেগেছে। আর তাছাড়া যখন ফলে হয় তখন শুরুতে দেখা যায় একটা কালো গোল দাগ, কিন্তু পরে আস্তে আস্তে বেড়ে ফলের যেমন লম্বা, ওই সঙ্গে সঙ্গে এই দাগগুলো ডিম্বাকৃতি হয়। তো এক্ষেত্রে যদি আমরা প্রতিকারের কথা দু একটা বলে যাই, সেটা হলো প্রথমে আমরা যাব জৈব রোগনাশক, যেমন ট্রাইকোডার্মা বা বেসিলাস সুইডোমোনাস এই ধরনের আমরা দিতে পারি। তাছাড়া কালচারাল মেথড যেগুলো দিয়ে আমরা করতে পারি সেগুলো আমরা পরে হয়তো সুযোগ পেলে আলোচনা করব। জমিটাকে পরিষ্কার রাখা এই ধরনের কাজ করলে আমরা সেটাকে ঠিক করে করতে পারি। আর কয়েকটা সহনশীল জাত আছে, যেমন G3, G4, B61 বা লোড়াই, এই ধরনের জাত যদি আমরা দেখি তাহলে সেগুলো যদি আমরা লাগাই এই রোগ থেকে অনেকটা নিস্তার পেতে পারবো।
1: আচ্ছা, এবারে যারা টমেটো চাষ করছে, তো কৃষক বন্ধুরা টমেটো চাষ করে থাকেন, তাদের জমিতে দেখা যায় বা তারা বলেন যে নলি পোকা,
0: হ্যাঁ নলি পোকা বা লিফ মাইনার,
1: এটা মূলত কি?
0: অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমাদের ছোটবেলাতে আমরা দেখেছি আমরা কখনোই হাইব্রিড টমেটো বা উচ্চ ফলনশীল টমেটো এই জাতীয় টমেটো কিন্তু আমরা দেখিনি। আমাদের সময়টা আমরা দেখেছিলাম সব হচ্ছে দেশি, যার জন্য তখন কিন্তু এই সমস্ত পোকাগুলির আক্রমণ বেশি ছিল না, কারণ এদের অনেক সহনশীল ক্ষমতা অনেক বেশি ছিল, এটা একটা। আর বর্তমানে যেহেতু বিশেষ করে টমেটো চাষ একটা বিরাট লাভজনক চাষ, এবং প্রত্যেকটা কৃষক বন্ধু প্রচুর পরিমাণে হাইব্রিড টমেটো চাষ করছেন, এবং ফলনও ব্যাপক হচ্ছে, ব্যাপক ফলন হচ্ছে, কিন্তু কোনোভাবেই ওরা এই নলি পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারছে না, কোনোভাবেই পারছে না। কারণ যত রকমই আমরা অনেক সময় বলি রেসিস্টেন্স ভ্যারাইটি, সহনশীল জাত, তাহলেও কিন্তু সহনশীলতা থাকছে না, কিছু কারণ আছে তার জন্য। তার জন্য আমরাও দায়ী বা আমাদের কৃষক বন্ধুরাও দায়ী। যেমন এটা হলে, যেমন পাতার মধ্যে সাদা আঁকা বাঁকা দাগ হয়ে যায় এবং ফুল ফল নষ্ট হয়ে যায় এটার ক্ষেত্রে, এবং গাছটা অনেক দুর্বল হয়ে যায়। তার জন্য কেন বললাম আমরা কি কৃষক বন্ধুরা আমাদের দায়ী, কারণ হচ্ছে আমরা বারবার একই কীটনাশক আমরা ব্যবহার করছি, এটা একটা। আমরা কোনো সময় বলতে পারি আমি কিন্তু সবসময় যখন কীটনাশক বলি দুটো বা তিনটে করে বলি, কিন্তু পাল্টে পাল্টে দেওয়ার জন্য, দুবারের বেশি কোনো কীটনাশক দেওয়া যাবে না, সপ্তাহে অন্তত কিছুটা দিন গ্যাপ রেখে এইটা একটা দিতে হবে। মিনিমাম 7 ডেজ ইন্টারভেলে দিতে হবে। এগুলো এগুলি এবার এগুলি দমনের আরও কিছু হচ্ছে।

0: আক্রান্ত ফল এবং ফুল যেগুলো আছে পাতাগুলি নষ্ট করে দিতে হবে। ক্রপ রোটেশন, একই জমিতে বারবার একই একই সবজি চাষ করছে যার জন্য এটা হচ্ছে। তারপরে ফাঁদ ফসল হিসাবে বিনস বা গাঁদা ফুল চাষ করতে পারে। আর হচ্ছে বন্ধু পোকা সংরক্ষণ করতে হবে। তাছাড়া আমাদের স্টিকি ট্র্যাপ, আমরা ইয়েলো স্টিকি ট্র্যাপ ব্যবহার করতে পারি, এটা একটা ভালো কাজ করে। তাছাড়া আমরা মালচিং করতে পারি। মালচিং করলে যেটা হচ্ছে যে পলিথিনটা আছে কালোটা আমরা নিচের দিকে দেবো আর যেটা সাদাটা উপরের দিকে থাকবে, তার একটা রিফ্লেকশন হয়, তখন কিন্তু রোগ পোকার আক্রমণ কম হয়, জলও কম লাগে, এবং জল কম লাগে প্লাস হচ্ছে আমাদের গাছে রোগ পোকার আক্রমণটা কম হবে। এইটা কিন্তু করলে অনেক ভালো ফল পাবে।
1: এছাড়া উত্তমবাবু টমেটোতে কি আর অন্য কোনো?
2: টমেটোতে, হ্যাঁ টমেটোতে আমাদের আলুর যেমন নাবি দশা সব থেকে ক্ষতিকারক রোগ, টমেটোর ক্ষেত্রেও তাই। তা আমাদের ওই জায়গাটা একটু সাবধান হতে হবে। তবে মূলত এই রোগটা শীতকালের দিকে বেশি হয়, কিন্তু সেক্ষেত্রে আমরা এখানে আমরা নাবি দশা নিয়ে আর ডিটেল যাবো না। আমরা দেখেছি পাতার কিনারা থেকে অল্প ভেজা ভেজা এবং বিবর্ণ রোগের একটা এই দাগ পাতার মধ্যে আসে, সেটা আস্তে আস্তে বেড়ে পুরো পাতাটা পরবর্তীকালে ওটাকে কাণ্ডতেই যায় এবং গাছটাকে নষ্ট করে দেয়। এক্ষেত্রে আমরা দুইভাবে এই রোগটাকে প্রতিকার করতে পারি। একটা হলো স্পর্শজনিত কিছু ওষুধ যেটা আমরা রোগ আসার আগেই দেব, সেটা হলো ম্যাঙ্কোজেব, কপার অক্সিক্লোরাইড, ক্লোরোথালোনিল কবচ যেটা। এছাড়া আমরা যাব, যদি রোগ এসে যায় তখন যাব সিস্টেমিক বা অন্তর্বাহী ওষুধ। সেক্ষেত্রে কিছু কম্বাইন্ড ওষুধ আছে, ডাইমিথোমর ম্যাঙ্কোজেব, তারপরে পাইরাক্লোস্ট্রোবিন মেটারিজাম, তারপরে সাইমক্সানিল ম্যাঙ্কোজেব, ফেনামিডান ম্যাঙ্কোজেব, এই ধরনের আরও কিছু ওষুধ আছে আমরা দিয়ে এই রোগটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব।
1: বেশ, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছে, আরও প্রচুর প্রশ্ন জমা রয়েছে। শেষের দিকে যদি একটু জানতে চাই যে আপনার শুরুতে ডক্টর সাহেব আপনাকে শুরুতে যেমন বলছেন যে ফলেতেও বিভিন্ন রকম ফলের দেখা যায়, ফলের মাছি,
0: ফলের মাছি, সেটা একটা আমাদের এখানে বিরাট একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে আমাদের উচ্ছে পটল বা কুমড়ো শশা এগুলোতে। এবং ফলের মাছিটা সাধারণ মাছির চেয়ে একটু বড় হবে, একটু অরেঞ্জ কালার হবে। আমাদের বারুইপুরে যেটা বলছিলাম পেয়ারাতে প্রচুর ফলের হয় মাছি হয়, যার জন্য ওরা পলিথিন দিয়ে ঢেকে রাখে। দুটো কারণে, এক হচ্ছে ফলের মাছির আক্রমণ কম হয়, সেকেন্ড হচ্ছে বারুইপুরের পেয়ারাটা কিন্তু রংটা সুন্দর হয়, যার জন্য কিন্তু পলিথিনটা ব্যবহার করে। এই দুটো কারণে, এবং তাতে কিন্তু উপকারও পাচ্ছে। এবং এই মাছি হলে সাধারণত, এবং কিভাবে হচ্ছে না হচ্ছে আমাদের কৃষক বন্ধুরা জানে, যেগুলো
1: দমন করবে,
0: হ্যাঁ কি মেইনটা হচ্ছে দমনটা কি করে, এগুলো ম্যাগটটাই সবচেয়ে বেশি ক্ষতি করে। এবং সমস্ত আক্রান্ত ফল, এবং বিশেষ করে যেহেতু এদের পিউপেশনটা মাটিতে হয়, যে সমস্ত খুব বেশি পেকে গেলে যে মাটিতে পড়ে থাকে ফলগুলো, সেগুলো কিন্তু তুলে পরিষ্কার করে একদম গর্তের মধ্যে দরকারে কার্বোফিউরিন দিয়ে এটাকে নষ্ট করতে হবে। এটা কিন্তু প্রথম কাজ, যদি না করে সেই মাঠে কিন্তু প্রচুর এই এই ফলের মাছের আক্রমণ হবে। তাছাড়া জলদি জাতীয় একটু আর্লি যদি ভ্যারাইটি যদি চাষ করে জাত করে, বা একটু আগে থেকে যদি 7 দিন যদি এগিয়ে নিয়ে আসে চাষের সময়টা, তাহলে কিন্তু এই পোকার আক্রমণ কম হবে। এবং একই বারবার জমিটাতে কিন্তু ভালো করে চাষ দিতে হবে। কেন? কারণ হচ্ছে পুত্তলিটা পিউপেশনটা মাটিতে হয় বলে।
1: আর একটা খুব কমন যেটা দেখা যায় যে পাউডারি মিলডিউ, যেটা সাদা গুঁড়ো মতো,
2: সাদা গুঁড়ো রোগ, এটা বিভিন্ন সবজিতেই হয়। তো সেক্ষেত্রে আমরা দেখেছি শুরুটা হয় কিন্তু পাতার নিচের দিকে, খুব ছোট ছোট হালকা এই পাউডারের মতো দাগ, যেটা ভালো করে নজর না করলে বোঝা যায় না। এবং এটা আস্তে আস্তে বড় হয় এবং পুরো পাতাটাকেই ঘিরে নেয়। আর ঠিক উল্টো দিকে যেই জায়গাটা নিচে আক্রমণ করেছে তার উল্টো দিকে একটা হালকা হলদে আভা দেখা যায়। তো এক্ষেত্রে কি হয়, যদি রোগের প্রকোপ বাড়ে সেটা প্রথমে তো পাতাটাকে নষ্টই করে দেয়, এবং আস্তে আস্তে ও কিন্তু পুরো কাণ্ড এবং যে লতা পাতা টমেটোর ক্ষেত্রে হয় বা যেখানেই হোক, বিশেষ করে আমাদের মটরশুঁটি এগুলোতে খুব হয়, তো সেগুলো আস্তে আস্তে নষ্ট করে পুরো গাছটাকেই মেরে দেয়। আমরা যদি পাউডারি মিলডিউ এই রোগের ক্ষেত্রে আমরা যদি ওষুধ কিছু বিবেচনা করি, প্রথমেই আমরা আর কি জমিটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে। তারপরে ওখানে আমাদের কিছু রাসায়নিক ওষুধ আছে, সালফেক্স বলে একটা ওষুধ আছে, সেটাকে যদি আমরা 3-4 গ্রাম প্রতি লিটার জলে গুলে দিই সেক্ষেত্রে আমরা উপকার পাবো। ক্যালিক্সিন একটা ওষুধ আছে, কেরাথেন আছে, ভ্যাভিস্টিনের নাম তো আমরা জানি, এই ওষুধগুলো দিলে আমরা
1: মোটামুটি
2: এই রোগটাকে নিয়ন্ত্রণে আনতে পারবো। এছাড়া ট্রাইকোডার্মা অ্যাম্প্লিওমাইসিস একটা ছত্রাক আছে, এই বা ভার্টিসিলিয়াম, এই ধরনের ছত্রাক দিয়ে

0: আমরা কিন্তু এই রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারি।
1: বেশ, আমাদের ঘড়ি আবার চোখ রাগাচ্ছে যে সময় একেবারেই শেষ। আমাদের আজকে আলোচনা করছিলাম এই সময়ে সবজির প্রধান রোগ পোকা ও তার নিয়ন্ত্রণ, আর এ ব্যাপারে বিস্তারিতভাবে বললেন রাজ্যের কীটতত্ত্ববিদ ডক্টর কিঙ্কর সাহা, আর সেই সঙ্গে রাজ্যের প্রাক্তন উদ্ভিদ রোগ তত্ত্ববিদ উত্তম রায়চৌধুরী। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, নমস্কার। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সচরাচর আমরা আলোচনা করি কি যে চাষ করবেন কিভাবে, কিভাবে বীজ উৎপাদনে হার বৃদ্ধি করবেন। আজকে তবে একটু বিষয়টি অন্য, যে চাষ তো করছেন আমাদের ভারত তথা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে আমাদের যে সমস্ত কৃষক বন্ধুরা চাষাবাদের সঙ্গে জড়িয়ে রয়েছেন দশকের পর দশক ধরে, বছরের পর বছর ধরে, তারা তো চাষ করে যান এবং আপনার যে মাঠের যে ফসলটি আপনি চাষ করেন সেটি বাজারজাত করেন। আবার কোনো কোনো কৃষক বন্ধু, যেটা সংখ্যা খুবই কম, হয়তো সেই বীজগুলি সংগ্রহ করেন ভবিষ্যতের জন্য, কখনও সেটা হয়তো সেই প্রজাতির বা আরও উন্নত মানের কোনো বীজ সংগ্রহ করলেন ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখলেন, সেগুলো পরবর্তী প্রজন্মে কাজে লাগবে বা ভবিষ্যতে সেগুলো আবার চাষ করবেন। তাই যারা বীজ সংগ্রহ করতে চান বা বীজ উৎপাদনের হারটা কীভাবে বাড়াবেন এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমরা বিষয় রেখেছি উন্নত মানের ধানের বীজ তৈরি করবেন কীভাবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগমের উৎপাদন আধিকারিক ডক্টর শীর্ষেন্দু সামন্ত। ডক্টর সামন্ত, আকাশবাণীতে আপনাকে স্বাগত,
2: নমস্কার। নমস্কার।
1: আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী। ডক্টর সামন্ত, যে কথা আমি বলছিলাম যে আমাদের কৃষক বন্ধুরা রয়েছেন যারা মূলত চাষাবাদ করে বাজারে বাজারজাত করেন, তাদের পণ্য বিক্রি করে দেন। খুব কম সংখ্যক কৃষক বন্ধু রয়েছেন যারা ভাবনা চিন্তা করেন যে আমি বীজটাকে সংগ্রহ করব বা ভবিষ্যতে হয়তো কখনো চাষ করব। তা যদি আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে আমাদের রাজ্যে, বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা যদি বলি, এখানে এই যে বীজ উৎপাদনের হারটা কিরকম রয়েছে?
2: নমস্কার, আপনি ভালো বলেছেন। দেখুন, আমাদের রাজ্যে মোটামুটি প্রায় 1,20,000 টনের মতো বীজ প্রোডাকশন হয়ে থাকে।
1: আচ্ছা।
2: এবং ধান প্রোডাকশন হয়ে থাকে প্রায় 16 মিলিয়ন টন। তো বীজের আমরা সাধারণত ধানের ক্ষেত্রে সিড মাল্টিপ্লিকেশন যে রেশিও থাকে সেখানে 1:80 ধরি। তো সেখানে মানে আমরা এটা মোটামুটি বলি যে 1 কিলো ধান বীজ থেকে আমরা 80 কিলো ধানের বীজ তৈরি করতে পারবো। এবং বীজের পুরো পরিস্থিতিটা থাকে বীজ থেকে বীজ, মানে আমরা সিড টু সিড বলি, মানে বীজ মাটিতে ফেলে এবং যখন বীজ আমরা মানে ফসল কর্তন করলাম বা হারভেস্ট করলাম, তারপরে যে বীজ সংরক্ষণ করে রাখলাম পরের সিজনে, এই সিড টু সিড পুরো প্রসেসটাই হচ্ছে বীজ তৈরির প্রক্রিয়ার মধ্যে পড়ে। এবার যদি বীজ তৈরির কথাই বলেন, তাহলে প্রথমে যারা বীজ তৈরি করবেন তাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে শুধু বীজ উৎপাদন নয়, এই বীজ উৎপাদন করে সংরক্ষণটাও কিন্তু বীজ উৎপাদনেরই একটি পার্ট। আমরা যদি সংরক্ষণটাই ভালো না করতে পারি, কারণ আমি তো ব্যবহার তৈরি করেই ব্যবহার করছি না, আমি পরের সিজনের জন্য আবার রাখবো, তো সেইখানে যদি আমার সংরক্ষণটা ভালো না হয়, পরের সিজনে আমি গুণগত মানের বীজটা তৈরি করলাম কিন্তু সংরক্ষণের অভাবে সেটা নষ্ট হয়ে গেল, তো সেখানে সংরক্ষণ পর্যন্ত এই এবং মাঠে পরের সিজনে মাঠে এই বীজ ফেলা পর্যন্ত কিন্তু এই বীজ উৎপাদনের প্রক্রিয়া আমাদের চলতে থাকে।
1: বেশ, আর মূলত কোন ধরনের বা কোন কোন মরশুমে এই বীজ উৎপাদনটা সম্ভব হতে পারে বা করা সম্ভব?
2: হ্যাঁ, পশ্চিমবঙ্গকে আমরা ধানের গোলা বলতে পারি। এই প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে সারা বছরই ধান চাষ হয়ে থাকে। সাধারণত আমাদের যে বড় দুটি মরশুমে হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের বোরো ধানের মরশুম এবং খারিফ ধানের মরশুম। এছাড়াও আমরা এই জৈদ বা আউশে ওখানে একটা করে
1: থাকি,
2: আমনও করছি। এবার সমস্যাটা হচ্ছে যে আমাদের বোরো মরশুমে জলের কিছু ঘাটতি দেখা যায় কিছু অঞ্চলে, সেইখানে অনেকটা আমাদের ধান চাষের জমি কমে আসে, আর খারিফ মরশুমে প্রাকৃতিক জল পাওয়াতে আমাদের অনেকটাই ধান চাষের জমি বেড়ে যায়। কিন্তু সারা বছরই আমরা কিছু না কিছু ধানের বীজ উৎপাদন করতেই পারি পরিবেশ পরিস্থিতিকে নজর রেখে। যেমন যদি বোরো মরশুমে জলের অভাব দেখা যায়, সেখানে আমরা শর্ট ডিউরেশন বা স্বল্প মেয়াদী ধানের চাষ করে বা সেই ধরনের বীজ উৎপাদন করতে পারি।

0: এবং খরিফ মরশুমে আমরা দীর্ঘমেয়াদী ধানের বীজ উৎপাদনের দিকে যেতে পারি। এছাড়া কিছু কিছু অঞ্চল ভেদে কিছু স্থানীয় কিছু জাত আছে যেগুলো সেই সব অঞ্চলেই বেশি ভালো হয়ে থাকে, সেই সব অঞ্চলে আমরা সেই জাতগুলোরই বীজ উৎপন্নের দিকে যাব। যেমন ধরুন আমাদের এখানে এই যে উত্তর চব্বিশ পরগনার দিকে কনকচুর যে ধান, বা রায়গঞ্জের দিকে তুলাই পাঞ্জি, তো এই জাতগুলোর বীজ উৎপাদন আমরা ওই অঞ্চলেই করার চেষ্টা করব, কারণ ওইখানে প্রকৃতির সঙ্গে সেটি ওতপ্রোতভাবে জড়িত দীর্ঘ দিন ধরে, দীর্ঘ যুগ ধরে বলা চলে। তো সেইগুলো তো মানে যেমন পরিবেশ ঋতু অনুযায়ী আমরা বীজ উৎপাদন করে থাকবো, সেরকম কিছু জায়গায় আমরা অঞ্চল ভেদেও আমরা জাত নির্বাচন করেও বীজ উৎপাদন করে থাকবো।
1: যে অঞ্চলের জন্য যে বীজটা সেখানে সুইটেবল,
0: হ্যাঁ,
1: সেই রকম বীজ যদি সংগ্রহ করা যায় সেটাই বোধহয় বেশি নিরাপদ।
0: সেটি নিরাপদ।
1: এবং তা এবং আপনি যে শুরুতেই বললেন যে শুধুমাত্র আমাদের বীজ উৎপাদন করলে হবে না, তার একটা সংরক্ষণের একটা বড় পার্ট রয়েছে, সেটাকে যদি না আমরা মেনটেন করতে পারি তাহলে বোধ হয় আমাদের সব কাজ ব্যর্থ হয়ে যাবে। যদি আমাদের এ রাজ্যের কথা ধরি, এ রাজ্যে উচ্চমানের বীজ তৈরি করছেন বা সংগ্রহ করছেন এমন কারা রয়েছেন?
0: হ্যাঁ দেখুন, বীজ উৎপাদন চলে আসছে যুগ যুগ ধরে, কারণ কৃষকেরা যবে থেকে আমরা চাষবাস শুরু করেছি প্রথমবার চাষ করার পর পরের সিজনের জন্য রাখা, এইটা তো চলেই আসছে, তখন সেই সময় সেই সময়কার নলেজ অনুযায়ী বিজ্ঞান অনুযায়ী তারা করেছেন। আজকে আমাদের বিজ্ঞানকে আমরা আরও উন্নত করেছি, আমরা আরও উন্নত মানের কী করে বীজ উৎপাদন করতে পারি আমরা সেই দিকে এগিয়েছি। আমাদের যেহেতু বোরোতে প্রায় 12 লক্ষ হেক্টর জমিতে চাষ হয়ে থাকে এবং খারিপে 44 লক্ষ হেক্টর জমিতে, এবং আয়ুষে প্রায় 1 লক্ষ হেক্টর জমিতে চাষ হয়ে থাকে, তো সেখানে আমাদের বীজ উৎপাদনের পরিমাণ আগের তুলনায় অনেকটা বেড়েছে। আমরা বিভিন্ন রকম যেমন হাই ইল্ডিং ভ্যারাইটি, তার সঙ্গে হাইব্রিড ভ্যারাইটিরও চাষ করে বীজ উৎপাদন করছি।
1: আচ্ছা,
0: বীজ উৎপাদন করতে গেলে যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সঠিক সময়ে বীজ বোনা, বীজের সঠিক চয়ন করা, এবং হচ্ছে তার আপনার জেনেটিক শুদ্ধতা, তার বাহ্যিক শুদ্ধতা, তার মধ্যে কোনো যেন অ্যাডমিক্সচার না থাকে। যেমন মানে একটি জাত বীজ চয়ন করলাম, তার মধ্যে গেল কোনো কারণে ঘাসের বীজ, আগাছার বীজ বা অন্য জাতেরই বীজ মিক্সিং হয়ে গেল। তারপর হচ্ছে সঠিক ম্যাচুরিটি, বীজ আমরা যদি সঠিক সময়ে হারভেস্ট না করি, কাঁচাতে হারভেস্ট করেছিলাম, তার সুপ্ত অবস্থা রয়ে যাবে বা জার্মিনেশন অনেকটা অনেক ক্ষেত্রে হবে না, তো সেইটা রোগ পোকার আক্রমণ থেকে আমাদের বীজকে বাঁচাতে হবে, কারণ নাহলে বীজবাহিত রোগ হিসাবে সেই পরবর্তী ফসলকে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত করবে। এছাড়া আর্দ্রতা, সব থেকে বড় কথা হচ্ছে সংরক্ষণের যে অংশে আমরা আর্দ্রতা, আমরা যদি বীজের সংরক্ষণের সময় আমাদের সবসময় চেষ্টা করতে 13% নিচে যেন আমরা আর্দ্রতা বীজের রাখতে পারি, আরও ভালো হয়। সেটা আমরা মানে 12, 11, 10 এরকম জায়গা নিয়ে আসতে পারলে আরও ভালো হয়। তো আর্দ্রতা এবং জার্মিনেশন মানে যে অঙ্কুরোদ্গম ক্ষমতা মিনিমাম যেন 80% থাকে, মানে 100টা বীজ মানে সংরক্ষণ করলে সেখানে যেন 80টা বীজ যেন ভালোভাবে গজাতে পারে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সংরক্ষণের ক্ষেত্রে যদি 1 ডিগ্রি আর্দ্রতা কোনো কারণে বেড়ে যায়, মানে সরি 1% আর্দ্রতা যদি কোনো কারণে বেড়ে যায়, তাহলে কিন্তু ওই বীজটার যা জীবনকাল ছিল সেটা কিন্তু অর্ধেক হয়ে যাবে। মানে ধরুন একটা বীজ আপনি 1 বছর রাখতে পারতেন 13% ময়েশ্চারে, সেটা কোনো কারণে 14% হয়ে গেল, ময়েশ্চার বেশি বেড়ে গেল, অ্যাবজর্ব করে নিল জলীয় বাষ্প বা বায়ুর আর্দ্রতা, ও দেখা যাবে 6 মাস ওটাকে রাখা যাবে। এবং তাপমাত্রার ক্ষেত্রেও যদি 5 ডিগ্রি তাপমাত্রা সংরক্ষণে বেড়ে যায় তাহলে সেখানেও জীবনকাল অর্ধেক হয়ে যায়।
1: আচ্ছা, এই যে মেজারমেন্টের কথাগুলো বলছেন, এগুলো আমাদের যে সমস্ত প্রান্তিক কৃষক বন্ধু যারা রয়েছেন গ্রাম বাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে, তাদের ক্ষেত্রে কি এত কিছু মেনটেন করা সম্ভব? তারা কিভাবে বুঝবেন যে কত ডিগ্রি টেম্পারেচার রয়েছে, কি রয়েছে?
0: হ্যাঁ, এটা দেখুন তাদের অভিজ্ঞতা তাদের অনেকটাই সাহায্য করে। তাদের অভিজ্ঞতার মধ্যে আমি এমনও দেখেছি তারা এই যে ধান তারা তুলে এনে প্রথমে তো মাটিতে জমিতেই খানিক কিছুদিন ফেলে রাখেন, পরে তারা নিয়ে এসে বাড়ির উঠানে, সেটা হতে পারে যে সিমেন্টের উঠান বা মাটির উঠানও হতে পারে, চাতাল যেটাকে বলে গ্রাম বাংলায়, সেখানে তারা ফেলে ভালো করে রোদ খাওয়ান। এবং অনেক জায়গায় দেখবেন যাদের চাতাল নিয়ে তারা ওই রাস্তার ওপরও পিচ রাস্তার ওপরও ফেলে ফেলে তারা করছেন, যাই হোক সেটা আমরা নাই বলি সেইভাবে করতে। এতে তারা বুঝতে পারেন অনেক অংশে অভিজ্ঞতার দিক থেকে, এবং দাঁতে কেটেও তারা আমি দেখেছি যাদের অভিজ্ঞতা তারা বুঝতে পারেন এইভাবে। এবং এখনকার দিনে যেহেতু

0: এই যে কৃষি দপ্তররা অনেক বেশি তৎপর এবং তাদের সাহায্যার্থে এগিয়ে আসছে, তারা যদি মনে করেন এই বিভিন্ন কৃষি অফিস, সেটা কৃষি বিজ্ঞান কেন্দ্র হোক, কৃষি বিশ্ববিদ্যালয় হোক, বা আমাদের ব্লক লেভেলের অফিস হোক, জেলা লেভেলের অফিস হোক, অনেক জায়গাতেই অফিসে আমাদের ময়েশ্চার মিটার বা এইসব যন্ত্রপাতি থাকে, সেখানে গিয়েও তারা সেখানে ময়েশ্চার স্যাম্পেল নিয়ে গিয়ে ময়েশ্চার টেস্ট করে আসতে পারেন, বা
1: বেশ,
0: পকেট পকেট যন্ত্র পাওয়া যায় এখন অনেকেই, সেগুলোকে সংগ্রহ করে রাখতে পারেন।
1: মানে আমাদের যে দেখা দেখি চাষ এবং পাশাপাশি বাস, এই যে ধারণাটা দীর্ঘ এত দশকের পর দশক ধরে চলে আসছিল এবং কৃষকদের মধ্যে সেটা একটা গেড়ে বসেছিল, সেই ধারণা থেকে আমাদের কৃষক বন্ধুদেরকে বেরিয়ে আসতে হবে। এবং আপনাদের সহযোগিতার জন্য আপনার এলাকায় যে সমস্ত এডিএ অফিস রয়েছে বা কেভিকে রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে যদি উন্নত মানের বীজ সংগ্রহ করতে চান বা যাই কৃষিকাজে যদি আপনি সফল হতে চান। সে ব্যাপারে তো ডক্টর সামন্ত যেমন বললেন ওইভাবে করবেন। আর আরেকটা কথা যেটা আপনি বললেন, আপনার কথা রেস্ট নেই, ধরি যে অভিজ্ঞতা, এমন কিছু কৃষক বন্ধুরা এবং আমাদের ব্যক্তিগতভাবে দেখা যে দাঁতে কেটে দেখা ধানের বীজটা কতটা পরিপক্ক বা সে বীজের সংরক্ষণ করার জন্য উপযুক্ত কিনা, এটা কিন্তু কৃষক বন্ধুরা অনেকেই রয়েছেন যারা দশকের পর দশক ধরে চাষ করে আসছেন, তাদের এই অভিজ্ঞতাটা আমাদের বোধহয় এই যন্ত্র নির্ভরতাকে হারিয়ে দেয় আর কি। যাক, খুব ভালো উদাহরণ দিয়েছেন। এবার একটু বলি যে আমরা যখন বীজ সংগ্রহ করব, যে সমস্ত রাজ্যের বিভিন্ন তো বীজ নিগম রয়েছে, তারা তো সংগ্রহ করছেন বিভিন্ন, তাদের যে সমস্ত উন্নত প্রযুক্তি রয়েছে, পদ্ধতি রয়েছে, সেইভাবে আপনারা যারা এই কাজের সঙ্গে জড়িত রয়েছেন তারা তো সংরক্ষণ করেন বা সংগ্রহ করেন। কিন্তু যে সমস্ত কৃষক বন্ধুরা চাইছেন যে নিজেরা ঘরে ঘরে করবেন, সেক্ষেত্রে তাদের কি বিশেষ কোনো পদক্ষেপ রয়েছে বা যেগুলো অতি অবশ্যই মেনটেন করা সম্ভব বা মানা উচিত বলে মনে হয়?
0: বীজ যেরকম আমি প্রথমেই বললাম আলোচনা শুরুতে, যে বীজ উৎপাদন কিন্তু হচ্ছিল যুগ যুগ ধরে, না হলে পরের বছর পরের ঋতুতে চাষ হচ্ছিল কি করে? কিন্তু সেখানে হয়তো এই যে বিজ্ঞান প্রযুক্তিটা এখন যত বেশিভাবে ব্যবহার হচ্ছে বা বৈজ্ঞানিক প্রথা যে যতটা উন্নত হচ্ছে, সেখানে সেই জায়গাটাকে তাদের এগিয়ে আসতে হবে। কারণ চাষবাস কখনোই পিছিয়ে থাকা কোনো একটি কাজ নয়, এটি একটি বিজ্ঞান। এই বিজ্ঞান যত এগিয়ে যাবে তাদের কিন্তু আয়, উৎপাদন এবং সঠিক জমিকে সঠিক ব্যবহার করতে ওনারা পারবেন এবং তাদের শেষ পর্যন্ত আয় বাড়বে। তো সেখানে কৃষক বন্ধুরা নিজেরাও বীজ উৎপাদন করতে পারেন, বিভিন্নভাবে বীজ উৎপাদন করে থাকতে পারেন। সবার আগে বলবো যে বীজ যেহেতু আমাদের মায়ের মতো, কারণ সবার আগে যেহেতু মা, যদি একজন সুস্থ সবল মা যদি না নিজে সুস্থ থাকেন, তাহলে সঠিক যেমন সুস্থ শিশু জন্মানো মুশকিল হয়, যেমন গাছকে আমরা চিকিৎসক বন্ধুরাই যথেষ্ট নিজের সন্তানের মতো করে মানুষ করেন, এবং এই বীজ পরবর্তীকালে আবার পরবর্তী সন্তানের মা হিসাবেই তাদের কাছে যত্নে ফিরে আসে এবং লালিত হয়। তো সেখানে যদি কৃষক বন্ধুরা মনে করেন, বিভিন্ন যে বীজ নিগম, এই বীজ নিগম পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগম হোক, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন কেভিকে বা এই ধরনের সংস্থার সঙ্গে যুক্ত হয়ে তাদের নিবন্ধভূত কৃষক হয়ে তাদের থেকে বিভিন্ন রকম ব্রিডার বা ফাউন্ডেশন বীজ সংগ্রহ করে তারা তাদের আন্ডারে রেজিস্ট্রেশন করতে পারেন ওয়েস্ট বেঙ্গল স্টেট সিড সার্টিফিকেশন এজেন্সির আন্ডারে, যেটি পশ্চিমবঙ্গ সরকারেরই একটি শাখা। এখানে এখন বর্তমানে এই পুরো প্রসেসটি অনলাইনে হয়ে গেছে। এই অনলাইন প্রসেসে তারা রেজিস্ট্রেশন করে ওনারা এই বীজ উৎপাদন করবেন এবং সময় সময় এই বীজের যথেষ্ট ইন্সপেকশন হয় এবং কিছু নিয়ম কানুন আছে, সেগুলোকে মেনটেন করে করলে সেই বীজকে বীজ হিসেবে গৃহীত হবে এবং একটি ফসল তোলার পরে সেটি টেস্টে যায়। এই টেস্ট
1: সেখানে মূলত কি কি ধরনের টেস্ট করা হয়? একজন কৃষক বন্ধু যিনি হয়তো আগ্রহী হয়েছেন বীজ উৎপাদনকারী হিসেবে, বীজ সংগ্রহ করবেন, সংরক্ষণ করবেন, তিনি বীজটা নিয়ে গিয়ে আপনাদের যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গেলেন, মূলত তার কোন দিকগুলো দেখা হবে?
0: এটা আমাদের কাছে এলে আমরা সিড সার্টিফিকেশনের কাছে আমরা অ্যাপ্লিকেশন দিই যে সিডটি টেস্টের জন্য, তারা নিয়ে যান, সিড টেস্টিং ল্যাবরেটরি আছে সেখানে, তারা সেই বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা, সেই বীজের বাহ্যিক এবং জেনেটিক শুদ্ধতা, সেই বীজের আর্দ্রতা, রোগ পোকার কোনো ইনফেস্টেশন আছে কি না, এইসব সব দিক ওনারা খতিয়ে দেখে ভায়াবিলিটি ভিগার, যেটা বীজের যেটা মানে চারিত্রিক যে গঠন
1: বৈশিষ্ট্য।
0: এবং

0: শক্তি, সেসব জিনিস ওনারা খতিয়ে দেখে ওনারা এই বীজকে পাস করেন,
1: সার্টিফাইড
0: সার্টিফাই। অ্যাকচুয়ালি এখানে আর মানে রেকমেন্ডেড বা নন রেকমেন্ডেড কথাটা ব্যবহার করা হয়। রেকমেন্ডেড হলে তখন সেই বীজের সার্টিফিকেট ইস্যু করা হয়, একটি করে সার্টিফিকেট হয়। সেই সার্টিফিকেট বীজের বস্তায় গায়ে, তাতে যাবতীয় তথ্য দেওয়া থাকে যে সেই বীজ কবে তৈরি হয়েছে, কত দিনের জন্য ভ্যালিড, সেই বীজ মানে কি তার বাহ্যিক শুদ্ধতা, জার্মিনেশন ক্ষমতা, সব কিছু দিয়ে সরকারিভাবে একদম সেটাকে বিভিন্ন বীজে
1: রেকমেন্ড করা হয়।
0: রেকমেন্ড করা হয়।
1: আচ্ছা, এটা তো গেল মোটামুটি টেকনিক্যাল দিক। যদি কোনো যে সমস্ত কৃষক বন্ধুরা যারা রয়েছেন হয়তো পৌঁছতে পারছেন না এমন কোনো ডিপার্টমেন্টে বা এডি অফিস হোক বা কেবি কে, যেখানে যেখানে এগুলো করাতে পারবেন তারা, বা অনলাইনে কেউ হয়তো রেজিস্ট্রেশন করতে পারছেন না, সেই সমস্ত কৃষক বন্ধুরা বাড়িতে যদি কোনোভাবে সংরক্ষণ করতে চান, একটা তো আপনার কথায় বারবার উঠে আসছে যে বীজ থেকে এই পরবর্তী প্রজন্মে বা পরবর্তী চাষের ক্ষেত্রে যেন কোনো রোগ বা সংক্রমণ কিছু না থেকে থাকে, এক্ষেত্রে যদি সংশোধন করতে চান কিভাবে করা সম্ভব?
0: বীজ যদি শুধু সংরক্ষণের কথা বলেন তাহলে বীজ সংরক্ষণ বিভিন্ন রকম, আগেকার দিনে যে ধানের গোলা, সেই গোলা তারা যথেষ্ট বিভিন্ন রকম মাটি বা গোবর দিয়ে লেপে সুন্দর করে, যাতে বাইরের আর্দ্রতা এবং তাপমাত্রার সঙ্গে সংস্পর্শে না আসে সেইভাবে করতেন। কিন্তু বর্তমানে বিভিন্ন রকম বিন আপনার জার পাওয়া যায়, বিভিন্ন রকম প্লাস্টিকেরও কিছু প্যাকেজ পাওয়া যায়, সেগুলো কিছু ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা রেকমেন্ড করি না, কারণ বীজও তো একটা জীবন আছে, তাতে তারাও শ্বসন চালাতে থাকে। ফলে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রাখলে সেখানে জিনিসটা আর শ্বাস প্রশ্বাসটা তারাও ঠিকমতো নিতে পারে না, এবং সেখানে বীজের অঙ্কুরোদগম আস্তে আস্তে নষ্ট হয়ে আসে। সাধারণত কাপড়ের ব্যাগ বা চটের বস্তা এর মধ্যেই সংরক্ষণ করতে করা বলা হয়, এবং সংরক্ষণ যেখানে করা হবে সবসময় মাটির থেকে 1 ফিট উঁচুতে কোনো কাঠের পাটাতনে করা হয়, যাতে মাটির আর্দ্রতা না টেনে নেওয়া হয় নেয়, এবং যদি চাল টিনের চাল হয় বা কিছু, তার থেকে মিনিমাম 1 মিটার নিচ পর্যন্ত সেই বীজকে লাট দিয়ে সংরক্ষণ করা হয়, এবং চারিদিকে অন্তত 1 ফিট করে, 1 ফিট থেকে 2 ফিট করে আমরা জায়গা ছেড়ে রাখি, যাতে ইন্সপেকশন করা যায়, এবং ভেতরে আমরা ইঁদুর বা এই ধরনের পোকামাকড়ের জন্য ধুমায়িত যে বিভিন্ন রকম ওষুধ আছে, যেমন সেলফস ট্যাবলেট ট্যাবলেট, এইসবগুলো আমরা দিয়ে সংরক্ষণ করতে পারি, এবং বিভিন্ন রকম স্প্রেও আমরা
1: ব্যবহার সাজেস্ট করছেন। বেশ, আমাদের এই যে ধানের বীজ আমরা উৎপাদন কিভাবে বাড়াবো সে ব্যাপারে যদি একটু পুরনো দিনে ফিরে যাই, আমাদের গ্রাম বাংলার বুক থেকে এমন বহু উন্নত মানের জাত ছিল, যেমন আপনি শুরুতে বললেন যে তুলাই পাঁজির কথা বা গোবিন্দভোগ বা আর একটা কনকচুর ধানের, এই যে ধানের যে বীজগুলি আস্তে আস্তে বাংলার বুক থেকে হারিয়ে যাচ্ছে, এগুলো কি কোনোভাবে সংরক্ষণ বা এদের উৎপাদন বাড়ানো সম্ভব বলে আপনাদের মনে হয়, বা কিভাবে সম্ভব যদি হয়?
0: হ্যাঁ, বীজ দেখুন, বীজ উৎপাদনের কথা যদি বলছেন না ফসল
1: বীজ উৎপাদন, এই যে
0: বীজ উৎপাদন, হ্যাঁ, আমরা বিভিন্ন সরকারি স্তরেও বিভিন্ন রকম অর্গানিকের যে অর্গানিক ইন্ডিজেনাস ভ্যারাইটি সেইসব সংরক্ষণের স্কিম আছে, সেখানে আমরা সেই ধরনের বীজ তৈরি করে আমরা সেইসব সাপ্লাই করে থাকি, কৃষকরা যাতে আরও উৎসাহী হয় এই ধরনের ভ্যারাইটিগুলোকে করার জন্য, যে অঞ্চলে যে জেলায় যে ভ্যারাইটির চল প্রচলন বেশি আছে। এছাড়া কৃষকরা যদি নিজেরা মনে করেন, তারা বিভিন্ন সংস্থা আছে, এনজিও বা এই ধরনের সংস্থা, বিভিন্ন কিছু ইচ্ছুক কৃষক দ্বারা বিভিন্ন রকম এই ইন্ডিজেনাস ভ্যারাইটি বা স্থানীয় জাতকে সংরক্ষণ করে তারা প্রতি বছর বীজ উৎপাদন করে তারা নিজেরা সংরক্ষণও করেন এবং কিছু চাষও করে থাকেন এইসব জায়গায়।
1: এবারে আমাদের মূলত লক্ষ্য যেটা, যে কৃষক বন্ধুদেরকে স্বাবলম্বী করা আর্থিকভাবে, প্রত্যেক কৃষক বন্ধু যাই চাষ করি না কেন, বা আমরা বীজ উৎপাদনের কথা ধরি বা যাই চাষ করি না কেন, আমাদের মেন টার্গেট থাকে যে সেটাকে বাজারজাত করতে হবে, সেখান থেকে কিছু অর্থ উপার্জন হবে, তারা স্বাবলম্বী হবে আর্থিকভাবে। এই যে বীজ উৎপাদন যদি আমাদের কৃষক বন্ধুরা করে থাকেন, যে সমস্ত অর্গানাইজেশন করছে তাদের তো আলাদা ব্যাপার, তারা তো বীজ বিক্রি করছেন, যে সমস্ত কৃষক বন্ধুরা বীজ নিজেদের মধ্যে উৎপাদন করছেন সংরক্ষণ করছেন, তারা কি কোনোভাবে বাজারজাত করতে পারেন বা সেই বীজগুলোকে নিয়ে ব্যবসায়িক ভিত্তিতে কোনো কিছু করতে পারবেন?
0: করতে পারবেন, কিছু জায়গায় TLC হিসাবে তারা করতে পারেন, যেখানে ওনাদের হয়তো সেরকমভাবে কোনো সার্টিফাইড বা এরকম আন্ডারে যেতে হয়।

0: হয় না, কিন্তু বীজ উৎপাদন করে বিক্রি করতে গেলে কিন্তু সিড লাইসেন্স নিতে হবে।
1: আচ্ছা,
0: সিড লাইসেন্স একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, সরকারের অধীনে সিড লাইসেন্স নিতে হবে এবং তাকে তবে তিনি বীজ উৎপাদন করে বীজ উনি বিক্রি করতে পারবেন বা বাজারজাত করতে পারবেন, বা ওনারা এই ধরনের সরকারি সংস্থা বা এই ধরনের সংস্থা যারা বীজ উৎপাদন করে তাদের সঙ্গে যুক্ত হয়ে তাদের অধীনেও বীজ উৎপাদন করে দিলে সেখানেও তারা ব্র্যান্ডিংয়ের তাদের ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বীজ তারা নিয়ে বিভিন্ন মার্কেটে সেখানে তারা বিক্রি করে থাকেন।
1: আমাদের ঘড়ি কাঁটা বলছে আমাদের এখানেই থামতে হচ্ছে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম উন্নত মানের ধানের বীজ তৈরি করবেন কিভাবে, এ ব্যাপারে বিস্তারিত জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগমের উৎপাদন আধিকারিক ডক্টর শীর্ষেন্দু সামন্ত। ডক্টর সামন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। আর আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, আমাদের অনুষ্ঠান কেমন লাগে তা আপনারা চিঠি লিখে জানাতে পারেন। চিঠি লিখুন, যে অনুষ্ঠানের জন্য লিখছেন তার নাম, কৃষি কথার আসর বা ক্ষেত খামারের কথা, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতায়, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা মেল করেও জানাতে পারেন। মেল করুন aircoalagriagri@gmail.com। আর তাহলে এই পর্যন্ত, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন। ডক্টর সামন্ত, নমস্কার।
0: নমস্কার।
2: কৃষি কথার আসর এখানে শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
3: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম শ্রাবণ ও শ্রাবণী মেলা। লিখেছেন দেবাশিস মৌলিক। শ্রাবণ মাস পড়তেই সমগ্র দেশের পাশাপাশি

0: পাশাপাশি এই রাজ্যেও শুরু হয়েছে শ্রাবণী মেলা। রাজ্যের সবচেয়ে বড় শ্রাবণী মেলা হয় হুগলি জেলার তারকেশ্বরে। এছাড়াও রাজ্যে রয়েছে বহু শৈবস্থান। বাঁকুড়া জেলাও শ্রাবণী মেলা আয়োজনে পিছিয়ে নেই। আধ্যাত্মিক পুনরুজ্জীবন, ভক্তির মাস শ্রাবণকে ঘিরে শিবের মাথায় জল ঢালা ও প্রাত্যহিক শিববন্দনার ধর্মীয় পূজার্চনার শেষ নেই। বাঁকুড়া জেলার 22টি ব্লকেই রয়েছে ছোট বড় বহু শিবের মন্দির। কোনো মন্দির প্রতিষ্ঠিত, আবার কোনো মন্দির লৌকিক বিশ্বাসে দেবতাদের দ্বারা নির্মিত। যদিও লৌকিক বিশ্বাসের কোনো তথ্য বা প্রমাণ আজও মেলেনি। জেলার উল্লেখযোগ্য শিবমন্দিরগুলির মধ্যে প্রাচীন একতেশ্বর শিবমন্দির, ওন্দা ব্লকে রয়েছে প্রাচীন বহুলারা সিদ্ধেশ্বর এবং হরিহরপুরের শিবমন্দির, বিষ্ণুপুর ব্লকের ডিহরে রয়েছে অতি প্রাচীন ঐতিহাসিক সারেশ্বর ও বিষ্ণুপুর শহরে মল্লেশ্বর শিবমন্দির, শালতোরা ব্লকের বিহারীনাথ শিবমন্দির, মুকুটমণিপুরে কংসাবতী নদীর তীরে রয়েছে জৈন মূর্তি পরেশনাথের শিবলিঙ্গ, এছাড়াও জেলায় রয়েছে আরও কত শত শিবমন্দির। জেলার সর্বত্রই শুরু হয়েছে শ্রাবণী উৎসব। নদ নদী বা পবিত্র জলধারা বা ঝর্ণা থেকে জল নিয়ে গিয়ে শিবের মাথায় জল ঢালা। জেলার দামোদর, কংসাবতী, শুশুনিয়ার ঝর্ণার জলধারা থেকে পবিত্র জল নিয়ে শিবের মাথায় ঢালা হয়। বেশ কিছু মন্দিরে সারা মাস ব্যাপী চলে শৃঙ্গার, আরতি, ভজন কীর্তন, প্রসাদ বিতরণ সহ নানা আধ্যাত্মিক ও সাংস্কৃতিক উৎসব। জেলার প্রাচীনতম একতেশ্বর মন্দিরে প্রথম শ্রাবণী মেলা শুরু হয়েছিল 70-এর দশকের শুরুতেই। প্রথা মেনে এই উৎসবে প্রতি সোমবার ভক্তবৃন্দের দল বাঁকে করে শুশুনিয়া জলধারা থেকে পবিত্র জল নিয়ে একতেশ্বর শিবের মাথায় ঢালেন। বর্তমানে এই উৎসব আরও জাঁকজমকপূর্ণ হয়েছে। ফুল মালায় সেজে উঠেছে মন্দির, সন্ধে হতেই শৃঙ্গার, আরতি। ভক্তবৃন্দের দল পুণ্যার্জনের প্রবল আকুতি নিয়ে শুশুনিয়া পাহাড়ের জল নিয়ে মনস্কামনা পূরণ করার তাগিদে বাবা ভোলানাথের মাথায় সোমবার সেই জল ঢালেন। শ্রাবণী মেলার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। লৌকিক বিশ্বাস, শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢাললে সাফল্য, সুখ ও সমৃদ্ধি আসে। শ্রাবণ মাস মহাদেবকে উৎসর্গীকৃত মাস। জ্যোতিষশাস্ত্রে শ্রাবণ একটি নক্ষত্রের নাম, পুরাণের শ্রবণ ঋষির নামানুসারে এই নাম। মকর রাশির অন্তর্গত এই নক্ষত্রের অধিপতি যদিও বিষ্ণু, তবুও বিভিন্ন পুরাণে বিভিন্ন মত আছে। কোনো কোনো পুরাণে শ্রাবণী মেলার জল ঢালার উৎপত্তি সমুদ্র মন্থন, শিবের বিষপান এবং বিষপানের পর যন্ত্রণায় ছটফট করা শিবকে শান্ত করার জন্য দেবতাদের শিবের মাথায় জল ঢালাকে কেন্দ্র করে অনুসরণ করা হয়। লৌকিক বিশ্বাস রয়েছে শ্রাবণ মাস পড়লেই শিবের মাথা থেকে সারা শরীরে যন্ত্রণা শুরু হয়। যন্ত্রণা লাঘবের উদ্দেশ্যে শিবের মাথা ও সারা শরীরে জল ঢেলে পুণ্যার্জন করেন শিব ভক্তরা। অনেক জায়গায় বসে মেলা, কেনা বেচা হয়, স্থানীয় ব্যবসায়ীরাও দুটো পয়সার মুখ দেখেন। জেলার অর্থনীতিকে পুষ্ট করে তোলে এই শ্রাবণী মেলা। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন দেবাশিস মৌলিক।
1: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।

0: শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতবি। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে, নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরতদের বিরুদ্ধে দায়ের হওয়া FIR প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লির সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাট তিনটি বিধানসভার আসনের উপনির্বাচনে আজ ভোট গণনা করা হয়। একটিতে জিতেছে বিজেপি, একটিতে কংগ্রেস, বাকিপুরে জিতেছে জনসুরাজ পার্টি। ইরান আজ স্পষ্ট জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো রকম আলোচনা চলছে না, এমনকি ভবিষ্যতেও কোনো রকম বৈঠকের পরিকল্পনা নেই। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসের ভারোত্তোলনে 11টি বিভাগে 8টি পদক জয় করার জন্য ঐতিহাসিক প্রদর্শনের প্রশংসা করেছেন। অভিনন্দন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। আসছে বিস্তারিত খবরে। লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানে 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে এই বিলে। চলতি বছর মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করেন। দ্বিতীয়বার মুলতুবির পর দুপুর 2টায় অধিবেশন বসলে কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি সভায় উত্থাপন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিচার প্রক্রিয়ায় সংস্কারের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। শ্রী মেঘওয়াল বলেন, সুপ্রিম কোর্টে ক্রমবর্ধমান বকেয়া মামলার সংখ্যা কমানো এবং বিচার ব্যবস্থাকে আরও কার্যকর করাই বিলের মূল লক্ষ্য।
1: आज प्रस्तुत ये विधेयक भी न्यायिक क्षेत्र में उसी सुधार श्रृंखला की एक महत्वपूर्ण कड़ी है। वर्तमान परिप्रेक्ष्य में माननीय सर्वोच्च न्यायालय में लंबित मामलों की बढ़ती संख्या तथा न्यायिक कार्य प्रणाली को अधिक एफिशिएंट एवं इफेक्टिव बनाने के उद्देश्य से इस अमेंडमेंट बिल में चीफ जस्टिस ऑफ इंडिया सहित अन्य न्यायाधीशों की संख्या 34 से बढ़ाकर 38 किए जाने का प्रावधान किया गया है।
0: বিল পাশের পরেই লোকসভার অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। এদিকে রাজ্যসভায় আজ পাশ হয়েছে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা MSME উন্নয়ন সংশোধনী বিল। এই বিলে 2006 সংশ্লিষ্ট আইনের সংশোধন করা হয়েছে। অর্থ প্রদানে দেরি এবং সমস্যা সমাধানের সরলীকরণের লক্ষ্যে আনা হয়েছে এই বিলটি। দুপুর 2টোর পর সভা বসলে MSME মন্ত্রী জিতেন রাম মাঝি বিলটি সভায় পেশ করেন। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে MSME ক্ষেত্রে বকেয়া ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2014-15 সালে যা ছিল 10 লক্ষ কোটি টাকার কাছাকাছি, তা বর্তমানে 38 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে। বিল পাশের পর রাজ্যসভার অধিবেশনও দিনের মতো মুলতবি হয়ে যায়। উল্লেখ্য, এর আগে নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশি তৎপরতা সহ অন্যান্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের দরুন রাজ্যসভার অধিবেশন বারবার এবং তারপর দিনের মতো মুলতবি করে দিতে হয়। একই কারণে লোকসভার অধিবেশনও বারবারের পর দিনের মতো মুলতবি হয়ে যায়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গুরুত্বপূর্ণ বিলগুলির ওপর আলোচনায় অংশ না নেওয়ার জন্য বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। সংসদ ভবনের বাইরে তিনি বলেন, লোকসভায় আজ সুপ্রিম কোর্টের বিচারপতির সংশোধনী বিল পাশ হলেও বিরোধী পক্ষের একজন সদস্য আলোচনায় অংশ নেননি। একইভাবে রাজ্যসভায় পাশ হওয়া MSME উন্নয়ন সংশোধনী বিল পাশের সময় বিরোধীরা আলোচনা থেকে বিরত ছিলেন। তিনি বলেন, বিরোধী সাংসদরা সভায় তাদের বলতে দেওয়া হচ্ছে না বলে সংসদের বাইরে অভিযোগ করলেও যখন তাদের সুযোগ দেওয়া হচ্ছে তখন তারা বলতে চাইছেন না। একাধিক বিজেপি সাংসদও বিরোধীদের এই নেতিবাচক ভূমিকার সমালোচনা করেন। এদিকে নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত পড়ুয়াদের ওপর পুলিশি তৎপরতার অভিযোগ নিয়ে কংগ্রেস সভাপতি লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে সরকারের কাছ থেকে বিবৃতি দাবি করেছেন। সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সভায় এসে এ ব্যাপারে বিবৃতি দিতে হবে। সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট জানিয়েছে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দিল্লির যন্তর মন্তর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার বা রদ করার ক্ষেত্রে দিল্লি সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ বলেছেন, গত 28 জুলাইয়ের নির্দেশে যাদের বিরুদ্ধে গুরুতর অতীত অপরাধের রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রেই কড়া ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল। কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর প্রত্যাহার

0: বিধানসভা আসনের উপনির্বাচনে আজ ভোট গণনা করা হয়। একটিতে জিতেছে বিজেপি, একটিতে কংগ্রেস এবং একটিতে জনসুরাজ পার্টি। গুজরাটের মঞ্জালপুর বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রভাই প্যাটেল জয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ভিকাভাই রাভারিকে 30,600 বেশি ভোটে হারিয়ে দেন। প্রবীণ বিজেপি বিধায়ক প্রাক্তন মন্ত্রী যোগেশ প্যাটেলের মৃত্যুতে আসনটি শূন্য হয়। এদিকে কংগ্রেস মধ্যপ্রদেশের দাঁতিয়া আসনটি নিজেদের দখলে রেখেছে। দলের প্রার্থী ঘনশ্যাম সিং বিজেপির আশুতোষ তিওয়ারিকে প্রায় 6,000 ভোটে হারিয়ে দেন। প্রতারণার একটি মামলায় কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র ভারতীর 3 বছরের কারাবাসের প্রেক্ষিতে এই আসনটিতে ভোট গ্রহণ করা হয়। অন্যদিকে বিহারের বাঁকিপুর আসনে জনসুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর জয়ী হয়েছেন। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমি বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবেন। আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরান আজ স্পষ্ট জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো রকম আলোচনা চলছে না, এমনকি ভবিষ্যতেও কোনো রকম বৈঠকের পরিকল্পনা নেই। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আজ মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনার কর্মসূচি আছে বলে যে দাবি করেছিলেন তা পরস্পর বিরোধী প্রমাণিত হল। বিমানে সাংবাদিকদের ট্রাম্প বলেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার ও ইরানের সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনার কারণেই এর আগে পরিকল্পিত ব্যাপক হামলা স্থগিত রাখতে বাধ্য হন। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাগেই ট্রাম্পের দাবি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন। কোন রকম আলোচনা চলা বা বৈঠকের পরিকল্পনার সম্ভাবনাও নস্যাৎ করে দেন তিনি। পাক অধিকৃত জম্মু কাশ্মীর পিওজেকের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। রাতভর বিক্ষোভকারীরা তাদের প্রতিবাদ আন্দোলন চালিয়ে যান। তাদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী আবারও গুলি চালিয়েছে বলে অভিযোগ। রাউলকোটে মধ্যরাতে আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনী চড়াও হয়। বিক্ষোভকারীদের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। গত 50 দিন ধরে তারা ওই এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল আরও অনেকে আন্দোলনে যোগ দেন এবং ক্রমশ তা অঞ্চলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। পিওজেকের মানবাধিকার পরিষদের সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে নিরাপত্তা বাহিনীর গুলিচালনায় এ পর্যন্ত 80 জন প্রাণ হারিয়েছেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ উজবেকিস্তানের বিনিয়োগ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী লাজিজ কুদরাদফের সঙ্গে বৈঠক করেন। পরে সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বৈঠকে ভারত উজবেক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে এখন ওড়িশায়। সফরকালে তিনি কটক, ভুবনেশ্বর, ব্রহ্মপুর এবং গঞ্জাম জেলার তপ্তপানিতে বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক ও সরকারি কর্মসূচিতে অংশ নেবেন। তিনি আজ নতুন দিল্লিতে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, সমাজ সংস্কারক উৎকলমণি পণ্ডিত গোপবন্ধু দাসের একটি মূর্তির আবরণ উন্মোচন করেন। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া আজ সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে পদক জয়ীদের ঐতিহাসিক প্রদর্শনের প্রশংসা করেছেন। ভারতীয় প্রতিযোগীরা ভারোত্তোলনের 11টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে 8টি পদক জয় করে। এর মধ্যে 1টি সোনা, 6টি রূপ এবং 1টি ব্রোঞ্জ। স্বর্ণ পদক জয়ীর জন্য 30 লক্ষ টাকা, রৌপ্য পদক জয়ীদের জন্য 20 লক্ষ টাকা করে এবং ব্রোঞ্জ পদক জয়ীদের জন্য 10 লক্ষ টাকা পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কমনওয়েলথ গেমসে ভারতীয় খেলোয়াড়দের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অসাধারণ প্রদর্শনের জন্য তাদের অভিনন্দিত করেছেন। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের অসাধারণ সাফল্যের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতি সংখ্যার সংশোধনী বিল পাশ হয়েছে। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ বিক্ষোভের সময় পুলিশের তৎপরতা সহ অন্য ইস্যুতে বিরোধীদের তুমুল হই হট্টগোলের জন্য সংসদের উভয় সভার অধিবেশন আজও দিনের মতো মুলতবি। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই আগামী কয়েকটি অনুষ্ঠান।

0: সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত ৮টায় রয়েছে লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় মায়ের দুধের গুণ। অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অগ্নিমিতা গিরি সরকার, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। রাত ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, তবলা চিরদীপ বন্দ্যোপাধ্যায়। আবৃত্তির আসর এই অনুষ্ঠানটি শুনবেন রাত ৯:৩০। সুকান্ত ভট্টাচার্যের কবিতায় আবৃত্তি শর্মিষ্ঠা সরকারের কণ্ঠে। রাত ৯:৪৫ জেলায় আকাশবাণী কিরীটেশ্বরী মন্দির মুর্শিদাবাদ, বলবেন মামন ফারুক। রাত ১০টায় বাংলা ছায়াছবির গান নজরুল গীতি পল্টু বিশ্বাসের কণ্ঠে শুনবেন রাত ১০:৩০। প্রভাতী মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন আধুনিক গান রাত ১০:৪৫। রাত ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল রাগ যোগ, শিল্পী রুকমাবাই সেনগুপ্ত। রাত ১১:৪০ রাজেশ্বরী রাগে শুনবেন শরৎ, শিল্পী অম্লান দত্ত। জানিয়ে দিলাম গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আগামী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। এখন বলি সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। রাত ৮টায় ছায়াছবির গান, ৮:১৫ শুনবেন সংসদ পর্যালোচনা। রাত ৮:৩০ নানা রঙের গান, ৯:১৬ স্পটলাইট। রাত ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন। রাত ১১:১০ হিন্দি ছবির গান। শুনলেন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
1: জনগণনার প্রথম পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউসিং সেন্সাস অর্থাৎ আপনাদের আবাসন গণনা করা হবে। আসুন নিজের অংশগ্রহণে এটাকে সফল করে তুলুন। প্রত্যেক ব্যক্তি যুক্ত হোক, প্রতিটি বাড়ি যুক্ত হোক এবং দেশ এগিয়ে যাক। সেন্সাস 2027, আমাদের জনগণনা, আমাদের বিকাশ।
2: কম প্রিমিয়াম, ज्यादा बोनस, अपनों के लिए सबसे सही RPLI, इससे बेहतर कुछ नहीं।
3: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।
4: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
5: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
4: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
5: তাহলে সঠিক নম্বর
4: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
5: দিদি তুমি বাঁচালে।
4: কাজ থেকে নয়,
5: হ্যাঁ করছি। RBI এ কথা বলে,
6: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
7: স্থানীয় সংবাদ একটু পরেই।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সিপিআইএম ও তৃণমূল কংগ্রেসের জন্যই পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল হয়ে উঠেছিল বলে বিজেপি অভিযোগ করেছে। বীরভূমে পলাতক পাথর ব্যবসায়ী নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের বেআইনি কারবারের সঙ্গে যোগ থাকার অভিযোগে মোহাম্মদবাজার থানার দুই সাব ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা হ্রাস ও ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিবহন দপ্তর এবং পুলিশের যৌথ উদ্যোগে আজ পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা হয়েছে। মল্লিকঘাট ফুলবাজারকে বিশ্বমানের বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। কলকাতা সহ রাজ্যের

0: বিভিন্ন জেলায় আজ দুপুরের পর থেকে বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। বজ্রপাতে রাজ্যে এখনও পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল ও বেহালা এসএস স্পোর্টিং এর খেলাটি 3-3 গোলে শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। সিপিআইএম ও তৃণমূল কংগ্রেসের জন্যই পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল হয়ে উঠেছিল বলে বিজেপি অভিযোগ করেছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, খাগড়াগড় সহ একাধিক ঘটনায় সন্ত্রাসবাদীদের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগসূত্র পাওয়া গেছে।
1: সিপিআইএম এর আমলে পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ, তৃণমূল কংগ্রেসের মৌলবাদের কাছে আত্মসমর্পণ এবং ব্লক ভোটের স্বার্থে ধর্মান্ধতা রেডিকালাইজেশনকে প্রশ্রয় দেওয়ার কারণে আজ পশ্চিমবঙ্গ সেফ হোম। এর আগেও খাগড়াগড় ঘটেছে, আইএসআইএসের জঙ্গি ধরা পড়েছে, 26/11 ঘটনার সঙ্গে কলকাতার লিঙ্ক পাওয়া গেছে, তখন এটা তো একটা সার্বিকভাবে জাতীয় সমস্যা।
0: পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, পূর্বতন সরকারের আমল থেকেই রাজ্য জঙ্গিদের আস্তানা হয়ে উঠেছে।
2: অ্যান্টি ইন্ডিয়ান্স এই যে মানসিকতা, এই যে কিডন্যাপ করে রানসম চাইব, মুখ্যমন্ত্রীকে গুলি করে দেবো, মেরে দেবো, যন্তর মন্তরে বোম ফাটাবো, এগুলো তো আজকে হচ্ছে না। এগুলো তো বীজ রোপা হয়েছে ওই সময়তে যখন মমতা ব্যানার্জি 2011 এসেছেন, ভোটের রাজনীতি করতে হবে মাথায় ঢুকলো। টেররিস্টদের ঢুকিয়েছেন তো আগের সরকার, যে যা খুশি পাচ্ছে করবে। শুভেন্দু অধিকারীর আমলে এটা আমরা মারতেই দেবো না, একদম নিচ থেকে কেটে দেওয়া হবে।
0: শুধু বাংলা নয়, গোটা দেশেই যাতে সন্ত্রাসবাদীরা কোথাও আশ্রয় না পায় তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
3: শুধু পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষে যেন সন্ত্রাসবাদীরা কোথাও কোনো আশ্রয় না পায়, প্রশ্রয় না পায়, আমরা তো চাইবই। এবং আমরা চাইবো যত দ্রুত তদন্তে করে সত্যটা কি সেটা আমাদের জানা দরকার। এবং খুব একটা দুশ্চিন্তার বিষয়, খুবই আশঙ্কার বিষয়, এইভাবে যদি পাক মদতপুষ্ট জঙ্গিরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তার করে, তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য আগামী দিনে অত্যন্ত শঙ্কার কারণ।
0: বর্ধমান থেকে জঙ্গি সন্দেহে ধৃত হামিম মণ্ডলের সহযোগী আদিত্য সিং ওরফে রাজুকে আজ বর্ধমান আদালতে তোলা হলে 11 দিনের এসটিএফ হেফাজত হয়েছে। হাওড়ার বেলিলিয়াস রোডের একটি বাড়ি থেকে কলেজ পড়ুয়া আদিত্যকে গ্রেপ্তার করে আজ পূর্ব বর্ধমানে নিয়ে যায় রাজ্য পুলিশের এসটিএফ। হামিমকে সে দীর্ঘদিন ধরে চিনত এবং সহযোগিতা করত বলে জানা গেছে। সূত্রের খবর, পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়ের গতিবিধির ওপর নজর রাখার দায়িত্ব ছিল আদিত্যর ওপর। পাকিস্তানের সঙ্গে এদের যোগ স্পষ্ট বলে জানিয়েছেন উমেশ রায়।
4: जिस तरीके से माननीय मुख्यमंत्री को टारगेट किया गया था, रेकी की जा रही थी, ठीक उसी तरीके से मेरे पीछे भी कुछ लोगों को लगाया गया था। एक अंतर्राष्ट्रीय टेररिस्ट संगठन के लिए काम करने वाले ऐसे लोगों के खिलाफ कठोरतम कार्रवाई होगी। ये वो लोग हैं जो पाकिस्तानी आतंकवादियों के लिए यहाँ पर काम करते हैं, लोगों का इन्फॉर्मेशन जुटाते हैं, उनकी रेकी करते हैं, उनका वीडियो बनाते हैं और बनाकर उनको भेजते हैं, जिसके बल पर वो आपके ऊपर हमला कर सके।
0: উল্লেখ্য, হামিমের বান্ধবী অর্পিতা সরকার ইতোমধ্যেই এসটিএফ এর হেফাজতে। বীরভূমে পলাতক পাথর ব্যবসায়ী নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের বেআইনি কারবারের সঙ্গে যোগ থাকার অভিযোগে মোহাম্মদবাজার থানার 2 সাব ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে। সানাউর হোসেন ও আব্দুল আলিমকে পাঠানো হয়েছে সিউড়ি পুলিশ লাইনে। এদিকে টুলুর ম্যানেজার ধৃত শীতেশ প্রামাণিককে আজ সিউড়ি আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজত হয়েছে। তার কাছ থেকে উদ্ধার একটি ডায়েরিতে কোন আধিকারিককে কত টাকা দেওয়া হয়েছে তার উল্লেখ রয়েছে। টুলুর আত্মীয় ধৃত মিনার মণ্ডল এবং শীতেশকে জেরা করে টুলুর গোডাউন থেকে প্রিন্টিং মেশিন উদ্ধার হয়েছে। রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য এই মেশিনে ভুয়ো চালান ছাপানো হতো বলে অভিযোগ। বিজেপির রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, সব ধরনের দুর্নীতি ও কালোবাজারি বন্ধ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বেআইনি কারবার বসিয়ে যারাই কোটি কোটি টাকা উপার্জন করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
5: এই টুলু মণ্ডল আর তাদের সব সঙ্গী সাথীরা, তারা বিভিন্ন সময় এইসব কাজ করেছে। এখনো পর্যন্ত প্রায় 200 কোটি টাকার সম্পদ, টাকা এবং গয়না সেই সব তার ওখান থেকে পাওয়া গেছে, তাল তাল সোনা। পুরো পশ্চিমবঙ্গের জল জমি প্রাকৃতিক সম্পদ সবকিছু লুট হচ্ছিল, প্রশাসনকে সামনে দাঁড় করিয়ে রেখে কোটি কোটি টাকা পাচার হতো বলে অভিযোগ আছে। এবং শুধু টাকা নয়, তার সঙ্গে অনেক রকম আপত্তিজনক বস্তু।
0: সড়ক দুর্ঘটনার হ্রাস এবং ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিবহন দপ্তর এবং কলকাতা ও রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে আজ পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচির সূচনা হয়েছে। সকালে পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসিংয়ে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এর সূচনা করেন। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে চিংড়িঘাটা মোড়ে স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 9 তারিখ

0: পর্যন্ত সপ্তাহব্যাপী এই অভিযানে ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিট বেল্ট ব্যবহারের গুরুত্ব এবং পথচারীদের সুরক্ষার বিষয়ে প্রচার চলবে। বিভিন্ন জেলাতেও পুলিশের তরফে এই উপলক্ষে সাধারণ মানুষকে সজাগ ও সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের চা শিল্পে দক্ষ মানব সম্পদ যোগান এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় চায়ের প্রতিযোগিতামূলক অবস্থান আরও শক্তিশালী করতে ভারতীয় চা পর্ষদ টি টেস্টিং এর উপর একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। টি বোর্ডের ডেপুটি চেয়ারম্যান সি মুরুগান দার্জিলিং টি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার DTRDC-তে এই কর্মসূচির সূচনা করেন। তিনি জানান, তরুণ প্রজন্মের মধ্যে চা সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞান ও আগ্রহ বৃদ্ধি এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। রাজ্য স্কুল স্তরে নতুনভাবে সিলেবাস তৈরির লক্ষ্যে আগামীকাল প্রথম বৈঠকে বসতে চলেছে সিলেবাস ও কারিকুলাম কমিটি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে ওই বৈঠকে একাধিক দপ্তরের মন্ত্রী উপস্থিত থাকবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মল্লিকঘাট ফুলবাজারকে বিশ্বমানের বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। হাওড়া ব্রিজ সংলগ্ন এশিয়ার বৃহত্তম এই ফুলবাজারের পরিকাঠামোর আধুনিকীকরণ, উন্নত বিপণন ব্যবস্থা চালু এবং আন্তর্জাতিক বাজারে পশ্চিমবঙ্গের ফুল চাষ শিল্পের অবস্থান আরও শক্তিশালী করতে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তর একটি সমন্বিত রূপরেখা তৈরি করেছে। সম্প্রতি খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তীর সভাপতিত্বে এক বৈঠকে বাজারের সার্বিক উন্নয়ন, ফুল সংরক্ষণের আধুনিক ব্যবস্থা, রপ্তানিমুখী উৎপাদন এবং ফুল চাষীদের আয় বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। মন্ত্রী বলেন, গত কয়েক বছরে পশ্চিমবঙ্গে দেশি ফুলের পাশাপাশি বিভিন্ন বিদেশি প্রজাতির ফুলের চাষ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ঘূর্ণাবর্ত, সক্রিয় মৌসুমি অক্ষরেখা এবং বাতাসে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আজ দুপুরের পর থেকে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, হাওড়া, হুগলি সহ বিভিন্ন জেলায় বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত, বেশ কিছু এলাকায় জল জমার খবর পাওয়া গেছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির খবর মিলেছে। বাঁকুড়ার বর্জরা এবং রায়পুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে, আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, দেউচা গ্রামের বাসিন্দা 52 বছরের তপন বড়ু ঝড়বৃষ্টি চলাকালীন জমির কাজ সেরে বাড়ি ফিরছিলেন, সেই সময় তিনি বজ্রাহত হন। এদিকে বর্জরার ভুবনেশ্বর শিব মন্দিরের সামনে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে গুরুতর জখম হন স্থানীয় ঘোষপাড়ার বাসিন্দা বুধন ঘোষ ও ভিখুরাম ঘোষ। অন্যদিকে রায়পুরে সুস্বাস্থ্য কেন্দ্রে কর্মী মণিমালা হাঁসদা এবং তার বোন স্কুটিতে করে বাড়ি ফেরার পথে বজ্রাহত হন, ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। আমতার সোনামুই গ্রামেও স্নান করতে যাওয়ার সময় বাজ পড়ে মৃত্যু হয়েছে সুশান্ত রায় নামে বছর 35-এর এক ব্যক্তির। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা, ভারতের জলবায়ু ও মৌসুমী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের জ্ঞান ভারতম মিশনে যোগ দেওয়ার দেড় মাসের মধ্যেই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গত 29 জুলাই পর্যন্ত 350,000-এর বেশি পাণ্ডুলিপির সমীক্ষা ও নথিভুক্তিকরণের কাজ সম্পন্ন হয়েছে। কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল ও বেহালা SS স্পোর্টিং এর খেলাটি 3-3 গোলে শেষ হয়েছে। বিরতিতে বেহালা SS স্পোর্টিং 2-1 গোলে এগিয়ে ছিল। ইস্টবেঙ্গলের পক্ষে বিজয় মুর্মু, মোহাম্মদ বেলাল, মনোতোষ মাঝি এবং বেহালা দলের শ্লোক তিওয়ারি 2টি, সুখরাম সর্দার 1টি গোল করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। CPIM ও তৃণমূল কংগ্রেসের জন্যই পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল হয়ে উঠেছিল বলে বিজেপি অভিযোগ করেছে। বীরভূমে পলাতক পাথর ব্যবসায়ী নাজিবউদ্দিন ওরফে টুলু মণ্ডলের বেআইনি কারবারের সঙ্গে যোগ থাকার অভিযোগে মোহাম্মদবাজার থানার 2 সাব ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
1: আর BI এ কথা বলে
2: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।

0: पीएम फसल बीमा योजना से करीब 2 लाख करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले।
1: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা অশোকপল্লী দুরাইতপুরা। আমি আমার নিজের জমিগুলো সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করব, যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বীমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হব, আমার কৃষক ভাইয়েরা উপকৃত হব।
2: খরিফ ফসল বীমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
3: ব্যাংক শাখা, বীমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
2: ফসল বীমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
4: ফসল বীমা করাও, সুরক্ষা কবচ পাও।
5: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
6: নমস্কার, আমি ডাক্তার পার্বতী সেনগুপ্ত, শিশুরোগ বিশেষজ্ঞ এবং ব্রেস্টফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি। নতুন মায়েদের বলছি, সন্তানের সুস্বাস্থ্য এবং সুন্দর ভবিষ্যতের জন্য আপনার সন্তানের 6 মাস বয়স অবধি শুধুমাত্র বুকের দুধ খাওয়ান, এমনকি তাকে জলও খাওয়াবেন না। মায়ের দুধ শিশুর জন্য একমাত্র ও সম্পূর্ণ আহার। এতে আপনার সন্তান শরীরে, মনে এবং বুদ্ধিমত্তায় হবে সম্পূর্ণ সুস্থ এক মানুষ।

0: আমি প্রফেসর ডক্টর জয়দেব রায়, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের পিডিয়াট্রিক্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান। মায়েদের উদ্দেশ্যে একটি কথা আমি জানাতে চাচ্ছি, মাতৃদুগ্ধের কোনো বিকল্প হয় না। এই মাতৃদুগ্ধের বাচ্চাকে খাওয়ালে এটা বাচ্চার তো বিভিন্ন ধরনের উপকার হয়েই থাকে, মায়ের উপকার হয় এবং ফ্যামিলিরও উপকার হয়। এই মাতৃদুগ্ধ বাচ্চা হওয়ার সাথে সাথেই শুরু করতে হবে, এক ঘন্টার মধ্যেই বাচ্চাকে স্তন্যপান করাতে হবে। তার কারণ, এর মধ্যে যে কলস্ট্রাম জাতীয় জিনিসটি থাকে সেটা বাচ্চার জন্যে খুবই উপকারী। এবং ওই যে মাতৃদুগ্ধ খাওয়াতে আপনি শুরু করলেন, ছমাস পর্যন্ত মাতৃদুগ্ধ ছাড়া অন্য কিছু খাওয়াবেন না, জল শুদ্ধন খাওয়াবেন না, অন্য কিছু তো ছেড়েই দিন, জলও দেবেন না। আপনার যে মাতৃদুগ্ধ ঠিক হচ্ছে সেটা বোঝার জন্য উপায় হচ্ছে, দেখবেন শিশু 24 ঘন্টায় 6 বা তার বেশি ইউরিন করছে, এবং যখনই আপনি স্বাস্থ্য করতে যাবেন বা ডাক্তারের কাছে যাবেন, তখন যে যদি বাচ্চার ওজন করেন তাহলে দেখবেন বাচ্চার ওজন ঠিকমতো করে বাড়ছে। বাচ্চার ওজন যদি ঠিকমতো করে বাড়ে এবং বাচ্চার ইউরিন যদি 6 বা তার বেশি সময় হয়ে থাকে, তাহলে বুঝবেন আপনার দুধ ঠিকমতো হচ্ছে। 6 মাসের পর থেকে আপনি অন্যান্য খাবার শুরু করতে পারেন। তার কারণ, 6 মাসের পর থেকে এনার্জি নিডের জন্য, প্রোটিন নিডের জন্য, গ্রোথের জন্য অন্যান্য খাবারের দরকার হবে। শিশুকে স্তন্যপান করান, স্তন্যপানের কোনো কিছু বিকল্প হয় না।
1: এখন শুনবেন স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান।
2: ক্যান্সার অসুখের নামটি শুনলেই আমাদের মনে আতঙ্ক, ভয় তৈরি হয়। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির অনেক সুফল আমরা এখন পাচ্ছি। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে রোগ প্রায় নির্মূল হয়ে যায়, সেই জন্য চাই সচেতনতা। আজ নিরাময়ে সে বিষয়ে জানিয়েছেন মুখগহ্বরের ক্যান্সার রোগ বিশেষজ্ঞ এবং ম্যাক্সিলোফেসিয়াল সার্জন ডাক্তার সিদ্ধার্থ চক্রবর্তী। তার সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি সোমা সরকার।
3: আজকের নিরাময়ে আপনারা শুনবেন মুখগহ্বরের ক্যান্সার নিয়ে, আর সে প্রসঙ্গেই আমরা কথা বলেছি ডক্টর সিদ্ধার্থ চক্রবর্তীর সঙ্গে। ডক্টর চক্রবর্তী অনেকদিনই মুখগহ্বরের ক্যান্সার নিয়ে কাজ করছেন। আচ্ছা ডক্টর চক্রবর্তী, আমরা এখন আপনার কাছে জানতে চাইব যে এই যে মুখগহ্বরের ক্যান্সার, মানে এটার কারণ কী আর ক্রমশ বাড়ছে কেন?
4: এই ওরাল ক্যান্সার এবং যার মুখগহ্বরের ক্যান্সার এখন ইন্ডিয়াতে খুব হাই, মানে ইন্ডিয়া এখন ক্যাপিটাল অফ ওরাল ক্যান্সার ইন দ্য ওয়ার্ল্ড। তো ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে এই যে তামা।

0: এবং তামাক জাতীয় যাবতীয় সেবন, যেরকম আপনার হচ্ছে ধরে নিন খৈনি, গুটকা, তারপর তামাক ছাড়াও পান মশলা। অনেকে জানে না যে সুপারি হচ্ছে ক্লাস ওয়ান কার্সিনোজেন, সুপারি থেকে ওরাল ক্যান্সার। অনেকে ভাবে কি আমি তো পান দিয়ে শুধু সুপারি খাই, সেটা নয়। সুপারি থেকে ওরাল ক্যান্সার হয়, সুপারি থেকে ফার্স্টে সাবমিউকাস ফাইব্রোসিস হয়, সেখান থেকে ক্যান্সার হয়। এটা ছাড়াও আর একটা জিনিস আমি এখন আজকাল দেখছি আমাদের ঘরে মহিলারা মেনলি এবং অনেক পুরুষও তাদের দাঁতের ঘষা থেকে ক্যান্সার নিয়ে আসছে, যা দাঁতের ঘষা থেকে গালে একটা ঘা হচ্ছে, কিন্তু তারা ডাক্তার দেখায় না, তারা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে না, তারা দাঁতের ট্রিটমেন্ট করাচ্ছে। তাহলে মেন কারণ যেগুলো, একটা হচ্ছে ধূমপান, একটা হচ্ছে তামাক সেবন, একটা হচ্ছে আপনার মদ্যপান, আর একটা হচ্ছে সুপারি। এইগুলি হচ্ছে মেন রিজন ওরাল ক্যান্সার হওয়ার। আর একটা খুব আনফর্চুনেট কারণ, কম হয় কিন্তু হয়, সেটা হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি থাকলেও আজকাল দেখা যাচ্ছে ওরাল ক্যান্সার হচ্ছে। আর একটা ভাইরাল ইনফেকশান থেকে হয়, সেটা HPV, কিন্তু সেটা হচ্ছে বলে রাখার জন্য সেটা আমরা স্ক্রিন আউট করি যে কেন হচ্ছে। এইগুলি হচ্ছে মেন রিজন ক্যান্সার হওয়ার।
1: ডক্টর চক্রবর্তী, ধরুন কারুর মুখগহ্বরের ক্যান্সার হলো বা একটা সূচনার ব্যাপার দেখা দিল, মানে প্রাথমিক লক্ষণ কি দেখবেন তারা বা বাড়ির লোকরা বুঝতে পারবেন যে আপনাদের কাছে আসবেন?
0: মুখে ওরাল ক্যান্সার ছাড়া হাজার রকমের ঘা হয়। ঘা সাদা হতে পারে, লাল হতে পারে, সাদার সাথে লাল মিশ্রণ হতে পারে, কিংবা একটা ছোট্ট ঘা যেটা জ্বালা, যেরকম একটা ঠোলা ওঠার মতো ফুসকুড়ি, গলার গ্ল্যান্ডে সোয়েলিং, কিংবা একটা ক্রনিক ব্যথা যেটা অনেক দিন ধরে কমছে না, এগুলো হচ্ছে রিজন। মানে মুখের যে কোনো ঘা নর্মাল ওয়েতে, ধরুন একটা ভিটামিন খেয়ে কি দাঁত ঘষে কিংবা অন্য কোনো ওষুধপত্র খেয়ে যদি 2 সপ্তাহের মধ্যে না ছাড়ে, তাহলে আমাদের সবসময় একটা কশন নিতে হবে যে আমার অন্য কিছু একটা হচ্ছে। মুখের যারা স্পেশালিস্ট তাদের একবার দেখিয়ে নিতে যে আমার কি হচ্ছে, যে এইভাবে বুঝতে হবে যে আমরা ফেলে রাখবো না। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর।
1: ডক্টর চক্রবর্তী, আপনি রোগের প্রাথমিক লক্ষণও বললেন, আর শুরুতে আমি বলেছিলাম যে এখন শোনা যাচ্ছে মুখগহ্বরের ক্যান্সারের পরিমাণ ক্রমশ বাড়ছে, মানে এটা একটু বলুন যে শরীরের অন্যান্য অংশের তুলনায় মুখগহ্বরের ক্যান্সারের পরিসংখ্যানটা কি আমাদের রাজ্যে এবং সারা দেশে?
0: ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষ এখন ওরাল ক্যান্সারের ক্যাপিটাল। ভারতবর্ষ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, তার মধ্যে ইন্ডিয়া হচ্ছে ওরাল ক্যান্সারের ক্যাপিটাল এখন। তার রিজন আমি আগেও বলেছি, আবার বলছি, এটা হচ্ছে র্যাম্পেন্ট ইউজ অফ টোব্যাকো অ্যান্ড টোব্যাকো জাতীয় প্রোডাক্ট। এই যে রাস্তাঘাটে সারাক্ষণ আমি দেখি ম্যাক্সিমাম লোকে চুন, পান, বিড়ি, সিগারেট এগুলোকে খাচ্ছে, কিনছে। গভর্নমেন্ট থেকে স্ট্যাটাটরি ওয়ার্নিং দেওয়া থাকলেও লোকে শোনে না, এগুলো গিয়ে লোকে খায়। এবং এখন মেলসদের মধ্যে, আগে মেলসদের মধ্যে সব থেকে বেশি ছিল হচ্ছে লাং ক্যান্সার, এখন সেটা বেড়ে গিয়ে হয়েছে ওরাল ক্যান্সার। এবং সমগ্র ফিমেল এবং মেল, মানে পুরুষ এবং নারীর মধ্যে যদি দেখেন, সব থেকে বেশি হচ্ছে ওরাল ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সারকেও ছাড়িয়ে গেছে ওরাল ক্যান্সার। রিজনই হচ্ছে নেশা। নেশার থেকে বিরত থাকলে এই ক্যান্সার হবে না, হওয়ার চান্সেস খুব কম। কিন্তু আপনি যদি নিয়মিত এই ধরনের নেশা করেন, এবং এইটা পরীক্ষিত সত্য, যারা স্মোকিং এবং অ্যালকোহল নেয় নর্মাল মানুষদের থেকে, তাদের লাইফ টাইমে 9 গুণ বেশি চান্সেস থাকে ওরাল ক্যান্সার হওয়ার, এবং এটা অনেক হাই। এভরি 10 পেশেন্টস উই আর স্ক্রিনিং নাও, তাদের দুজনের মধ্যে ওরাল ক্যান্সার এখন ধরা পড়ছে, এবং এটা ভেরি হাই, এটা কিন্তু কম নয়। যদি আজকে আমাদের পশ্চিমবঙ্গের পপুলেশন যদি আমি ধরে নিই যে 10 কোটি হয়, তাহলে এই মুহূর্তে রাউন্ড অবাউট 20 লাখ পিপল আর সাফারিং ফ্রম ওরাল ক্যান্সার, উইচ ইজ জাস্ট লাইক আ প্যান্ডেমিক। অনেক সময় পেশেন্ট আমাদের কাছে এমন সময় আসে আমরা কিছু আর করতে পারি না, যে দিনের পর দিন মুখের মধ্যে ঘা ও ফেলে রেখে দিয়েছে, দেখাচ্ছে না ডাক্তার, দোকানে যাচ্ছে এমনি ওষুধ কিনে খেয়ে নিচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের প্রিভেনশন করা খুব দরকার, কেন ওরাল ক্যান্সার ইজ নট অনলি আ বার্ডেন টু দ্য ফ্যামিলি, ইট ইজ বার্ডেন টু দ্য সোসাইটি। এবং যেহেতু মুখের ক্যান্সার অপারেশন, যে সবসময় যে আর্লি স্টেজে অপারেশন করে দিলে পেশেন্ট ভালো হয়ে যায়, এই জিনিসগুলো যদি আমরা আগে থেকে বলি এবং আগে থেকে যদি এগুলোকে আমরা ধরতে পারি, পেশেন্ট কিওর হওয়ার চান্সেস খুব হাই। কিন্তু আমাদের ধরতে হবে অনেক আগে। এখনো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, প্রিভেন্ট করতে হবে, তার জন্য মাস অ্যাওয়ারনেস দরকার।
1: আজকের নিরাময়ে আপনারা শুনছেন মুখগহ্বরের ক্যান্সার নিয়ে, সে প্রসঙ্গেই কথা বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সিদ্ধার্থ চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী, এবার ধরুন রোগী এলেন, রোগ নির্ণয়ের কি কি পদ্ধতি আছে?
0: ফার্স্টে তো রোগী নিজের নির্ণয় যদি করতে পারে সব থেকে ভালো। আমি পেশেন্টদের সবসময় বলি নিজেদের মুখ আয়নাতে দেখুন, যে মুখের মধ্যে কোথাও ছোট কোনো ঘা, কোথাও কোনো লাম্প গলা এগুলো হচ্ছে কিনা, কোনো দাঁত নড়ছে কিনা। অনেকে ভাবে কি তো আমার ডায়াবেটিস আছে তাই জন্য।

0: দাঁত নড়ছে না না, সবসময় যে ব্লাড সুগারে দাঁত নড়ে তা কিন্তু নয়। অনেক সময় আপনি বুঝতেই পারবেন না, আপনার মাড়িতে চলে, অনেকে ক্যান্সার হয়েছে তার থেকে দাঁত নড়তে শুরু করেছে, হঠাৎ করে দাঁত পড়ে যাওয়া, হঠাৎ করে মাড়িতে গিয়ে ব্লিডিং হওয়া, মানে রক্তপাত হওয়া, এগুলো কিন্তু একটা সিগনাল যে আপনার মুখের মধ্যে কিছু চেঞ্জেস হচ্ছে, স্পেশালিটি ডাক্তার দেখানো উচিত। অনেক সময় স্বর চেঞ্জ হয়ে যাওয়া, নাকে নাকে কথা বলা, একটা ক্রনিক পেন উপরের চোয়ালে কি চোখের দিকে রেডিয়েটিং পেন, মুখ হঠাৎ ফুলে উঠছে। অনেকে আমার ঠান্ডায় মরিতে, স্যার আমি দেখলাম এই ঘাটা ছিল না, কদিন আগে একটু বাসে করে ঘুরেছি তারপর থেকে দেখছি চোয়ালে ব্যথা হচ্ছে, তা নয়। একবার যখন ব্যথা হতে শুরু করছে মানে অনেক সময় সেটা লেট হতে পারে। ইউ শুড মানে এই সাইনগুলোকে ইগনোর না করে। এবার আমরা কি করে রোগটাকে নির্ণয় করব? আমাদের কাছে পেশেন্ট এলো, আমরা দেখলাম ভালো করে, ফার্স্টে ফিজিক্যালি পেশেন্টকে পরীক্ষা করা হয়, গলায় হাত দিয়ে দেখে নেওয়া হয়েছে গলার মধ্যে কোনো গ্ল্যান্ড হয়েছে কিনা, কেন মুখের ক্যান্সার গলায় ছড়ায়। তারপরে মুখটাকে ভালো করে আমরা পরীক্ষা করে দেখি, যেখানে ঘা হয়েছে সেটাকে ভালো করে আঙুল দিয়ে দেখা হয় যে কতটা ছড়িয়েছে না ছড়িয়েছে, এটাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন বলে। তারপরে একটা ছোট্ট পদ্ধতি যেটা করা হয় যেটাকে বলা হয় বায়োপসি। অনেকে ভাবে বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে যাবে, তা নয়। মুখের মধ্যে ক্যান্সারের মতো দেখতে অনেক ঘা হয়, আমি আগেও বলেছি মুখের মধ্যে ক্যান্সারের মতো দেখতে অনেক হাজারো রকমের ঘা হতে পারে, সব যে ক্যান্সার নয় তা হয়। অনেক সময় বায়োপসি করে দেখেছি ক্যান্সার নয়, অন্য কোনো ঘা, তার ট্রিটমেন্ট প্ল্যানই আলাদা, পেশেন্ট তাতে ভালো হয়ে যায়। অনেক সময় অনেক ক্যান্সারের মতো দেখতে টিউমার, মানে মনে হবে এত অ্যাগ্রেসিভ লুক, ব্লিডিং হচ্ছে এটা মনে হচ্ছে ক্যান্সার, কিন্তু ক্যান্সার না, অনেক ধরনের চোয়ালে টিউমার এরকম হয়। তো সেটা আমরা বায়োপসি করাতে কোনো কিছু ছড়ায় না, বায়োপসি করলে আপনি জানতে পারবেন যে আপনার মুখের মধ্যে কী ধরনের রোগ হয়েছে এবং ক্যান্সার হলো এটা কোন স্টেজে আছে, কী মানের ক্যান্সার হয়েছে। কেন শুধু যে এক ধরনের ক্যান্সার হবে তা তো না, ক্যান্সারের অনেক ভ্যারাইটি আছে, তার অনেক সময় এমন ধরনের ক্যান্সার হয় যাতে সার্জারি দরকারই হয় না, ওষুধপত্রে সেরে যায়, কেমোথেরাপিতে সেরে যায়। সেকেন্ড যেটা আমরা করি, একবার বায়োপসি রিপোর্ট হয়ে গেলে আমরা পেশেন্টকে স্ক্যান করতে পাঠাই। যদি নরম চামড়া, মানে নরম বলতে যদি গালের মধ্যে হয় কিংবা যদি আপনার জিবে হয়, তাহলে সেক্ষেত্রে আমি MRI করাই। যদি চোয়ালে হয়, মানে হার্টটার ইনভলভমেন্ট করে হয়, এর আরও অনেক ভাগ আছে যে ডাক্তারবাবু আপনাকে দেখছে উনি আরও ভালো করে বলতে পারবে, কিন্তু এটা একটা জিনিস যে স্ক্যান আপনাকে করাতে হবে। অনেক সময় মুখের ক্যান্সার হলে আমরা বুকের স্ক্যান করাই, কেন মুখের ক্যান্সার বুকে ছড়িয়ে যাওয়ার হাই চান্সেস থাকে, তো সেগুলোকে সিটি থোরাক্স বলে। তো সিটি থোরাক্স করাতে হয়, সিটি মুখের এবং গলার করাতে হয়, কিংবা MRI করাতে হয় মুখের এবং গলার, জানার জন্য যে আমার রোগটা ভিতর দিকে কতটা ছড়িয়েছে। তো এই দুটো জিনিস করলে আপনার সার্জারি কিংবা কী ধরনের ট্রিটমেন্ট লাগবে আপনি সেটা বুঝতে পারেন। এবার অনেক সময় যেখানে দেখা যায় যে ডিজিজটা খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে কিংবা নতুন করে আবার ফেরত আসছে, সেই ক্ষেত্রে আমরা পেট স্ক্যান করি। পেট স্ক্যান এখন কলকাতায় অনেক জায়গাতে হয়, সেটাতে আপনাকে দেখায় যে শরীরে কোন কোন অঙ্গে ডিজিজটা, মানে রোগটা ছড়িয়েছে কিনা। এই হলো বেসিক পদ্ধতি, একটা হলো আপনার বায়োপসি আর একটা হলো স্ক্যান। অনেক সময় পেশেন্ট আসে যেখানে দেখা যায় যে আমরা বায়োপসি নিতে পাচ্ছি না, নর্মালি অ্যানেস্থেশিয়া দিই, অ্যানেস্থেশিয়া দিয়ে মানে লোকাল অ্যানেস্থেশিয়া দিই, যার জায়গাটা অবুঝ করে, কোনো মুখের পেশেন্টই সুপারি কিংবা গুটকা পান খেয়ে মুখ খুলতেই পারে না, সেই ক্ষেত্রে পেশেন্টকে অজ্ঞান করে আমরা একটা স্কোপ দিয়ে মুখের ভিতর থেকে একটা ছোট্ট টুকরো মাংস তুলে নিয়েছে প্যাথোলজিস্টের কাছে পাঠালেই রিপোর্টে আমরা জেনে যাই যে পেশেন্ট কীভাবে কী হয়েছে। তো রোগ নির্ণয় করার এই পদ্ধতি একেবারে এস্টাবলিশ, এবং বায়োপসিতে ভয় পাবেন না। আমি অনেক পেশেন্ট পাই যারা বলে না স্যার বায়োপসি করলে ছড়িয়ে যাবে, শুনেছি ওই আমার পাড়ায় একজনে বায়োপসি করেছে তারপরে ছড়িয়ে গেছে, সেটা নয়। অলরেডি যদি ছড়িয়ে গিয়ে থাকে তাহলে সেটা ছড়িয়ে গেছে, বায়োপসির জন্য ছড়ায় না। এটা হচ্ছে আপনাদের মানে সব থেকে বড় জিনিস জানার, বায়োপসি করে যে রোগটা কী হয়েছে সেটা নির্ণয় করা খুব দরকার।
1: শুনলেন মুখগহ্বরের ক্যান্সার এ বিষয়ে কিছু কথা। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা। ক্যালেন্ডারের পাতা বলছে আজ সোমবার, আর ঘড়ির কাঁটা বলছে 8:15। শুরু হচ্ছে আকাশবাণী কলকাতার স্বাস্থ্য বিষয়ক সেই অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকেই আমাদের তরফ থেকে প্রতি সপ্তাহে। আজ যাদের জন্য এই সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া তারা বুঝবে না কিছুই, কিন্তু তাদের হয়ে বুঝে নিতে হবে বড়দের, কারণ তারাই এই সমাজের ভবিষ্যৎ। ছোটদের কথা বলছি, নিশ্চয়ই বুঝতে পারছেন তারা এতটাই ছোট, অর্থাৎ নবজাতক এবং তার পরবর্তী কিছুটা বয়সের, যাদের নিজেদের জন্য কিছু বোঝার মতন

0: বয়স হয়নি, কিন্তু তাদের জন্য আমাদের বুঝতে হবে, তাদের ভালোটা মন্দটা সবটাই আমাদেরকে বুঝে নিতে হবে, তাই না? আপনারা অনেকেই জানেন চলছে আন্তর্জাতিক মাতৃদুগ্ধ স্তন্যপান সপ্তাহ, আর এই ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক যা 1 আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত চলবে। এই একটা সপ্তাহ জুড়ে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে সচেতনতা, যাতে নবজাতক তারা কোনোভাবেই মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত না হয়। কি দরকার, বাজারে তো এত রয়েছে, চটজলদি গুলে খাইয়ে দিলেই হয় দুধ, মায়ের দুধই কেন এত দামি? আসুন সে সব কিছু জেনে নিই, কেন ওদের জন্য এতটা প্রয়োজনীয়, ওই ছোট্ট শিশুদের জন্য এতটা প্রয়োজনীয় মাতৃদুগ্ধ, সেসব বিষয়ে আজ জানব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিমিতা গিরি সরকার, আর তার সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা সরকার। আপনারা রয়েছেন রেডিও সেটের অপর প্রান্তে, ডায়াল করুন 2213134221312।
1: নমস্কার
0: দিদি, আজ আপনাকে যখন পেলামই, এবং এমন একটা সময় পেলাম যে সময়টাতে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ আলোচনা করছেন, সচেতনতার বার্তা ছড়াচ্ছেন মাতৃদুগ্ধ যাতে শিশুরা পায় সে বিষয়ে, যদি একটু বলেন মাতৃদুগ্ধ যাতে শিশুরা পায় এই শিশুদের বয়সটা, অর্থাৎ মায়ের দুধ তাদের পেতেই হবে এই বয়সটা কতটা?
1: একদম শিশুর জন্মানোর সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি মায়ের দুধ শিশুকে দিতে হবে। এবং এইটা কেন গুরুত্বপূর্ণ, আমরা এই প্রথম 1 ঘন্টাকে গোল্ডেন আওয়ার বলছি, কারণ এই সময় মিল্ক, ব্রেস্ট মিল্ক মানে যে ফিডিং, যেটা ব্রেস্ট ফিডিং, সেইটা এস্টাবলিশ হয়। এস্টাবলিশ হয় কিভাবে, তার মানে মায়ের স্তনে তো দুধ থাকে না, শিশু যখন মায়ের স্তন থেকে তার নিপল থেকে তার চারপাশে যে এরিওলাটা আছে, অর্থাৎ যেটা নিপল এরিওলার কমপ্লেক্স, সেটা যখন সাক করে চোষে, তখন মায়ের একটা রিফ্লেক্স, হরমোনাল রিফ্লেক্স মায়ের ব্রেনকে স্টিমুলেট করে, এবং ব্রেনকে স্টিমুলেট করলে তখনই কিন্তু দুধটা তৈরি হয়। এবং এইটা এত গুরুত্বপূর্ণ, তাই জন্য শুরুতে কিন্তু কোলোস্ট্রাম আসে প্রথম কয়েকদিন। তো এই যে দুধটা পাওয়াটা শিশুর ইমিউনিটির জন্য, বাইরের পৃথিবীতে সে সবে পা রেখেছে, সেখানে কত ইনফেকশান সেটার সাথে লড়াই করার জন্য ভীষণ জরুরি। এবং শিশু এই সময় খিদে থাকে তার পেটে, সে কান্নাকাটি করে, এবং এই সময় যদি তাকে দুধটা দেওয়া যায় তখন কিন্তু এই এস্টাবলিশমেন্ট মিল্ক সিক্রিশন এস্টাবলিশমেন্ট হয় এবং ব্রেস্ট ফিডিং এস্টাবলিশমেন্ট হয়ে যায়। তো এই গোল্ডেন আওয়ারটা আমরা কেউ মিস করতে চাই না, এই গোল্ডেন আওয়ারেই আমরা চাই যে বাচ্চা যেন, শিশু যেন মায়ের দুধ পেতে পারে, এবং এই যত শিশু টানবে তত কিন্তু মায়ের দুধ তৈরি হবে। কারণ মায়েদের একটা কনফিউশন থাকে যে যদি বোধহয় এই অল্প দুধ ফোঁটা ফোঁটা করে বেরোচ্ছে তাহলে কি শিশুর আমার পেট ভরছে? একদম পেট ভরছে, কারণ শিশুর এই সময় কয়েক ফোঁটা যে দুধ মায়ের পেলো তাতেই কিন্তু শিশু পেট ভরে ঘুমিয়ে পড়বে, সেটা খুব ভালোভাবে হজম হয়ে যাবে, এবং আবার শিশু কেঁদে উঠে আবারও খাবে। এই যে বারে বারে টানবে, অর্থাৎ একটা হলো আর্লি এস্টাবলিশমেন্ট, আর সেকেন্ড হচ্ছে ফ্রিকোয়েন্টলি দুধ টানা, তাতেই কিন্তু মিল্ক সিক্রিশন এস্টাবলিশড হবে।
0: অর্থাৎ মায়ের স্তনে দুধ এসে যায় না, বাচ্চা যত টানবে তত দুধ তৈরি হবে এবং তত সে পাবে, অর্থাৎ তাকে নিজের কাজটা করে নিতে হবে। কিন্তু আমরা তো ভাবি ওইটুকু বাচ্চা, সে আর নিজে কতটুকু নিজের কাজ করে নেবে, সুতরাং যখনই কম দুধ আসে তখনই শুধুমাত্র মা তো, যারা প্রথমবার মা হন একেবারেই নতুন অভিজ্ঞতা, কিন্তু তাদের আশপাশে যারা আছেন, অর্থাৎ মা ঠাকুমা মাসি পিসি জ্যাঠাইমা, বাচ্চার পেট ভরছে না, বাচ্চার একদম পেট ভরছে না বলে তখন গুলে বাজার চলতি কোনো কৌটোর দুধ দিয়ে দেওয়া হয়। এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন যে এমন কি সত্যি হয়, অনেকেই বলেন তো দুধ আসছে না, এমন কি সত্যি হয় যে কোনো মায়ের সত্যিই তার স্তনে দুধ আসছে না বলে বাচ্চাকে খাওয়াতেই হবে কৌটোর দুধ?
1: প্রথমে এই যে মিল্ক এস্টাবলিশমেন্টের সময় সচেতন থাকা জরুরি, যারা হেলথ স্টাফ চারিপাশে মায়ের রয়েছে, ডাক্তার নার্সিং স্টাফ প্রত্যেকে, যে মা দুধ যেন খাওয়ায়, অবশ্যই খাওয়ায়, এবং মাকে সেটা সাপোর্ট করা, মাকে বোঝানো যে কথাগুলো আমি বললাম সেগুলো বলা। এরপরে আপনি যেহেতু সেকেন্ড লেয়ার অফ আত্মীয় স্বজনদের কথা বললেন, মানে ঠাকুমা দিদিমা,
0: এবং এটা খুব বড় সমস্যা, বড়
1: একদম বড় সমস্যা, যেবার তারা বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গিয়ে তাদের মনে হচ্ছে যে মা দুধ

0: বাচ্চা মায়ের দুধ পাচ্ছে না, সেইটা পাচ্ছে না তার রিজন কী সেটা কিন্তু তাদেরকেও বোঝাতে হবে। এবার এই বোঝানোটা শুরু হয় অ্যান্টিনেটাল চেকআপের সময় থেকে, এটা হওয়া উচিত যে মা যখন আসছে চেকআপে তখনই তার বাড়ির লোককে বোঝানো উচিত যে তাকে দুধ খাওয়ালে তার কী কী উপকারিতা এবং দুধ খাওয়ানোটা কতটা জরুরি। এবার যখন তারা শিশুকে পেল তখন স্বভাবতই অনেকের বাড়িতে মিছরির জল খাওয়ানো, কারোর বাড়িতে মধু, এগুলো থাকে খাওয়ানোর মানে নিয়ম, সেই নিয়মগুলোকে একেবারেই আমরা প্রশ্রয় দিই না, উল্টে বোঝাই যে এগুলো খাওয়ালে আপনার মায়ের দুধ আরও কমে যাবে। এবার আপনি যে বলছেন সঠিক পরিমাণে পাচ্ছে না, তাহলে আবার শিশুকে নিয়ে আসুন। নিয়ে আসলে আমার ওয়েট গেন কতটা হয়েছে আমায় দেখতে হবে। একটা শিশু সাধারণভাবে প্রথম দিকে তার ওয়েট লস হয়, তার শরীরে জলটা শুকিয়ে যায়, তাহলে 14 দিনের মাথায় তার জন্মের ওজনটা কিন্তু ফিরে আসবে। তাহলে আমি যদি 14 দিনের মাথায় শিশুকে দেখি, আমি যদি দেখি সে জন্মের ওজনটা সে ফিরে পেয়েছে, তাহলে আমি তার বাড়ির লোককে বোঝাতে পারবো যে দেখুন এবার তো ওয়েট গেন শুরু হয়েছে, তাই জন্য তো সে জন্মের ওজনটা আবার রিগেন করেছে। সেকেন্ড হচ্ছে যে শিশু সারাদিনে কতবার ইউরিন করছে, সে যদি 6 বারের বেশি ইউরিন করে সেই ইউরিনটা কোথা থেকে আসছে, মায়ের দুধ থেকে আসছে, তাকে তো আমরা আলাদা করে জল দিচ্ছি না। এবং শিশুর কোনো সাইন্স অফ ডিহাইড্রেশন আছে কি না, যে হ্যাঁ সে ভালো করে দুধ পাচ্ছে না তাই জন্য তাহলে তো তার ডিহাইড্রেটেড লাগবে, তো সেরকম ডিহাইড্রেশন কিছু আছে কি না, না সেরকম কিছু নেই, শিশু ভীষণ কাঁদছে কি না, যে বারে বারে কাঁদছে, কিংবা শিশু প্রলং ফিড মানে নিয়েই চলেছে, টেনেই চলেছে, টেনেই চলেছে, দুধ পাচ্ছে না টেনে চলেছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা তাদেরকে সামনে শুয়ে দেখিয়ে দিই শিশুকে, যে দেখুন শিশু এই এই করছে। তো শিশু যদি সুস্থ থাকে, সে যদি সঠিকভাবে দুধ টানে, সে যদি দুধ টেনে খেয়ে টানার পরে সে যদি 1.5-2 ঘন্টা ঘুমোয়, সে যদি 6 বারের বেশি প্রস্রাব করে, তার যদি ওয়েট গেন ঠিক থাকে, তাহলে আপনি কেন ভাববেন যে দুধ পাচ্ছে না এবং কেন বাইরের দুধ দিয়ে দেবেন। বাইরের দুধ একবার শুরু করলেই কিন্তু এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং যেটা আমরা চাই এস্টাবলিশ করতে, সেই এস্টাবলিশমেন্টে কিন্তু ব্যাঘাত ঘটবে।
1: ঠিক এই জায়গাতেই এবারে আসব। বাইরের দুধ যদি খাওয়া হয় তাহলে বাচ্চার ক্ষেত্রে অনেক রকমের সমস্যা, তার মানে মায়ের দুধই সবচেয়ে ভালো, এ কথা বারে বারে আপনারা বলেন, ডাক্তারবাবুরা এতবার বোঝাচ্ছেন, তবু কৌটোর প্রতি আমাদের আসক্তি কমে না। মায়ের দুধের ক্ষেত্রে কেন মায়ের দুধ এতটা এক্সক্লুসিভ, এতও কিছু উন্নত হয়েছে এখন বিজ্ঞানের হাত ধরে, তাহলে কি কৌটোর দুধের মধ্যে মায়ের দুধের সেই ক্ষমতা কেন পৌঁছতে পারছেন না? মায়ের দুধের এই যে বিশেষত্ব কী কী আছে, বাচ্চার জন্য কেন ভালো, সেটা যদি একটু আমাদের বুঝিয়ে বলেন।
0: প্রথম কথা তো যেটা কোলোস্ট্রাম আমি বললাম, যে এটাই হচ্ছে যে একটা ফার্স্ট ভ্যাকসিন আমরা মনে করি, যে মায়ের দুধ হচ্ছে এমন একটা ভ্যাকসিন যেটা কিন্তু তাকে চারিপাশে যেসব সংক্রমণ রয়েছে সেইটা থেকে রক্ষা করছে। তাহলে এটা ভীষণভাবে অত্যন্ত জরুরি একটা জিনিস। এছাড়া যে ফ্যাক্টরসগুলো রয়েছে, আমি সাধারণত এটাকে ABCD করে সাজিয়ে বলি যে কিভাবে হেল্প করে। এ ফর অ্যালার্জি থেকে প্রিভেন্ট করে, মানে এটা দর্শক বন্ধু মানে যারা শ্রোতা বন্ধু রয়েছে তাদেরও মনে রাখতে সুবিধে হবে, তাই জন্য আমি ABCD সাজিয়ে বলছি। তো এ ফর অ্যালার্জি, বি ফর বন্ডিং, অর্থাৎ মা ও শিশুর মধ্যে বন্ডিংয়ে হেল্প করে, কেননা দুজনেরই ব্রেন থেকে অক্সিটোসিন লিবারেটেড হয় এবং অক্সিটোসিনকে লাভ হরমোন বলা হয়, তো এইটা কিন্তু বন্ডেজে হেল্প করে,
1: ভালোবাসার হরমোন। হ্যাঁ, মা এবং শিশুর মধ্যে যে ভালোবাসার বাঁধন তৈরি হচ্ছে সেইটার জন্য অক্সিটোসিন হরমোন তার নিঃসরণ হচ্ছে এবং তার থেকে তার
0: দুজনের প্রতি বন্ডেজ তৈরি হচ্ছে। এছাড়া হচ্ছে বি ফর ব্রেন ডেভেলপমেন্ট, কারণ কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে। এছাড়া হচ্ছে সি, কাফ অ্যান্ড কোল্ড থেকে সংক্রমণ থেকে রক্ষা করে। ডি ফর ডায়াবেটিস, যাতে পরবর্তীকালে ডায়াবেটিসের সম্ভাবনা কম থাকে। ই ফর এন্টারিক, মানে পেটের সমস্যা, অর্থাৎ মায়ের দুধ তো তাতে তো কোনো সংক্রমণ নেই, তাতে ডায়রিয়াও হয় না, কনস্টিপেশনও হয় না। এফ এর মধ্যে কি হয়, যেহেতু শিশু চোয়াল নাড়িয়ে নাড়িয়ে খায় তার ফলে শিশুর যে মুখের গড়ন সেটা সুন্দর হয়। আর জি ফর হচ্ছে গ্রোথ, গ্রোথ মানে কি, মানে সঠিক পরিমাণে মিল্ক, কিন্তু বেবি স্পেসিফিক, একটা যদি বাচ্চা প্রি টার্ম হয়, একটা যদি বাচ্চা পোস্ট টার্ম হয়, তার কিন্তু সেই রকম রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্যালোরির মিল্ক, তার কতটা রিকোয়ারমেন্ট, কতটা কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন দরকার, সেই রিকোয়ারমেন্টের অনুযায়ী বেরোয়, তার জন্য না সে মোটা হয়ে যাবে না সে রোগা হয়ে যাবে। এছাড়া মায়ের কিছু অ্যাডভান্টেজ আছে, যেহেতু মায়ের অক্সিটোসিন লিবারেটেড হয়, যেটা শুরুতেই বললাম, কি হয় প্লাসেন্টাটা যখন ফুলটা যখন সরে যায় তখন সেখানে এই অক্সিটোসিনটা কিন্তু কন্ট্রাকশন করে, সংকোচন করায়, করার ফলে তার ব্লিডিং বন্ধ হয়ে যায়, পোস্টপার্টাম হেমরেজ কম হয়। এছাড়া তার লং টার্ম হচ্ছে মুড স্টেবিলাইজ করে, অস্টিওপোরোসিস

0: হতে দেয় না, তাই জন্য মায়ের এই সময় হাড় শক্ত হয়। এই সময় মায়ের যেটা প্রয়োজন হচ্ছে, যদি মা সারা দিন রাত দুধ খাওয়ায়, একদম এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং করে, তাহলে কিন্তু যে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া হয় সেটা বার্থ স্পেসিংয়ে হেল্প করে। তার মানে একটা শিশুর জন্মের পরে যে আর একটা বার্থ হবে সেইটার কিন্তু গ্যাপ করায়। তবে ছ মাসের পরে কিন্তু তাকে অন্য মেথড অবলম্বন নিতেই হবে। এরা যেহেতু ছ মাস অবধি এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং, ছ মাস অবধি এই প্রোটেকশনটা,
1: অর্থাৎ প্রকৃতি কত সুন্দর নিয়ম।
0: হ্যাঁ, এবং তার সাথে কি হয়, মায়ের ওভারিয়ান ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার এগুলোকে প্রিভেন্ট করে। তো এইগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মা এবং শিশু দুজনের জন্যই।
1: অর্থাৎ আমরা ভাবি যে একটি সন্তানের জন্ম দিচ্ছে মা, সুতরাং মায়ের শরীর থেকে অনেক কিছু নিয়ে সন্তানটি আসছে, তারপরে তাকে আবার ব্রেস্ট ফিড করাতে হলে, তাকে আবার যদি মাতৃদুগ্ধ খাওয়াতেই হয়, মায়ের শরীর থেকে তো আরও নিউট্রিশন চলে যাবে। কিন্তু আপনার কথা অনুযায়ী মায়ের শরীরের, মা যত দুধ খাওয়াবে বাচ্চাকে, মায়ের শরীরে আরও অনেক রকম সুন্দর সুন্দর প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো, একদম যেগুলো শেষ পর্যন্ত অস্টিওপোরোসিস, অস্টিওআর্থারাইটিস এইগুলোকে যদি আটকাবে ভাবে, তার মানে তো অনেক দূর পর্যন্ত মায়ের শরীরকে প্রোটেকশন দিচ্ছে ওই সন্তানটি, উপকার করছে মায়ের দুধটি সে খেয়ে এবং তারও উপকার হচ্ছে। দিদি আরও অনেক কথা জানার আছে, একটু টেলিফোনে আসি। 0332231342 এই মুহূর্তে আমাদের সঙ্গে কে রয়েছেন কথা বলবো, তার আগে আরও একবার জানিয়ে দিই, বিশ্ব মাতৃদুগ্ধপান সপ্তাহ এই সময়টা জুড়ে চলছে, তাই আপনার স্বাস্থ্য আজকের এই স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে আমাদের আলোচ্য বিষয় সেটাই, মাতৃদুগ্ধের মূল্য কতখানি জানছি। আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিমিতা গিরি সরকার, কে রয়েছেন আমাদের সঙ্গে, নমস্কার। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
2: ডাক্তারবাবু নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
2: হ্যালো, যে হ্যাঁ হ্যালো, বলছি যে যে মায়ের বুকে দুধ আসে না, একদমই আসছে না, তার তার বাচ্চা কি করে মানে পুষ্টি পাবে বা কি হবে?
0: অবশ্যই ধন্যবাদ আপনাকে, আপনি এত সুন্দর একটা প্রশ্ন করেছেন। দুধ আসছে না এটা হয় না, মানে টানাতে থাকলে দুধ অবশ্যই আসবে, কিন্তু সমস্যা যেটা হয় যে বাড়ির লোকেরা কিংবা হয়তো কোনো কোনো সময় হেলথ ওয়ার্কারদের তরফ থেকেও আমরা হয়তো কয়েকটা জিনিস ভুল পদক্ষেপ নিয়ে ফেলি, সেটা হচ্ছে আমরা তাকে বোতল শুরু করে দিই, বটল ফিডিং যেটা। এবার বোতলে দুধ খাওয়ালে কি হয়, তার যে মেকানিজম টানার আর ব্রেস্টে টানার মেকানিজম দুটো আলাদা। যে শিশু একবার বোতলে দুধ খেয়েছে সে কিন্তু কিছুতেই আর ব্রেস্ট থেকে দুধ টেনে খাবে না। তো আপনি যদি দেখেন যে কোনো মায়ের একটু দুধ আসতে দেরি হচ্ছে, দুধ হবে না কখনোই হবে না, সব মায়ের দুধ হবে, দুধ আসতে কোনো কারণে দেরি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের উচিত দুধটাকে বাটি চামচে খাওয়ানো। তাহলে কি হবে যে তার যে সাকিং রিফ্লেক্স সেটা তার অব্যাহত থাকবে, এবং সে যদি জন্মের পর থেকে শাক করতে থাকে সারাদিনে 8 বার 10 বার, মায়ের দুধ ঠিক 2-3 দিন বাদেই চলে আসবে। তো আমাদের ভুলটা ওখানেই হয়ে যায় যে আমরা সেই সময় খেয়াল রাখি না, এটা ভীষণভাবে জরুরি। তাই জন্য অ্যান্টিনাটাল চেকআপের সময়, অর্থাৎ মা যখন গর্ভবতী, তাকে এই জিনিসগুলো কিংবা সমস্যাগুলো বুঝিয়ে দেওয়া।
1: অর্থাৎ মায়ের দুধ যদি শুরুর দিকটাতে কমও আসে, বাচ্চার হয়তো পেট ভরছে না, যদি একান্তই প্রয়োজন হয় তাহলে কৌটোর দুধ গুলে বাটি চামচে খাওয়াতে হবে।
0: কিন্তু শুরুতে দুধ যে কম আসে সেইটা তো কোলোস্ট্রামটা এমনিতেই কম আসে এবং বাচ্চার ফোটা ফোটাতে যে দুধ হয়ে যায়, কিন্তু শুরুতে ধরুন কোনো কারণে বাচ্চা হয়তো কোনো একটা ভাবে এনআইসিউতে রয়েছে, মা হয়তো আর একটা জায়গায়, পুরোপুরি সেপারেটেড
1: হয়েই থাকে,
0: কিংবা মা হয়তো অসুস্থ হয়ে গেছে যেখানে মাকে কিন্তু শারীরিকভাবে দুধ দেওয়ার মতন অবস্থায় সে নেই, তাহলে সেই সময়টা কিন্তু আমাকে বাচ্চাকে নিয়ে গিয়ে সাকিং করাতে হবে মায়ের কাছে নিয়ে গিয়ে, এবং বাচ্চাকে ওরাল ফিডিং ওইভাবে দিতে হবে। তো এইটা যদি খেয়াল রাখা যায় তাহলে কিন্তু সমস্যা কম হয়।
1: আচ্ছা, এবং ওই কোনোভাবেই বোতলে দুধ খাওয়ানো শুরু থেকে বাচ্চাকে দেওয়া যাবে না, কারণ দুই ক্ষেত্রেই চোষার পদ্ধতিটা আলাদা, বাচ্চা অনেকটা তুলনামূলক সহজ, সবাই ভালোটা বোঝে যে কোনটায় কষ্ট কম হয়, ওরাও বোঝে যে বোতলে একেই ফোটা ফোটা করে চলেই আসছে দুধ, সুতরাং ওরা ওটাতে অভ্যস্ত হয়ে গেলে কোনোভাবেই আর দুধ টেনে খাবে না মায়ের কাছ থেকে, তাই তো?
0: হ্যাঁ, এটা ভীষণভাবে জরুরি জানা। আর এছাড়া যখন মা অ্যান্টিনেটাল পিরিয়ডে রয়েছে, মায়ের হয়তো কিছু কিছু অসুস্থতা রয়েছে, সেগুলো খেয়াল রাখা।

0: মা কি মেডিসিনস পাচ্ছে, এই গর্ভাবস্থায় কিন্তু আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। একটা সুস্থ স্বাভাবিক মা, তার কিন্তু দুধ নর্মালি আসবে। এবার এই মেডিসিন কি পাচ্ছে তার উপরেও কিছুটা নির্ভর করে যে তার দুধ দেওয়া হবে কি না, কি কি কোনো ডিসিশন নেওয়া হলো, কিংবা এই জায়গাগুলো কিন্তু খুব রেয়ার, মানে 99% ক্ষেত্রেই মায়েদের কোনো সমস্যা হবে না। এগুলো খুব রেয়ার একটা জায়গা যেখানে হয়তো সমস্যা হচ্ছে কিংবা হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের স্পেশাল কেয়ার নিতে হয়,
1: এবং সেটা ডাক্তারবাবুরাই বুঝতে পারবেন।
0: অবশ্যই
1: আমাদের নিজেদের থেকে বোঝা বা বোঝার চেষ্টা করা যে দুধ পাচ্ছে না, দুধ আসছে না, মায়ের হয়তো কোনো সমস্যা, সুতরাং বাচ্চাকে বোতল দিয়ে কৌটোর দুধ খাওয়ানো শুরু করো, এইটা আমাদেরকে ভাবা একেবারে বন্ধ করতে হবে, তাই তো দিদি?
0: একদম, বোতলটা সুবিধা বলে অনেকেই হয় বটল ফিডিংটা চট করে
1: এবং পেট ভরে যায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সে
0: তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর ওই দুধটা টেস্টিও, খেতেও বাচ্চা পছন্দ করে শিশুরা।
1: সেই আমরা আরো একটা টেলিফোনে আসি। নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ
1: নমস্কার, বলুন।
2: দেখো আপনি যে প্রথমটা বললেন যে বাচ্চার যে ডিহাইড্রেশনটা হচ্ছে, যে বাচ্চা নবজাতকদের সেই ডিহাইড্রেশনটা আমরা বুঝবো কি করে? আর নেক্সট আপনাকে আরো ধন্যবাদ দিচ্ছি যে আপনি যে ABCDEFG যে একটা সাইন্টিফিক এক্সপ্লেনেশন বললেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমি যে সমস্ত মায়েদের কোমরবিডিটি আছে, দ্যাট মিন্স আপনার বলুন টিবি বলুন ডায়াবেটিস বলুন, সেই সব বাচ্চাদের কি করে তারা এ করবে, মানে ব্রেস্ট ফিডিংটা করাবে?
0: ধন্যবাদ,
1: দুটি প্রশ্ন, তার মানে
0: আমি একে একে উত্তর দিই।
1: ঠিক,
0: প্রথম যিনি বললেন ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন হলে প্রথম জিনিসটা যেটা আমি বারে বারে বললাম, আগেও বললাম, যে প্রস্রাব কমে যাবে, অর্থাৎ 6 বারের বেশি 24 ঘন্টার মধ্যে যে প্রস্রাব হওয়ার উচিত সেইটা তার থেকে কম হবে। যদি ডায়াপার কিংবা ন্যাপি পরানো থাকবে দেখবেন যে ড্রাই হয়ে রয়েছে, তার সাথে তার কিন্তু স্টুলটাও কমে যাবে, কারণ ডিহাইড্রেশন হলে শুধু ইউরিন কমে না, তার সাথে স্টুলের ফ্রিকোয়েন্সি কিংবা স্টুলও খুব ড্রাই হয়ে যায়, বাচ্চার জিভ শুকিয়ে যাবে, ঠোঁট শুকিয়ে ঠোঁট ফাটা ফাটা হয়ে যাবে, এবং বাচ্চা নেতিয়ে পড়বে, দুর্বল হয়ে যাবে। এটা দেখে আপনি বুঝতে না পারলেও ডিহাইড্রেশন হয়েছে কিনা আপনারা এইটুকু বুঝতে পারবেন যে আপনার বাচ্চা সুস্থ নেই। এবং ইউরিন একটা ভীষণ বড় ইন্ডিকেটর, যে কোনো অসুস্থতা হোক, স্বাভাবিক বাচ্চা হোক, আমরা সবসময় এটা খেয়াল রাখতে বলি, ইভেন ডায়রিয়া হলেও, যে কবার একটি শিশু ইউরিন পাস করলো, কারণ ডিহাইড্রেশনটা খেয়াল রাখা ভীষণভাবে গুরুত্বপূর্ণ।
1: অর্থাৎ দিনে অন্তত 6 বার যদি বাচ্চাটি প্রস্রাব করে,
0: 6 থেকে 8 বার প্রস্রাব তার করতেই হবে, যাতে কিনা সে মানে হাইড্রেটেড আছে, নর্মাল আছে।
1: বেশ,
0: ওর চেয়ে কম করলে আমাদেরকে ভাবতে হবে যে আমাকে পেশেন্টকে অ্যাডমিশন করতে হবে, চেক করতে হবে যে ডিহাইড্রেটেড কিনা, সেগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর সেকেন্ড প্রশ্ন যেটা উনি করলেন যে স্পেশাল কেসে কোমরবিডিটি, ডায়াবেটিস কোমরবিডিটি বলে আমরা মনে করি না, টিউবারকুলোসিসও আমরা ওরমভাবে মনে করি না, তবে আপনার প্রশ্ন দুটো দারুণ সুন্দর আপনি করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডায়াবেটিস হলে প্রথম কথা দু ধরনের ডায়াবেটিস, একটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হয়, যেটা জন্মের পরেই কমে যায় মায়েদের, কিছু কিছু ক্ষেত্রে থেকে যায়, আর কারোর ধরুন টাইপ 2 ডায়াবেটিসই রয়েছে, সেই ক্ষেত্রে বাচ্চা তো যত দুধ টানবে তার তো গ্লুকোজ লেভেল মায়ের তত কমে যাবে, তাহলে মা যদি ইনসুলিন কিংবা কোনো ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট পাচ্ছেন, তার কিন্তু ডোজটা কমাতে হবে, তার মানে বাচ্চা মায়ের উপকার করছে। বুঝতে পেরেছেন? তাহলে ডায়াবেটিসে কোনো সমস্যা হয় না। এবারে আপনি বললেন টিউবারকুলোসিস, ধরুন মায়ের ঠিক বাচ্চা ডেলিভারি পরই ধরা পড়লো মায়ের টিউবারকুলোসিস হয়েছে, হ্যাঁ সেই ক্ষেত্রে মা ও বাচ্চাকে দুজনকেই, মা বাচ্চাকেও একটা সামান্য ওষুধ প্রোফাইল্যাক্সিস দিতে হয় এবং মায়েদেরও এটি ড্রাগস খেতে হয়, কিন্তু মা কিন্তু মুখে মাস্ক পরে প্রথম দিকে এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক কিংবা মিল্ক খাওয়াতে পারবে, এবং তারপরে কিন্তু 2 থেকে 3 সপ্তাহ বাদে মা যখন নেগেটিভ হয়ে যাবে, ওষুধ তো মায়ের 6 মাস চলবে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মা যখন নেগেটিভ হয়ে যাবে অর্থাৎ রোগটা ছড়াবে না, নন ইনফেকশাস, সে অন্যের জন্য আর ইনফেকটিভ নয়, তখন কিন্তু সে বাচ্চাকে একদম স্বাভাবিকভাবে দুধ দিতে পারবে, কিন্তু এই 2-3 সপ্তাহ কিন্তু খুব কেয়ারফুলি বাচ্চাকে মায়ের কাছে দিতে হবে, নয়তো এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক করে খাওয়াতে হবে।
1: অর্থাৎ
0: এবং এই সময় দেখুন আবার এই কথাটা আবার চলে আসলো, এক্সপ্রেস ব্রেস্ট মিল্ক আপনি বাটি চামচে খাওয়াবেন, আমি কিন্তু ফর্মুলা কিংবা বোতলের কথা বললাম না,
1: ব্রেস্ট মিল্কটাও যদি একটু বুঝিয়ে বলেন।
0: হ্যাঁ,

0: কম্প্রেস ব্রেস্ট মিল্ক তো একটা মেথড আছে, ম্যানুয়াল মেথড, তিনটে মেথডে অ্যাকচুয়ালি টানা যায়। পাম্প আছে, পাম্প দু রকমের, ইলেকট্রিক্যাল পাম্প এবং হ্যান্ড পাম্প। হ্যান্ড পাম্প তো আমি একদমই রেকমেন্ড করি না, কারণ তাতে ব্রেস্ট এনগর্জমেন্ট হয়, মা এত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দুধ, বাচ্চার দুধ খাবার আনার জন্য এত প্রেশারাইজ করে যে রক্ত বেরিয়ে আসে। সেকেন্ড হচ্ছে আরেকটা পাম্প আছে যেটা ইলেকট্রনিক পাম্প, ভাইব্রেটারে কাজ করে, সেটাও একটা রয়েছে, সেটা চাইলে প্রেশারটাকে ডাউন রাখা যায়। আর একটা মেথড হচ্ছে, সেটা হচ্ছে নিজের দুটো হাত, অর্থাৎ ম্যানুয়াল। আমি এই তিনটের মধ্যে সবচেয়ে বেস্ট মনে করি নিজের দুটো হাত, কারণ আপনি কতটা প্রেশার দিচ্ছেন আপনি জানেন, কিন্তু টেকনিকটা আপনাকে ডাক্তারবাবুর কাছ থেকে শিখে নিতে হবে। কারণ একটা হাত দিয়ে স্তনটাকে চেস্ট ওয়ালে প্রেস করতে হবে, অপর হাত দিয়ে এরিওলাটাকে প্রেস করে দুধটা বের করতে হবে। তার আগে কিন্তু রেডিয়ালি ম্যাসাজ করতে হবে ব্রেস্টটাকে, অর্থাৎ ব্রেস্টের রুটটা থেকে, গোড়া থেকে টুয়ার্ডস এরিওলা নিপল লম্বা লম্বা হয়ে ভার্টিক্যালি ম্যাসাজ করতে হবে শুরুতে আঙুল দিয়ে, দিয়ে তারপরে চেস্ট ওয়ালে ফিক্স করে আর একটা অপর হাত দিয়ে এরিওলায় চাপ দিয়ে দুধটাকে বের করতে হবে। এবং এটা সুবিধে হচ্ছে যে কোনো কন্টেনার লাগছে না, আপনার ধোয়াধুয়ির মেশিন ধোয়াধুয়ির ব্যাপার নেই, আপনার পরিষ্কার রাখার ব্যাপার নেই, ইনফেকশনের ব্যাপার নেই, আপনি হাত ধোবেন, ধুলেই আপনি স্টেরিলাইজড, এবং এখানে কোনো রকমভাবে মেশিন কেনার পয়সা খরচার ব্যাপার নেই। আপনি ফ্রেশ মিল্ক সবসময় আপনি বাচ্চাকে দিতে পারবেন। এক্সপ্রেস বেস্ট মিল্কের ব্যাপারে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বলবো সেটা হচ্ছে স্টোরেজ। স্টোরেজ খুব ইম্পর্টেন্ট, কেননা তিনভাবে স্টোর করা যায়, একটা হচ্ছে নর্মাল টেম্পারেচার, একটা হচ্ছে ফ্রিজার, আর একটা রেফ্রিজারেটর, আর একটা হচ্ছে ফ্রিজার। ফ্রিজারে স্টোর করার কোনো উপায় আমাদের হাউস হোল্ডে থাকার নেই, কারণ ফ্রিজারে স্টোর করতে গেলে দুধ পাস্টুরাইজ করে রাখতে হয়, যেটা একমাত্র মিল্ক ব্যাংকেই সম্ভব। আর এবারে আমি যদি বাড়ির নর্মাল টেম্পারেচারে রাখি, সাধারণত 4-8 ঘন্টা বলা হয়, কিন্তু আমাদের গরমের দেশ আমি 4 ঘন্টার বেশি বলি না, যাতে দুধ নষ্ট না হয়ে যায়। সেকেন্ড হচ্ছে ফ্রিজে কতদিন রাখবে, ফ্রিজেও এগুলো অনেক মতামত আছে। আমি নিজে পার্সোনালি 24 ঘন্টার বেশি বলি না যে একদিনের বেশি ফ্রিজে রাখবেন, অনেক জায়গায় 4 দিন অবধি বলা আছে, অনেক রেফারেন্স আছে, কিন্তু আমি কেন একদিনের বেশি বলি না, কারণ দুধের না কনসিস্টেন্সিটা বদলে যায়, একটু মোটা মতন হয়ে যায়। এবার সেইটা যদি আমি বেশি দিন রাখি, তখন যদি সেটা শিশুকে খাওয়ানোর পরে শিশুর পেটের সমস্যা হয়, তখন কিন্তু মা বাবার খুবই চিন্তা হবে। তাহলে আপনি 24 ঘন্টা রাখতেই পারেন, এবং যখন আপনি ওই দুধটা খাওয়াবেন বাইরে নর্মাল টেম্পারেচার করে, 1 ঘন্টা ওয়েট করে নর্মাল টেম্পারেচারে এনে সেটা আপনি খাওয়াবেন। আর কিন্তু রেফ্রিজারেট করতে পারবেন না, একবার মিল্ককে রেফ্রিজারেটর থেকে বের করে আপনি যদি মিল্কটাকে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসেন, ওইটাকে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারবেন না।
1: আচ্ছা, ওটাকে নর্মাল টেম্পারেচারে এলে তখন ওকে খাইয়ে দিতে হবে
0: বাটি চামচে।
1: সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা যদি পুরোটা না খান, তাহলে সেটাকে এবার ফেলে দিতে হবে।
0: ওই জন্য আমরা অল্প অল্প করে বার করতে বলি, কারণ ভীষণ ইম্পর্টেন্ট। তো ব্রেস্ট মিল্কের জন্য 3-4 কন্টেনারে ভালো বাটিতে পরিষ্কার রাখা যাবে, সেরকম কন্টেনারে সেভ করতে বলি ঢাকা দেওয়া বাটিতে, এবং অল্প অল্প করে বার করতে বলি, যে পুরোটা বের করে ফেলবেন না, তাহলে কিন্তু না খেলে বাচ্চা ফেলে যাবে। আপনাকে বারে বারে নিয়ে দিলে ভালো, তাহলে মায়ের দুধ তো খুব গুরুত্বপূর্ণ এবং ভীষণ প্রেশাস।
1: নিশ্চয়ই নিশ্চয়ই। দিদি, আমাদের আগের যে বন্ধু জিজ্ঞেস করলেন দুটি রোগের ক্ষেত্রে, যে ডায়াবেটিস এবং টিবির ক্ষেত্রে, এমন কী কী রোগ আছে যেগুলোতে মা অসুস্থ যদি থাকেন, সেই রোগে যদি আক্রান্ত হন, তাহলে একমাত্র তিনি বাচ্চাকে দুধ দিতে পারবেন না?
0: একটা অ্যান্টি ক্যান্সার যদি মা কেমোথেরাপি কিংবা হয়তো রেডিও আয়োডিন, বিভিন্ন রেডিয়েশন থেরাপি চলছে, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চাকে দুধ দেওয়াটা মানে একেবারেই উচিত হবে না। আর সেকেন্ড হচ্ছে, কিছু ক্ষেত্রে বলা হয় মাকে অ্যান্টিসাইকোটিক ড্রাগ হিসেবে লিথিয়াম দিলে, কিন্তু এখন কিছু স্টাডি বলছে, দেখুন আমাদের বিজ্ঞানটা তো স্টাডি বেসড, কিছু স্টাডি বলছে যে লিথিয়াম যদি শুধু এক থেরাপি সিঙ্গলি করা হয়, মানে ওর সাথে আর একটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেওয়া নেই, শুধু লিথিয়াম, তাহলে কিন্তু কোনো স্টাডি নেই, মানে কোনো ফলাফল পাওয়া যায়নি যে বাচ্চার ক্ষতি হতে পারে। কিন্তু আমরা যদি কোনো মা ব্রেস্ট ফিড করে, তাকে কিন্তু যারা সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুরা আছেন, সাধারণত লিথিয়াম অ্যাভয়েড করে অন্যান্য ওষুধগুলো দেন। এইটা গেল দুটো ক্ষেত্র। আর এছাড়া বাচ্চার দিক থেকে, বাচ্চা যদি মেটাবলিক ডিসঅর্ডার থাকে, যেরকম গ্যালাকটোসেমিয়া, তাহলে দুধ দেওয়া যায় না, সেটা আর কিছু করার নেই, সেই ক্ষেত্রে আমাদের সত্যি ফর্মুলা মিল্ক ইউজ করতে হবে।
1: দুধে তার অ্যালার্জি নিয়েই সে জন্ম,
0: গ্যালাকটোসেমিয়াতে দুধটা হজম হবে না, মা ও দুধটা নিতে পারবে না, সেই ক্ষেত্রে আমাদের অন্য স্পেশাল দুধ ইউজ করতে হবে,
1: এবং সেটা ডাক্তারবাবুরা বুঝবেন,
0: সেটা অবশ্যই বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ,
1: বেশ, আমরা আবারও একটি টেলিফোনে আসি, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার।
2: হ্যাঁ, হুগলি জেলার আরামবাগ থেকে আমি।

0: অন্তর সর্দার কথা বলছি।
1: হ্যাঁ বলুন।
0: বলছিলাম যে গ্রামগঞ্জে যারা ধরুন মাঠে ঘাটে কাজকর্ম করে, সেটা মানে গ্রীষ্মকালে হতে পারে, শীতকালে মানে যে কোনো কালে হতে পারে, এবার ধরুন তখন বাচ্চাদেরকে কিভাবে কি করে কি করবে? তখন তো ধরুন বাচ্চাদের থেকে দূরেই থাকতে হবে মাদেরকে, এক নম্বর কোশ্চেন। আর দু নম্বর হচ্ছে যে অনেক মহিলারা, এটা আপনারা

0: এই বিষয়টা যদি বলেন তো খুব ভালো হয় আর কি। অনেকের মধ্যে
1: বেশ, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিদি আগেই দিয়ে দিয়েছেন, আমরা বরং প্রথম প্রশ্নটাতে আগে আসি।
2: দ্বিতীয় প্রশ্নটা শর্টে আমি বলবো একটা কথা। প্রথম প্রশ্ন হচ্ছে যে মাঠে ঘাটে কাজ করে হয়তো সে খুবই তার প্রয়োজন কাজে যাওয়ার, কারণ সাধারণত এখন তো আমাদের ম্যাটারনিটি লিভ নেওয়ার কথা, কিংবা ধরুন লোকের বাড়ি কাজ করে হয়তো সে ৬ মাস ছুটি নিতে পারলো না, কিংবা হয়তো এমন একটা প্রাইভেট সেক্টরে কাজ করে তাকে হয়তো ৬ মাস এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং এর জন্য ছুটি দেওয়া হলো না, সেই ক্ষেত্রে কি করবেন? প্রথম যদি হয় যে বাড়ি কাছে, একদম বাড়ির পাশেই কাজ করেন, আপনি হেঁটে দুপুরবেলা চলে আসতে পারবেন, বাচ্চাকে ফিট করিয়ে চলে যাবেন, বাড়ি খুব কাছে নয়, আপনার পক্ষে কাজ ছেড়ে আসা সম্ভব না, বাড়ির কেউ বাচ্চাকে নিয়ে গিয়ে দুধ খাইয়ে চলে আসলো, সেকেন্ড উপায়। থার্ড উপায় হচ্ছে যে এই দুটোর মধ্যে একটাও কিছু করতে পারলেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দুধ কোনো একটা জায়গায় গিয়ে বসে হাত পরিষ্কার করে ধুয়ে একটা কন্টেনার বের করে দুধটাকে গালতে হবে। দুধটাকে গেলে সেটা আপনার অফিসে হতে পারে, যিনি প্রাইভেট সেক্টরে কাজ করছেন, যিনি মাঠে ঘাটে কাজ করছেন, তাহলে তাকে একটা এরিয়া তৈরি করতে হবে যেখানে দুধ গালাটা সম্ভব, একটা এনক্লোজার যেটা সে সুবিধে মতন তার প্রাইভেসি মেনটেন করে দুধটা গালতে পারবে। এবার এই দুধটা নর্মাল টেম্পারেচারে আমি আগেই বলেছি 4-6 ঘন্টা তাও থেকে যাবে, তাহলে এই দুধটা আপনি বাড়ি নিয়ে এসে বাচ্চাকে খাইয়ে দেবেন। তো এছাড়া যেটা যাদের বাড়ি যাদের অফিসে ফ্রিজ আছে তারা কিন্তু রেফ্রিজারেট করতে পারেন দুধটাকে। কেন রেফ্রিজারেট করার কথাটা বললাম, তার কারণ ধরুন আপনি রেফ্রিজারেট করার পরে বরফ দিয়ে বাড়িতে নিয়ে আসলেন, পরের দিন কিন্তু এই দুধটা আপনি ইউজ করতে পারবেন যখন আপনি থাকবেন না, তখন কিন্তু সেই ব্রেস্ট মিল্কটা সে খাওয়াতে পারে। আর এই যে আপনি দুধটা গালছেন, এই দুধটাও তাই জন্য প্রিজার্ভ করাটা ঠিকভাবে ভীষণভাবে জরুরি, যে আপনি কীভাবে নিয়ে যাচ্ছেন। নর্মাল টেম্পারেচারে নিয়ে গেলে বাচ্চাকে বাড়ি ফেরত খাইয়ে দিতে হবে, আর যে মহিলারা কাজে বেরোন তাকে কিন্তু বেরোনোর আগে, লাস্টে বেরোনোর আগে দুধটা খাওয়াতে হবে, ঘরে ফিরে গিয়েও আবার ফার্স্ট দুধটা তাকেই খাওয়াতে হবে। তো তাহলে কি হয় যে পিরিয়ড মাঝখানে থাকলো, ধরুন একজন 8 ঘন্টা নেই, তাহলে কিন্তু মাঝখানে আমি যদি ধরি ধরুন 2.5-3 ঘন্টা গ্যাপ, তাহলে কিন্তু দুটোর বেশি ফিট খুব একটা হয় না, তার মানে দুটো আপনি বেরোলেন আর ঢুকলেন দুটো ফিট, তাহলে আপনি যদি ওটা গেলে আগের দিন রেখে যেতে পারেন, স্টোর করতে পারেন ফ্রিজে, তাহলে কিন্তু পরের দিন সে পেয়ে যাবে। আর কারোর বাড়িতে যদি ফ্রিজ না থাকে তাহলে তাকে নর্মাল টেম্পারেচারে বয়ে এনে দুধটা খাইয়ে দিতে হবে,
1: সেই অন্তত বাড়ির কেউ গিয়ে যদি তার কাজের জায়গা থেকে নিয়ে এসে মাঝে একবার, তাহলেও সে দুটো ফিড পেয়ে যাবে। এবারে দিদি পরের কথায় আসি, ভদ্রলোক যিনি
2: বললেন যে মায়ের মানে ইমেজ খারাপ হয়ে যাবে, এটা একদমই নয়, কারণ মারা দুধ খেলে খাওয়ালে প্রথম 6 মাস 600 কিলো ক্যালোরিজ করে শরীর থেকে বেরিয়ে যায়, যেহেতু বেরিয়ে যায় আমাদের কিন্তু ওই জন্য এক্সট্রা ক্যালোরিজ খাওয়ানোর কথা বলা হয়, যদিও আমরা কিন্তু কিছুটা মায়ের BMI দেখে তাকে খাবার ডায়েট চার্ট সেইভাবে দিই। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অ্যাকচুয়ালি মায়ের ফিগার সুন্দর হয়, একটা মা পোস্ট প্রেগনেন্সিতে সে ফিট অ্যান্ড ফাইন হয়, আমরা যে আমাদের যে হসপিটালে যে ল্যাকটেশন ক্লিনিক, কিভাবে মা ফিট হবে আমরা সেইটার পরামর্শ দিই, এক্সক্লুসিভ ব্রেস্টফিডিংয়ের পরামর্শ দিই, এবং দেখবেন ফিট অ্যান্ড ফাইন হেলদি মাদার বেশি ভালো দুধ খাওয়াতে পারেন, তার মিল্কও প্রচুর পরিমাণে তৈরি হয়। তার জন্য ফিট থাকাটা ভীষণভাবে জরুরি, আমরা কিন্তু মা যাতে ফিট হয়, BMI নর্মাল থাকে, সেই পরামর্শই আমরা অ্যান্টিনেটাল পিরিয়ড থেকে দেওয়ার চেষ্টা করি।
1: এবং মা যত সন্তানকে দুধ খাওয়াবে সন্তানও ফিট হবে, মাও ফিট হবে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনোভাবেই মায়ের শরীর খারাপ হবে না, বরং বাচ্চা যদি দুধ খায় বাচ্চার তো শরীর ভালো হবেই, মায়েরও শরীর ভালো হবে,
2: একদম জোড়া লাভ,
1: একদম জোড়া লাভ। দিদি অনেক সময় দেখা যায় যে বাচ্চা মায়ের দুধ খাচ্ছে ঠিকই আছে, মায়ের হয়তো কোনো কারণে পেট খারাপ হলো, মায়ের হয়তো শরীর খারাপ হলো, মানে সর্দি কাশি জ্বর হাঁচি, সঙ্গে সঙ্গে বাচ্চাকে ওকে এখন দুধ খাওয়াস না, কারণ মায়ের পেট খারাপ হয়েছে, মায়ের দুধ খেলে বাচ্চারও হবে, মায়ের হাঁচি কাশি হয়েছে বাচ্চা মায়ের কাছে আসবে দুধ খাবে বাচ্চারও হবে, এইগুলো তো অত্যন্ত সাধারণ কমন রোগ অসুখ, এগুলো মায়েদের হতেই পারে, এই সময়গুলিতে মায়ের কি করণীয় বা বাড়ির বড়দের কি করণীয়?
2: মায়ের করণীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মা যদি ডায়রিয়া হয় সে বারে বারে হাত ধোবে করে বাচ্চাকে দুধ খাওয়াবে, সর্দি কাশি যেহেতু সংক্রামক তাহলে মাস্ক পরবে, মাস্ক পরে বাচ্চাকে দুধ খাওয়াবে, দুধ খাওয়ানো কোনোভাবেই বন্ধ হবে না,
1: দুধ থেকে কোনোভাবে কোনো জার্ম গিয়ে বাচ্চার পেটে চলে যাওয়ার
2: কোনো সম্ভাবনা নেই। এবার বাড়ির লোকেদের কি, বাড়ির লোকেদের সাপোর্ট সেটা কিন্তু শুরুর থেকে শেষ অবধি লাগবে। সাপোর্ট মানে কিন্তু এরকম নয় যে বাচ্চাটা আমার কোলে দিয়ে দে আমি এবার রাখি আমি

0: আমি এবার যখন দুধ কাঁদবে তখন দিয়ে যাব, তাহলে কিন্তু মায়ের দুধ তৈরি হবে না। আমরা সবসময় বাচ্চাকে স্কিন টু স্কিন কন্ট্যাক্টে রাখতে বলি, মায়ছায় গায়ে গায়ে, কেননা আমরা বলি একটা ফ্রন্ট ওপেন ড্রেস পরতে হাউস কোটের মতন, বাচ্চাকেও খালি ডায়াপার পরিয়ে রাখবে, শীতকাল হলে সক্স হাতে পায় এবং মাথায় ক্যাপ, এবং বাচ্চাকে দুটো বুকের মাঝখানে বাচ্চাকে ধরে রাখবে যাতে মায়ের হরমোনাল স্টিমুলেশন হয় এবং মায়ের আরও দুধ তৈরি হয়। যত অন্য লোকে বাচ্চার বেশি কেয়ার করবে, মায়ের কাজ কমাতে চাইবে, তাতে কিন্তু মা বাচ্চার মধ্যে একটা সেপারেশন তৈরি হবে, মায়ের দুধ কিন্তু কম তৈরি হবে। তো এই জন্য কিন্তু তাহলে বাড়ির লোকেদের কী কাজ? মাকে সাপোর্ট করা, যে কাজগুলো আমরা বলছি, যেগুলো আমরা করতে বলছি সেইগুলো করা, মায়ের ডায়েট ঠিক রাখা, মা দুধ খাওয়াতে অসুবিধে হচ্ছে কি না সেটা দেখা, মায়ের পিঠে ব্যথা করছে কি না, মায়ের কোন কাজ করে দিলে সুবিধে হবে সেইগুলো হেল্প করা, কি বাচ্চার যে ন্যাপিস কাঁথা এইগুলো কেচে দেওয়া। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেটা না করে বাড়ির বড়রা যারা রয়েছে তারা বাচ্চাকে তেল মাখাতে এবং কোলে নিয়ে ঘুরে বেড়াতে বেশি ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু আমি এটা বলবো যে ছ মাস অবধি মা আর শিশুকে আলাদা করবেন না, এতে দুজনেরই ক্ষতি।
1: এবং যত মা তার সন্তানকে নিজের গায়ের সঙ্গে টাচ করিয়ে রাখবেন তত মায়ের দুধও তৈরি হবে বেশি করে, তাই তো দিদি?
0: একদম।
1: টেলিফোনে আসি আবারও, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার।
2: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ
1: হ্যাঁ নমস্কার, বলুন।
2: আমি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলপুর থানার ঠাঙ্গাপাড়া গ্রাম থেকে সৌমেন দাস বলছিলাম।
1: বলুন বলুন।
2: বলছি যে বাচ্চাকে বাচ্চার মায়ের দুধ মানে কতদিন খাওয়া দাওয়া বাধ্যতামূলক, এইটা আমার জানা ছিল আর কি।
0: ভীষণ সুন্দর একটা প্রশ্ন করেছেন। এখানে কতগুলো পয়েন্ট আছে WHO-র, এই WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে। একটা পয়েন্ট হচ্ছে যে ছ মাস অবধি মায়ের দুধ এক্সক্লুসিভলি খাওয়ানো উচিত, এবং এর মাঝখানে কোনো রকম গ্লুকোজ ওয়াটার, মিছরির জল, মধু কোনো কিছু দেওয়া যাবে না, কি পানীয় জল যে বাচ্চার জলতেষ্টা পেয়েছে কিছু দেওয়া যাবে না। মায়ের দুধে সমস্ত কিছু উপকরণ আছে, প্রচুর পরিমাণে জল আছে, ছ মাস অবধি শুধু বুকের দুধ খাবে। এবার বাচ্চা যেই শিশু যেই ছ মাস কমপ্লিট করলো, তারপরে শুরু হবে কমপ্লিমেন্টারি ফিডিং। যে কমপ্লিমেন্টারি ফিডিং মানে হচ্ছে মায়ের দুধকে সাপোর্ট করে তার খাবার শুরু হচ্ছে। তো শুরুতে যখন তার খাবার শুরু হবে মায়ের দুধ কিন্তু বন্ধ হবে না, মায়ের দুধ যেরকম চলছে সেরকম চলবে, এবং কমপ্লিমেন্টারি ফিডিং ধীরে ধীরে ধীরে ধীরে বাড়তে থাকবে। এক বছর বয়সে শিশু একদম নর্মাল ডায়েট, বাড়ির খাবার একদম খাবে, এবং ছ মাস বয়স থেকেই বাড়িতে তৈরি যে খাবার সেগুলোই খাবে। এছাড়া যেটা মনে রাখতে হবে যে মায়ের দুধ কিন্তু দুবছর বয়স অবধি কন্টিনিউ করা যায়, অ্যালং উইথ বাচ্চা যে খাবার খাচ্ছে বাড়ির খাবার তার সাথে। কেউ যদি দেখে যে দুবছর বয়সের পরেও তার শিশু দুধ খাচ্ছে, আমরা কিন্তু বারণ করব না, যে শিশু যে পুষ্টিটা দুধ থেকে পাচ্ছে সেটা পাক। আর একটা জিনিস ভালোভাবে মনে রাখতে হবে যে মাকে কিন্তু সারাদিনের মধ্যে দিন রাতে সারাদিনই দুধ খাওয়াতে হবে, তাহলে মা কখন বিশ্রাম নেবে? যখন শিশু ঘুমিয়ে পড়ছে তখন মাকে ঘুমিয়ে নিতে হবে। এবং কী কী পজিশনে দুধ খাওয়ানো যায়, অর্থাৎ মা যখন বিশ্রাম করছে তখন মা কিন্তু লাইং ডাউন পজিশনেও দুধ খাওয়াতে পারে শিশুকে, হ্যাঁ সেই পজিশনগুলো কিন্তু জেনে নিতে হবে, কারণ বিভিন্ন পজিশন আছে দুধ খাওয়ানোর জন্য। যেমন ধরো একটা টুইন বাচ্চা যদি হয় তাহলে তাকে কি করে দুধ খাবে, আমরা কিন্তু ফুটবল হোল্ডিং পজিশন বলি, অর্থাৎ দুটো বাচ্চাকে দুটো হাতের তলায় নিয়ে তাকে দুটো ব্রেস্ট মানে ব্রেস্ট মানে সাইড থেকে দুজনকে ব্রেস্ট ফিডিং করাবে। এই যে বিভিন্ন পজিশন আছে সেগুলো কিন্তু সেই মায়ের জেনে নেওয়াটা জরুরি, এবং যারা হেলথ স্টাফ রয়েছেন তাদেরও জানানোটা খুব জরুরি।
1: নিশ্চয়ই, কারণ ওই পজিশনগুলো ঠিকঠাক করে জানতে পারলে বাচ্চারও সুবিধে মায়েরও সুবিধে। দিদি, আমরা আলোচনার প্রায় শেষের দিকে এসে গিয়েছি, একটু জানতে চাইবো যে কৌটোর দুধের ক্ষেত্রে, কারণ মায়ের দুধের ক্ষেত্রে সবচেয়ে বড় বলা যায় মানে আমাদের ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই সময়টায় কৌটোর দুধ, কারণ বাজার চলতি বিভিন্ন কৌটোর দুধ তারা নানান রকমভাবে বিজ্ঞাপন দিচ্ছে যে তারা একেবারে বিকল্প তৈরি করে ফেলেছে প্রায়। কৌটোর দুধ যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে তার সমস্যা কী বা এমন হতে পারে যে কারণে আপনারা বারবার বলছেন কৌটোর দুধ না খাওয়াতে?
0: যেগুলো অ্যাডভান্টেজ বললাম অর্থাৎ উপকারিতা ABCD করে, সেগুলোই তার ডিসঅ্যাডভান্টেজ, তার সেগুলো হবে না, তাহলে সেগুলোই ডিসঅ্যাডভান্টেজ কিংবা মানে সেই উপকারগুলো আমরা পাবো না। আমি একটা ছোট গল্প বলি তাহলে আপনার বুঝতে

0: বিদায় হবে, ভালোও লাগবে, অনেকক্ষণ বক বক করে যাচ্ছি। তো
1: বলুন,
0: আমার কাছে একজন পেশেন্ট এলেন, উনি বললেন যে বাচ্চাকে আমি ওজন দেখলাম খুব কম, এবং বললেন যে ফর্মুলা মিল্ক খাওয়ান। তখন আমি জিজ্ঞাসা করলাম কেন ফর্মুলা মিল্ক খাওয়ান, বললেন কোনো একজন ডাক্তারবাবু কিছু একটা কারণে ফর্মুলা মিল্ক দিয়েছেন। ঠিক আছে, এবারে যে ফর্মুলা মিল্ক বাচ্চা খাওয়ান, বাচ্চা যে ওজন বাড়েনি, তখন আমি বললাম যে তো খুবই খারাপ অবস্থা, মানে এই গ্রোথের যে জায়গায় দাঁড়িয়ে বাচ্চা, মানে সামান্যতম গ্রোথ হয়নি, আপনি কতটা দুধ কতটাতে খাওয়ান। বাচ্চাটা কিন্তু আমাদের আমার কাছে দেখাতে এসছে ডায়রিয়া নিয়ে, মারাত্মক ডায়রিয়া হচ্ছে, কমে যায় আবারও ডায়রিয়া হয়। তো তখন আমি বললাম যে এরকম ডায়রিয়া হলেও তো ওজন বাড়বে না, আপনি কতটা দুধে, বলে যেরকম বলা আছে যেরকম বলা আছে সেরকমই আমি খাওয়াই। তখন আপনি আপনার কৌটোটা নিয়ে আসুন আর বোতলটাও নিয়ে আসুন। উনি নিয়ে আসলেন, কারণ ওগুলো তো উনি ক্যারি করছেন, ওটাই তো উনি খাওয়ান। তখন উনি আমাকে বের করে দেখালেন যে উনি 4 আউন্সে 1 চামচ দুধ দিচ্ছেন। তখন আমি বললাম যে 4 আউন্স মানে প্রায় অ্যাকচুয়ালি 28 ML-এ 1 আউন্স হয়, তো আমরা রাফলি ধরি 120 ML ধরুন। তো 4 আউন্সে 4 চামচ দুধ দিয়ে আপনি 1 চামচ দিচ্ছেন কেন? বলি ও মা, দুধ দিলে তো উনি একটু একটু মাঝে মাঝে বমি করে ফেলে, তার জন্য আমি যত পারছি পাতলা করে খাওয়াচ্ছি।
1: আহা,
0: এবারে বাচ্চাটার অপুষ্টি হচ্ছে, পাতলা না, একটা দুধের কৌটো কিনতে একবার হিসাব করবেন কত টাকা লাগে। এবার সেটা সাধারণ একটা মানুষের পক্ষে সারা মাস কিনে খাওয়ানো সম্ভব কিনা,
1: সত্যি তাই।
0: তার সাথে সে কিন্তু আনহাইজিনিক ওয়েতে খাওয়াচ্ছে, বোতল থেকে কিন্তু এমনিও ইনফেকশন হয়, তার মানে তার বারে বারে ডায়রিয়া হচ্ছে, তাতেও তার ওয়েট গেন হচ্ছে না, তার মানে ডাইলিউটেড মিল্ক খাওয়াচ্ছে, আন্ডার ফিডিং করছে, তার সাথে তার ডায়রিয়া ইনফেকশন হচ্ছে, তার ফলে বাচ্চা নিয়ে এসছে কি না, ফেলিওর টু থ্রাইভ। এই বাচ্চা ছোট একজন অ্যাডাল্ট তৈরি হবে এবং সে পরবর্তীকালে একটা লো বার্থ ওয়েট, প্রিম্যাচিওর, অসুস্থ বাচ্চার জন্ম দেবে। আমাদের ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে?
1: সত্যিই তাই। সুতরাং এইগুলো বুঝলেই মনে হয় যে ওই একটা কথা আছে না, খোদার উপর খোদকারি করবার তো কোনো প্রয়োজন নেই, ঈশ্বর মানেই প্রকৃতি। প্রকৃতি যা দিয়েছে বাচ্চার জন্য তার মাকে সব দিয়ে দিয়েছে, এবং মাকেও দিয়েছে সাপোর্ট সিস্টেম হিসেবে বাচ্চাকে। সুতরাং দুজন দুজনের সঙ্গে থাকলে যেমনটা হওয়া উচিত ঠিক তেমনটাই হোক, তার বাইরে কিচ্ছুটি করার প্রয়োজন নেই, একটা পয়সাও কোনো এক্সট্রা খরচ হবে না, বরং মা এবং সন্তান দুজনেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটা টেলিফোন নেওয়ার মতন সময় মনে হচ্ছে আছে, কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? নমস্কার।
2: নমস্কার,
1: হ্যাঁ বলুন।
2: আমি হুগলি জেলার রাজবলার থেকে আশিস বর কথা বলছি।
1: বলুন বলুন।
2: ডাক্তারবাবু নমস্কার।
0: নমস্কার।
2: এবং শর্মিষ্ঠাজি নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন।
2: আমার প্রশ্ন হচ্ছে যে বাচ্চাকে যখন মা দুধ খাবে, তখন যদি প্রথম 1 গ্লাস ঠান্ডা জল খায় এবং দুধ খাওয়ানো হয়ে গেলে আবার যদি জল খায় 1 গ্লাস, তাহলে কি দুধ বৃদ্ধি হবে?
0: দুধ কি হবে,
1: বৃদ্ধি হবে কিনা?
0: দুধ বৃদ্ধি হওয়ার ব্যাপারটা তো অন্য প্রশ্নই চলে গেল। জল খাওয়াটা মাস্ট, তার কারণ আমাদের গরমের দেশ, মা যদি ডিহাইড্রেশন হয়ে যায় তাহলে দুধটা কি করে হবে, দুধটাও তো শুকিয়ে যাবে। এই আমরা সাধারণত বলি 3 থেকে 4 লিটার জল খেতে, এবং প্রতিবার দুধ খাওয়ানোর আগে 1 গ্লাস জল খেয়ে দুধ খাওয়াতে বসতে। কেন এই কথাটা বলা? যাতে মায়ের ডিহাইড্রেশন না হয়। তো আমাদের দেশে অনুযায়ী গেলে ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য কিন্তু আমরা বিভিন্ন ফ্লুইডস খেতে বলি, শুধু যে জল খেতে বলছি তা নয়, আমরা স্যুপ খেতে বলি, ডালের স্যুপ, ভেজিটেবল স্যুপ, কেউ যদি চিকেন স্যুপ খেতে চায় তাহলে সে চিকেন স্যুপ, যাতে বিভিন্ন ফর্মে জলটা মায়ের শরীরে যায় এবং জলের কোনো ঘাটতি না হয়। তার মানে এই নয় যে যত বেশি জল খাবে তত বেশি দুধ তৈরি হবে, যে আমি 7-8 লিটার জল খেয়ে ফেললে বেশি দুধ তৈরি হবে, সেরকম না, কিন্তু ডিহাইড্রেশনটা প্রিভেন্ট করতে হবে যাতে অ্যাডিকুয়েট দুধ তৈরি হয়।
1: আচ্ছা দিদি, অনেক সময় বাড়িতে বড়রা বলে থাকেন যে সাবু খেতে বা এরকম নানান ধরনের খাবারের কথা বলেন, যেগুলো খেলে নাকি মায়ের দুধের পরিমাণ বাড়ে। আবার বাজার চলতি অনেক কৌটোও পাওয়া যায় যেগুলো দুধের সাথে হোক বা গরম জলের সাথে গুলে খেলে নাকি মায়ের ল্যাকটেশন বাড়ে, মায়ের দুধ বাড়ে, এই কথাগুলোর সারবত্তা কতটা আছে, আদৌ আছে কিনা একটু শুনবো।
0: সত্যি যদি কোনো কিছুতে দুধ বাড়ে আমরা বারণ করি না, কোনো ডাক্তারবাবুই বারণ করবে না, কারণ সে যদি সাবু খেয়ে স্যাটিসফাইড থাকে যে সে সাবু খাচ্ছে, খেলে তার দুধ বাড়ছে, মেন্টাল একটা ব্যাপারও তো আছে, মেন্টাল পজিটিভনেসটা ভীষণ জরুরি, যে আমি পজিটিভ হয়ে তো একটা জিনিস করছি, তাহলে কিন্তু অনেক কিছু উপকার শরীরে পাওয়া যায়,
1: বিশ্বাসে মিলায় বস্তু,
0: ওর হয়তো হরমোনাল স্টিমুলেশন হবে, তো মনটা ভালো রাখাটা ভীষণ জরুরি, মন

0: খারাপ করে রাখলে কিন্তু দুধ আরও সিক্রিশন কমে যাবে, তাহলে স্ট্রেসটা আমরা রিলিফ করতে হবে। ওটা খেয়ে যদি ওর স্ট্রেস রিলিফ হয়, হ্যাঁ আমার দুধ হবে, সেই সান্ত্বনা পায়, তাহলে খেলে অসুবিধে নেই। কিন্তু দুধ সাবু খাওয়ালে অনেক সময় দুধটা আমরা অ্যানিমাল মিল্কটা বলি না মায়েদের খেতে। তার কারণ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে বাচ্চার ভীষণ পেটে ব্যথা হচ্ছে, বাচ্চার হয়তো ইন্টেস্টিনাল হেমোরেজ হচ্ছে, এই গরুর দুধটা কিছু কিছু মানে কিছুটা হলেও মায়ের ব্রেস্ট মিল্কে সিক্রেটেড হয়। তো আমরা যদি দেখি যে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে, তখন কিন্তু আমরা ওই দুধ সাবু খেতে দিই না, সাবু খেতে দিই। তুমি সাবুর খিচুড়ি করে খাও, শুধু জল দিয়ে সাবু দিয়ে ফল দিয়ে মেখে খাও, কোনো অসুবিধে নেই। কিন্তু তখন আমরা দুধ এবং দুধের সাথে যে মিল্ক প্রোডাক্টস সেই ক্ষেত্রে কিন্তু আমরা বারণ করি।
1: আচ্ছা, সুতরাং এমন কোনো বিষয় নেই যে এইটা খেলে দুধের পরিমাণ বাড়বেই, বরং মায়ের মন ভালো থাকলে দুধের পরিমাণ বাড়বে।
0: কেউ যদি প্রমাণ করে তাহলে নিশ্চয়ই আমরা মেনে নেব, সেটা তো যদি রিসার্চ
1: এখনো প্রমাণ সাপেক্ষ,
0: এখনো প্রমাণ সাপেক্ষ ব্যাপার, যদি এটা নিয়ে কেউ কাজ করে ডেফিনেটলি সেটাকে আমরা ওয়েলকাম করব, আহ্বান জানাবো।
1: দিদি, এই মন ভালো রাখার সঙ্গেই শেষ করবো আজকের প্রশ্ন। পোস্টপার্টাম ডিপ্রেশন নামক একটি বিষয় যেটা আগে মানুষ ভাবতও না, জানতও না, পাত্তাও দিত না, কিন্তু মানুষ জানতো না বলে যে ছিল না তা তো নয়, এখন জানে অনেকে, মানেন বিষয়টা, টেক কেয়ার করেন যে মায়ের সন্তান জন্ম দেওয়ার পরবর্তীতে মুড সুইং হয়, মন খারাপ থাকে, নানান সময় মনে হয় হতাশা আসছে, এই সময়গুলোতে আপনি বারে বারে বলছেন খুশি থাকলে দুধের পরিমাণ বাড়বে, মায়ের তো পোস্টপার্টাম ডিপ্রেশন আসেই সন্তান জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে, সেই ক্ষেত্রে মা কী করবেন?
0: আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে ব্রেস্ট ফিডিং করালে মুড স্টেবিলাইজ করে, তাহলে যত ব্রেস্ট ফিডিং করাবে তত মুড স্টেবিলাইজড হবে। এবার এই যে আপনি বলছেন পোস্টপার্টাম ডিপ্রেশন, এটা এ যুগে বেশি বাড়ছে, তার কারণ মেয়েদের কিন্তু একটা কেরিয়ার করার পরে বিয়ে হচ্ছে, মেয়েরা কিন্তু সংসার থেকে ডিট্যাচড হয়ে যাচ্ছে। আগেকার দিনে কি ছিল, নিজের ভাই বোনকে মানুষ করতে করতে বিয়ে হয়ে যেত, তখন কিন্তু সে সন্তান ধারণ করাটা কিংবা সন্তানকে দুধ খাওয়ানোটা কিংবা সংসার করাটাকে তার কিন্তু বার্ডেন বলে মনে হতো,
1: মানে একই সিস্টেমের মধ্যেই আছে,
0: সিস্টেমের মধ্যে থাকতো। কিন্তু এখন একটা মেয়েকে তার কেরিয়ার করার পরে তাকে যখন এই কাজটা করতে হচ্ছে, তাকে কিন্তু অনেকটা মোটিভেটেড হতে হচ্ছে। এই মোটিভেশনটা আমি বলবো অ্যান্টিনেটাল পিরিয়ড থেকে করলে এই ডিপ্রেশন কিন্তু কম হবে, এবং ডেফিনেটলি সেই সময় যদি তার হয় সাইকোসিস, তার বাড়ির লোকের সাপোর্টের প্রয়োজন, সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের প্রয়োজন, এইটাকে অবহেলা করবেন না। কারণ আমাদের সমাজ যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা তো আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, যে আমরা তো চাইবো মেয়েরা এগিয়ে আসুক, মেয়েরা কাজকর্ম করুক, শিক্ষিত হোক, তো সেখানে কিন্তু আমাদের তাদেরকে সাপোর্ট করতে হবে,
1: এবং একই সঙ্গে মেয়েরা শিক্ষিত হবে, নিজের পায়ে দাঁড়াবে, তার সঙ্গে মেয়েরা যখন মা হবে তখন মায়ের দায়িত্বটাও পালন করবে একই রকম, কারণ ভবিষ্যতের চাবিকাঠি মায়ের হাতে, তাই তো?
0: মেয়েদের এখন ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা।
1: একদম, খুব ভালো লাগলো দিদি, অনেকটা সুন্দর করে আমাদেরকে বোঝালেন যে মাতৃদুগ্ধ কেন অমূল্য, তার সত্যি কোনো বিকল্প হয় না। অনেক ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ।
1: এতক্ষণ আমরা কথা বললাম মাতৃদুগ্ধ অমূল্য এই বিষয়ে, কেন দরকার আমরা অনেকেই জানি, দরকার খুব তাও জানি, কিন্তু সবটা ঠিক মনে থাকে না, মনে থাকে না বলেই ওই কৌটোর দিকে একটু আমরা হেঁটে চলে যাই, তাতে করে ক্ষতি হয়ে যায় ওই নবজাতকটির। আসুন আমরা আমাদের নবজাতকের সুরক্ষার কথা ভাবি, প্রকৃতি যা দিয়েছে ঠিক ততটুকুই তাকে আমরা দিই, তাহলেই সবটুকু করা হয়ে যাবে। ভালো থাকবেন সকলে। এতক্ষণ আমরা কথা বললাম বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিমিতা গিরি সরকারের সঙ্গে, তার সঙ্গে ছিলাম আমি শর্মিষ্ঠা সরকার। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, আমাদের ভবিষ্যৎ। নমস্কার।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন তবলা, শিল্পী চিরদীপ বন্দ্যোপাধ্যায়। তাল তিন তাল, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করছেন হিরণময় মিত্র। তিন তালে তবলা, শিল্পী চিরদীপ বন্দ্যোপাধ্যায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তিন তালে তবলা, শিল্পী চিরদীপ বন্দ্যোপাধ্যায়। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন হিরণময় মিত্র।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আবৃত্তির আসর। আজ শুনবেন সুকান্ত ভট্টাচার্যের কবিতার আবৃত্তি শর্মিষ্ঠা সরকারের কণ্ঠে।

সুকান্ত ভট্টাচার্য। চারাগাছ। ভাঙা কুঁড়ে ঘরে থাকি, পাশে এক বিরাট প্রাসাদ। প্রতিদিন চোখে পড়ে সে প্রাসাদ, কি দুঃসহ স্পর্ধায় প্রত্যহ আকাশকে বন্ধুত্ব জানায়। আমি তাই চেয়ে চেয়ে দেখি, চেয়ে চেয়ে দেখি আর মনে মনে ভাবি, এ অট্টালিকার প্রতিটি ইঁটের হৃদয়ে অনেক কাহিনী আছে অত্যন্ত গোপনে, ঘামের, রক্তের আর চোখের জলের। তবু এই প্রাসাদকে প্রতিদিন হাজারে হাজারে সেলাম জানায় লোকে, চেয়ে থাকে বিমূঢ় বিস্ময়ে।

আমি তাই এ প্রাসাদে এতকাল ঐশ্বর্য দেখেছি, দেখেছি উদ্ধত এক বনিয়াদি কীর্তির মহিমা। হঠাৎ সেদিন চকিত বিস্ময়ে দেখি অত্যন্ত প্রাচীন সেই প্রাসাদের কারিনিশের ধারে অশুদ্ধ গাছের চারা। অমনি পৃথিবী আমার চোখের আর মনের পর্দায় আসন্ন দিনের ছবি মিলে দিল একটি পলকে। ছোট ছোট চারা গাছ, রসহীন, খাদ্যহীন কারনিশের ধারে বলিষ্ঠ শিশুর মতো বেড়ে ওঠে দুরন্ত উচ্ছ্বাসে। হঠাৎ চকিতে এই শিশুর মধ্যে আমি দেখি এক বৃদ্ধ মহিরুহ। শিকরে শিকরে আনি অবাধ্য ফাটল উদ্ধত প্রাচীন সেই বনিয়াদি প্রাসাদের দেহে। ছোট ছোট চারা গাছ নিঃশব্দে হাওয়ায় দোলে, কান পেতে শোনে প্রত্যেক ইঁটের নিচে ঢাকা বহু গোপন কাহিনী, রক্তের, ঘামের আর চোখের জলের। তাই তো অবাক আমি, দেখি যত অশ্বত্থ চারায় গোপন বিদ্রোহ জমে, জমে দেহে শক্তির বারুদ, প্রাসাদ বিদীর্ণ করা বন্যা আসে শিকরে শিকরে। মনে হয় এইসব অশ্বত্থ শিশুর রক্তের, ঘামের আর চোখের জলের ধারায় ধারায় জন্ম। ওরা তাই

একটি মোরগের কাহিনী। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও দু তিনটে মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর একসময় আস্তা করেও এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পরা দু তিনটে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার, অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করল প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তারা খেল প্রচণ্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে। কলম কলম, তুমি কত না যুগ কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছ শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে। কলম, তুমি কাহিনী লেখো, তোমার কাহিনী কি দুঃখে জলে তলোয়ারের মতন ঝিকিমিকি? কলম, তুমি শুধু বারংবার আনত করে ক্লান্ত ঘাড় লিখেছ গিয়ে স্বপ্ন আর পুরনো কত কথা, সাহিত্যের দাসত্বের ক্ষুধিত বশ্যতা। ভগ্ন নিব রুগ্ন দেহ জলের মতো কালি। কলম, তুমি নিরপরাধ, তবুও গালাগালি খেয়েছ আর শুয়েছ কত লেখকদের ঘৃণা। কলম, তুমি চেষ্টা করো।

দাঁড়াতে পারো কি না? হে কলম, তুমি কত ইতিহাস গিয়েছ লিখে, লিখে লিখে শুধু ছড়িয়ে দিয়েছ চতুর্দিকে, তবু ইতিহাস মূল্য দেবে না, এতটুকু কোণ দেবে না তোমায়, যেন ইতিহাস বড়ই কৃপণ। কত লাঞ্ছনা খাটুনি গিয়েছে লেখকের হাতে, ঘুমহীন চোখে অবিশ্রান্ত অজস্র রাতে, তোমার গোপন অশ্রু তাই তো ফসল ফলায়, বহু সাহিত্য বহু কাব্যের বুকের তলায়। তবু দেখো বোধ নেই লেখকের কৃতজ্ঞতা, কেন চলবে প্রভুর খেয়ালে, লিখবে কথা? হে লেখনী, হে কলম, আর কতদিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ, আর কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে কালির কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে, আর কত আর কাটাবে দুঃসহ দিন দুর্বার লজ্জার। এ দাসত্ব ঘুচে যাক, এ কলঙ্ক মুছে যাক, আজ কাজ করো, কাজ। মজুর দেখনি তুমি, হে কলম, দেখনি বেকার, বিদ্রোহ দেখনি তুমি, রক্তে কিছু পাওনি শেখার, কত না শতাব্দী যুগ থেকে তুমি আজও আছো দাস, প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস, দিন নেই রাত্রি নেই শ্রান্তিহীন নেই কোনো ছুটি, একটু অবাধ্য হলে তখনই ভ্রুকুটে, এমনি করেই কাটে দুর্ভাগা তোমার বারো মাস, কয়েকটি পয়সায় কেনা, হে কলম তুমি কৃতদাস। তাই যত লেখো তত পরিশ্রম হয় এসে জড়, হে কলম বিদ্রোহ আজ দল বেঁধে ধর্মঘট করো, লেখক স্তম্ভিত হোক, কেরানিরা ছেড়ে দিক হাপ, মহাজনী বন্ধ হোক, বন্ধ হোক মজুরের পাপ, উদ্বেগ আকুল হোক প্রিয়া যত দূর দূর দেশে, হে কলম বিদ্রোহ আজ ধর্মঘট হোক অবশেষে, আর কালো কালি নয় রক্তে আজ ইতিহাস লিখে, দেওয়ালে দেওয়ালে এঁটে, হে কলম আনো

ফসলের ডাক ১৩৫১। কাস্তে দাও আমার এ হাতে, সোনালি সমুদ্র সামনে ঝাঁপ দেবতাতে, শক্তির উন্মুক্ত হাওয়া আমার পেশিতে, স্নায়ুতে স্নায়ুতে দেখি চেতনার বিদ্যুৎ বিকাশ, দুপায়ে অস্থির আজ বলিষ্ঠ কদম, কাস্তে দাও আমার এ হাতে। দুচোখে আমার আজ বিচ্ছুরিত মাঠের আগুন, নিঃশব্দে বিস্তীর্ণ ক্ষেতে তরঙ্গিত প্রাণীর জোয়ার, মৌসুমি হাওয়ায় আসে জীবনের ডাক, শহরের চুল্লি ঘিরে পতঙ্গের কানে, বহুদিন উপবাসী নিঃস্ব জনপদে, মাঠে মাঠে আমাদের ছড়ানো সম্পদ, কাস্তে দাও আমার এ হাতে। মনে আছে একদিন তোমাদের ঘরে নবান্ন উজাড় করে পাঠিয়েছি সোনার বছরে, নির্ভাবনার হাসি ছড়িয়েছি মুখে, তৃপ্তির প্রগাঢ় চিহ্ন এঁকেছি সম্মুখে, সেদিনের অলক্ষ্য সেবার বিনিময়ে আজ শুধু কাস্তে দাও আমার এ হাতে। আমার পুরনো কাস্তে পুড়ে গেছে ক্ষুধার আগুনে, তাই দাও দীপ্ত কাস্তে চৈতন্য প্রখর, যে কাস্তে ঝলসাবে নিত্য উগ্র দেশ প্রেমে। জানি আমি মৃত্যু আজ ঘুরে যায় তোমাদেরও দ্বারে, দুর্ভিক্ষ ফেলেছে ছায়া তোমাদের দৈনিক ভাণ্ডারে, তোমাদের বাঁচানোর প্রতিজ্ঞা আমার, শুধু আজ কাস্তে দাও আমার এ হাতে।

বিকৃত হাওয়া আনে মাঠের সে উচ্ছ্বসিত ডাক, সুস্পষ্ট আমার কাছে জীবনের সুতীব্র সংকেত। তাই আজ একবার কাস্তে দাও আমার এ হাতে।

আবৃত্তির আসর আজ এখানেই শেষ হল। আজ শুনলেন সুকান্ত ভট্টাচার্যর কবিতার আবৃত্তি শর্মিষ্ঠা সরকারের কণ্ঠে।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন জেলায় আকাশবাণী, মুর্শিদাবাদের কিরীটেশ্বরী মন্দির, মামুন ফারুকের প্রতিবেদন।
1: ভারতবর্ষের রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসে একদা মূল ভর কেন্দ্র মুর্শিদাবাদের মন্দির সংস্কৃতির ইতিহাসে কিরীটেশ্বরী এক অনন্য নাম। মুর্শিদাবাদের একমাত্র এই সতীপীঠ উত্তর রাঢ়ের অন্যতম একদা গৌরবময় শক্তি সাধনার ক্ষেত্র। মুর্শিদাবাদের জেলা সদর বহরমপুর থেকে 19 কিলোমিটার দূরে এই মন্দিরের অবস্থান। পীঠ নির্ণয়তন্ত্র একাধিক তন্ত্রগ্রন্থের সাক্ষ্য অনুযায়ী এই স্থানেই পতিত হয়েছিল আদিশক্তি দেবীর সতীর মাথার উজ্জ্বল কিরীট বা মুকুট। দেবীর নাম বিমলা ভৈরব সম্বর্ত। পীঠের প্রাচীন নাম ছিল কিরীটকণা বা কিরীটকণা। সেই পীঠের অধীশ্বরী হওয়ায় জনমানসে দেবীর নাম কিরীটেশ্বরী। মন্দিরের ইতিহাস ও পূজা পদ্ধতি নিয়ে বলেছেন মন্দিরের পূজারী রাখালকর চক্রবর্তী।
2: কিরীট বলছিল মুকুট সহ কপাল, এটা অমাবস্যার দিন যে যা কাপড় আনে মাকে স্নান করিয়ে কাপড় চেঞ্জ করানো হয়, আর দুর্গা পুজো অষ্টমীর দিন। আর 107টা শিব মন্দির ছিল ধ্বংসের পথে, আর 172 ঘর পাণ্ডা ছিল, ওরাও এক রক্তের ধ্বংস হয়ে গিয়েছিল। ওই লালবাগের মির্জাপুরে যখন কুষ্ঠ হয় এই মায়ের চাঞ্জাল পুষ্কলে মুক্ত হয়েছিল, সামনে পুকুরটা দেখছে ওই পুষ্করিটা সংস্কার করে দিয়েছিল পূর্ব পশ্চিম। আর ওই পাশেরটা হচ্ছে নাটোরের রানী ভবানীর পঞ্চমণ্ডের আসন। আর একটা মন্দির আছে গুপ্ত মন্দির প্রাইমারি স্কুলের পাশে, মায়েরই একটা অংশ।
1: জেলার এই সতীপীঠে দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও বিদেশি পর্যটকেরাও আসেন, পুজো দেন, ইতিহাসের গন্ধ নেন, জানালেন অপর পূজারী দীপক।

0: থাকলে
1: লন্ডন আমেরিকা তোমার বিদেশ থেকেও আসে, উত্তরপ্রদেশ সব বাইরে থেকে সব লোক আসে। যোগাযোগ ব্যবস্থা বলতে গেলে আজিমগঞ্জে নামতে হবে, আজিমগঞ্জ থেকে নেমে টুকটুই করে তোমার বলতে হবে যে কিতোশরি যাব, এখান থেকে 7 কিলোমিটার। আর আবার কেউ যদি মনে করে যে আমি হাওড়া থেকে আসবো, তো আজিমগঞ্জ, আজিমগঞ্জ থেকেও হাওড়া, মানে যোগাযোগ ব্যবস্থাটা খারাপ না, ঠিক আছে। আর এই থেকে পলসান্ডা হয়ে আসতে পারে, পলসান্ডা মোড়ে নেমে ওখানে টুকটুকি করে আসতে পারে।
0: ভক্তি ও পূজা অর্চনা ছাড়াও মন্দিরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনও দেখবার মতো। বর্তমানে মূল মন্দিরে গেলে দেখা যায় দেবীর পিতলের মূর্তির মুখ, মাথায় উজ্জ্বল কিরীট, মুখে ললিত হাস্য বর্ণতপ্ত কাঞ্চনের ন্যায়, মুখের নিচ থেকে বাকি অংশ আবৃত। মূল মন্দিরের পূজারীর মতে ওই আবৃত অংশটি সতীর কিরীটের প্রস্তরীভূত অংশ। দেবীর মূর্তির পাশেই সেই শিলিভূত পীঠবস্তুর ছবিও রাখা আছে, কিন্তু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় ওই ছবিতে যে বস্তুটি দেখা যাচ্ছে সেটি এক শিলা নির্মিত সিংহাসন ও রত্নবেদীর অংশবিশেষ। বেদীটি আয়তাকার, তার দুই প্রান্ত থেকে অর্ধবৃত্তাকার চূড়া উঠে একত্রিত হয়েছে, উপরে কীর্তিমুখ আছে, নির্মাণ শৈলী পাল সেন যুগের। মূল মন্দিরের পাশেই একটি মন্দিরে শিলা নির্মিত সিদ্ধাসন আছে। ইতিহাস এবং জনশ্রুতি আমাদের জানায় ওই আসনে বসে কালী সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন নাটোরের রানী ভবানীর দত্তক পুত্র অষ্টাদশ শতাব্দীর বাংলার অন্যতম প্রধান সাধক কবি রাজা রামকৃষ্ণ। এই দুই মন্দিরের বাইরেই ঘাট বাঁধানো প্রাচীন একটি দহ আছে। দহের পাশে ইতস্তত বিক্ষিপ্ত পাল সেন যুগের স্তম্ভের ভগ্নাবশেষ, ভগ্ন শিবলিঙ্গ, একটি দেববিগ্রহের কারুকার্যমণ্ডিত পাদপীঠ। মূল মন্দির চত্বরকে ঘিরে আছে সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর 7-8টি অনন্য শিব মন্দির। প্রতিটি মন্দিরেই টেরাকোটার অপূর্ব নিদর্শন ছিল একসময়, যদিও বর্তমানে কয়েকটি মন্দির আধুনিক সংস্কারের বদান্যতায় সেসব অমূল্য শিল্পের সব চিহ্ন হারিয়ে ফেলেছে। বাকি কয়েকটি মন্দির বটের ঝুড়ি আশ্রয় করে অগণিত ফাটলের ক্ষত বুকে নিয়ে বিগ্রহশূন্য অবস্থায় পরিপূর্ণ ধ্বংসের দিন গুনছে। ইতিহাসপ্রেমী প্রজ্জ্বল হালদারের ব্যাখ্যায় কিরীটেশ্বরীর রয়েছে অনন্য এক মাধুর্য।
2: বঙ্গদেশে অনেকগুলি সতীপীঠ থাকলেও মায়ের এক অন্যতম দেহাংশ যা ব্রহ্ম মস্তিষ্ক বা করটি এবং মুকুট, এই দুয়ের উল্লেখ আছে তবে নানান শাস্ত্রে নানান কাহিনী ও নানা বিবরণ। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তাই ইতিহাস আধ্যাত্মিকতা ও ভক্তি যেখানে এক হয় সেটাই কিরীটেশ্বরী। তবুও কিছুটা এই স্থানের ঐতিহাসিক রূপ দিতে গেলে আমরা প্রথমত সবচেয়ে পুরনো পাথর দ্বারা তৈরি ধ্বংসপ্রাপ্ত মন্দিরের ধ্বংসাবশেষ আজও এই মন্দির চত্বরের দিঘি বা খনন করলে বেরিয়ে আসে তার ভিত। শিলাগুলো বেশিরভাগ গ্রানাইট, কালো বেলে পাথরের খণ্ডিত। এই নিদর্শনগুলি দেখে মনে হয় গুপ্ত বা গুপ্ত পরবর্তী গৌড় সাম্রাজ্য বা মহারাজা শশাঙ্কের 6 শতাব্দীকে অনুমান করা যায়। তবে তার কিছুকাল পরেই পালযুগের মন্দিরগুলি এখানে স্থাপিত হয়েছে বলে আরও নানান কিংবদন্তি থেকে প্রাপ্ত হয়। তবে কে বা কারা 108 শিব মন্দিরকে কেন্দ্র করে মধ্য অংশে থাকা মাতা সতীদেবীর মন্দির বা কিরীটেশ্বরী মন্দিরকে পূর্ণরূপে প্রস্তুত করেছিল, এই করিডরের কোনো প্রমাণ বা উল্লেখ ইতিহাসবিদরা আজও দিতে পারেনি। শুধুমাত্র কিংবদন্তি হয়ে রয়ে গেছে। আর মাটির তলায় মন্দির চত্বরে পা ফেললেই অজস্র মন্দিরের গাঁথুনি বা ভিত আজও আপনি স্পর্শ করতে পারবেন। কিরীটেশ্বরীর ওপরে নানানভাবে বিভিন্ন রাজা বা বিভিন্ন রাজত্বকালের সাক্ষীর নিদর্শন হয়তো মাটির নিচে অপেক্ষা করছে। আর বর্তমান রূপ মন্দিরগুলি বারংবার সংস্কারের অভাবে আমরা হারিয়েছি তার ভব্য ঐতিহ্য বা ইতিহাস। তাই যতটুকু আছে তাকে সংস্কার করা, কিছুটা পুনরুদ্ধারের মাধ্যমে বর্তমান সরকার তথা ভারত সরকার ও রাজ্য সরকার, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় ঘোষণা করেছেন তীর্থক্ষেত্র পর্যটন হিসেবে একটি নতুন সার্কিটে কিরীটেশ্বরীকে জুড়ে দিতে। আর এইভাবেই মুর্শিদাবাদ পর্যটন অপেক্ষা করবে আপনাদের আগমনের জন্য।
0: স্থানীয় মানুষদের বক্তব্য অনুযায়ী মূল মন্দির থেকে অল্প দূরেই আছে গোপ মন্দির, সেখানে পীঠ বস্তু রক্ষিত আছে। পাশে তিনটি শিব মন্দির, অষ্টাদশ শতাব্দীর টেরাকোটার মন্দির, সংস্কারের প্রভাবে প্রাচীনত্ব হারিয়ে গেছে কবেই। গুপ্ত মন্দিরে পূজিত হয় পীঠ বস্তু ব্রহ্মশিলার দেবীর কিরীট। ইতিহাস বলছে নদিয়ার ইতিহাস প্রেমী নীলাঞ্জন স্বর্ণকার,
3: কোনো এক সময় বৈশত্রুর আক্রমণ থেকে সুরক্ষিত করার জন্য মায়ের ওই আদিস্থান থেকে বের করে নিয়ে গ্রামের উত্তর দিকের পান্ডাপাড়ায় মাকে লুকিয়ে পুজো করার বন্দোবস্ত করা হয়। পরবর্তীতে রানী ভবানী সেই মন্দিরের আশেপাশে আরও বেশ কিছু মন্দির বানিয়ে দেয়, যা পরবর্তীতে গুপ্ত মঠ বা গুপ্ত মন্দির নামে পরিচিত হয়। তারপর থেকে মাকে আর পূর্বস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়নি। তখন থেকে এখনও অবধি মায়ের ব্রহ্মশিলা নাকি এখানেই পূজিত হয়। প্রত্যেক বছর শারদীয়া অষ্টমী তিথিতে মায়ের ব্রহ্মশিলা, যা কখনোই নাকি দর্শন করা যায় না, তার পোশাক পরিবর্তন করা হয়, যা পুরোহিতরা কোনো কাপড় চোখে বেঁধে মন্দির বন্ধ করে কেবলমাত্র একজন পুরোহিতই বছরে মাত্র একবার ওই ব্রহ্মশিলা পরিহিত বস্ত্র পরিবর্তন করতে পারে। নিত্যদিন মায়ের পুজো করা হয় সেখানে এবং সেখানে মাছের ভোগ নিবেদন করা হয়। মা প্রত্যেক সন্তানের মনোবাসনা পূরণ করে থাকেন তার অলৌকিক মহিমার দ্বারা, তাই এখানে সর্বদা ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। বিশেষত পৌষ মাসে শনি মঙ্গলবারটা বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও জানতে পারা যায় কোনো একবার কোনো পুরোহিতরা নাকি ওই শিলা উন্মোচন করার চেষ্টা করে, যার ফলে বিভিন্নভাবে মায়ের রসানলে পড়ে সেই সব পুরোহিতদের মৃত্যুবরণ করতে হয়। তারপর থেকে সেই শিলা উন্মোচন করার দুঃসাহস নাকি আর কেউ দেখায়নি।
0: শোনা যায় কুষ্ঠ রোগাক্রান্ত নবাব মির্জাফরের মৃত্যুকালে কিরীটেশ্বরী দেবীর চরণামৃত খেয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। সেই সময়ে পরিত্যক্ত মূল মন্দিরের নির্জনতায় কঠোর সাধনায় মগ্ন হন নাটোর রাজ রামকৃষ্ণ। ওই সিদ্ধাসনে বসেই সাধনা এবং শ্যামাসঙ্গীত রচনা করতেন সর্বত্যাগী রাজা। কিরীটেশ্বরী ক্ষেত্র কখনো মুখরিত হতো তার অপূর্ব বন্দনা গীতে। কিরীটেশ্বরীর প্রাচীন মন্দিরটি বর্তমানে মুর্শিদাবাদের প্রাচীনতম মন্দির সমূহের অন্যতম। এখন এই পীঠে দেবী কালীর ধ্যানেই পূজিত হন। শারদীয়া মহাষ্টমীর দিন গুপ্ত মন্দিরে পীঠবস্তুর বার্ষিক স্নানাভিষেক হয়। তবে পূজারীরা সতর্ক থাকেন যেন কোনোভাবেই ব্রহ্মশিলা কারুর দৃষ্টিগোচর না হয়। গুপ্ত মন্দিরে বস্ত্রাবৃত দেবীর কিরীট ছাড়াও রাখা আছে পাল সেন যুগের একটি মূর্তির মুখ। কিংবদন্তি ও ইতিহাসের থেকে মোটামুটি বোঝা যায় কিরীটেশ্বরী পীঠ পাল যুগ থেকেই একটি গুরুত্বপূর্ণ তীর্থ ও সাধন ক্ষেত্র ছিল, তাই প্রতিদিন নিত্য পূজায় সামিল হন ভক্তরা। দূর দূরান্তের মানুষ আসেন মনস্কামনা পূরণের জন্যে। বছরের সারা সময়ই ভিড় থাকে মন্দিরে। মানুষের সমাগমে সারা বছরই জাগ্রত থাকে মায়ের মন্দির।
4: আমরা রামপুর থেকে এসেছি, প্রথমবার এখানে এলাম আজকে, তো দেখে খুব ভালো লাগলো। মায়ের কাছে চাইলাম মানে বাবা মা যাতে ভালো থাকে, পরিবারের সকলে যেন ভালো থাকে, আর সকলে যেন ভালো থাকে।
0: ভারত সরকারের সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি পাবার পর আরো মান বেড়েছে গ্রামের ও মন্দিরের। নবরূপে সাজানো হচ্ছে মন্দির ও মন্দির সংলগ্ন গোটা কিরীটেশ্বরী গ্রামটিকে। গড়ে উঠছে পর্যটন শিল্পের সম্ভাবনা। ধন্যবাদ শ্রোতা বন্ধুদের, কিরীটেশ্বরী মন্দিরের ইতিহাস ও মাহাত্ম্য নিয়ে আজকের জেলায় আকাশবাণীতে ছিলাম আমি মামুন ফারুক।
5: শুনলেন জেলায় আকাশবাণী, মুর্শিদাবাদের কিরীটেশ্বরী মন্দির মামুন ফারুকের প্রতিবেদনে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবব্রত বিশ্বাস।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে প্রেম ছায়াছবিতে কুমার শানু এবং অনুরাধা পারওয়াল দ্বৈত কণ্ঠে।

প্রেম ছায়া ছবির গান শুনলেন কুমার শানু এবং অনুরাধা পারওয়ালের দ্বৈত কণ্ঠে। এবারে সোনার খাঁচা ছায়াছবিতে লতা মঙ্গেশকর।

0: সোনার খাঁচা ছায়াছবির গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবারে ফুলের শরী ছায়াছবিতে হেমন্ত মুখোপাধ্যায়।
1: টাপুর টুপুর বৃষ্টি ঝড়।

ফুলের শরি ছায়াছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে পারাবত প্রিয়া ছবিতে আশা ভোঁসলে

পারাবত প্রিয়া। ছায়াছবির গান শুনলেন আশা ভোসলের কণ্ঠে। এবারে কিশোর কুমার, জীবন মরণ ছায়াছবিতে।

জীবন মরণ ছায়াছবির গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। এবারে অনুরাগের ছোঁয়া, ছায়াছবিতে আশা ভোঁসলে এবং অমিত কুমার দ্বৈত কণ্ঠে।

শুনলেন অনুরাগের ছোঁয়া ছায়াছবির গান আশা ভোঁসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে। এবারে প্রতিজ্ঞা ছবিতে যেশু দাস।

প্রতিজ্ঞা ছায়াছবির গান শুনলেন যেশুদাসের কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকের শেষ গানটি শুনুন মাদার ছায়াছবি থেকে, মান্না দে এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

মাদার ছায়াছবির এই গানটি দিয়েই শেষ করলাম আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। গানটি শুনলেন মান্না দে এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নজরুল গীতি, শিল্পী পল্টু বিশ্বাস।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রজাতরঙ্গে।

শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন খেয়াল, রাগ, যোগ, শিল্পী রুগ্মাবাই সেনগুপ্ত। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করছেন অমিতাভ ভট্টাচার্য, তবলায় সুনীল মহলানবিশ। যোগ রাগে খেয়াল, শিল্পী রুগ্মাবাই সেনগুপ্ত।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খেয়াল, রাগ, যোগ, শিল্পী রুগ্মাবাই সেনগুপ্ত। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন অমিতাভ ভট্টাচার্য, তবলায় সুনীল মহলানবিশ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে শুনুন শরৎ, শিল্পী অম্লান দত্ত, রাগ রাজেশ্বরী। শিল্পীকে তবলায় সহযোগিতা করছেন সমীর নন্দী। রাজেশ্বরী রাগে শরৎ, শিল্পী অম্লান দত্ত।

0: The Tamil Nadu government has approached the Supreme Court seeking directions to the Karnataka government for immediate release of the share of Kaveri water to Tamil Nadu. Tamil Nadu government alleges that the quantum allocated to it by Kaveri Water Regulation Committee as well as that released by its neighbour Karnataka was far less. A committee meeting held on 28th of last month directed Karnataka to release 3,500 cusecs for 15 days starting 29th of July, an order which was upheld by the Kaveri Water Management Authority later. The Parliamentary Standing Committee on Communication and Information Technology yesterday met Meta officials in New Delhi regarding the temporary removal of Prime Minister Narendra Modi's video from Facebook. BJP MP and chairperson of the committee Nishikant Dubey criticized Meta India for removing the social media post of the Prime Minister. Talking to reporters after the meeting, Mr. Dubey said that the committee has demanded Meta CEO Mark Zuckerberg to apologize for this, and if he does not do so, then the safe harbor protection under Section 79 should be withdrawn from him. Food regulator FSSAI has prohibited Dabur India from selling many products such as honey, cow ghee and edible oils using 100% claims, saying that such labeling is against the law. In a social media post yesterday, the Food Safety Standards and Authority of India has informed that it has issued a prohibition order to Dabur India Limited over the sales of food carrying misleading 100% claims, including honey, apple cider vinegar, virgin coconut oil, sesame oil and other such items. And that is the end of this news bulletin.
1: Akashvani, Kolkata, Gitanjali. এখন আপনাদের জানিয়ে দেব আজ 4 আগস্ট মঙ্গলবারের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত শুনবেন মাইকেল মধুসূদন দত্তর রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, মাটির স্বাস্থ্য রক্ষায় মালচিং নিয়ে বলবেন ডক্টর অনুপম মুখোপাধ্যায়। 6:40 আপনার স্বাস্থ্য, মাতৃদুগ্ধ পান ও স্বাস্থ্য সচেতনতা প্রথম পর্ব বলবেন ডাক্তার মধুমিতা দুবে। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও কল্লোল কোনার। রবীন্দ্রসঙ্গীতে সঞ্চয়িতা গিরি 7:45, 8:00 জানা অজানা শুনবেন কথিকা আচার্য প্রফুল্লচন্দ্রের বইপত্র প্রথম পর্ব বলবেন শুভেন্দু চট্টোপাধ্যায়। অর্পিতা রায়ের কণ্ঠে নজরুল গীতি 8:05, 8:20 উত্তরণ, বিশেষভাবে সক্ষম দৃষ্টি প্রতিবন্ধী সুজন বসুর সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায় প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত তুষার দত্ত। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব সকাল 9:00, 9:25 জেলা চিঠি পাঠিয়েছেন হাওড়া থেকে আমাদের সংবাদদাতা শর্বাণী শর্মা। 9:30 গানে গানের পরবর্তী অংশ, সুতপা চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় গানের ভেলা 10:00, 11:00 যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য উপস্থাপনায় সৌরিক ঘোষ এবং প্রিয়াশা চক্রবর্তী, ম্যান্ডোলিন নীলোৎপল চক্রবর্তী। দুপুর 12:15 লোকগীতি পরিবেশনায় রাগমঞ্জরী, 12:33 উনজমির দুনো ফসল, বছরভর গ্রাম বাংলায় কৃষিকাজ বীরভূমের রায়পুর থেকে রেকর্ড করে এনেছেন অর্পণ ভট্টাচার্য। 12:00 নির্বাচিত নজরুল গীতির অনুষ্ঠান, 1:45 মাননীয়সু উপস্থাপনায় অমৃতা হালদার রায়। দুপুর 2:30 সাঁওতালি অনুষ্ঠান, সাঁওতালি গানে বিশ্বনাথ টুডু ও সহশিল্পীবৃন্দ, সাঁওতালি অনুবাদে পরিভাষাগত সমস্যা আলোচনায় আদিত্য কুমার মান্ডি, সুচিত্রা হাঁসদা ও সুতালাল সোরেন। শুনবেন প্রথম পর্ব, পরে সাঁওতালি গানে জবারানী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়।

মাথায়, বাইরে ঘুরে। ইস্ট বেঙ্গল দিবস রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য, 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইংরেজি বিষয়ে পাঠদানে সোদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মধুমিতা ভাদুরী সঙ্গে দুই বিদ্যার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি শিল্পী সুদাম সরেন ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, মদ্যপানের ফলে সমাজে বর্তমান পরিস্থিতি নিয়ে সুরাতন মান্ডির সাক্ষাৎকারের প্রথম পর্ব। এরপর লোকগীতি রামকৃষ্ণ মুর্মু এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কৃষি কথার আসর, জলজ ফসলের চাষ ও পরিচর্যা নিয়ে ডক্টর আনন্দময় পুস্তের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাসরায়। 7:10 তরজা গানে লাবণী কোটাল এবং সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা। 8:00 আজকের প্রসঙ্গ, 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী, অন্য মা, রচনা প্রগতি মাইতি, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, অর্থনীতিতে জনসংখ্যার প্রভাব নিয়ে আলোচনার দ্বিতীয় পর্ব, অংশগ্রহণে অধ্যাপক প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং অধ্যাপিকা ডক্টর অপর্ণা বন্দ্যোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত তুষার দত্ত। 9:30 শ্রবণী, 22শে শ্রাবণ সংখ্যা, স্মৃতি আলেখ্য। 22শে শ্রাবণের কলকাতা ও শান্তিনিকেতন, বলেছেন অভীক চট্টোপাধ্যায়। 10:00 ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি অর্পিতা রায়ের কণ্ঠে। 10:45 ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী। 11:00 লোকগীতি পরিবেশনায় রাগমঞ্জনী। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সৌমিত্র দাশগুপ্ত। সঞ্চয়িতার অনুষ্ঠানের কথায় আসি, প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন শরৎ শিল্পী পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীতে সঞ্চয়িতা গিরি, 6:25, 6:35 ধারাবাহিক রামচরিত মানুষের 192তম পর্ব। ভজন আনন্দবর্ধনের কণ্ঠে, 6:45, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত স্বাগতা মুখোপাধ্যায়ের উপস্থাপনায়। রাগমঞ্জরীর পরিবেশনায় লোকগীতি 8:30, 8:50 ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী। 9:10 রাসধারা সবিতা পোদ্দারের উপস্থাপনায়। সরফরাজ আহমেদের উপস্থাপনায় অঞ্জুমান 10:15। 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, হিটস অল দ্য ওয়ে। 12:00 সুরভি সবিতা পোদ্দারের উপস্থাপনায়। 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, দুটি অনুষ্ঠানই উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত তুষার দত্ত। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীতে সঞ্চয়িতা গিরি। উর্বশী 5:20, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুল গুলশান, এই তিনটে অনুষ্ঠানই উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। 7:10 ম্যান্ডোলিন শিল্পী নীলোৎপল চক্রবর্তী। 7:30 দর্পণ অমরনাথ ভট্টাচার্যের উপস্থাপনায়। 8:00 ছায়াছবির গান, 8:15 সংসদ পর্যালোচনা। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় অভিষেক মণ্ডল। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন প্রথমে গীতাঞ্জলি এবং পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সূচি, আকাশবাণী কলকাতা। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে

প্রধানত মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98% এবং সর্বনিম্ন 69%, বৃষ্টি হয়েছে 89 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:19 হয়ে 29 সেকেন্ড। জয় হিন্দ।